এতক্ষণ শুনলেন বন্দনা। আজ বন্দনার শিল্পী ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। প্রথমেই রয়েছে খারিফ ধান। এই বছর মৌসুমি বায়ু বর্ষা প্রবেশ করেছে, তাই পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা তাড়াতাড়ি বীজতলা তৈরি করুন, উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি জলে ডুবে না থাকে। অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখুন, যাতে বীজতলা নষ্ট হয়ে গেলে আবার নতুন বীজতলা তৈরি করা যেতে পারে। উন্নত মানের অধিক ফলনশীল বীজ সংগ্রহ করুন এবং বীজতলা তৈরি করুন। খারিফ মৌসুমে ধানের চারা তৈরির জন্য উন্নত মানের অধিক ফলনশীল জাতের বীজ যেমন স্বর্ণ, স্বর্ণ সাব ওয়ান, ধীরেন, উত্তর সোনা, বঙ্গবন্ধু, যমুনা সংগ্রহ করুন ও বীজতলা তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এবারে মুগ। বৃষ্টির সম্ভাবনা থাকে, পরিণত এবং প্রায় পরিণত ফসল কেটে ফেলুন যাতে ক্ষতির সম্ভাবনা কম থাকে। কেটে ফেলা ফসল রোদে শুকিয়ে মজুত করুন, বৃষ্টির সম্ভাবনা থাকায় খেয়াল রাখুন এবং বৃষ্টি হলে ট্রিপল ঢাকা দিয়ে নিন। পাট ও মেস্তা। জমি জল নিকাশি ব্যবস্থা ঠিক করুন, অতিরিক্ত জল জমি থেকে বের করে দিন। পাটের কাণ্ড পচা রোগ প্রতিহত করতে কপার অক্সিক্লোরাইড 3-4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। পরিণত পাট কেটে ফেলুন। পাট বেশি পরিণত না হতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এতে তন্তুর গুণগত মান খারাপ হয়ে যায়। পাট কাটা হয়ে গেলে পাতা ঝরতে দেওয়ার জন্য শুকাতে দিন, রোদে ফেলে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ। এবারে রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28-31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24-25 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 93-95% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে 53-78%। বাতাসের বেগ থাকবে গড়ে ঘন্টায় 7-11 কিলোমিটার। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প আরিয়া, অর্থাৎ অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেইনিং রুরাল ইউথ ইন এগ্রিকালচার। বলছেন ডক্টর অঞ্জলি শর্মা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র, চোপড়া।
1: কৃষি কাজের মধ্যে তরুণদেরকে আকৃষ্ট করা এবং ধরে রাখা আমাদের আরে প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হলো, তরুণদের জন্য কিছু না কিছু, মানে কৃষি কাজে মধ্যে যেন তারা আসে, তো সেটা জন্য তাদেরকে প্রশিক্ষিত করা এবং কিছু এন্টারপ্রাইজ এরকম বেছে দেয়া যাতে তারা মানে আশেপাশে থাকে।

0: জিনিসপত্র নিয়ে সেখান থেকে কিন্তু লাভবান হতে পারে। তো উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা চারটা মেন এন্টারপ্রাইজ উপরে এখানে কাজ করছি। প্রথম হলো মাশরুম চাষ এবং তার ভ্যালু এডিশন, দ্বিতীয় হলো আপনার এনরিচমেন্ট অফ ভার্মি কম্পোস্ট এবং তার মার্কেটিং, তার সঙ্গে মাছ চাষ এবং তার ভ্যালু এডিশন কিছুটা, আর তার সঙ্গে পাইনঅ্যাপল প্রসেসিং। তো এই চারটা মেন বিষয় উপরে আমরা কাজ করছি। আর যারাই তরুণরা মনে করে, মানে 18 বছর থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স আছে, তারা এই প্রকল্প নিয়ে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগই করতে পারে। তার সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বিনামূল্য এবং কিছু কিছু বেসিক জিনিসপত্র দেওয়া হয়, মানে সেই এন্টারপ্রাইজকে ভালো করার জন্য মার্কেটিংয়ের ব্যাপার বা কিছু কিছু ওয়েইং ব্যালেন্স বা সিলিং মেশিন প্যাকেজিং করা, তো এই বিষয়ে আমরা সহযোগিতা করি। আর তার সঙ্গে সময় দিলে যাই আসে সেটা করা যেতে পারে। তো যা কোনো আমাদের জেলার, মানে উত্তর দিনাজপুর জেলায় যেহেতু বিশেষ করে এই প্রকল্প চলছে, তো সেখান থেকে যা কোনোই তরুণ তরুণী এসে আমাদের সঙ্গে যোগাযোগই করে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে এবং কৃষি কাজের মধ্যে তারা কি করে লাভবান হবে সেটা নিয়ে বিশেষ করে এই প্রকল্পটা।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আজকের আরোগ্যতে শুনবেন যক্ষার কারণ ও প্রতিকার, বলছেন ডাক্তার প্রশান্ত পাল।
5: যক্ষা অথবা টিউবারকুলোসিস একটি বিশেষ সংক্রামক রোগ যার কারণ হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যার মধ্যে ফুসফুসের যক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহা ফুসফুস ছাড়া অন্যান্য দেহযন্ত্রের উপাদানকেও আক্রমণ করে এবং সর্বব্যাপী রোগ। এই রোগটি সাধারণত লিম্ফেটিক ভেসেলসের সাথেই বিস্তার করে। কোন অর্গানে জীবাণু ঢুকলো তার উপরেই নির্ভর করে রোগের তীব্রতা। যেমন ব্রেইনের মেমব্রেন বা পর্দাতে যখন জীবাণুটি সংক্রামিত হয়, যেটাকে মেনিনজাইটিস বলে, সেটা খুবই মারাত্মক রূপ নিতে পারে, বিশেষ করে শিশু ও ছোট বাচ্চাদের। কিন্তু বোন বা জয়েন্টসের ইনফ্লামেশনে সাধারণ স্বাস্থ্যের ওপরে প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে। যক্ষার জীবাণু আমাদের শরীরে কিভাবে প্রবেশ করে জানা বিশেষ দরকার। সাধারণত তিনটি উপায়ে এই জীবাণুটি প্রবেশ করে। এক, ইনোকুলেশন বা টিকাদান। যক্ষার জীবাণুমিশ্রিত ছুরি বা কাঁচিতে কোথাও কেটে গেলে বা কাঁটা জায়গায় ঘষা লাগলে এই রোগ শরীরে প্রবেশ করে। ডাক্তার, নার্স এবং স্বার্থসেবক সেবিকাদের এইভাবে রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। দুই, ইনহেলেশন বা শ্বাসের সঙ্গে গ্রহণ। যক্ষা রোগীর থুতুতে এবং ক্ষরণে বা ডিসচার্জে প্রচুর পরিমাণে বেসিলাই থাকে। হিসেব করে দেখা গেছে যে রোগীর ফুসফুসে কেভিটি বা গহ্বর আছে, তারা 24 ঘন্টায় 400 কোটি বেসিলাই নির্গত করতে সক্ষম, যার প্রতিটি বেসিলাস ধুলো বালির সংমিশ্রণে বিপদ ডেকে আনতে পারে। শুকিয়ে নিলে, ফ্রিজে রাখলে, পচে গেলে বা অনেক মাস থাকার পরও এই বেসিলাই নষ্ট হয় না, কেবলমাত্র প্রত্যক্ষ সূর্যরশ্মি এটাকে ধ্বংস করতে পারে। যে ঘরে যক্ষা রোগী থাকে অথবা হাসপাতালের মেঝের ধুলোতেও মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ফুসফুস আক্রান্ত হয় বেসিলাই মিশ্রিত ধুলোবালি থেকে অথবা যক্ষা রোগীর থুতু বা কাশি শ্বাসের সঙ্গে গ্রহণের সাথে। কিন্তু টনসিল হয়ে অ্যাবজর্পশন হওয়া বেসিলাই গলার মাংসগ্রন্থি আক্রমণ করে। তৃতীয়ত, ইনজেকশন। জীবাণু থাকা খাদ্য বা পানীয় থেকে যক্ষা হতে পারে। যক্ষা রোগে আক্রান্ত পশুর দুধ থেকেও এই রোগ হয়। যক্ষার প্রতিকার মূলত দুভাগে ভাগ করা যায়, যেমন সামাজিকভাবে ও চিকিৎসার সাহায্যে। যক্ষা সাধারণত অপুষ্টি ও নোংরা পরিবেশে থাকার জন্য হয়। অধিক জনবসতি হতে না দেয়া, স্বাস্থ্যপ্রদ ঘরবাড়ির বন্দোবস্ত করা, প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করা এবং অর্থের সংস্থান, সবই শুধু কথার কথাই হয়ে রয়েছে। প্রকৃত অর্থে যক্ষা একটি সামাজিক রোগ হয়ে গেছে।

0: চিকিৎসার ক্ষেত্রে রোগ না হওয়া লোককে রোগমুক্ত রাখা এবং তার প্রতিকারের চেষ্টা করা, বিশেষ করে শিশুরা যাতে এই জীবাণুর সংস্পর্শে না আসতে পারে। শিশুদের ক্ষেত্রে এটা ভয়ঙ্কর হয় যদি থুতুতে জীবাণু থাকা অন্য কোনো লোকের সংস্পর্শে আসে। এই রোগ প্রতিকারের জন্যে আমাদের সব রকমের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেমন সব যক্ষ্মা রোগের চিহ্নিতকরণ, তাদের চিকিৎসা করা এবং পৃথকভাবে থাকার ব্যবস্থা করা যতদিন না তারা এই রোগের প্রভাব এবং ক্ষতির কারণ উপলব্ধি না করে। উদাহরণস্বরূপ থুতুদানি ব্যবহার করা, এই রোগের সংস্পর্শে থাকা সব লোকের পরীক্ষা করা, বিশেষ করে শিশুদের যারা প্রাপ্তবয়স্ক কোনো যক্ষ্মা রোগের সংস্পর্শে এসেছে। বর্তমানকালে যক্ষ্মা রোগ প্রতিকারের দুটো বিশেষ অঙ্গ হলো BCG ভ্যাকসিনেশন এবং ম্যাস মিনিয়েচার রেডিওগ্রাফি বা MMR। BCG ভ্যাকসিনের দ্বারা ইমিউনিটি বা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো যায় এবং MMR দ্বারা যক্ষ্মা রোগ প্রথম অবস্থাতেই নির্ধারণ করা যায় এবং চিকিৎসায় সুফল পাওয়া যায়।
1: এতক্ষণ যক্ষ্মার কারণ ও প্রতিকার এই প্রসঙ্গে শুনলেন, বললেন ডাক্তার প্রশান্ত পাল। আরোগ্য এ পর্যন্তই।

শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী শাশ্বতী দাস।

এতক্ষণ শুনলেন শাশ্বতী দাসের কণ্ঠে ভাওয়াইয়া, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী শান্তনু রায়চৌধুরী।

0: এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টস এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। আজ ভারতীয় হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রখ্যাত গায়ক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষাবিদ পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরের জন্মদিন। তিনি গোয়ালিয়র ঘরানার সঙ্গীত সাধক বিষ্ণু দিগম্বর পুলস্করের শিষ্য ছিলেন। তিনি ভারতীয় সঙ্গীতের তত্ত্ব ও ইতিহাস নিয়ে বেশ কিছু বই লিখেছেন, যার মধ্যে সঙ্গীতাঞ্জলি এবং প্রণব ভারতী বিশেষ উল্লেখযোগ্য। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের কুল গীত রচনা করেছিলেন। সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে 1955 সালে পদ্মশ্রী এবং 1963 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করে। আজ পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আভূমি প্রণাম। এবারে সরাসরি জুন মাসের বিষয়ে আপনাদের ভাবনায় আলোকপাত। জুন মাসের বিষয় ভাবনা, মা বাবার ঋণ কি শোধ করা যায়, বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন সৌমিত্র ভৌমিক, আনন্দপুর ময়না পূর্ব মেদিনীপুর থেকে। মা বাবার জন্য আমরা সন্তানরা এই সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখার, উপভোগ করার সুযোগ পেয়েছি। শুধু জন্ম দেওয়া নয়, সন্তানকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, পরম মায়া মমতায় বড় করা, সামান্য আঘাত ব্যথা কষ্ট যাতে না পায় সেদিকে সদা সতর্ক থাকেন। নিজেরা যে দুঃখ কষ্ট পেয়েছেন পাচ্ছেন, সন্তান যেন তার সামান্য পরিমাণ না পায় তার চেষ্টা করে যান। তবুও হয়তো কিছু আঘাত এসে পড়ে, সেজন্য তাদের আক্ষেপের সীমা পরিসীমা থাকে না। পরে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে সদা নজর থাকে। সেই সঙ্গে কীভাবে সন্তান বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে, সে নিয়ে চিন্তাভাবনার শেষ থাকে না। সন্তানের ভালো করার জন্য কত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সহজে হাসি মুখে মেনে নেন। এই জন্য কত পরিশ্রম করেন, কত ঘাম ঝরে, কত বিনিদ্র রজনী কাটাতে হয়, কাটাতে হচ্ছে, সে খবর সন্তান যাতে না জানতে পারে তাই কত অজুহাতের অবতারণা করতে হয়। এইসব জেনে যদি সন্তানের চলার পথে কোনো বিঘ্ন ঘটে, তাই অধিকাংশ গরিব পিতামাতার এই করা ছাড়া আর কোনো উপায়ও থাকে না। এরপরেও বাবা মার স্নেহ মমতা রাধ জাগার ঋণ শোধ করার প্রশ্নটা আসবে? তাদের অকৃত্রিম প্রেম ভালোবাসা স্নেহ কখনো কি টাকায় পরিবর্তন করা সম্ভব না করা উচিত? এই অকৃত্রিম ভালোবাসা মা বাবা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না, পাওয়া যায় না। আমাদের প্রয়োজন পড়লে আমরা বিভিন্ন আর্থিক সংস্থা ব্যাংক থেকে টাকা পয়সা ঋণ নিই। টাকা পয়সা লেনদেন ছাড়া এখানে অন্য কোনো সম্পর্ক নেই। ঋণ পরিশোধ হলে আমরা ভালো মন্দতে তাদের যেমন কিছু আসবে যাবে না, তাদের ভালো মন্দতে আমারও কিছু যাবে না আসবে না। টাকা পয়সার লেনদেন ছাড়া এখানে অন্য কোনো সম্পর্ক নেই। ঋণ পরিশোধ করতে না পারলে কি করে তা আদায় করা যায় তার পরিকল্পনা চলে সারাক্ষণ। মায়া মমতা দুঃখ কষ্টের কথা তারা শুনতে চায় না, আগে টাকা মেটাও তারপর অন্য কথা। যদিও টাকা মেটানোর পর তার কোনো প্রয়োজন পড়ে না। সেখানে আর্থিক সংস্থার ঋণের লেনদেন পরিশোধের সঙ্গে বাবা মার স্নেহ ভালোবাসা আদর সোহাগের মূল্য পরিশোধের প্রশ্ন আসে কি করে, এ কথা ভাবনাতে আনাও ঠিক নয়। লিখেছেন সৌমিত্র ভৌমিক, আনন্দপুর ময়না পূর্ব মেদিনীপুর থেকে।

এবারের ভাবনা লিখছেন জবা সরকার, পশ্চিম লালকুঠিপাড়া, এসপি মোড়, সিউড়ি, বীরভূম থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার কি মনে হয় মা বাবার ঋণ শোধ করা যায়? যায় না, কখনোই নয়। মা মাতৃদুগ্ধ পান করিয়েছিল বলেই আমরা সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠতে পেরেছি। প্রথম কথা বলতে শেখা সে তো মায়ের জন্যই। জ্বর হলে সারা রাত জেগে মাথায় জলপট্টি দিয়েছেন, চোখের পাতা এক করেননি। প্রথম অ আ শেখা তারই হাত ধরে। মুশকিল আসানের মতো কত জটিল সমস্যা করেছেন সমাধান, শুধু একটা মায়ের পক্ষে সম্ভব। কনকাঞ্জলির সময় মেয়ে চাল দিয়ে বলে, মা আমি তোমার ঋণ শোধ করলাম। এক মুঠো চাল দিয়ে কি মায়ের ঋণ শোধ করা যায়? আর বাবা নিজের কথা না ভেবে রাত দিন পরিশ্রম করে গেছেন অর্থের জন্য। কি করে সন্তানকে ভালো খেতে দেবে, ভালো স্কুলে পড়াবে, সব সময় চেষ্টা করেছেন, নিজেদের কথা ভাবেননি। বিলাসিতা কি সেটা তারা জানেন না। সর্বদা চেষ্টা করেছেন সন্তানদের মুখে হাসি ফোটাতে। বাবা অর্থ উপার্জন করেছেন বলেই মা তার সন্তানকে নিশ্চিন্তে লালন পালন করেছেন। মন অশান্ত হলে মায়ের বুকে মুখ লুকিয়ে কেঁদে মনকে করেছে শান্ত। সহজেই তাদের অবদানের কথা ভুলে গিয়ে তাদেরকে বলি, তোমরা আমাদের জন্য কি করেছ? তারা শুধু চায় সন্তান থাকুক দুধে ভাতে। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন পিলারের প্রয়োজন, ঠিক তেমনি সন্তান মানুষ করতে গেলে মা বাবার প্রয়োজন। মা বাবা ছাড়া জীবন মরুভূমি। শুভেচ্ছান্তে জবা সরকার, পশ্চিম লালকুঠিপাড়া, এসপি মোড়, সিউড়ি, বীরভূম। এবারের ভাবনা লিখছেন পরিতোষ সরকার, আঙারকাটা, পারডুবি, সুভাষপল্লী, কোচবিহার থেকে। লিখছেন সুপ্রিয় প্রত্যুষা, জীবিত থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে? মা বাবা মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে? যে মা বাবার জন্য পৃথিবীর আলো সন্তানরা দেখতে পায়, নিজেরা না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেয়, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে, সেই মা বাবার ঋণ শোধের কথা বলা বাতুলতা মাত্র। মা বাবার ঋণ পরিশোধযোগ্য নয়, তবে সন্তানরা তাদের কর্মের মধ্যে দিয়ে ঋণের বোঝা কিছুটা লাঘব করতে পারে, যেমন করেছেন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু নিজ কর্মদক্ষতায়। মা বাবার মুখোজ্জ্বল করে বিশ্ব মাঝারে মা বাবার নাম পৌঁছে দিয়েছেন ঋষি শ্রবণ। মা বাবার তীর্থ দর্শনের ইচ্ছা পূরণ করতে মা বাবাকে নিজের কাঁধে চাপিয়েই বেরিয়ে পড়েছিলেন তীর্থ দর্শনে। এতে মা বাবার ঋণ শোধ করা সম্ভব নয়, ঋণের বোঝা লাঘব করা সম্ভব। মা বাবা তার সন্তানদের কাছে আহামরি তেমন কিছু চায় না। সন্তান যেমন সুখে থাকে তেমনি পছন্দ। সন্তান নুন ভাত খেলে তারাও নুন ভাত খেয়ে খুশি। মা বাবা চায় তাদের সাথে ভালো ব্যবহার, সদালাপ, হাসি খুশি রাখা, একাকিত্বে যাতে না ভোগে সেদিকে নজর রাখা। সন্তানরা মা বাবার সাথে যেমন ব্যবহার করবে, পরবর্তী প্রজন্ম সেরূপ ব্যবহার করবে, এ ব্যাপারটাও মাথায় রাখতে হবে। মা বাবার ঋণ শোধ করার সাধ্য কারো নেই। বাউল তার একতারায় সুর তুলে গাইছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। আন্তরিক শুভেচ্ছা সহ পরিতোষ সরকার, সুভাষপল্লী, আঙারকাটা, পারডুবি, জেলা কোচবিহার। এবারের ভাবনা লিখছেন সাধনা মজুমদার, বরানগর, ডানলব, কলকাতা 108 থেকে। সুপ্রিয় প্রত্যুষা, সকাল থেকে সানাইটা করুণ সুরে বেজে চলেছে। একটু পরেই আমাদের আদরের ধন শ্বশুরবাড়ি চলে যাবে। গতকাল রেজিস্ট্রি ম্যারেজের পরে বিয়ের আচার রীতিনীতি মেনে মেয়েরই শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। আজ আবেগপূর্ণ ঐতিহ্যবাহী আচার কনকাঞ্জলি। আত্মীয় স্বজনরা রেকাবিতে চাল রাখছে। কনকাঞ্জলির সময় উপস্থিত হলো যখন, মেয়ে আমার মুখ না দেখিয়ে পিছন ফিরে রেকাবি থেকে দুমুঠো চাল তুলে আমার আঁচলে ছুঁড়ে দিয়ে ঘোষণা করতে যাবে, বাবা মার সমস্ত ঋণ শোধ করে গেলাম। কিন্তু সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ল সে। হাতে নেওয়া চাল রেকাবিতে রেখে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে

জল ভরা চোখে বলল, বাবা মার ঋণ কি শোধ করা যায়? এমন অবাস্তব কথা আমি কিছুতেই বলতে পারবো না মা। কত না ঝড় ঝাপটা সামলে আমায় বড় করেছ, আমি অসুস্থ হলে মাথার শিয়রে বসে কত না রাত জেগেছ, আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছো তোমরা, সর্বোপরি আমাকে শিক্ষা দীক্ষা দিয়েছ, তাই আর্থিক দিক দিয়ে আমি স্বাবলম্বী। আজ কি না বিয়ে হয়ে গেছে বলে তোমাদের দুমুঠো চাল নিয়ে মায়ের আঁচলে ছুঁড়ে দিয়ে তোমাদের ঋণ শোধ করে গেলাম, এ কথা বলা আমার শোভা পায়? প্রকৃতির কাছে আমরা সকলে যেমন চির ঋণী, তেমনি বাবা মার কাছেও সন্তানরা চির ঋণীই থাকে। বাবা মার ঋণ কোনো দিন শোধ করা যায় না। এই বলে সকলকে কাঁদিয়ে আমাদের পরম স্নেহের কন্যা শ্বশুরবাড়ি অর্থাৎ পতিগৃহে যাত্রা করল। নমস্কার আন্তি, সাধনা মজুমদার, বরানগর, ডানলপ, কলকাতা, 7,108।

এবারের ভাবনা লিখছেন চৈতালী মণ্ডল, দয়াপুর সুন্দরবন কোস্টাল, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় প্রত্যুষা, গর্ভধারিণী জননী আর জন্মদাতা পিতার স্নেহ মায়া মমতায় যে সন্তান পৃথিবীকে চিনতে শেখে, তার মতো সৌভাগ্যবান কজন হয়। কিন্তু এমন অনেক জনম দুঃখী হতভাগ্য সন্তান আছে যারা হয় পিতৃমাতৃহীন, নয়তো আধুনিক স্বেচ্ছাচারী মা বাবা কর্তৃক অবহেলিত। তারা নিকট আত্মীয়ের স্কন্ধের বোঝা স্বরূপ। দুর্বিষহ জীবনে এরা বড় অসহায়। স্নেহ কাঙাল এসব ছেলে মেয়ে বাবা মায়ের সামান্যতম ভালোবাসাটুকুর জন্য তৃষ্ণার্ত চাতকের ন্যায় ছটফট করে। আবার অনেক কুলাঙ্গার সন্তান পিতামাতা রূপী বোঝা হালকা করতে চাতুরীর আশ্রয় নেয়। সেক্ষেত্রে স্নেহ কাতর মা বাবা কখনো স্টেশন চত্বরে একাকী অপেক্ষমান, অনেকের ঠাঁই হয় নির্ভেজাল বৃদ্ধাবাসে। এসব সুশিক্ষিত সন্তানগণ পিতৃমাতৃ ঋণের কত শতাংশ বোধ করেছেন জানি না, তবে এখনও গ্রামের অতি সাধারণ, প্রায় নিরক্ষর, হতদরিদ্র বা মধ্যবিত্ত কৃষক সমাজ মা বাবার ঋণ শোধের জন্য অতটা ব্যতিব্যস্ত হয় না। তারা পিতা মাতা সহ দিব্যি সংসার জীবন নির্বিঘ্নে অতিবাহিত করে চলেছেন, বিন্দু বিসর্গ চিন্তাহীন এবং ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন তারা। বরং পিতামাতাকে দেবদেবীর আসনে বসিয়ে নিত্য পূজা করে চলেছেন। উচ্চ পদমর্যাদা সম্পন্ন বিলাসবহুল সমাজে এরা সম্পূর্ণ অচল। শুভেচ্ছাসহ চৈতালী মণ্ডল, দয়াপুর সুন্দরবন কোস্টাল, দক্ষিণ চব্বিশ পরগনা। মা বাবার ঋণকে শোধ করা যায় জুন মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখছেন জলপাইগুড়ির গয়েরকাটা মধ্যম পাড়া থেকে সুনীতা দত্ত। সুপ্রিয় প্রত্যুষা, এবারের বিষয় নির্বাচনে প্রশ্নবোধক চিহ্নের সম্মুখীন আমরা। আসলে মানব সমাজের বিবর্তনের কাল থেকে যুগ পরিবর্তনের ধারা অব্যাহত, অথচ বিবর্তনের ধারায় একটা স্রোত ক্রমাগত একই নিয়মে চলে। সে ধারা অন্তরে নির্নিমেষ মায়া জড়ায়, কিছু শব্দ বিশ্ব সংসারে শান্তির অমোঘ ইতিহাস রচনা করে। সেই শব্দের নীরব আবর্ত ঘুরে বেড়ায় বৃত্তাকারে, ফিরে আসে আঘাত হয়ে। এমনই নিরাবরণ ধারার নাম বাবা মা। মায়ের অঢের স্নেহ জীবনের প্রত্যেকটা বাক্যে সহজ সরল জীবন্ত করে তোলে, আর বাবার সুশীতল মহীরুহ ছায়া যত্ন করে উন্নতির শিখরে নিয়ে যায়। এমতাবস্থায় কী করে বলি প্রত্যুষা যে এসব ঋণ? ঋণ নয়, আশীর্বাদ। গর্ভযন্ত্রণা ভেদ করে সন্তানের জন্মদায়িনী মা নিঃস্বার্থ বাঁধনে জীবনের চলার পথ বেঁধে দেয়, আর বাবা ঘিরে থাকে বর্ম হয়ে। আঘাতের চিহ্ন লাগতে দেয় না সন্তানের শরীরে। নিজের চোখে দেখা একটা ছোট্ট চিত্র। ব্যাংকের কাউন্টার থেকে টাকাটা নিয়ে আমায় গুনে দিতে বললেন দুজন বৃদ্ধ বৃদ্ধা। গুনে দেওয়ার পর জানতে চাইলাম কি করবেন টাকা দিয়ে। খুব কষ্টের সাথে জানালেন আজ ছেলের জন্মদিন, সে তো থাকে না, তবু তারা পায়েস রান্না করে পাড়ার সবাইকে ছোটবেলার মতোই খাওয়াবেন। কেন থাকে না জানতে

চাওয়াতে জানালেন তাদের সন্তান অন্য শহরে চাকরি করে, তাদের ছোট্ট ফ্ল্যাটে বাবা মায়ের জায়গা হয় না। এতদূর শোনার পর আর কিছু শুনতে মন চায়নি। এই চিত্র বাস্তবের নিকষকালে অন্ধকার যা কোনো দিন ভেদ করা যাবে না, এই চিত্র যদি আমার নিজের জীবনে ঘটে আমি কি করব জানি না, তবে একটা কথা দৃঢ় কণ্ঠে বলবো যে নিঃস্বার্থ নিঃস্বর্ত ভালোবাসা সন্তানেরা পেয়ে থাকে, তার পরিবর্তন কোনো কিছুতেই হয় না। তবুও অন্ধগলি চিরকাল সব মানুষ পার করতে পারে না, অপত্য স্নেহের জাল মাকড়সার মতো বিস্তৃত, থেকে ঠকে কোনোটাতেই স্বস্তি নেই। তাই একজন সন্তান হয়ে এটুকুই কাম্য, মৃত্যুর পরেও যদি কোনো জীবন থাকে সেই জীবনে সন্তানের কর্তব্যে যে ত্রুটি এতদিন করেছি বা হয়েছে তা যেন শুধরে নিতে পারি, নিজের সন্তানের প্রতি কর্তব্যের সাথে যেন অবিচল থাকতে পারি, মায়ের প্রতি তথা বাবার প্রতি। তাই প্রত্যুষা, ব্যক্তি ও সমাজের নৈতিক স্খলনে স্তরে স্তরে যে অবক্ষয় অব্যাহত, বৃদ্ধাশ্রমের ঘরের দরজাগুলো যেভাবে প্রতীক্ষায় রত, তাতে আর বেশি দিন হয়তো দেরি নেই। শহরতলিতে বাড়ি নয়, গড়ে উঠবে বৃদ্ধাবাস। কে বলতে পারে নৈতিকতার ভার্সিটিলিটি নাটকের স্ক্রিপ্ট আমাদের জন্য কি লিখে রেখেছে? ধন্যবাদ আন্তি। সুনীতা দত্ত, মধ্যমপাড়া, গয়েরকাটা, জলপাইগুড়ি। জুন মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখছেন কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া থেকে। প্রাণীর প্রতি প্রত্যুষা, সত্যি বলতে জগৎ সংসারে মা বাবার সমান পরম আপন নিজের বলে কেউ হয় না। তাই পিতামাতার আশীর্বাদ মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। মা যদি হয় গোটা আকাশ, বাবা তাহলে সারা পৃথিবী। মা বাবা সন্তানের সুখের জন্য নিজেরা ত্যাগের মধ্যে দীক্ষিত হন, তারা নিজেদের কষ্টের কথা ভুলে গিয়ে সন্তানের মানুষ করার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। তবে বর্তমান নব্য প্রজন্মের সন্তানদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে পিতা মাতার মধ্যে কেউ ধ্রুবতারা, কেউ বা শুকতারা। সমাজের আয়নায় চোখ রাখলেই দেখতে পাওয়া যায় সিংহভাগ মা বাবা তাঁদের সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে সন্তানের স্বপ্ন পূরণ করতে পিছু পা হন না। পাশাপাশি বাস্তব জীবনে যে ছবিটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা হলো, সন্তানেরা সুপ্রতিষ্ঠিত হওয়ার পর মা বাবার কষ্টের কথা ভালোবাসার কথা ভুলেই যাচ্ছে। সন্তানেরা আমি ও তুমি এই নিয়ে নতুন পৃথিবী গড়ার রঙিন স্বপ্ন নিয়ে সাপ লুডো খেলায় মেতে যাচ্ছে। তারা শুধু মনে করে নির্দিষ্ট কিছু টাকা পয়সা পিতামাতার কাছে পাঠিয়ে দিলেই মা বাবা ঋণ পরিশোধ হয়ে যাবে। কিন্তু বন্ধু, তোমরাই বলো, এইভাবে কি মা বাবা ঋণ শোধ করা যায়? তবে একথাও ঠিক, বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির ওপর নির্ভরতা সন্তান ও মা বাবার মধ্যে একটা ডিজিটাল গ্যাপ তৈরি করছে, যার ফলশ্রুতিতে মা বাবারা একাকিত্বের যন্ত্রণায় কাতরাচ্ছে। নমস্কার আন্তি। কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া। এবারের ভাবনা লিখছেন মুনমুন পাত্র, হারুয়া, ঘোলদিগ্রুই, পুরশুড়া, হুগলি থেকে। হে জননী, তোমারই হাতে বাজে আমার হৃদয় বিনা। সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া এক মেয়ে তার বাবা ও মায়ের প্রচেষ্টা ও আশীর্বাদে কর্মজীবনে প্রতিষ্ঠিত, নিজের পরিচয় বাঁচার অধিকার পেয়েছে, পেয়েছে নিজের শখ পূরণ করার পথ। সাধারণ পরিবারের বাবা মা যখন মেয়েদের বিয়ে দিয়ে দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই গণ্ডি লঙ্ঘন করে মেয়েকে পড়াশোনা শিখিয়ে নিজের মতো বাঁচার অধিকার দেওয়ার প্রচেষ্টাকে সম্মান জানাতে হবে। তাই বাবা মায়ের প্রতি কর্তব্যবোধ যেন সকল সময় সজাগ থাকে। জীবনে এমন কিছু কাজ করব না যাতে তারা অসম্মানিত হয়। সততা আর পবিত্রতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হবে, যাতে তারা তাদের সন্তানদের নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। সন্তানের সৎকর্ম যেন তাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে তাদের জীবনকে আরও সুখকর করে তোলা আমাদের কর্তব্য। আমাদের এই দায়িত্ব ও কর্তব্যবোধ পরবর্তী প্রজন্ম
তথা উত্তরসূরির মধ্যেও সঞ্চারিত হবে। পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

0: পারিবারিক জীবন সুদৃঢ় হলে নতুন প্রজন্ম একটি সুন্দর সুস্থ পরিবেশ পাবে, সুন্দর পৃথিবী গড়ে উঠবে। নমস্কার আন্তে, মুনমুন পাত্র, হারুয়া, ঘোল, দিগরুই, পুরশুড়া, হুগলি। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন শেখ জাকির হোসেন, বাগবাড়ি, বালিগড়ি, হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, অঙ্কুরিত বীজ যখন ধরিত্রীর বুক চিরে দুটি পাতা মেলে প্রথম সূর্যের দিকে মুখ তুলে দেখে, তখন ধরিত্রী মাতা সব দুঃখ ভুলে যায়। শক্তির উৎস সূর্য সেই নবপল্লবকে পথ দেখায়। আমাদের জীবনও ওই একই রকম, 10 মাস 10 দিন মাতৃগর্ভে ধারণ করে অগণিত কষ্ট সহ্যের পর সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মাতার সকল বেদনা ভুলে সুখের অশ্রুতে বুক ভেজায়। আর ভূমিষ্ঠ কক্ষের দরজার বাইরে অপেক্ষারত বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। শুরু হয় মা বাবার প্রতি আমাদের ঋণের কিস্তি। মায়ের কত শত বিনিদ্র রজনী, বাবার হাড় ভাঙা খাটুনি, নিজেদের শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে সন্তানের সুখ খরিদের হাজারো প্রচেষ্টা। এরপর সন্তান বড় হয়ে যখন নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন বৃদ্ধ মা বাবার দু চোখ জুড়ে রয়ে যায় শুধু অবাক করা নীরবতা। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠিত সন্তান মাসান্তে কিছু অর্থের বিনিময়ে মা বাবার ঋণ পরিশোধ করতে পিছপা হয় না, কিন্তু অর্থের বিনিময়ে মা বাবার আত্মত্যাগে ঋণ পরিশোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই তো বলা হয় মা বাবার পায়ের নিচে স্বর্গের সুখ বিদ্যমান। লিখেছেন শেখ জাকির হোসেন, বাগবাড়ি, বালিগড়ি, হুগলি থেকে। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী বর্ষণ মুখর প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:45 এবং রাত 8:30 শুনবেন স্বস্তিকা মজুমদারের কণ্ঠে নজরুল গীতি। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানটি রয়েছে সকাল 8:30। সকাল 9:00 শুনবেন আধুনিক গান আশা ভোসলের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী উস্তাদ বিলায়েত হোসেন খাঁ শুনবেন সকাল 9:30। সকাল 10:00 রয়েছে সীমান্ত কথা। 10:20 অতুল প্রসাদের গান সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে। এনসিইআরটি বিজ্ঞাপনদাতায় আয়োজিত অনুষ্ঠান উমাং শুনবেন সকাল 10:30। বেলা 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোনের অনুষ্ঠান। বেলা 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ রয়েছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ে পাঠদান। পাঠদান করবেন শিক্ষক রাজেশ দত্ত, মুরলীগঞ্জ হাইস্কুল। কথায় সুরে অনুষ্ঠানটি শুনবেন দুপুর 12:00। দুপুর 1:00 মহিলা মজলিশ। অনুষ্ঠানে শুনবেন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আইনি পদক্ষেপ। আলোচনায় রয়েছেন আইনজ্ঞ বিদিশা দেশাহা এবং কৃষ্ণা কর্দে। দুপুর 1:45 শুনবেন আদি সুর অনুষ্ঠানে সাঁওতালি গান। নেপালি অনুষ্ঠান কার্শিয়াং কেন্দ্র থেকে শুনবেন দুপুর 2:30। দুপুর 3:00 রয়েছে গান পরম্পরা। এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন। যুব অনুষ্ঠান রয়েছে দুপুর 3:30। নেশামুক্ত ভারত অভিযান, এ বিষয়ে বলবেন বর্ণা ভট্টাচার্য এবং শ্রীজ্যোতি ভট্টাচার্য। গ্রামেগঞ্জে অনুষ্ঠানটি শুনবেন বিকেল 4:00। উন্নত প্রথায় ফলের চারা তৈরি পদ্ধতি বলবেন ডক্টর পার্থ সারথী মিদ্যা এবং অনুষ্ঠান পরিচালনায় আইভিদে। বিকেল 4:30 ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি রয়েছে, অংশগ্রহণে সানি সরকার এবং জাহিরুল আলম। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান। 5:30 আনন্দধারা লাইভ ফোনের অনুষ্ঠান। সন্ধ্যে 6:05 শুনবেন বিচিত্রা অনুষ্ঠান বীরোহিণী রায়। শুনবেন আজ দ্বিতীয় ভাগ পরিবেশনায় সরকারিনা থিয়েটার। বিকেল 7:05 বিশেষ অনুষ্ঠান সাক্ষাৎকার সোহম জোয়ারদার, মাধ্যমিক 2026 চতুর্থ স্থানাধিকারী রায়গঞ্জ কর্নেশন হাইস্কুল। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন সৌমিতা আঠ। বিজ্ঞান ঘরে বাইরে শুনবেন রাত 8:00 নদী আমাদের মা, এ বিষয়ে বলবেন শুভশ্রী ঘোষ এবং বিস্ময় নয় বিজ্ঞান, এ বিষয়ে বলবেন সুজাতা রায়। রাত 9:15 শুনবেন বিধানসভা পর্যালোচনা। রাত 9:30 গানে গানে

লাইভ ফোন ইন অনুষ্ঠান। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবং রাত 10:30 রয়েছে মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, NH10 শালুগাড়া, শাহডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, টিকিয়াপাড়া হাট জলপাইমোড় সকাল 9 থেকে রাত 8 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। শালবাড়ি হাট শালবাড়ি সকাল 11 থেকে সন্ধে 7 পর্যন্ত ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। নতুন হাট ফুলবাড়ি দুপুর 2 থেকে রাত 8 পর্যন্ত যান চলাচল ধীরগতির হতে পারে। শুনলেন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কাতারে বিস্ফোরণের ঘটনায় প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার পেট্রোল ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। এই বিষয় নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার। এলনিনোর কারণে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতিতে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশি পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশি পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6টি বিদেশি সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges, non-traditional threats

0: have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threat for us.
1: পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের মধ্যে তাদের মধ্যে এই আলোচনা হয়। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমশ আরও শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী গোয়েল জানান, ৭ ফেব্রুয়ারির যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়ই ভাগাভাগি হলেও সংঘাত ও অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। কেন্দ্রীয় সরকার পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। সরকার এটি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে কিছু তথ্য জনগণকে বিভ্রান্ত করছে বলেও জানিয়েছে সরকার। তেল বিপণন কোম্পানি, জ্বালানি পরীক্ষা সংস্থা ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সরকার ইথানল মিশ্রণ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে কাজ করছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে ৪৩% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট ৩১৫টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে ১১১টি জেলায় সেচ ব্যবস্থা ২৫%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানা শস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং এই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী ৩ দিন উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ ও গোয়ার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে ৫-0 হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুটি গোল করেছেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে ৬টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে গ্রুপ এলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপ এলের অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে ১-0 হারিয়ে দিয়েছে। গ্রুপ কের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয়

সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কাতার বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি রাজ্যে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আর্থিক সাহায্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ গড়ে তোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উচ্চশিক্ষা দপ্তর 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করছে। বকটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতে বিভিন্ন জেলায় গতকাল 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছি বিস্তারিত সংবাদে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের উপরে ধন্যবাদ সূচক ভাষণে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি।
1: যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন। 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করেছেন।
0: বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের আমলে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে, তাঁর নামে 102টি মামলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার 1 মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে 1 মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে।
1: প্রতি মহকুমায় মহিলা থানা আর 112 প্রতি থানায় 1টি করে গাড়ি। আপনার সরকার, আমাদের সরকার আরো 2টো কাজ করেছে, 2টো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস চার জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি IPS দময়ন্তী খুঁজে খুঁজে বার করব, আরজি করার বিচার হবে।
0: মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জী সরকার BSFকে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখনও পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত 1800 জন রয়েছেন। রাষ্ট্রের নিরাপত্তা এবং বাংলাকে সুরক্ষিত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি জানান। শ্রী অধিকারী জানান, রাজ্যে নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটাতারের বেড়া দিতে এখনও পর্যন্ত BSFএর হাতে 142.79 একর জমি তুলে দিয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিংয়ের কাজ সম্পূর্ণ হবে। সরকারি সম্পত্তি রক্ষায় বিধানসভা অধিবেশনে আগামীকাল আজ বিল আনা হবে। এই

লে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে। সেই সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকার ক্ষতিপূরণ আদায় করবে। এর আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারের হকার উচ্ছেদ নীতি ও রাস্তার নামকরণ পরিবর্তনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। নির্বাচনের পরে তাদের কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। মুখ্যমন্ত্রীর ভাষণের শেষ লগ্নে বিরোধী দলনেতা নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াক আউট করে। পরে ধ্বনি ভোটে রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয়। পশ্চিমবঙ্গে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার জন্য আর্থিক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নতুন সরকারের শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের দিশাকে বাস্তব রূপ দিতে গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন এডিবির শীর্ষ আধিকারিকরা। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আধিকারিকরা। সূত্রের খবর, মূলত নীতি আয়োগের রূপরেখা মেনে রাজ্যে একাধিক সিটি ইকোনমিক রিজিয়ন গড়ে তোলা ছিল বৈঠকের আলোচ্য বিষয়। এডিবির পক্ষ থেকে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রস্তাব এদিন রাজ্য সরকারকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে সুরাটের আদলে কলকাতা, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া ও ডানকুনিকে যুক্ত করে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, লজিস্টিক্স ক্লাস্টার তৈরি করা। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারকে যুক্ত করে আইটি, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটন হাব গড়ে তোলার প্রস্তাবও রয়েছে। কলকাতাকে আরও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য ইতোমধ্যে কাজ করছে এডিবি। একইভাবে হাওড়া শহরের অত্যাধুনিক রূপ দেওয়ার কাজও করতে চায় তারা। রাজ্যে গণপরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে বেশ কিছু প্রস্তাব দিয়েছে এডিবি। যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা কিংবা নির্দিষ্ট শৌচাগার ব্যবহার না করে প্রকাশ্য স্থানে মলমূত্র ত্যাগ করলে এবার থেকে জরিমানা করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে 200 টাকা, রাস্তাঘাট, নর্দমা, জলাশয় বা জনসমক্ষে আবর্জনা ফেললে কিংবা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে 200 টাকা, জনসমক্ষে থুতু ফেললে 100 টাকা জরিমানা করা হবে। পশ্চিমবঙ্গ গড়ে তোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে উচ্চশিক্ষা দপ্তর 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করছে বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি গতকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসে এতদিন উপেক্ষিত নায়ক হিসেবে রয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর আদর্শ এবং কাজকে স্বমহিমায় তুলে ধরতে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাঁকে নিয়ে গতকাল থেকে আলোচনা, বিতর্ক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বকটুই কাণ্ডে চার্জশিটে অন্যতম অভিযুক্ত রোহান শেখ ওরফে কিসমত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার 4 বছর পর কলকাতার মির্জা গালিব স্ট্রিট এলাকা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করেছে CBI। বকটুই গণহত্যা মামলায় FIR দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। CBI এর দেওয়া চার্জশিটে রোহান সহ মোট 27 জন অভিযুক্তের নাম রয়েছে। পলাতক থাকায় তার নামে হুলিয়াও জারি করা হয়েছিল। 2024 সালের 5ই এপ্রিল রামপুরহাট আদালত রোহানকে ঘোষিত অপরাধী বলে ঘোষণা করে। উল্লেখ্য, বীরভূমের বকটুই গ্রামে 2022 সালের 21শে মার্চ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখের দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়। তারপরেই হিংসাকাণ্ডে মারা যায় অন্তত 10 জন। বিধানসভা নির্বাচনের প্রচারাভিযানে DJ সংক্রান্ত মন্তব্য নিয়ে মামলায় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পেল CID। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে গতকাল CIDর পক্ষ থেকে বিধাননগর আদালতে আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। 30শে জুন কণ্ঠস্বর সংগ্রহ করা হবে। ওই দিন বিচারক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মহরমের শোভাযাত্রা নিয়ে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই দিন কোনোরকম অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রায় DJ বাজানোর উপরেও থাকছে নিষেধাজ্ঞা। তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। মহরমের দিন আগামী শুক্রবার সম্প্রীতি বজায় রাখার দিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ প্রশাসন। প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট DC পদমর্যাদার আধিকারিকরা গতকাল বৈঠক করেন। লালবাজারের নির্দেশ থানাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী শুক্রবার কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে মহরম।
সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরে আজ সকাল 5:30 পর্যন্ত গত 24 ঘণ্টায় 59 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা

0: হয় 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 2.2 ডিগ্রি কম। একটি প্রতিবেদন।
1: অনুকূল পরিবেশ থাকায় রাজ্যের বহু জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতকাল দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে মানুষ রেহাই পায়। তবে আচমকা হাওয়ায় শহর কলকাতায় প্রচুর গাছ ভেঙে পড়ে। ডিএল খান রোড, ডাফরিন রোড, এসএন ব্যানার্জি রোড, মেয়র রোড, কলকাতা প্রেস ক্লাব, কলকাতা হাইকোর্ট চত্বরে গাছ ভেঙে পড়ে। ঘণ্টা দুয়েকের অতিরিক্ত বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলও জমে যায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় শিয়ালদহ স্টেশন। বিভিন্ন জেলা থেকে বাজ পড়ে মৃত্যুর খবরও পাওয়া গেছে। আজও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদেরও আজ পর্যন্ত রাজ্য ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালদার পারদেওনাপুর ঘাট থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান যাওয়ার পথে মাঝগঙ্গায় যাত্রীবোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন অন্তত 12 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে ধুলিয়ানের অনুপনগর এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরুলিয়ায় বাজ পড়ে 2 জনের মৃত্যু হয়েছে, জখম 10 জন। তাদের পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোচবিহারে বজ্রপাতে 2 জন প্রাণ হারিয়েছেন। সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন 4 জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 1 জনকে মৃত ঘোষণা করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। অন্যায় ও দুর্নীতি মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি রাজ্যে শিল্প সহায়ক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আর্থিক সাহায্য দিতে আগ্রহ প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন 9:15।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী স্বস্তিকা মজুমদার।

0: Have a nice day.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: হ্যালো,
1: রাজেশ বাবু থানা থেকে কথা বলছি।
0: আবার
1: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশে ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
2: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: স্যার অত কোথায় পাবো?
2: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
0: স্যার 2 লাখ?
3: কি হয়েছে বাবা?
0: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
1: আরে
0: কেটে দিল।
3: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়তোই না, এরা সব ফ্রড।
0: ফ্রড?
3: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
4: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইফোনের অনুষ্ঠান। বেশ কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, চারদিক একেবারে জলমগ্ন। সেই ছোটবেলায় বর্ষার জলে কাগজের নৌকো বানিয়ে ভাসিয়ে দেওয়া, কোথায় আর সেই আনন্দ বলুন। এখন আমরা দৌড়চ্ছি আমাদের ব্যস্ততার জীবনে, তাই বৃষ্টিতে আলাদা করে ভেজা আর হয়ে ওঠে না। এই বর্ষাকালটা কিন্তু কবিদের ভীষণ প্রিয়, আমাদেরও অনেকেরই ভীষণ ভালো লাগার ভালোবাসার এই বর্ষাকাল। আসলে কাজে কর্মের তারা না থাকলে বোধ হয় বর্ষাকে সবাই ভীষণ আপন করে নিত। কাজে বেরোবো সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি, তখন একটু মন খারাপ হয় ঠিকই, কিন্তু সময় পেলে জানলার ধারে বসে বর্ষা উপভোগ করতে কে না চায় বলুন। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বর্ষাকালে আমাদের স্বাস্থ্যের সুরক্ষা। সারা বছরই আমাদের কিছু না কিছু শারীরিক সমস্যা থেকে থাকে, বর্ষাকালে কিন্তু বিশেষ কয়েকটি সমস্যার সম্মুখীন আমরা হই এবং নিয়মিতভাবে হই। প্রতি বর্ষাকালে কিছু না কিছু সমস্যা আমাদের হয়। এই শারীরিক সমস্যাগুলো নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলবো, শ্রোতা বন্ধুদের কাছ থেকে তাদের মতামত শুনব। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আজকে ফোন নাম্বারটা একটু জানিয়ে দিই, 9434076705। এই নম্বরে শ্রোতা বন্ধুরা ফোন করুন, আমি সঙ্গে রয়েছি আপনাদের তনুকা। ইতিমধ্যে কিন্তু আমরা এক শ্রোতা বন্ধুর ফোন পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদিভাই।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি লক্ষ্মীনারায়ণ কাঞ্জিলাল, বর্ধমান টাউন হল পাড়া থেকে বলছি দিদিভাই।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ দিদিভাই ভালোই আছি এখন।
0: হ্যাঁ, আমাদের আজকের বিষয়টা শুনেছেন নিশ্চয়ই। আজ আমরা কথা বলছি বর্ষাকালের কিছু অসুখ বিসুখ নিয়ে, বা বর্ষাকালে আমরা শরীরকে সুস্থ কিভাবে রাখতে পারি সেই বিষয় নিয়ে।
1: বর্ষাকালে, বর্ষাকালে কেন সবসময় শরীর ভালো রাখতে গেলে পরে একটু যোগ ব্যায়াম করতে হবে। যোগ ব্যায়াম করলে শরীরটা অবশ্যই ভালো থাকবে, মনটাও ভালো থাকবে।
0: হ্যাঁ সে তো রয়েছে, কিন্তু আমরা বিশেষ করে বর্ষাকালে কিন্তু কতগুলো নির্দিষ্ট অসুখ

0: দুঃখের সম্মুখীন হই। যেমন ধরুন মশার উৎপাত প্রচণ্ড রকম বেড়ে যায়, এই সময়টা মশাবাহিত বিভিন্ন অসুখগুলো হয়, তার মধ্যে পেটের কিছু সমস্যা হয় যেগুলো জলের থেকে আসে, সেই ধরনের কিছু অসুখ, এবং তার থেকে আমরা কিভাবে ভালো থাকবো সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করছি। এ বিষয়ে যদি কিছু বলেন।
1: এই বিষয়ে বলছি যে বর্ষাকালে মাছ মাছ টাছ গুলো না খাওয়াই ভালো, এটাই আমি আমরা খাই না, আমরা সেই জন্য সুস্থ থাকি, মাছ মাছ ডিম এসব না খাওয়াই ভালো।
0: আচ্ছা, আমরা শুনলাম শ্রোতা বন্ধুর কাছ থেকে, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের অনুষ্ঠানে জুড়ে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান, ধন্যবাদ।
1: নমস্কার,
0: ভালো থাকবেন আপনিও। আমাদের শ্রোতা বন্ধু বললেন যে মাছ খেতে নয়, হ্যাঁ মাছটা না খেতে, এবং এতে পেটের সামান্য সমস্যা হলেও হতে পারে। আচ্ছা, এছাড়া আমরা আর কি কি সমস্যার সম্মুখীন হই? নানা ধরনের রোগ ব্যাধি যে একটু আগে যেমন বললাম, অতিরিক্ত বৃষ্টিপাতে জল জমে যাওয়া এ একটা সমস্যা, তারপরে এই আর্দ্র যে আবহাওয়া, ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, হ্যাঁ এসবের সময় কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, টাইফয়েড, ডায়রিয়া, পেটের বিভিন্ন সমস্যা, জন্ডিস, হ্যাঁ বিভিন্ন ধরনের ভাইরাল সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। বারে বারে বৃষ্টিতে ভেজা সেই ভেজা জামা কাপড়েই আমাদের কাজের মধ্যে থাকতে হয়, ঠান্ডা লেগে যায়, এই ভাইরাল সংক্রমণ, এই সমস্যাগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায় এই বর্ষাকালে। আরেকজন শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গেছি। হ্যালো,
2: নমস্কার,
0: শুভ সকাল আপনাকে। কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: সুবল ভিটা থেকে হরিবর দাস বলতেছি।
0: হ্যাঁ বলুন।
2: বর্ষার দিনে তো মনে করেন যেরকম, বর্ষার দিন তো ভালো, কিন্তু আবার তো একদিকে ভালো না।
0: ঠিক,
2: মানে বর্ষায় তো মনে করেন বৃষ্টিতে একদম অশান্তি করতেছে তো আমাদের।
0: হ্যাঁ, অধিক বৃষ্টিতে অতিরিক্ত জল জমে তো কিছু সমস্যা হয় বটেই, হ্যাঁ বিশেষ করে গ্রাম্য এলাকায় যেগুলো আমাদের মানে সম্মুখীন হতে হয় আর কি, হ্যাঁ সেই সমস্যাগুলো তো রয়েছে। আজকে বিষয়টা ছিল একটু যে অসুখ বিসুখগুলো, বর্ষাকালে মূলত যে অসুখগুলো আমাদের হয় সেগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এই বিষয়টা।
2: বর্ষাকালে তো ধরেন যে ম্যালেরিয়া, তারপরে ডেঙ্গু আর এই সমস্ত রোগ হয় বাচ্চাদের বেশি।
0: আমাদের মানে
2: সর্দি,
0: সামনেই যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, হ্যাঁ সেই নিয়মগুলো ওনাদের কাছ থেকে শুনে যেভাবে বলছেন সেভাবে কিন্তু পালন করতে হবে, তবেই কিন্তু এই অসুখগুলো থেকে আমরা মুক্তি পাব। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, এবার কিন্তু সময় হয়ে গেছে অনুষ্ঠানের প্রথম গানের। প্রথম গানটি আমরা শুনব রাহুল দেব বর্মনের সুরে লাভা ছবি থেকে। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

0: প্রথম গানটি। শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এ নম্বরে। আজকের যে বিষয়টি আমরা রেখেছি তা হলো বর্ষাকালে স্বাস্থ্য সুরক্ষা। আচ্ছা, আমরা তো সবাই জানি যে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এই সমস্ত অসুখ থেকে কিভাবে বাঁচতে হয়। হ্যাঁ ঠিক তাই, এক হচ্ছে বাড়ির চারপাশে জল জমতে দেওয়া যাবে না, পরিষ্কার জলেই কিন্তু মশারা ডিম পারে এবং সেখান থেকে নতুন মশা তৈরি হয় এবং তারা এই সমস্ত রোগের বাহক হয়। এছাড়াও রাত্রিবেলা শোবার সময় মশারি ব্যবহার করতে হবে। মশারির ব্যবহার করলে কিন্তু অনেকটাই আমরা এই অসুখগুলোর হাত থেকে বাঁচতে পারব। এছাড়াও বর্ষাকালে আরও যে বিশেষ অসুখগুলো হয় তার মধ্যে অন্যতম হলো পেটের সমস্যা, জলের থেকে পেটের সমস্যা, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস, বিভিন্ন ধরনের পেটের অসুখ কিন্তু হয়। এক্ষেত্রে বাঁচার উপায় কী? এক্ষেত্রে জল আমাদের ফুটিয়ে খেতে হবে, খাবার জল ফুটিয়ে খেতে হবে অথবা ফিল্টার করে, তবে আমরা সেই জল পানীয় হিসেবে ব্যবহার করব। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু, কেমন আছেন? শুভ সকাল।
1: হ্যাঁ শুভ সকাল দিদিভাই, শুভ সকাল। হ্যাঁ ভালো আছি দিদিভাই, আপনি কিরকম আছেন দিদিভাই?
0: আমরাও তো ভীষণ ভালো আছি, আমিও খুব ভালো আছি, শুধু একটু চিন্তিত শরীর স্বাস্থ্য নিয়ে সকলের। এই বর্ষাকালে যে বিভিন্ন অসুখগুলো সে বিষয়ে আজকে কথা বলছিলাম।
1: হ্যাঁ দিদিভাই দেখুন, বর্ষাকালে বেশি ভেজা যাবে না, ভিজলেই কিন্তু সর্দি জ্বর জ্বালা হবে এবং মশার উপদ্রব বেশি হয়। বর্ষাকালে চারিদিকে জল জমে, সেই জল থেকে মশা হয় এবং আপনাকে রাত্রেবেলায় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, কারণ মশারি না হলে, আমার তো মশারি ছাড়া ঘুমই হবে না, মশারি যতক্ষণ না টাঙাবো। তো এই মশারিটা আমি সবাইকে বলবো যে সবাই যেন মশারি টাঙিয়ে মানে ঘুমায়। আর আরেকটা জিনিস দিদিভাই, সব থেকে যেখানে জল জমা হবে সেই জলগুলো যেন জমতে না দেওয়া হয়, ওই জমা জলেতেই মশার ডিম পারবে আর সেইখান থেকে মশা, এবং সেই মশাদের আর তারপরে আপনার ব্যাং ট্যাং এগুলো বেশি উপদ্রব হয়, তাতে সাপেরও বেশি উপদ্রব হয়, কারণ তারাও তো ব্যাং ধরতে চলে আসে। তো সেই জায়গা থেকে দেখতে হবে যেন ব্যাং ট্যাং গুলো ঘরের ভেতরে না প্রবেশ করে, এবং সেইখান থেকে সতর্ক থাকতে হবে, যেন মানে নিজেকে সতর্ক রাখতে হবে দিদিভাই। এবং এই যতটা আমরা নিজেকে শরীরকে সতর্ক রাখতে পারবো ততই ভালো। হ্যাঁ, আর শরীরের ওপরে যত্ন নিতে হবে, কারণ শরীর আমাদের সব সময়, মন যদি ঠিক থাকে শরীরও ঠিক থাকবে দিদিভাই। এবং হ্যাঁ, তো সেই জায়গা থেকে হ্যাঁ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু বললাম দিদিভাই।
0: হ্যাঁ খুব ভালো বললেন, অনেকগুলো দিক আমরা কিন্তু আপনার কথার মাধ্যমে পেলাম যে কিভাবে আমরা সতর্ক থাকতে পারি। ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ দিদিভাই ভালো থাকবেন।
0: ভালো থাকবেন। শ্রোতা বন্ধুর কাছে আমরা শুনলাম, উনি কিন্তু কয়েকটা বিষয়ে ভীষণ মূল্যবান কয়েকটি কথা বললেন যে কিভাবে আমরা এই বর্ষাকালে যে অসুখগুলো হয় তার থেকে আমরা বাঁচতে পারি। হ্যালো
2: নমস্কার।
0: নমস্কার, সুপ্রভাত।
2: সুপ্রভাত দিদি।
0: হ্যাঁ কে বলছেন?
2: আমি কলকাতা থেকে সৌভিক সরকার বলছি।
0: হ্যাঁ, আমাদের নিয়মিত শ্রোতা। হ্যাঁ সৌভিক বাবু বলুন, আজকের বিষয়ে কি বলবেন?
2: প্রথমত টপিকটা, বিষয়টা খুব সুন্দর আপনি রেখেছেন আর কি, এই জন্য ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাদেরও। হ্যাঁ
2: অবশ্যই, যেমন আপনি যেমন শুরু করার আগেই বলেছিলেন যে আমাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, এবং একটা জিনিস সেটা হলো আমরা একটা জিনিস ফলো রাখতে হবে, টবের নিচে অনেক সময় দেখা যায় যে জল জমে যায় আর কি, ওইটা সবসময় আমাদের ফলো রাখতে হবে, কারণ ওইখানে কিন্তু মশারাও কিন্তু কিন্তু ডিম কিন্তু পারে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আশেপাশে অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অবশ্যই রাখতে হবে, আর বিশেষ করে আমরা যখন বাইরে থেকে যখন এই সময়টা জল আনছি সেটা একটু গরম করে খেতে হবে, মানে উষ্ণ উষ্ণ করে একটুখানি খেতে হবে আর কি, কারণ পেটের যে গন্ডগোল আপনি যেমন বলে যে পেটে নানা রকম গন্ডগোল মানে ফুড পয়জন এক কথায় যেমন বলে সেটা। দ্বিতীয় কিন্তু আমরা যখনই কোনো সবজি বা ফল আনি না কেন, যেটা আমরা ধুই একবার সেটা দুবার করে আমাদের ভালো করে রোগ রোগ ধুতে হবে। আর

0: বাচ্চাদের অন্তত হাত ধোয়া। অনেক সময় বাচ্চারা তো কি করে, যেখানে সেখানে তো হাত দিয়ে দেয় নিজেতে, একটু হাত ধোয়া জিনিসটা কিন্তু করতে হবে। বড়দেরও তাই, হাত দেওয়া ধোয়া জিনিসটা করতে হবে। আর মশারি টাঙিয়ে শোয়া এটা অবশ্যই সবসময় আমাদের মনে রাখতে হবে, মশারি টাঙিয়ে শোয়া কিন্তু শুতে কিন্তু হবে। কারণ মশা টশা কিন্তু, আর মশারা কিন্তু সন্ধ্যে সময় আর সকালবেলায় কিন্তু এক একটা কিন্তু বেশি করে কিন্তু, এই জিনিসটা আমাদের সবসময় কিন্তু মনে রাখতে হবে। আর আর একটা জিনিস বলবো, সেটা হলো আমরা যখনই বলতে গেলে খাবার জিনিস, বিশেষ করে ভাজাভুজি খাওয়া, বর্ষাকাল পড়লেই তো আমাদের ভাজাভুজি খেতে ইচ্ছা করে, সেটা বিশেষ করে বাড়িতেই বানানো ঠিক আছে, কিন্তু বাইরে থেকে ওপেন আমরা যে দেখতে পাই যে অনেকে ভাজাভুজি ভাজছে না রকমের রাস্তার মধ্যে, এই জিনিসটা না একটু এড়িয়ে চলতে হবে। অনেক সময় দেখা যায় অফিস থেকে ফিরছে, হ্যাঁ চপ কাটলি নিয়ে না রাস্তায় ওপেনে ভাজ, একটু যদি ঘরে যদি বানানো যায়, ছোট্ট কোনো খাবারে যদি বানানো যায় করেছো তাহলে ঠিক আছে, ওতে কিন্তু কিছু অতটা হয় না। বাইরে তেলের খাবারটা একটু করে এই সময়টা একটু এড়িয়ে চলা উচিত, বর্ষাকালের সময়, বর্ষাকাল কেন সারা সারা সময়ের জন্য এই জিনিসগুলো করবে, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে দিদি, এইটুকুই বলবো।
1: বাহ, খুব ভালো লাগলো আপনার কথা, ধন্যবাদ, জুড়ে থাকুন,
0: নমস্কার।
1: নমস্কার। সৌভিক বাবুর কথায় আমরা আরও একটু কিছু এ বিষয়ে কিন্তু শুনলাম, মশারি ব্যবহারের কথা হচ্ছিল, এছাড়াও আমরা মশা কিন্তু প্রতিরোধক ক্রিম যেগুলো আজকাল বাজারে পাওয়া যায় সেই ক্রিমও ব্যবহার করতে পারি, অথবা স্প্রে ব্যবহার করতে পারি, সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারি মশা তাড়ানোর জন্য। আরেকটি বিষয় সেটা হচ্ছে বৃষ্টিতে যদি আমরা ভিজে যাই সেই ভেজা জামা কাপড়গুলো কিন্তু বেশিক্ষণ পরে থাকা যাবে না, সেগুলো চট জলদি ছেড়ে ফেলতে হবে। এবং জামা কাপড়ের সাথে আরেকটি যে বিষয়, ভেজা জুতো, জুতো যদি ভিজে যায় বেশিক্ষণ পায়ে থাকে অবশ্যই তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে এবং ভাইরাল ফিভার বা সর্দি এ সমস্ত কিন্তু জাকিয়ে বসবে। হ্যালো,
2: পাখি যখন দেবে উড়াল মায়ার বানন ছিঁড়ে, ও তুই কান্দে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে ধরে। নমস্কার দিদি ভাই।
1: নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
1: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, বলুন কেমন আছেন?
2: হ্যাঁ দিদি ভাই, আপনি চলে যাচ্ছে কোনোরকম, আপনি ভালো আছেন তো?
1: একদম। আজকের বিষয় নিয়ে কি বলবেন?
2: আজকের বিষয় নিয়ে দিদি ভাই আমাকে একটু বিষয়টা বলতে হবে, আমি তো এবার
1: আমরা আমরা আজকে বর্ষাকালের অসুখ বিসুখ গুলো থেকে কি করে বাঁচতে পারি সে বিষয় নিয়ে একটু আলোচনা করছি।
2: দিদি ভাই, বর্ষাকালে সাধারণত দেখবেন অ্যাজমা রোগের কিছুটা বাড়বাড়ন্ত হয়, যাদের অ্যাজমা আছে এই টাইমে বাড়ে। তারপর যে সমস্ত এই যে কিছু কিছু রোগ থাকে, যেমন সর্দি কাশি হাঁচি এগুলো হয়, এই সমস্ত গুলো হয়। তাই সমস্ত দিক থেকে যদি বিরত থাকতে হয় তাহলে নিজেকে কিছুটা মেনে চলতে হবে নিয়ম, যেমন বৃষ্টি না, তারপরে ধরুন ছাতা ব্যবহার করতে, যে রাত্রিকালে যে ধরনের মনে করুন হাতে লাঠি নিয়ে যদি অনেক কিছু, কিন্তু মানুষ তো ধরুন ইউজ করে।
1: হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকেও আমরা কিন্তু এই বিষয়ে কিছু কথা শুনলাম বিশ্বজিৎ বাবুর কাছ থেকে। এবার কিন্তু সময় হয়ে গেছে আমাদের পরের গানটি শোনার, আজকের অনুষ্ঠানের পরের গান সঙ্গম ছবি থেকে শঙ্কর জয়কিষণের সুরে, শিল্পী মোহাম্মদ রফি।

আমাদের আজকের যে বিষয়, বর্ষাকালে স্বাস্থ্য সুরক্ষা, এ বিষয়ে অনেক কথাই হলো। শ্রোতা বন্ধুরা ফোন করলেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। কিন্তু আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের শেষ করতে হবে অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ করার আগে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, বর্ষাকালে কিন্তু শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের প্রতি একটু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। জ্বর, ডায়রিয়া বা অন্য কোনো অসুস্থতার লক্ষণ যদি দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভীষণ প্রয়োজন। সবশেষে বলবো, সচেতনতা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চললেই বর্ষাকালের অধিকাংশ রোগ আমরা কিন্তু প্রতিরোধ করতে পারব। তাই আমরা সবাই স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি আসুন মেনে চলি এবং নিজের ও পরিবারের সুস্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা শুরু করি এবং নিশ্চিত করি সুস্বাস্থ্য। অনেক ধন্যবাদ আমাদের শ্রোতা বন্ধুদের, ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন আধুনিক গান আশা ভোসলের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কাতারে বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় সেদেশের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি

নিয়েও কথা হয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক শুরু করেছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলির প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।

0: technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
1: পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে আলোচনা হয়। ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও এতে পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই ভারত রাশিয়া বিশেষ ও অগ্রাধিকারমূলক পারস্পরিক অংশীদারিত্বের আওতায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত চিকিৎসা সহায়তা পেয়েছেন তা নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় ১২ জন প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুদেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000-এরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ এক বিবৃতিতে জানিয়েছেন যে এই উদ্ধার কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও নিরাপদ নৌচলাচলের অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে এই উদ্ধার অভিযান চালানো হবে। ইরান, ওমান এবং ওই অঞ্চলের অন্যান্য দেশ ও সামুদ্রিক পরিবহন সংস্থাগুলির সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করা হবে। রাষ্ট্রসংঘের জেনিভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আলী বাহারাইনি ঘোষণা করেছেন যে বাণিজ্যিক জাহাজগুলির জন্য হরমুজ প্রণালী এখন কোনো মাশুল ছাড়াই সম্পূর্ণ উন্মুক্ত। বাহরাইনি আরও জানান, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার আলোচনার অগ্রগতির উপর ভিত্তি করে 60 দিন পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে ও নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এ ধরনের মন্তব্য করছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
1: সাংবাদিক বৈঠকে জয়সওয়াল বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদ প্রসঙ্গে জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল জানান, 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে একটি ট্যাঙ্কারে 285,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন দিল্লিতে দুপক্ষ উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। আগামী 24 জুলাইয়ের আগে দুই দেশ অন্তর্বর্তীকালীন বাণিজ্য

0: চুক্তি স্বাক্ষর করতে পারে বলে মনে করা হচ্ছে। ওই দিনই বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের কাছ থেকে আমদানিযোগ্য পণ্যের ওপর ওয়াশিংটনের আরোপিত 10% শুল্কের মেয়াদ শেষ হতে চলেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী গোয়েল জানিয়েছেন, 7ই ফেব্রুয়ারির যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট ইরানের বিরুদ্ধে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান রুখতে ও ইরানে তার পরবর্তী পদক্ষেপের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন গ্রহণের লক্ষ্যে একটি বিল পাশ করেছে। গতরাতে 50-48 ভোটে এই প্রস্তাবটি পাশ হয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে প্রতিনিধি পরিষদে এটি অনুমোদিত হয়েছিল। এই প্রস্তাবে পশ্চিম এশিয়ার সীমিত পরিসরে সামরিক উপস্থিতির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে আমেরিকা ও মিত্র দেশগুলির উপরে আকস্মিক আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আর কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে। তার মতে, এই ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমেই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। পেনসিলভেনিয়ায় ম্যাকুঙ্গুইতে অবস্থিত ম্যাক ট্রাক্স উৎপাদন কেন্দ্রে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তার প্রশাসনের ইরান নীতির মূল লক্ষ্য। এলনিনোর কারণে দুর্বল মৌসুমি বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খরিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা জানান।
1: ওভারঅল অভি তক 43% বরসাত কম হুই হ্যায় হামারি খরিফ কি ফসল উস পর ইসকা আসর পড় সকতা হ্যায় 315 জিলে এসে হোঙ্গে জহাঁ বর্ষা কম রহনে কি সম্ভাবনা হ্যায় ইনমে সে 111 জিলে হামারি উচ্চ প্রাথমিকতা ওয়ালে জিলে হোঙ্গে ক্যোঁকি ইনমে সিঁচাই 25% সে কম হ্যায় মধ্যম প্রাথমিকতা ওয়ালে মতলব জহাঁ 25-50% সিঁচাই কি ব্যবস্থায় হ্যায় এসে 76 জিলে হ্যায় অর 128 জিলে নিম্ন প্রাথমিকতা ওয়ালে ইসলিয়ে কি ওয়াহাঁ সিঁচাই কে লিয়ে ড্যাম অর বাকি চিজোঁ কি ব্যবস্থা হ্যায়।
0: এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেন। রোনাল্ডো 6টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। অন্যদিকে গ্রুপ এল এর অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। গ্রুপ এল এর অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 গোলে হারিয়ে দেয়। গ্রুপ কে এর আরেকটি ম্যাচে কলম্বিয়া ডি আর কঙ্গোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে কলম্বিয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী কলকাতা জেলার চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। নদিয়ার কল্যাণীর কাছে বিমানবন্দর স্থাপনের রাজ্য বাজেটের প্রস্তাবে খুশি কল্যাণীর বাসিন্দারা। বিমানবন্দর স্থাপনের সম্ভাবনার কথা বাজেট বক্তৃতায় উঠে আসার সঙ্গে সঙ্গে শহর জুড়ে খুশির হাওয়া। শহরের ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ, শিক্ষক, খেটে খাওয়া অটোচালক, টোটোচালক সবার আশা। এর ফলে কল্যাণীতে কর্মসংস্থানের আরও সুযোগ আসবে, প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের। কল্যাণীতে বিমানবন্দর স্থাপন করার বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর প্রয়াস চালাচ্ছিলেন। জেলায় প্রাকৃতিক চাষাবাদের প্রসারে প্রয়াস শুরু হয়েছে। রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব কৃষির দিকে ঝুঁকেছেন অনেক কৃষক। সরকারের তরফ থেকে এ নিয়ে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার ব্লকে ব্লকে কৃষকদের মধ্যে এ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে চলেছে কৃষি কর্মশালা। কম খরচে উৎপাদন এবং মাটির স্বাস্থ্য সুরক্ষা সুবিধা থাকায় প্রাকৃতিক চাষ জনপ্রিয়তা পাবে বলে কৃষিজীবী মানুষজন অনেকেই মনে করেন। এই চাষের কৌশল জানতে উৎসাহিত হচ্ছেন কৃষকগণ। সম্প্রতি কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে আয়োজিত এক সভায়

0: নদীয়ার জেলা শাসক ডক্টর শ্রীকান্ত পল্লী এক কর্মশালায় বক্তব্যে প্রাকৃতিক চাষের গুরুত্ব আরোপ করে পরিবেশ রক্ষার বার্তা দেন। সম্প্রতি গয়েশপুরে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে টিকা নেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করতে এক শিবির অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা টিকাকরণ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার বার্তা দেন। সচেতনতা সভায় ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। কল্যাণী এইমসে গত 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে এক বিশেষ বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের বিশিষ্ট যোগ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সুস্থতার জন্য প্রাকৃতিক সহযাত্রী বিষয়ের উপর বক্তব্য রাখবেন ডক্টর আনন্দ বালযোগী ভবানী। সমন্বিত স্বাস্থ্যসেবার জন্য যোগ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন বিএন গঙ্গাধর, কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডাইরেক্টর অরবিন্দ সিনহা প্রমুখ। কল্যাণী এইমসে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিবস অনুষ্ঠিত হয়। সমন্বিত স্বাস্থ্যসেবার জন্য যোগ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন বিএন গঙ্গাধর, কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা প্রমুখ। যোগচর্চার বৈজ্ঞানিক গুরুত্ব ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এইমস কর্তৃপক্ষ। কল্যাণী এইমসে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিবস অনুষ্ঠিত হয়। চিকিৎসক, নার্স, ছাত্রছাত্রী ও কর্মীরা এতে অংশ নেয়। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় জেলা স্টেডিয়াম হয়ে উঠেছিল স্বাস্থ্য ও সুস্থতার মিলনক্ষেত্র। সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায়, জেলা শাসক ডক্টর শ্রীকান্ত পল্লী সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরাও সাধারণ মানুষের সঙ্গে যোগাসনে সামিল হন। অনুষ্ঠানে বৃক্ষাসন, ভুজঙ্গাসন, বজ্রাসন, কপালভাতি, প্রাণায়ামের মতো বিভিন্ন যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। রানাঘাটে মহকুমা শাসকের পক্ষ থেকেও যোগ দিবস পালন করা হয়। মহকুমা এলাকার বহু মানুষ যোগ শিবিরে অংশ নেন। উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক মোহাম্মদ সাবুর খান। মেরা যুব ভারত নদিয়ার উদ্যোগে পালিত হয় 12তম আন্তর্জাতিক যোগ দিবস গয়েশপুরের গোকুলপুর আদর্শ স্কুলের মাঠে। শতাধিক ছাত্রছাত্রী এই উদ্যোগে অংশগ্রহণ করে। কৃষ্ণনগরের সরকারি কলেজের অডিটোরিয়ামে 14 নম্বর ব্যাটালিয়ানের এনসিসি ক্যাডেটদের এক সভায় গতকাল বক্তব্য রাখেন অতিরিক্ত মহানির্দেশক মেজর জেনারেল অমরপাল সিং চাহাল। তিনি বলেন, এনসিসি শুধু প্যারেডের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি যুব সমাজের জন্য কর্মসংস্থান ও নেতৃত্ব গঠনের অন্যতম বড় প্ল্যাটফর্ম। এনসিসির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় 20 লক্ষ, সারা বিশ্বে যা বৃহত্তম। এনসিসির সি সার্টিফিকেটধারীরা ইউপিএসসি ও বিভিন্ন সরকারি চাকরিতে বিশেষ সুবিধা পাচ্ছে। ইতোমধ্যেই 200 ক্যাডেট চাকরি পেয়েছে এবং আরও 5,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে তিনি জানান। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্ব। শুনবেন দ্বীপের নাম টিয়ারং, দ্বীপের নাম টিয়ারং ছবির গান। প্রথম গানটির
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ ভিলায়েত হোসেন খান, রাগ গৌর মালহার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল, শিল্পী ওস্তাদ ভিলায়েত হোসেন খাঁ, রাগ গৌর মালহার। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অধিকারী বারাসত ভিটা গ্রামে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার নানান কথা। সকাল সকাল বেরিয়ে পড়লাম শিলিগুড়ি শহর থেকে খড়িবাড়ি ব্লকের উদ্দেশ্যে। 31 নম্বর জাতীয় সড়ক ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে পশ্চিম দিকে। শিলিগুড়ি শহর থেকে প্রায় অনেকটা দূরে অবস্থিত ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন গ্রাম অধিকারী বারাসত ভিটা আমরা এসে উপস্থিত হলাম পঞ্চায়েত অফিসে। কথা হলো এই গ্রামের পঞ্চায়েত সদস্য গিরিন সরকারের সঙ্গে। তিনি আমাদের জানালেন কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্পের কথা। নমস্কার।
1: নমস্কার।
0: তো আপনার এই অধিকারী বারাসত ভিটাতে কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে, যেমন ধরুন যে শৌচাগার, এখানে কীরকম হয়েছে আপনার এলাকায়?
1: এখানে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প শৌচালয় মোটামুটি 99% প্রত্যেকটা বাড়িতেই পায়খানা বাথরুম দিয়েছে আর কি।
0: আর এখানে কত পরিবার আছে?
1: আমার এলাকাতে যেটা মোটামুটি 1000 পরিবার আছে আর কি। আমি তো প্রত্যেকটা বাড়িতে গিয়ে ইনকোয়ারি করেছি, প্রায় প্রত্যেকটা বাড়িতেই আছে, যেগুলিতে নাই ওগুলিতে আমি দিয়েছি।
0: আর আপনাদের এই এলাকায় বিধবা ভাতা বার্ধক্য ভাতা কীরকম পেয়েছে?
1: মোটামুটি পেয়েছে আর কি।
0: প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, নতুন বাড়ি কীরকম পেয়েছে আপনার এলাকায়?
1: এটা তো আগে যেমন বিপিএল তালিকায় P1 P2 ঘর দিয়েছিল, অনেকেই পেয়েছে।
0: আর আপনার এখানে স্বচ্ছ ভারত মিশনের কাজ কীরকম হয়েছে এই গ্রামে?
1: স্বচ্ছ ভারত মিশনের কাজ খুব ভালো হয়েছে, কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো। এটা যে কাজ করেছি আমরা, এই মাঠ আছে, মাঠকে দিয়েছি। আমরা সবাই মিলে মিটিং করে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত প্রধান সভাপতি ছিল, সব মিটিং করে কাজটা করেছি আর কি। কাজ ভালো হয়েছে।
0: আর আপনার এলাকায় যেহেতু বর্ডারের কাছাকাছি, তো এখানে কোনো রকম অসুবিধে আপনাদের হয় কি?
1: না না না, কোনো অসুবিধা হয় না, কোনো বিশৃঙ্খলা নাই, শান্তশিষ্টভাবে আমরা বসবাস করি।
0: গ্রামের বেশিরভাগ মানুষ কি কাজের সঙ্গে যুক্ত?
1: কৃষিকাজে যুক্ত।
0: যেহেতু কৃষিকাজের সঙ্গে যুক্ত, তো কৃষিকাজের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে নানান ধরনের সহযোগিতা করা হয়, সার বীজ ইত্যাদি দিয়ে, এগুলো কি পায় গ্রামের মানুষেরা?
1: হ্যাঁ পায়।
0: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
1: নমস্কার।
0: পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে আমরা উঠে বসলাম ভুটভুটিতে। গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে বেশ কয়েকটি ছোট ছোট সাঁকো পেরিয়ে আমরা এসে উপস্থিত হলাম ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অধিকারী বারাসত ভিটা গ্রামে। এই গ্রামে বসবাসকারী প্রবীণ শিক্ষক অশ্বিনী কুমার বর্মন আমাদের জানালেন গ্রামের শিক্ষা ব্যবস্থা ও আর্থ সামাজিক অবস্থানের কথা। নমস্কার।
2: নমস্কার।
0: আপনি এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
2: এখানে আমি আমার জন্ম থেকেই বসবাস করছি।
0: আপনি কি করেন?
2: আমি আগে তো প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলাম, বর্তমান রিটায়ার করে এই টুকটাক একটু জমি আছে, কৃষিকাজ করার চেষ্টা করছি আর কি।
0: তো যেহেতু আপনি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, তো এই গ্রামের শিক্ষার হার কীরকম?
2: বর্তমান আগের তুলনায় অনেক ডেভেলপ হয়েছে শিক্ষার হারটা, এখন প্রতি ঘরের থেকে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে।
0: এখানে বিদ্যালয় কোথায় আছে?
2: এখানে বিদ্যালয় বলতে প্রাথমিক বিদ্যালয় ময়নাগুড়িতে রয়েছে, PWD রয়েছে, অধিকারী বারাসত ভিটা রয়েছে, জোরপাকুড়ি কাছাকাছি আছে, প্রায় মাইলখানেকের মধ্যে এই স্কুলগুলো রয়েছে।
0: এখানে উচ্চ বিদ্যালয় হাই স্কুল কোথায় আছে?
2: এখানে উচ্চ বিদ্যালয় আমাদের কাছেই অধিকারী PWD মোড়, ওখানে উচ্চ মাধ্যমিক আছে, তাছাড়া রয়েছে খড়িবাড়িতে রয়েছে উচ্চ মাধ্যমিক, আর ওখানে গার্লস রয়েছে, আবার হিন্দি রয়েছে, পাশে বাতাসী শাস্ত্রী দিয়ে হাই স্কুল এবং শ্যামদনা, ওটাও উচ্চ মাধ্যমিক, এগুলি আছে আর কি।
0: আচ্ছা। আর আপনার এই গ্রামে যেহেতু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্রাম থেকে আসছে, তারা কিসে করে যাতায়াত করে?
2: এরা সাধারণত কাছাকাছি স্কুলে পায়ে হেঁটে যায়, সাইকেলে যায়, আর কেউ যেমন খড়িবাড়ি বা বাতাসি ওরা বাসেই যায় আর কি।
0: রাস্তাঘাট বা উন্নয়ন কীরকম হয়েছে আপনাদের এই গ্রামটাতে?
2: রাস্তাঘাট হয়েছে, যথেষ্ট হয়েছে, কিন্তু আরও কিছু বাকি রয়েছে।
0: আর এখানে আপনার কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আছে, মিড ডে মিল বিদ্যালয়গুলিতে কীরকম চলছে?
2: মিড ডে মিল ভালোই চলছে।

0: দিচ্ছে, প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা আছে এবং খাবারের মানটা ভালোই, খারাপ নয় আমার স্কুলে এবং আশেপাশে স্কুলে মাঝে মাঝে যাই আর কি, দেখি ভালোই, খারাপ নয়।
1: বিদ্যালয়গুলোতে শৌচালয় আছে?
0: হ্যাঁ, প্রতিটি বিদ্যালয়ে শৌচালয় করা হয়েছে এবং ঘরগুলোই প্রায় পাকা হয়েছে আর কি। যেমন সর্বশিক্ষা মিশন ইয়ে ছিল, কিছু কিছু বাকি আছে, যেমন হয়েছে প্রত্যেকটাই, কিন্তু কিছু হয়তো ছাত্র বেড়েছে, হ্যাঁ, বা সেগুলো এখনও কিছু বাকি রয়েছে আর কি।
1: আর এখানে কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাড়ি পাওয়া, সেটা এই গ্রামে মানুষ কি পেয়েছেন?
0: হ্যাঁ, অনেক মানুষ পেয়েছে, কিন্তু এখনও বাকি রয়েছে। তাছাড়া কেন্দ্রীয় সরকার এই যে উজ্জ্বলা নাকি একটা গ্যাস, ওটা অনেকে পেয়েছে, চলছে আরও।
1: আর যেহেতু আপনি এখন অবসর সময়ে কৃষিকাজের সঙ্গে যুক্ত, আপনার কতটা জমি রয়েছে?
0: আমার সামান্য জমি রয়েছে, একরখানেকের জমি, এগুলো দেখাশোনা সময় কেটে যায় আর কি।
1: আচ্ছা, আর সরকারের তরফ থেকে বীজ সার এগুলো পাচ্ছেন কৃষকরা?
0: হ্যাঁ, কতগুলো ফার্মার ক্লাবস হয়েছে, ওরা দেয়।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার।
2: রঞ্জিত সরকার ছোট দোকান করে জীবিকা নির্বাহ করেন, জানালেন তার জীবিকার কথা।
1: নমস্কার।
3: নমস্কার।
1: মুদিখানা দোকান কতদিন ধরে এখানে দিয়েছে?
3: মোটামুটি ধরেন 25-30 বছর হবে।
1: জিনিসপত্র এগুলো কোথা থেকে আনে?
3: এই খড়িবাড়ি, বাতাসি, নকশালবাড়ি, শিলিগুড়ি।
1: আর এই মুদিখানা দোকানে কিরকম বেচাকেনা হচ্ছে আপনার?
3: বেচাকেনি সেরকম নেই, 1200 পার ডে, আর হাটের দিন একটু হয় বেশি।
1: এই দোকান করে আপনার সংসার কিরকম চলছে?
3: খুব কষ্টেই চলছে।
1: পরিবারে কে কে আছে?
3: পরিবারের ছেলে আছে, ছেলে বউ আছে, নাতি আছে।
1: আর আপনারা কতদিন ধরে আছেন এই গ্রামে?
3: এই গ্রামে মোটামুটি 47-48 বছর হয়ে গেছে।
1: ছেলে কি করেন?
3: ছেলে এমনি গাড়ি চালায়।
1: আপনার বাড়িতে শৌচালয় আছে?
3: শৌচালয় আছে।
1: আপনার দোকানে একটা দেখছি বাথরুম দেখতে পাচ্ছি, এটা এটা
3: সরকার থেকে 900 টাকা জমা দিয়ে 50 থেকে দিয়েছে।
1: আচ্ছা আচ্ছা। তো গ্রামের উন্নয়নের জন্য আপনার কি মনে হয় যে আর কি করলে ভালো হয়?
3: গ্রামের রাস্তাঘাট আর রেলগেটটা এই সাইডে যদি খোলা যাইতো, দক্ষিণ সাইডে, তাহলে হাটের উন্নয়ন হইতো।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
2: কাঠমিস্ত্রির কাজ যেমন করেন, আবার তেমনি বাড়ির ছোট জায়গায় চাষাবাদ করেন এই গ্রামেরই কৃষক যদু রায়, জানালেন তার কথা।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আপনি কি করেন?
4: আমি কাঠমিস্ত্রির কাজ করি।
1: কাঠমিস্ত্রির কাজ করছেন, তো আপনি গ্রামে কতদিন ধরে বসবাস করেন?
4: 40-50 বছর বয়স হলো আমার এখানে।
1: কাঠমিস্ত্রির কাজ কতদিন ধরে করছেন?
4: 30 বছর।
1: তো কাঠমিস্ত্রির কাজ করে আপনার কত পাচ্ছেন দৈনিক হাজিরা?
4: 300-350 পাই আর কি।
1: এখানে কিরকম কাজ থাকে এই এলাকায়?
4: না, কাজ সবসময় থাকে আর কি, কিছুদিন হয়তো মার যায় আর কি।
1: আচ্ছা, কাজ কি শুধু গ্রামে করেন না গ্রামের বাইরেও যান কাজ করতে?
4: গ্রামেও করি, আবার বাইরেও যাই, নেপালেও ঢুকি সময় সময় আর কি।
1: নেপালে যান, ওখানে কিরকম বাজার রয়েছে?
4: বাজার ওদিকে একটু বেশি আছে।
1: হ্যাঁ। আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
4: পরিবারে মা আছে, ছেলে আছে, বউ আছে।
1: তো আপনার বাড়িতে শৌচালয় আছে?
4: আছে, শৌচালয় আছে।
1: আর আপনার বাড়িতে গ্যাস ব্যবহার করে না জ্বালানি কাঠ?
4: গ্যাসও ব্যবহার করতেছি, জ্বালানি কাঠও আর কি, দুইটাই চলছে আর কি।
1: আর এর পাশাপাশি আর কিছু করেন?
4: জমি আছে একটু অল্প স্বল্প, তার উপরে একটু কাজ করি।
1: কত বিঘা জমি আছে?
4: 4-5 বিঘার মতো আর কি।
1: ওখানে কি লাগাচ্ছেন আপনি?
4: ধান লাগা হয়, আবার আনারস লাগাচ্ছি এবার কিছু।
1: আনারস? হ্যাঁ। আনারসের বাজার কেমন পেলেন?
4: বাজার গতবারে তো ভালোই পাইছি, এবার যে কি হবে বলা যাবে না।
1: এই যে আনারসটা, এটা কোথায় বাজারজাত করেন, কোথায় বিক্রি করেন?
4: এগুলা বিধাননগরে দেই, আবার নেপালও নিয়ে যাই।
1: আচ্ছা।
4: হ্যাঁ, এইভাবে বিক্রি হয় আর কি।
1: গ্রামের রাস্তাঘাটের অবস্থা কীরকম, যে আপনি নেপালে নিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা হয় না?
4: না না, অসুবিধা হয় না, ওখানে ভানসার করতে হয় ভোটারে আর কি, ভানসার করে নিয়ে যাই।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
4: নমস্কার।
2: গৃহবধূ কুসুম বালা রায় মধ্যাহ্ন আহার তৈরিতে ব্যস্ত, জানালেন তার সংসার জীবনের কথা।
1: নমস্কার।
5: নমস্কার।
1: আপনি কি করছেন বাড়িতে এখন?
5: এই তো রান্না বসাচ্ছি।
1: রান্না বসিয়ে? আচ্ছা, তো আপনি কি রান্না করছেন এখন?
5: এই যে মাঠে কচুর ফুল পাওয়া যায়, তো কচুর ফুল রান্না করতেছি, শুকটি মাছ দিয়া, আবার ওই যে ঢেকিয়া শাক, আবার রসুন শাক, ওগুলা ভাজা করব।
1: আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে রান্না করছেন, দেখছি কাঠে রান্না করছেন, এই কাঠেই নিয়মিত রান্না করেন?
5: কাঠেও করি, আবার ওই যে গ্যাসও করি।

0: কাঠগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে?
1: ও মাঠে বাদ ঝাড়ে পাওয়া যায়, নিয়ে আসি।
0: আচ্ছা, আর বলেন যে গ্যাসও আপনার আছে, তো গ্যাসে রান্না করেন না কেন?
1: গ্যাসও করি, দিনের বেলায় উনানে করি, রাত্রি বেলায় গ্যাসে করি।
0: আচ্ছা, গ্যাসটা আপনি পেলেন কিভাবে, নিজে করেছেন?
1: নিজে করি নাই, ওদের সরকার থাকি পাচ্ছি।
0: আচ্ছা, আপনার বাড়িতে শৌচালয় আছে?
1: হ্যাঁ আছে।
0: এটাও কি সরকারের তরফ থেকে পেয়েছে?
1: না না, সরকার থেকে দেয় নেই।
0: আচ্ছা, আর এই যে ঘরটা দেখতে পাচ্ছি, ঘরটা
1: তো আমাদের নিজের টাকার ঘর।
0: তো সংসারে কে কে আছে?
1: সংসারে আছে স্বামী, দুই মেয়ে, এক ছেলে।
0: ছেলেরা কি করে?
1: ছেলে তো এখন কলকাতায় আছে, কলকাতায় কাজ করে।
0: আচ্ছা, আর এখানে সংসার চালাতে কোনো অসুবিধা হয় কি?
1: অসুবিধা হয় না, ওই স্বামী আমার ওই যে গানের মাস্টার, গান করে তিন জায়গায় চার জায়গায় স্কুলে, ছাত্রদের শিখায়, আবার নিজেও গান করে।
0: আচ্ছা, আপনাদের বাড়ি পরিবারে কোনো অসুখ বিসুখ হলে আপনারা কোথায় যান দেখাতে? ডাক্তার
1: খড়িবাড়ি হাসপাতাল আছে, হাসপাতালে যাই।
0: এখান থেকে কত দূর?
1: 3 কিলোমিটার।
0: যেতে কোনো অসুবিধা হয় না? কিসে করে যাতায়াত করেন?
1: ভ্যানেও যাই, আবার ওই যখন যেটা আর কি পাই তখন সেইটাতে যাই।
0: আচ্ছা, গ্রামের রাস্তাঘাটের অবস্থা কিরকম?
1: এখন তো বর্তমান ভালোই আছে।
0: আচ্ছা, এই যে যখন আপনারা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন তখন ডাক্তার থাকে?
1: থাকে।
0: ওষুধপত্র ওখান থেকে পান?
1: পাই, ওইখান থাকি।
0: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আচ্ছা নমস্কার।
2: অধিকারী বারাসাত ভিটা গ্রামে বসবাস করেন লোকসঙ্গীত শিল্পী জগদীশ চন্দ্র রায়। এই অঞ্চলে উত্তরবঙ্গের লোকসঙ্গীত চর্চা এবং তার প্রসারে তিনি একজন মনোযোগী শিল্পী। শুনব তার কথা, তার গান।
0: নমস্কার।
3: নমস্কার।
0: আপনি কি করেন?
3: আমি গানের শিক্ষকতা করি এবং অনেক ছাত্রছাত্রী আমার কাছে আসছে, গান শিখছে এবং কেউ কেউ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তো এই গানে আমার সব কিছু আর কি।
0: তো এই অঞ্চলে কীরকম শিল্প চর্চা হয়?
3: খুব ভালোই চর্চা আছে, অনেক শিল্পী আছে এবং পাড়াতে পাড়াতে চলছে চর্চা।
0: কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প নিয়ে আপনারা গান করেন?
3: হ্যাঁ করি তো, কেন্দ্রীয় সরকারের বলতে যেমন স্বচ্ছ ভারত, এর উপরে গান লেখা আছে, সেই গান আমরা পরিবেশন করি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের গান আমি লিখছি এবং চর্চা করছি এবং অন্যকেও গাওয়াচ্ছি।
0: আচ্ছা, তো এবারে আমরা আর কথা না বাড়িয়ে আপনার গান শুনি।
3: আমি লোকগীতি মানে যেটাকে ভাওয়াইয়া আঙ্গিকের গান, তো ভাওয়াইয়া গানের মধ্য দিয়ে যেমন সামনে এই যে শারদা উৎসব আসতেছে, দুর্গা উৎসব, তো সেই দুর্গা আগমনী একটা গান আমি গেয়ে শোনাচ্ছি।

সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অধিকারী বারাসাত ভিটা গ্রামের মানুষের জীবনযাত্রার কথা। সংকলন ও প্রযোজনা শান্তনু আচার্য।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী,

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান সন্তোষ সেনগুপ্তর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন NCERT বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমঙ্গ।

0: শ্রোতা বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে আমি রয়েছি তনুকা, আর রয়েছে
1: জাহিরুল। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে।
0: হ্যাঁ, আপনারা ফোন করুন। আর আজকের যে বিষয় নিয়ে আমরা একটু কথা বলব, সে বিষয়টা একটু শ্রোতা বন্ধুদের বলি। আসলে আমরা তো সমাজবদ্ধ জীব, সমাজে বাস করি, সকলে মিলে একে অন্যের উপকারে আসি সবসময়।

0: কিন্তু বিস্তর প্রভাব রেখে যায়। যেমন ধরো এটাও বলতে পারি যে রাস্তার কল আমরা দেখি যেগুলো রয়েছে অনেকে খুলে রেখে দেয়, যাওয়ার সময় দেখছি জল পড়েই যাচ্ছে। এবার আমাদের মধ্যে যদি এই দায়বদ্ধতাটা, এই বোধটা আসে যে পানীয় জল এভাবে নষ্ট হচ্ছে, আমি একটু কলটাকে বন্ধ করে দিই। অনেককেই দেখি দিব্যি পাশ দিয়ে চলে যাচ্ছে, সে জল পড়েই যাচ্ছে, কেউ তাকাচ্ছেও না। এই জিনিসগুলো সেখানে যদি কলটাকে একটু বন্ধ করে দিলাম, এতে তো আমাদের খুব অসুবিধাও হলো না, অথচ কিন্তু পানীয় জলের যে অপচয়টা সেটা কিন্তু আমরা রোধ করতে পারলাম।
1: একদম। আর আমাদের আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে আমরা যে কাজটা করছি আমাদের ছোটরা কিন্তু আমাদের দেখে শিখছে।
0: একদম।
1: মানে আগামী প্রজন্মকেও কিন্তু আমরা একটা বার্তা দিচ্ছি। আচ্ছা, ইতিমধ্যে আমরা একজন শ্রোতা বন্ধুকে কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, হ্যালো
2: হ্যালো হ্যালো
1: যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, যে বিষয়ে ছিলাম, আমরা তো আলোচনা আরও করবো, তাহলে আমরা আজকের অনুষ্ঠানের কি প্রথম গানে চলে যাব?
0: হ্যাঁ,
1: গান শুনে
0: কথা তো হলো, একটু গান।
1: হ্যাঁ, এরপরে শ্রোতা বন্ধুদের ফোনও আমরা নেব। চলে যাচ্ছে আমাদের আজকের প্রথম গানে, প্রথম শিল্পী লতা মঙ্গেশকর।

0: আমরা এক শ্রোতা বন্ধুর ফোন পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বিশ্বজিৎ বাবু, বলুন, আজকের বিষয়টা তো শুনেছেন।

0: আমাদের আজকের বিষয় হচ্ছে এই ছোট ছোট কাজ কিভাবে সমাজ বদলাতে পারে, বিভিন্ন কাজ, সেটা আপনার বিচারে যে কোনো কাজ হতে পারে।
1: হ্যাঁ, সেই সমাজ বদলাবে সেরকম দেখুন, যেমন পালন করা হয়, যেমন বাড়ির পাশাপাশি বা রাস্তাঘাটে যে সমস্ত নোংরা আবর্জনা সেগুলো ফেলা হয়, সেগুলো যদি জুড়ে ফেলা হয় বা পুড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটাও একটা ছোট কাজের মধ্যে ভালো কাজ। তাছাড়া যে সমস্ত কাজগুলো সমাজ সেবামূলক, মানুষ যদি অসুস্থ হয় তাকে যদি হসপিটালাইজ করা হয় বা তাকে যদি কোনো মানে ডাক্তারের সঙ্গে যদি যোগাযোগ করিয়ে দেওয়া হয় বা এমন কিছু কিছু কার্যক্ষেত্র থাকে যে কর্মক্ষেত্রগুলোতে আমাদের যেগুলো তার কোনো পয়সা নিয়ে কোনো কাজ করলে হবে না, উইদাউট মানে উইদাউট কস্টিং এ যে কাজগুলো করা হয় সমাজ সেবামূলক সেইগুলোই কিন্তু ভালো। আর তবে কি বলবেন দাদা, যে যেমন হসপিটালে যে নার্সরা থাকেন বা যে সমস্ত কর্মীরা থাকেন হসপিটালে, সে তারা তো পরিষেবা দেবে ঠিক কথাই, কিন্তু তাদের সে জায়গায় মাইনে আছে সেটা সরকারি ভাবে।
2: অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আমি এভাবে জুড়ে থাকুন আমাদের অনুষ্ঠানে, ধন্যবাদ।
1: নমস্কার।
2: নমস্কার। নমস্কার।
0: হ্যাঁ, তনুকাই বিশ্বজিৎ বাবু বলছিলেন যে ছোট ছোট ছোট কাজ,
2: উনি ওই আবর্জনা পরিষ্কারের ব্যাপারটা বলছিলেন। হ্যাঁ, একদমই তাই। এখন তো আমাদের শহরাঞ্চলে যেমন ব্যবস্থা হয়েছে, কর্পোরেশন থেকে বাড়ি বাড়ি গিয়ে নোংরা নিয়ে আসা হয় আবর্জনা। হ্যাঁ, একদমই তাই। আমরা রাস্তায় না ফেলে যদি একটা নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে আমাদের আশপাশটা কিন্তু পরিষ্কার থাকবে।
0: একদম।
2: এর আগে তুমি জলের কথা বলেছিলে, জলের কল যাতে খুলে না রাখি বা অপচয় না করি খাবার জল, এই বিষয়টাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ।
0: ঠিক।
2: এর সাথে আরও কিছু কিছু যেটা আমাদের শ্রোতা বন্ধুদের জিজ্ঞেস করার বিষয়, যে আপনারা এমন কি কাজ করেছেন বা করে থাকেন যাতে সমাজ উপকৃত হয়েছে, এই ধরনের কোনো অভিজ্ঞতা যদি আপনাদের থাকে ফোন করুন তাহলে 9434076705।
0: আমরা শ্রোতা বন্ধুদের ফোনের অপেক্ষায় রয়েছি। ততক্ষণে যেটা বলার তনুকাজ, যে এই যে ছোট ছোট কাজগুলো আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রেই আমরাই কিন্তু সচেতন নই বলে, শহর বা গ্রাম যেখানেই বলি না কেন, আবর্জনা কিন্তু ঢিপ বা আবর্জনার যে পাহাড় স্তূপ যাই বলি না কেন সেগুলো কিন্তু জমে উঠছে। এমনকি আমরা সচেতন না বলেই যে পর্যটন স্থানগুলো যেখানে প্রকৃতি নিজের রূপ মেলে ধরেছে, প্রাকৃতিক শোভা, সেখানেও কিন্তু আমরা এই আবর্জনা ফেলে জায়গাটা নোংরা করে আসছি। তো এই জিনিসগুলো, এই বোধ কিন্তু আমাদের মধ্যে থেকেই আনা দরকার। আমাদের এই নাগরিকদেরই কিন্তু এই বিষয়ে সচেতন হতে হবে, কারণ শুধুমাত্র আইন করে বা জোর খাটিয়ে কোনো কিছু কিন্তু হয় না।
2: একদমই, একদম। নিজেদের সচেষ্ট হতে হবে, নিজেদের বুঝতে হবে যে সমস্যাটা কোথায়।
0: ঠিক।
2: হ্যাঁ, সবসময় আইন করে জোর করে বেঁধে দেওয়া যায় না। এছাড়াও দেখো, আমরা আরেকটা বিষয় বলতে পারি, এরকম ছোট ছোট অনেক বিষয় রয়েছে, তার মধ্যে কিছু আজকে আলোচনা। যেমন একটা গাছ লাগানো, সবাই যদি প্রত্যেকে একটা করে গাছ লাগাই, গাছের যত্ন নিই, গাছের উপকারিতার কথা তো আর কিছু বলার নেই, আমরা সবাই জানি। বিশেষ কতগুলো দিনও রয়েছে আমাদের পালন করার জন্য, সবুজ বাঁচাও, অক্সিজেন বাড়াও, এরকম তো আমরা জানি তার উপকারিতা, কাজে এই একটা কাজও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।
0: ঠিক। আর এর সঙ্গে সঙ্গে আমরা এই যে ছোট ছোট জিনিসগুলো যদি একটু মনে রাখি, যে গাছ লাগানোর কথা তুমি বললে, তারপর ধরুন আবর্জনার প্রসঙ্গ টেনে এনেই বলি, আমরা চায়ের কাপটি হয়তো রাস্তা দোকানে খেয়ে বাইরে ফেলে দিলাম, ডাস্টবিনে না ফেলে, বা একটা চিপসের প্যাকেট কিনে সেখানে হয়তো খেয়ে সেটা কি রাস্তার উপর ফেলে দিলাম ইত্যাদিতে, বা থুতু ফেললাম রাস্তার উপর,
2: একেবারেই সেটা উচিত নয়।
0: কারণ যারা চলছে, পথচারীরা, নিজে তো হয়তো নিজের ক্ষেত্রেই যদি সেই ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা সেটা ঘেন্না পাই। এবার আমি যখন থুতু ফেলছি, গুটকা খেয়ে বা পান মশলা খেয়ে বা এমনি

0: তখন কিন্তু স্বভাববশেও অনেকে ফেলেন, তো তখন কিন্তু সেটা অন্যের কিন্তু অসুবিধার কারণ হয়ে ওঠে এবং পর মুহূর্তে কিন্তু নিজেরও অসুবিধার কারণ হয়ে ওঠে। কারণ একই কাজ অন্য কেউ করলে আমরা কিন্তু সেটা প্রতিবাদ করি, আর যেই রাস্তায় চলছি চলাফেরা করছি সেই রাস্তা যদি ময়লা থাকে স্বাভাবিকভাবে সেই তার যে নোংরা আবর্জনা সেগুলো তো আমাদের সঙ্গেও চলে আসছে আমাদের বাড়ি পর্যন্ত,
1: অসুখ বিসুখের কারণ হয়।
0: একদম,
1: এই গেল আমাদের নোংরা আবর্জনা নিয়ে কিছু কথা। আপনাদের অভিজ্ঞতা কিছু থাকলে নিশ্চয়ই আমাদেরকে বলুন, জানান, ফোন করুন 9434076705। এবার একটু অন্য বিষয়ে যাই, আরেকটা বিষয়, গাছ লাগানো বললাম, এবারে জলের কথা হয়ে গেছে, এবারে বলি বিদ্যুৎ অপচয়।
0: ঠিক,
1: হ্যাঁ, আমাদের প্রত্যেকের বাড়িতেই এখন বিদ্যুৎ চলে এসছে, লাইট জ্বলছে, ফ্যান চলছে, নানা রকমের যন্ত্রপাতি চলছে বিদ্যুতে, সেক্ষেত্রে অপচয়ও কিন্তু প্রচুর হচ্ছে।
0: একদম,
1: কারণ এই বিষয়টা মাথায় রাখতে হবে।
0: ঠিক, তুমি বললে, কারণ এই বিষয়টা আমাদের বেশিরভাগেরই মাথায় থাকে না যে বিদ্যুতের অপচয় আবার কিভাবে, আমরা তো সমস্ত কিছু ব্যবহার করছি।
1: হ্যাঁ, অনেকে ভাবেন আমরা তো পয়সা দিয়েই দিচ্ছি, বিল তো আমরা দিচ্ছি, তাহলে আমরা যথেচ্ছভাবে ব্যবহার করব, কিন্তু তা কিন্তু করা যায় না। আসলে ওই যে প্রকৃতির সম্পদ, এই সম্পদগুলোকে আমাদের রক্ষা করতে হবে, আর যত আমরা ব্যবহার করব ততই দিনে দিনে
0: এই সম্পদ
1: ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
0: সেটাই, একদিন ফুরিয়ে যাবে এমন দিন আসবে,
1: এমন দিন আসবে, এবং তখন আর পয়সা দিয়েও কিন্তু আমরা
0: পাবো না।
1: আচ্ছা, এই বিষয়গুলো চলছে, সাথে আবার একটা গানের শো।
0: হ্যাঁ, অনেক তো কথা হলো,
1: কথা হলো,
0: তো কার গান শোনাবে?
1: হ্যাঁ, এবারে আমরা শুনবো মান্না দের কণ্ঠে গানটা।

0: হ্যাঁ তনুকা,
1: হ্যাঁ
0: ওই কিছু কিছু কাজ আছে যেগুলো
1: হুম
0: হয়তো সবাই করেন না, কিন্তু ওই কয়েকজনের হয়তো অসচেতনতা, কয়েকজনের বেপরোয়া মনোভাবের জন্য কিন্তু তার ফল ভোগেন সবাই। যেমন ধরো এই যে বেপরোয়া বাইক চালানো বা গাড়ি চালানো, এই জিনিসগুলো সবাই কিন্তু করেন না, কিন্তু এই যে কয়েকজন মনে করেন যে তারা কোনো একটা কম্পিটিশন করছেন বা আমি বেশ হিরো হয়ে গেছি, এই যে মনোভাব, এবং তার ফল কিন্তু সবাই ভুগছে, যার ফলে হচ্ছে অ্যাক্সিডেন্ট, যার ফলে হচ্ছে ধরুন তাদের নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রশাসন যে নিয়ম কানুন বানাচ্ছে বা রাস্তায় যে বাম্প বসানো হচ্ছে, যেগুলোর কারণে কিন্তু সাধারণ মানুষের চলাফেলায় কিন্তু একটা হ্যাম্পার বা অসুবিধে তৈরি হচ্ছে।
1: ঠিকই, মানে এই বিষয়টা কিন্তু আজকাল ভীষণভাবে লক্ষ্য করা যায়, রাফ ড্রাইভিং যেটাকে আমরা বলি। হ্যাঁ, মানে আমি না জানি কি এটা প্রমাণ করার জন্য কারোর কথা চিন্তা না করে অসম্ভব গতিতে বাইক চালানো,
0: একদম,
1: এবং যারা চালাচ্ছে
0: এবং গাড়ি দুটোই,
1: হ্যাঁ দুটোই, বাইকের ক্ষেত্রে যারা চালাচ্ছে তারা হয়তো, তাদের বয়স কিন্তু খুব কম, তাদের জীবনে অভিজ্ঞতা নেই, তারা জানে না যে এর পরে যে দুর্ঘটনাটা ঘটবে তাতে তাদের কী পরিণতি হতে পারে, হ্যাঁ জীবন কোন দিকে বদলে যেতে পারে,
0: ঠিক, এবং রাস্তায় যে আরো পথচারীরা রয়েছে তাদেরও
1: অসুবিধা
0: হতে পারে, সেটাও কিন্তু তাদের মাথায় থাকে না সেই সময়।
1: তারপরে কিছু হর্নের আওয়াজ অত্যধিক জোরে, মানে তাতে হয়তো যদি কোনো হার্টের পেশেন্ট থাকেন ওনার অসুবিধা হবে, বা স্বাভাবিক মানুষেরও কিন্তু রাস্তায় যারা চলাচল করেন সেই বিকট
0: মাথা যন্ত্রণা থেকে শুরু করে নানা অসুবিধে তৈরি হয়,
1: হ্যাঁ একদম, এবং সেটা প্রয়োজন ছাড়া বাজানো, দরকার নেই তবু বারে বারে বাজানো, এই বিষয়গুলো, এগুলো অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, অসুবিধের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই জিনিসগুলো থেকে, এই বিষয়গুলো থেকে যদি আমরা একটু বিরত থাকতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী প্রজন্মকে সুন্দর একটা বার্তা দিতে পারবো সহনশীল হওয়ার এবং পরিবেশকে দূষিত না করার। এটাও কিন্তু একটা পরিবেশ দূষণ, আমরা যদি বলি শব্দ দূষণের মধ্যে এটা পড়ে, তাহলে এই বিষয়টা কিন্তু আমরা নিজেদেরকে সচেতন করে, নিজেরা সচেতন হয়ে কিন্তু এই বিষয়টাকে আমরা ঠিকভাবে রাখতে পারি, এবং আগামীতে মানুষের মতো মানুষ তৈরি হবে আমাদের আগামী প্রজন্ম, এই আশা কিন্তু আমরা রাখতেই পারি।
0: ঠিক বলেছে তনুকা। তার মাঝখানে একটা অন্য বিষয়ে ঢুকে যাই, আমাদের আজকে বিকেল সাড়ে চারটে থেকে আমাদের একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে এই খেলা নিয়ে, কারণ এখন তো এই মাসটাকে আমরা বলতে পারি খেলার মাস, তো এই খেলা নিয়ে ক্রীড়াঙ্গন অনুষ্ঠান আমাদের, এ মাসের ক্রীড়াঙ্গন, এই মাসের খেলাধুলো নিয়ে আমরা আলোচনা করব। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করবেন সেই একই ফোন নম্বরে 9434076705, এই ফোন নম্বরে ফোন করে আমাদের বিশেষজ্ঞের কাছে আপনারা প্রশ্ন রাখতে পারেন এ মাসের খেলাধুলো নিয়ে।
1: যাই হোক, আমরা কথা বলছিলাম যে বিষয়ে, সে কথা আমাদের চলবে, আর ক্রীড়াঙ্গন অনুষ্ঠান কিন্তু নিশ্চয়ই শুনবো এবং শ্রোতা বন্ধুরা অবশ্যই শুনবে আজকে বিকেল সাড়ে চারটের সময়।
0: ঠিক
1: আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানে আমরা তাহলে এখন পরের গানে চলে যাই।
0: হ্যাঁ
1: হ্যাঁ, তাহলে পরের গানটির শিল্পী আশা ভোসলে।

0: এতটুকু আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ছোট ছোট কাজ কিভাবে সমাজ বদলাতে পারে, অর্থাৎ আমাদের যে দায়িত্ব, আমাদের যে সমাজের প্রতি ছোট ছোট কর্তব্য, খুব বড় কিছু করার কথা বলা হচ্ছে না, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা বড় প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে, সমাজ জীবনে।
1: একদম। এবার আরও একটা কাজ আমার মনে হচ্ছে যে একটু বলা দরকার, সেটা হচ্ছে আমাদের আশেপাশে বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদেরকে সাহায্য করা।
0: একদম।
1: এখন এই সময় তো প্রত্যেকটা বাড়িতেই তুমি দেখবে ছেলেমেয়েরা সব কাজের জন্য, কাজের সূত্রে কিংবা পড়াশুনোর সূত্রে শহরের বাইরে, বাবা মারা একাই বাড়িতে রয়েছেন এবং বৃদ্ধ বাবা মারা।
0: ঠিক।
1: এবং এই বয়স্ক মানুষরা কিন্তু নানা রকম সমস্যার মধ্যে পড়েন। হ্যাঁ, সব কিছু আমরা হয়তো জানতে পারি না, কিন্তু কিছু বিষয়ে আমরা প্রতিবেশী হওয়ার দরুন জানতে পারি, এবং জানলে পরে তার পাশে যাওয়া, এগিয়ে যাওয়া, সাহায্য করা, এই বিষয়টাও কিন্তু আমাদের একটু দেখতে হবে, যাতে আমরা পাশে দাঁড়াই এবং সেই মানুষগুলো আমাদের দেখে যেন মনে সাহস যোগাতে পারে, নিজেদেরকে একা যেন মনে না করে। এটাও কিন্তু একটা সমাজ বদলানোর ক্ষেত্রে একটা কিন্তু বিশেষ কাজ আমার মনে হয়।
0: একদম, তুমি ঠিক বলেছো তনুকা। কারণ মানুষগুলো একটা সময় সক্ষম ছিলেন, এখন ধীরে ধীরে তারা অক্ষম হয়ে পড়ছেন, এবং তাদের যে চাহিদাগুলো, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, হয়তো বাড়িতে অসুস্থ রয়েছেন, তাদের ওষুধটা প্রয়োজন, কিন্তু তারা যেহেতু অসমর্থ হয়ে পড়েছেন, তাদের সেই হয়তো দোকান থেকে বা সামনে কোথাও থেকে ওষুধটা নিয়ে আসা অসুবিধে, বা কোনো কিছু প্রয়োজন অন্য কোনো কিছু, এই যে ছোট ছোট জিনিসগুলো, এটা কিন্তু যদি আমাদের অনেকের মধ্যেও থাকে যে আমরা প্রতিবেশীর এই সমস্ত প্রয়োজনীয় বা বিপদ আপদে আমরা এগিয়ে আসি, কিন্তু সব ক্ষেত্রে এটা দেখা যায় না। অনেক সময় এই যে বয়স্ক বা বয়স্কা যারা রয়েছেন, তারা হয়তো প্রয়োজন থাকলেও সাহায্য না পেয়ে খুব কষ্টে ভোগেন।
1: ঠিক, একদমই ঠিক। এই বিষয়টা একটু আমাদের সকলকেই সচেতন হতে হবে। এটা কিন্তু আমাদের আগামী প্রজন্মকে, আমাদের শিশুদেরকে কিন্তু সহমর্মী হতে শেখায়,

0: সমাজের প্রতি তার যে একটা দায়বদ্ধতা আছে সেটা কিন্তু তারা শেখে বড়দের কাজের মধ্যে দিয়ে।
1: ঠিক,
0: তাহলে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে গেছি, সময় কিন্তু একদম নেই।
1: হ্যাঁ, শ্রোতা বন্ধুদের আরও একবার ফোন নাম্বারটি মনে করিয়ে দিতে চাই, 9434076705। আমাদের হাতে সময় খুব অল্প, আপনারা আমাদের ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন এ বিষয়ে।
0: আর যেহেতু সময় নেই, তাহলে শেষে আমরা একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তাহলে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: কিছু কথা কিছু গান আমরা এই অনুষ্ঠানটি সমাপ্ত করতে যাব। তার আগে আরও একবার শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ বিকেল 4:30 আপনারা খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ক্রীড়াঙ্গনে শুনবেন এ মাসের খেলাধুলো নিয়ে। এবং আমাদের সঙ্গে জুড়তে আপনারা ফোন করবেন 9434076705 এই ফোন নম্বরে। তো তনুকা, আজকের মতো কিছু কথা কিছু গান আমরা এখানেই শেষ করছি।
1: হ্যাঁ, আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। এখন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে একাদশ শ্রেণীর জন্য বিষয়ে সংস্কৃত পাঠদান করবেন মুরলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজেশ দত্ত।
1: আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বর্ষা বর্ণনম। বর্ষা বর্ণনম হচ্ছে আমাদের আদিকবির বাল্মীকির রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড থেকে নেওয়া অংশবিশেষ। আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় ছাত্রছাত্রী, নাম বলো, শুভ দাস,
2: সঞ্জনা দাস।
1: সঞ্জনা দাস, ঠিক আছে। বর্ষা বর্ণনম আলোচনা করতে গেলে আমরা দেখব যে কীভাবে আলোচনাটা আসলো বর্ষা বর্ণনমের। তো আদিকবির বাল্মীকির রামায়ণের কিছু অংশবিশেষ সেখানে নেওয়া হয়েছে। কীভাবে নেওয়া হয়েছে না, তো বর্ষাকালের বর্ণনা আমরা পাই, সীতাদেবী যখন অপহরণ হয়েছিলেন, রামচন্দ্র সীতাদেবীকে অন্বেষণ করতে করতে বর্ষার আগমন হয়ে যায়। সেই বর্ষাকাল চলে আসে, তখন অন্বেষণ কিছুকালের জন্য স্তব্ধ হয়ে যায়। তখন রামচন্দ্র লক্ষ্মণের কাছে তখন এই বর্ষাকালের বর্ণনা শুরু করেন। হ্যাঁ, এই বর্ষাকাল, এভাবে আমরা বর্ষা বর্ণনামটা পেয়েছি। তাহলে রামায়ণের কিছু অংশ যদি আমি বলি, আদিকবি বাল্মীকি প্রথমে আমরা দেখি যে মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমহ শাশ্বতী সমাহা ইয়ৎকঞ্চ মিথুনাদেক।

0: কর্মাবধি কামমহিতম, এই যে শ্লোকটা আমরা পেলাম, এই শ্লোকটাই হচ্ছে আমাদের রামায়ণের আদি শ্লোক। কিভাবে আদি শ্লোকটা আসলো? তমসা নদীর তীরে ব্যাধের দ্বারা বাণবিদ্ধ হয়েছিল এক ক্রঞ্চ, ঠিক আছে, তমসা নদীর তীরে। তখন সেই ক্রঞ্চকে বাণবিদ্ধ হতে দেখে, ব্যাধের দ্বারা বাণবিদ্ধ হলো, এবং সেই বাণবিদ্ধ হতে দেখে বাল্মীকি, তখন অবশ্যই নাম বাল্মীকি ছিল না, রত্নাকর দস্যু ছিল, ঠিক আছে, তখন তিনি কি করলেন না, তো প্রচণ্ড কষ্ট পেলেন, এবং এই কষ্ট থেকে তার মুখ থেকে যে শ্লোকটা বেরিয়ে আসলো, এখনই যে শ্লোকটা আমি বললাম, মান সাধ প্রতিষ্ঠাং তমগমহ সস্যতি সমাহা ইয়ৎকঞ্চ মিথুন দেকমবধি কামমহিতম, এই যে শ্লোকটা ব্যাধকে বাল্মীকি কি করলেন না, তো কার্স দিলেন, অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? এই যে ব্যাধ, হে ব্যাধ, তুমি কখনো জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। কেন না, তো তুমি যে ক্রঞ্চ মিথুনের মধ্যে একটিকে তুমি কামমোহিত অবস্থায় দেখে তুমি ওদেরকে মেরে ফেললে, এই জন্য তুমি জীবনে কোনোদিন প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। এই শ্লোকটা হচ্ছে রামায়ণের আদি শ্লোক। এবার আমরা দেখব রামায়ণে কতগুলো শ্লোক আছে। রামায়ণের টোটাল 24,000 শ্লোক আছে। রামায়ণে কাণ্ড আছে কটা? 60টা কাণ্ড আছে। কি কি কাণ্ড আছে? আদি কাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড, লঙ্কা কাণ্ড ও উত্তর কাণ্ড। এই এতগুলো 60টা কাণ্ডের মধ্যে আমাদের যে বর্ষমরণ আমরা পড়তে যাচ্ছি সেটা কিষ্কিন্ধা কাণ্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমরা ঢুকে যাব যে একদম শ্লোকে। প্রথম শ্লোকেই আমাদের বলা হয়েছে যে রামচন্দ্র লক্ষ্মণের কাছে যখন বর্ষাকালের বর্ণনা করতে যাচ্ছিলেন তখন যে প্রথম শ্লোক আমরা পাই, অয়ং স কালহ সম্প্রাপ্তহ সময়দৌ জলাগমহ সংপশ্যতং নভো মেঘৈ সংবৃতং গিরিসন্নিভৈ। এই যে অয়ং স কালহ, অয়ং স কালহ মানে এই সেই কাল, এই সেই কাল, সম্প্রাপ্তহ এসেছে, এই সেই কাল এসেছে। কোন কাল এসেছে না, তো এখন বর্ষণ শুরুর সময়, এখন কি সময়? জলাগমহ, জলাগমহ সময়, অর্থাৎ বর্ষণ শুরুর সময়। সংপশ্য তম, তুমি দেখো হে লক্ষণ, তং তুমি, তুমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? লক্ষণকে বোঝানো হয়েছে। রামচন্দ্র লক্ষণকে বলছেন সংপশ্য তং, সংপশ্য, সংপশ্য মানে তুমি দেখো, তম তুমি দেখো, নভ মেঘৈ সংবৃতং গিরি সন্নিভৈ, অর্থাৎ কি হয়েছে যে পাহাড়ের মতো মেঘরাশি দিয়ে আকাশ ঢেকে গেছে। হে লক্ষণ, এই সেই কাল এসেছে, এখন বর্ষণ শুরুর কাল, তুমি দেখো পাহাড়ের মতো মেঘরাশি দিয়ে আকাশ ঢেকে গেছে। এখানে আমরা দেখব যে অয়ং স কালহ, স কালহকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে কি পাবো? স যুক্ত কালহ, স যুক্ত কালহ, বোঝা গেছে? সময়দ্ধ, সময়দ্ধ যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে কি পাব? সময় যুক্ত অধ্য, কি বললাম? ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের গিরি সন্নিভৈ, গিরি সন্নিভৈ অর্থাৎ মানে কি? গিরি সন্নিভৈ মানে কি কেউ বলতে পারবে? গিরি সন্নিভৈ মানে কি? গিরি সন্নিভৈ মানে হচ্ছে পাহাড়ের মতো মেঘরাশি দিয়ে, ঠিক আছে, পাহাড়ের মতো মেঘরাশি দিয়ে। গিরি সন্নিভৈ মেঘৈ, গিরি সন্নিভৈ মেঘৈ, পাহাড়ের মতো মেঘরাশি দিয়ে। ওকে, এবার আমরা নেক্সট শ্লোকে চলে যাব
1: স্যার।
0: হ্যাঁ,
1: নব শব্দের অর্থ কি বললেন আপনি?
0: নভ, নভ মানে হচ্ছে আকাশ, ঠিক আছে, নভ মানে আকাশ।
1: আর মেঘ,
0: মেঘ মানে মেঘ, মেঘ মানে মেঘ, ভেরি গুড। এবার আমরা 2 নম্বর শ্লোকে চলে আসব। মেঘ দর্বিনীর মুক্তা কর্পূরদল শীতলাহা সক্কমঞ্জলি ভিপাতুং বাতাহা কেতক গন্ধিনাহা। আবার শোনো, মেঘোদরবিনীর মুক্তাহা কর্পূরদল শীতলাহা সক্কমঞ্জলি ভিপাতুং বাতাহা কেতক গন্ধিনাহা। মেঘোদরবিনীর মুক্তা, মেঘোদরবিনীর মুক্তা মানে কি? মেঘের উদর থেকে, মেঘের মধ্য থেকে বেরিয়ে এসেছে, মেঘের মধ্য থেকে বেরিয়ে এসেছে। মেঘোদরবিনীর মুক্তা কর্পূরদল শীতলাহা অর্থাৎ কর্পূর খণ্ডের মতো শীতল, কর্পূরের মতো ঠান্ডা, কর্পূরের মতো ঠান্ডা। সক্কমঞ্জলি ভি পাতুং বাতাহা কেতক গন্ধিনাহা, সক্কম অঞ্জলি

0: ভি পাতুং, পাতুং মানে পান করতে করতে, ঠিক আছে, পান করা যায়। বাতাহা, বাতাহা মানে হচ্ছে বাতাস। হ্যাঁ, সক্কম, সক্কম মানে যোগ্য, পান করার যোগ্য, ঠিক আছে। সক্কমঞ্জলি ভি পাতুং বাতাহা কেতকগন্ধিনাহা, কেতকগন্ধিনা মানে কেতকী ফুলের গন্ধযুক্ত, কেতকী ফুলের গন্ধযুক্ত। তাহলে আমরা কি পেলাম, যে মেঘের ভেতর থেকে বেরিয়ে আসছে কর্পূর টুকরের মতো বা কর্পূরের মতো ঠান্ডা আর কি কেতকী ফুলের গন্ধ মেশানো বাতাস, যা অঞ্জলি ভরে পান করা যায়, যা অঞ্জলি ভরে পান করা যায়। এত সুন্দর শ্লোক রামচন্দ্র লক্ষণকে বলছেন, হে লক্ষণ তুমি দেখো, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু লক্ষণের উদ্দেশ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, বলা হচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা কি পেলাম, না তো বর্ষাকালের বাতাস কিন্তু শীতল হয়, কর্পূরের মতো শীতল হয়, এই শ্লোক থেকে আমরা জানতে পারলাম বর্ষাকালের বাতাস কর্পূরের মতো শীতল হয়। আর কি হয়, বর্ষার বাতাসে, বাতাসে কি মিশে থাকে, কেতকী ফুলের সুবাস, কেতকী ফুলের সুবাস বা কেতকী ফুলের গন্ধ মিশে আছে এই বাতাসে। আর কি হয়, না তো শীতল বাতাস যেন অঞ্জলি ভরে পান করা যায়, ঠিক আছে, শীতল বাতাস যেন অঞ্জলি ভরে পান করা যায়, বোঝা যাচ্ছে, ভেরি গুড। আচ্ছা, এখানে আমরা সন্ধি যদি করি মেঘোদরম, মেঘোদরমকে যদি আমরা সন্ধি করি তাহলে কি পাবো, মেঘযুক্ত উদরম, মেঘযুক্ত উদরম, ঠিক আছে। আচ্ছা, যদি বলি মেঘোদর বিনির মুক্তা, মেঘোদর বিনির মুক্তা কারক বিভক্তি করলে কি পাবো, করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে, করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে। কর্পূরদল শীতলা, কর্পূরদল শীতলা হচ্ছে কর্পূরস্য দলম, কর্পূরস্য দলম, কর্পূরদলম ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে, তাহলে কর্পূরদলম ইব শীতলহা, কর্পূরদলম ইব শীতলহা। ওকে, আমরা এখন নেক্সট শ্লোকে চলে যাব। কচিৎ প্রকাশম কচিত প্রকাশম নভোপকিন্নাম্বুধরং বিভাতি কচিৎ কচিৎ পর্বত সংবিরুদ্ধং রূপং যথা সন্ত মহন্নবস্য, কচিৎ প্রকাশম কচিত প্রকাশং নভোপকিন্নাম্বুধরং বিভাতি কচিৎ কচিৎ পর্বত সংনিরুদ্ধং রূপং যথা সন্ত মহন্নবস্য। আচ্ছা, কচিৎ প্রকাশম, কচিৎ প্রকাশম মানে কোথাও প্রকাশ পাচ্ছে, কোথাও প্রকাশিত হচ্ছে। আমরা জানি বর্ষার মেঘ সব জায়গায় একইভাবে প্রকাশিত হয় না, কোথাও বর্ষার মেঘ জমে বৃষ্টি হয়, আবার কোথাও দেখা যাচ্ছে একই সেম টাইম কোথাও হচ্ছে না, ঠিক আছে। তাহলে কোথাও প্রকাশিত, কচিৎ প্রকাশম কোথাও প্রকাশিত হচ্ছে, কচিৎ অপ্রকাশিতম কোথাও আবার অপ্রকাশিত, কোথাও দেখা যাচ্ছে মেঘ কোথাও দেখা যাচ্ছে না। পকিন্নাম্বুধরম অর্থাৎ ইতস্তত মেঘে আবৃত, নভ, নভ মানে আকাশ, বিভাতি, বিভাতি মানে শোভা পাচ্ছে, যথা যেমন শান্ত মহান্নবস্য অর্থাৎ শান্ত মহাসাগরের মতো, ঠিক আছে। পর্বত সংনিরুদ্ধম মানে পর্বতের দ্বারা অবরুদ্ধ হয়ে, রূপং মানে রূপ, বিভাতি, বিভাতি অর্থাৎ শোভা পাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, না তো কোথাও প্রকাশিত হচ্ছে মেঘ, আবার কোথাও অপ্রকাশিত, ইতস্তত মেঘে আবৃত আকাশ শোভা পাচ্ছে, যেন কোথাও কোথাও পর্বতের দ্বারা অবরুদ্ধ শান্ত মহাসাগরের রূপ নিয়েছে, যেন কোথাও কোথাও পর্বতের দ্বারা অবরুদ্ধ শান্ত মহাসাগরের রূপ নিয়েছে, বোঝা যাচ্ছে।
1: হ্যাঁ স্যার।
2: স্যার, বিভাতি শব্দের অর্থ কি শোভা পাওয়া?
0: ইয়েস, বিভাতি, ভেরি গুড, ঠিক বলেছো, বিভাতি মানে দেখা যাচ্ছে বা শোভা পাচ্ছে। তাহলে এই শ্লোক থেকে আমরা কি পেলাম, না তো দেখলাম যে আকাশ যেন কোথাও প্রকাশিত হচ্ছে, আবার কোথাও বা মেঘে ঢাকা আছে, ঠিক আছে, কোথাও বা সামান্য মেঘে ঢাকা আছে। আর কি পেলাম, না তো শান্ত মহাসাগরগুলি পর্বত দ্বারা বেষ্টিত হয়ে আছে, ঠিক আছে, আর আকাশ যেন শান্ত মহাসাগরের মতো মনে হচ্ছে, আকাশকে দেখে কি মনে হচ্ছে, শান্ত মহাসাগরের মতো। মহাসাগর যেমন পর্বত বেষ্টিত, হ্যাঁ, বর্ষার আকাশও তেমনি মেঘ ধারা যেন আচ্ছাদিত হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা বলতো অম্বুধর শব্দের মানে কি জান, বলতে পারবে? অম্বুধর মানে হচ্ছে মেঘ, ঠিক আছে, অম্বুধর মানে মেঘ। এখানে আমরা সন্ধি বিচ্ছেদ যদি করি কচিৎ প্রকাশম, কচিৎ প্রকাশমকে যদি সন্ধি করি তাহলে কি পাবো, কচিৎ যুক্ত অপ্রকাশম, কচিত যুক্ত অপ্রকাশম, ভেরি গুড। পকির নাম উদাহরণ যদি করি সন্ধি বিচ্ছেদ কি পাবো,

0: পকিন্ন যুক্ত অম্বুধরম, বলো পকিন্ন যুক্ত অম্বুধরম, ভেরি গুড। আচ্ছা নভ, নভ যদি আমরা কারক বিভক্তি যাই, কারক বিভক্তি নভ, কারক বিভক্তি কি পাবো? কর্তাই প্রথমা বিভক্তি, ঠিক আছে, কর্তাই
1: প্রথমা।
0: শান্ত মহান্নবর্ষ সমাস যদি দেখি তাহলে কি হবে? মহান অর্ণব, মহান্নব কর্মধারয় সমাস, ঠিক আছে, শান্ত মহান্ন, শান্ত মহান্নব, শান্ত মহান্নব কর্মধারয়, ঠিক আছে, ভেরি গুড। এবার আমরা নেক্সট শ্লোকে চলে আসি। নেক্সট শ্লোক হচ্ছে বিদ্যুৎ পতাকাহা সবলাকমালাহা শৈলেন্দ্রকুটাকৃতি সন্নিকাশাহা গর্জন্তি মেঘাহা সমুদিন্ননাদাহা মত্তা গজেন্দ্রাইব সংযুগস্থাহা। আবার শোনো, বিদ্যুৎ পতাকাহা সবলাকমালাহা শৈলেন্দ্রকুটাকৃতি সন্নিকাশাহা গর্জন্তি মেঘাহা সমুদিন্ননাদাহা মত্তা গজেন্দ্রাইব সংযুগস্থাহা। আচ্ছা, বিদ্যুৎ পতাকাহা অর্থাৎ বিদ্যুৎ রূপ পতাকা, ঠিক আছে, সবলাক মালাহা মানে বকের মালা। বর্ষাকালে আকাশের দিকে যদি আমরা দেখি, দেখতে পাবো যে বকেরা যেন সারিবদ্ধভাবে মালা রূপ হয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে, ওই জন্য সবলাক মালাহা অর্থাৎ বকের মালা। শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশাহা অর্থাৎ বড় পর্বতের চূড়ার ন্যায়, বড় পর্বতের চূড়ার ন্যায়। সমুদীর্ণ নাদাহা অর্থাৎ ছড়িয়ে পড়া ভীষণ শব্দ, ছড়িয়ে পড়া ভীষণ শব্দ। সংযুগস্থাহা অর্থাৎ রণভূমির, মেঘাহা মেঘরাশি, মত্তাহা অর্থাৎ উন্মত্তরা, গজেন্দ্রাহা হাতি সমূহ, ইব মানে মতো, গর্জন্তি মানে গর্জন করছে। তাহলে আমরা কি পেলাম? তো বিদ্যুৎ পতাকাহা সবলাকমালাহা শৈলেন্দ্রকুটাকৃতি সন্নিকাশাহা অর্থাৎ বিদ্যুৎ রূপ পতাকা দিয়ে বকের মালা পরিহিত পর্বতের মতো বড় চূড়ার ন্যায় মেঘরাশি ভীষণ শব্দ করা রণভূমির মত্ত হাতিদের মতো যেন গর্জন করছে। বর্ষাকালে হাতিরা একটু উন্মত্ত হয়ে ওঠে, ঠিক আছে, তখন একটু গর্জন বেশি শোনা যায়, ওই জন্য বলা হচ্ছে যে মত্তা গজেন্দ্রা গর্জন্তি মেঘাহা সমুদিন্ন নাদাহা মত্তা গজেন্দ্রাইব সংযুগস্থাহা। অর্থাৎ উন্মত্ত হাতিদের মতো মেঘ যেন উন্মত্ত হাতিদের মতো গর্জন করছে। বর্ষাকালে মেঘেরও আমরা গর্জন শুনতে পাই, আর বর্ষাকালে হাতিরাও গর্জন করে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে যে উন্মত্ত হাতির সঙ্গে যেন মেঘের তুলনা করা হয়েছে, যে মত্ত হাতিদের মতো মেঘ যেন গর্জন করছে, ঠিক আছে। তাহলে এই শ্লোক থেকে আমরা কী কী জানতে পারলাম? না তো মেঘকে যেন বিদ্যুতের পতাকার সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে, বিদ্যুৎকে মেঘের পতাকা বলা হয়েছে, আর কি মেঘ বকের মালা পরিহিত, হ্যাঁ, মেঘ বকেরা যেন লাইন দিয়ে সারি সারিভাবে আকাশ দিয়ে ভেসে যাচ্ছে, যেন দেখে মনে হচ্ছে বকের মালা পড়ে আছে, আর কি বর্ষার মেঘ, মেঘের আকৃতিটা কেমন লাগছে? বর্ষার মেঘের আকৃতি যেন পর্বতের চূড়ার ন্যায়, ঠিক আছে, পর্বতের চূড়ার ন্যায় বর্ষার মেঘের আকৃতি মনে হচ্ছে, আর মেঘের গর্জন যেন রণভূমির হাতিদের মতো। রণভূমি অর্থাৎ যুদ্ধক্ষেত্রের হাতিরা যেমন গর্জন করে, ঠিক সেরকম মেঘের গর্জনটাও যেন রণভূমির হাতিদের মতো মনে হচ্ছে। আর কি পেলাম? গজেন্দ্রা হলো বৃহৎ হাতি সমূহ, গজেন্দ্রা একটা শব্দ আমরা পেয়েছি, গজেন্দ্রা মানে হচ্ছে বৃহৎ হাতি সমূহ। তাহলে এখান থেকে আমরা বিদ্যুৎ পতাকাহা, বিদ্যুৎ পতাকা যদি বলি, বিদ্যুৎ পতাকা পদের প্রতি শব্দ কি হতে পারে? অশ্বনী ধ্বজাহা, ঠিক আছে, অশ্বনী ধ্বজাহা, সন্ধি বিচ্ছেদ গজেন্দ্রা, গজেন্দ্রা সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি তাহলে কি পাবো? গজযুক্ত ইন্দ্রাহা, গজযুক্ত ইন্দ্রাহা, গজেন্দ্রাহা। আচ্ছা, যদি আমরা কারক বিভক্তি দেখি, বিদ্যুৎ পতাকা সবলাক মালা এর যদি কারক বিভক্তি করি কি পাবো? এগুলো সবই কর্তাই প্রথমা হয়েছে, ঠিক আছে, কর্তাই প্রথমা হয়েছে। আচ্ছা, সমাস, বিদ্যুৎ পতাকা যদি সমাসে যাই আমরা কি পাবো? বিদ্যুৎ পতাকা, বিদ্যুৎ পতাকা ইবা, বিদ্যুৎ পতাকা ইবা সমান বিদ্যুৎ পতাকা, বিদ্যুৎ পতাকা ইবাহা সমান বিদ্যুৎ পতাকা। তাহলে কি পেলাম? উপমিত কর্মধারয় সমাস আমরা পেলাম, ঠিক আছে, কোন সমাস পেলাম? উপমিত কর্মধারয় আমরা এখানে পেলাম। ওকে, তাহলে এই শ্লোকটা বোঝা গেছে, বেশ, আমরা তাহলে এবার নেক্সট শ্লোকে চলে আসি। বর্ষ উদক আপ্যায়িত সদবলানি প্রবৃত্ত নিত্যোৎসব বহির্নানি বনানি নিবিষ্ট বলাহকানি পশ্চপরাণ।

0: অধিকং বিভান্তি। আবার বলি, শোনো ভালো করে, বর্ষো দেখো আপ্যায়িত সদবলানি প্রবৃত্ত নিত্যসব বহির্নানি বনানি নিবিষ্ট বলাহকানি পশ্চপরান্নেষু অধিকং বিভান্তি। অর্থাৎ পশ্চ, ঠিক আছে, পশ্চ যে পেলাম, পশ্চ মানে কি? পশ্চ মানে হচ্ছে দেখো, পশ্চ মানে দেখো, বর্ষো দেখো আপ্যায়িত সদবলানি, অর্থাৎ বর্ষার জলে পরিপুষ্ট তৃণক্ষেত্রগুলি, বর্ষার জলে পরিপুষ্ট তৃণক্ষেত্রগুলি কি হয়েছে? পবিত্র নিত্যোৎসব বহির্নানি, অর্থাৎ নাচের উৎসবে প্রবৃত্ত ময়ূরগুলি, নাচের উৎসবে পবিত্র ময়ূরগুলি, নিবৃষ্ট বলাহক আনি, বৃষ্টি হয়ে গেছে এমন মেঘরাশি, বলাহক মানে মেঘ, ঠিক আছে, বৃষ্টি হয়ে গেছে এমন মেঘরাশির, বনানি মানে বনসমূহ, অপরাহ্নেষু, অপরাহ্নসু মানে কি? বিকেলবেলায়, অপরাহ্নেষু মানে বিকেলবেলায়, অধিকং বিভান্তি, অর্থাৎ অনেক বেশি শোভা পাচ্ছে, অনেক বেশি শোভা পাচ্ছে।
1: স্যার, এখানে বিভাতি ও বিভান্তি শব্দে দুটো একই মিনিং হয় না? যে
0: হ্যাঁ, বিভাতি বিভান্তি মিনিং একই, শোভা পাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম বর্ষ দেখো আপ্যায়িত সদবলানি পবিত্র নিত্যোৎসব বহির্নানি বনানি নিবিষ্ট বলাহকানি পশ্চপরান্নেষু অধিকং বিভান্তি। এই শ্লোকের তাহলে মানেটা আমরা কি পেলাম? যে দেখো, তুমি দেখো, কে কাকে বলছে তুমি দেখো? এখানে রামচন্দ্র লক্ষণকে বলছে, রামচন্দ্র লক্ষণকে বলছে তুমি দেখো, কি দেখতে বলছে? দেখো বর্ষার জলে পরিপুষ্ট তৃণক্ষেত্রগুলির মাধ্যমে, আর কি, নাচের উৎসবে পবিত্র ময়ূরগুলির মাধ্যমে, বৃষ্টি হয়ে গেছে এমন মেঘরাশির মাধ্যমে, বনসমূহ বিকেলবেলায় যেন অত্যন্ত শোভা পাচ্ছে, বনসমূহ বিকেলবেলায় যেন অত্যন্ত শোভা পাচ্ছে, ঠিক আছে। তাহলে বনের শোভা বৃদ্ধি পেয়েছে কখন? বিকেলবেলায়। কখন? এখান থেকে আমরা জানতে পারলাম বিকেলবেলায় বনের শোভা বৃদ্ধি পেয়েছে, আর কি, ময়ূরগুলি যেন নাচের উৎসবে মত্ত রয়েছে। ময়ূরগুলি কিসের উৎসবে মত্ত হয়েছে? নাচের উৎসবে মত্ত হয়েছে। তৃণক্ষেত্রগুলি বর্ষার জলে পরিপুষ্ট হয়েছে, তৃণক্ষেত্রগুলি বর্ষার জলে পরিপুষ্ট হয়েছে, আর বৃষ্টির পর বনরাজিকে যেন আরও সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। বর্ষাকালে বৃষ্টির পর আমরা যদি বনের দিকে তাকাই বা গাছপালার দিকে তাকাই, ওরা অত্যন্ত সুন্দর দেখায়, ঠিক আছে। তাহলে বৃষ্টির পর বনরাজিকে আরও অত্যন্ত সুন্দর দেখাচ্ছে, বোঝা যাচ্ছে?
1: হ্যাঁ।
0: এখানে আমরা বর্ষদকম একটা শব্দ পেয়েছি, বর্ষদকম, এই শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাবো? বর্ষাযুক্ত উদকম,
1: বর্ষাযুক্ত উদকম,
0: বর্ষদকম। আর একটা পেয়েছি, দেখো নিত্যোৎসবহ, নিত্যোৎসবহ, অর্থাৎ নিত্যযুক্ত উৎসবহ, নিত্যযুক্ত
2: উৎসবহ,
0: নিত্যোৎসবহ। আর একটা একটু বড় একটা আমরা একটু শব্দ পেয়েছি, দেখো পশ্চাপরান্নেষধিকম, পশ্চাপরান্নেষধিকম। এটাকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে পাবো পশ্চযুক্ত অপরাহ্নেষু যুক্ত অধিকং, পশ্চাপরান্নেষধিকম, পশ্চযুক্ত অপরাহ্নেষু যুক্ত অধিকম, ঠিক আছে, বোঝা যাচ্ছে? বেশ, পশ্চ শব্দটা যদি আমরা ব্যুৎপত্তি করি, পশ্চ শব্দটা কোথা থেকে এসছে? দৃশ ধাতু থেকে পশ্চ শব্দটা এসেছে, ঠিক আছে। দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা, দৃশ ধাতুর অর্থ কি?
1: দেখা।
0: সেই দৃশ ধাতুর আমরা জানি দশটা লকার আছে, দশটা লকারের মধ্যে লোট লকার, ঠিক আছে, লোট লকারের হি অর্থাৎ মধ্যম পুরুষের একবচনে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চ দেখো, দৃশ লট হি অর্থাৎ দৃশ লট হি সমান এখানে এসছে পশ্চ, বোঝা যাচ্ছে? বেশ, এবার আমরা সমাস যদি দেখি, দেখো বর্ষানাম উদকম, বর্ষানাম উদকম, বর্ষ উদকম, বর্ষানাম উদকম, বর্ষ উদকম, ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে। ওকে, এবার আমরা চলে আসি নেক্সট লোকে, নেক্সট লোক দেখো, সমুদ বহন্তহ সলিলাতি ভারং বলাকিন বারিধরা নদন্তহ মহস্যু সিংহেষু মহিধরানং বিশ্রম্ম বিশ্রম্ম পুনঃ প্রয়ান্তি। আবার শোনো, সমুদ বহন্তহ সলিলাতি ভারং বলাকিন বারিধরা নদন্তহ মহস্যু সিংহেষু মহিধরানং বিশ্রম্ম বিশ্রম্ম পুনঃ প্রয়ান্তি। আচ্ছা, বলাকিন, বলাকিন

0: হচ্ছে বলাকা শ্রেণী, বলা কিনা মানে
1: বলাকা
0: বলাকা শ্রেণী।
1: শ্রেণী।
0: বাড়িধারা, বাড়িধারা হচ্ছে মেঘ রাশি, বাড়িধারা মানে
1: মেঘ
0: মেঘ
1: রাশি।
0: রাশি। সলিলাতি ভারম, সলিলাতি ভারম মানে জলের ভীষণ ভারযুক্ত, ঠিক আছে। সলিল মানে জল, জলের যে অতি ভার, সেই জলের ভীষণ ভারযুক্ত। সমুদবহন্ত মানে হচ্ছে বহন করতে করতে, সমুদবহন্ত মানে বহন
1: করতে
0: করতে
1: করতে।
0: করতে। নদন্ত মানে গর্জন করতে করতে, পুনঃ মানে পুনরায়। সিংহীষু মানে চূড়াগুলিতে, সিংহীষু মানে চূড়াগুলিতে। প্রয়ান্তি, প্রয়ান্তি মানে এগিয়ে চলেছে, প্রয়ান্তি মানে
1: এগিয়ে
0: এগিয়ে
1: চলেছে।
0: চলেছে। তাহলে আমরা পুরোটা যদি বঙ্গানুবাদ করি তাহলে কি পাবো? না তো জলের ভীষণ ভার বহন করতে করতে বলাকা শ্রেণী শোভিত মেঘরাশি পর্বতগুলির উঁচু উঁচু চূড়াগুলিতে বিশ্রাম নিয়ে গর্জন করতে করতে পুনরায় যেন আবার এগিয়ে চলেছে, পুনরায় আবার
1: এগিয়ে
0: এগিয়ে চলেছে।
1: চলেছে।
0: তাহলে জলের ভীষণ ভার বহন করতে করতে বলাকা শ্রেণী শোভিত মেঘরাশি পর্বতগুলির উঁচু চূড়াগুলিতে বিশ্রাম নিয়ে গর্জন করতে করতে পুনরায় এগিয়ে
1: চলেছে।
0: চলেছে। তাহলে মেঘরাশি বলাকার দ্বারা শোভিত হচ্ছে, এখানে এই শ্লোক থেকে আমরা জানতে পারলাম কি, তো মেঘরাশি বলাকার দ্বারা শোভিত হচ্ছে আর কি। মেঘে মেঘ জলের ভার বহন করে চলেছে, মেঘ কিসের ভার বহন করে চলেছে?
1: জলের
0: জলের
1: ভার।
0: ভার বহন করে চলেছে। আর পর্বতের চূড়াগুলিতে মেঘ বিশ্রাম নিচ্ছে, মেঘ কোথায় বিশ্রাম নিচ্ছে?
1: পর্বতের
0: পর্বতের
1: চূড়াগুলিতে।
0: চূড়াগুলিতে যেতে যেতে, মেঘ যেতে যেতে পর্বতের চূড়াগুলিতে যেন অল্প বিস্তর বিশ্রাম নিয়ে নিয়ে এগোচ্ছে, ঠিক আছে।
2: হ্যাঁ স্যার।
0: বিশ্রাম শেষে মেঘ কি করছে? না তো বিশ্রাম শেষে মেঘ গর্জন করতে করতে এগিয়ে চলেছে। বিশ্রাম নেওয়ার পর, মেঘ বিশ্রাম নেওয়ার পর গর্জন করছে, গর্জন করতে করতে যেন মেঘ
1: এগিয়ে
0: এগিয়ে চলেছে।
1: চলেছে।
0: আর জলের ভারে মেঘ অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে। বর্ষাকালে মেঘ কি হয়, জলের অত্যন্ত ভার হয়ে যায়, ওই জন্য বোঝা যাচ্ছে যে জলের ভারে মেঘ যেন অত্যন্ত কি হয়ে পড়েছে,
2: ক্লান্ত।
0: অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে। মেঘের ক্লান্তি এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা সন্ধি বিচ্ছেদ যদি করি, সলিল আতি ভারম, সলিল আতি ভারম যদি সন্ধি বিচ্ছেদে যায় কি হবে বলো তো? সলিল যুক্ত অতি ভারম, সলিল যুক্ত
1: অতি
0: ভারম সমান সলিলাতি ভারম। সমুদবহন্ত, সমুদবহন্ত সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? সম যুক্ত উদ যুক্ত বহন্ত, সম যুক্ত উদ যুক্ত
1: বহন্ত,
0: সমুদবহন্ত। সমাসে আসি, বাড়িধরা, বাড়িধরা সমাস করলে কি হবে? বাড়ি ধারন্তি যে তে, বাড়ি ধারন্তি যে তে, উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে। কোন সমাস? উপপদ
1: তৎপুরুষ সমাস।
0: ওকে, তাহলে শ্লোকটা বোঝা গেছে। এবার আমরা নেক্সট চলে আসি। বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধয়ন্তি নিত্যন্তি সমাস্য সন্তি নদ্য ঘনামত্ত গজা বনন্তাহ প্রিয়াবিহীনাঃ শিখিনৌ প্লবঙ্গাঃ। বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধয়ন্তি নিত্যন্তি সমাস্য সন্তি নদ্য ঘনামত্ত গজা বনন্তাঃ প্রিয়াবিহীনাঃ শিখিনৌ প্লবঙ্গাঃ। এই যে আমরা পেলাম কি, প্রিয়াবিহীনাঃ, প্রিয়াবিহীনা মানে প্রিয়া বিহরীরা, ঠিক আছে, প্রিয়া বিরহীরা। ধ্যায়ন্তি মানে চিন্তা করছে, প্রিয়া বিরহীরা চিন্তা করছে। বহন্তি বর্ষন্তি, বর্ষন্তি মানে বর্ষণ করছে, বহন্তি মানে বয়ে চলেছে। মত্ত গজাহা, মত্ত গজা মানে উন্মত্ত হাতিরা, বর্ষাকালে হাতিরা একটু উন্মত্ত হয়ে ওঠে, ঠিক আছে। এই জন্য আমরা দেখছি যে মত্ত গজাহা অর্থাৎ উন্মত্ত হাতিরা। নদন্তি অর্থাৎ গর্জন করছে। শিখিনাহা অর্থাৎ ময়ূরেরা, শিখিনা মানে ময়ূর, তাহলে শিখিনাহ বহুবচন হয়েছে, ওই জন্য ময়ূরেরা। নিত্যন্তি নিত্য করছে। প্লবঙ্গাহা অর্থাৎ ব্যাঙেরা, কি হচ্ছে, সমাস্যসন্তি অর্থাৎ আশ্বস্ত হচ্ছে। হ্যাঁ, বনান্তাহা মানে বনপ্রান্তগুলি, ভান্তি অর্থাৎ শোভা পাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, না তো মেঘরাশি বর্ষণ করছে, নদীগুলি বয়ে চলেছে, উন্মত্ত হাতিরা গর্জন করছে, ময়ূরেরা যেন নৃত্য করছে, আর কি ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে, বনপ্রান্তগুলি শোভা পাচ্ছে, আর প্রিয়া বিরহীরা চিন্তা করছে, ঠিক আছে। বর্ষাকালে প্রিয়ার কথা মনে পড়ছে প্রিয়া বিরহীদের, ওই জন্য প্রিয়া বিরহীরা প্রিয়ার কথা চিন্তা
1: চিন্তা করছে।
2: স্যার বিভ্রান্তি

0: শব্দের অর্থ কি?
1: বিভ্রান্তি মানে শোভা পাচ্ছে, ঠিক আছে?
2: তো আমরা এখানে শ্লোকের তিনটা আর কি এমন শব্দ পাইলাম যার আর কি শব্দ অর্থ একই
1: একই একই। ভেরি গুড, ভেরি গুড। তাহলে মেঘরাশি বর্ষণ করে চলেছে এখান থেকে আমরা জানতে পারলাম, আর কি হচ্ছে ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে, আর কি পিয়া বিহারীরা চিন্তা করছে, বনপ্রান্তগুলি শোভা পাচ্ছে, আর উন্মত্ত হাতিরা যেন গর্জন করে চলেছে, উন্মত্ত হাতিরা যেন
2: গর্জন করে চলেছে।
1: সমাস্য সন্ধি যে একটা আমরা শব্দ পেলাম, এই সমাস্য সন্ধিকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাব? সম যুক্ত আশ্বসন্তি, সমযুক্ত
2: আশ্বসন্তি,
1: সমাশ্বসন্তি। বনান্তাহা, বনান্তাকে সন্ধি করলে কি পাই? বনযুক্ত অন্তাহা, বনযুক্ত অন্তাহা, বনান্তাহা, ঠিক আছে। আচ্ছা ঘনা, এই যে ঘনা শব্দটা আমরা পেলাম, ঘ দন্তনায়কার বিসর্গ ঘনা, এই ঘনা শব্দের প্রতিশব্দ হচ্ছে জলধারা, ঘনা শব্দের প্রতিশব্দ
2: জলধারা।
1: হা নদ্য, নদ্যর প্রতিশব্দ কি পাবো? তটিন্যাহা, তটিন্য নদ্য মানে নদীগুলি, ঠিক আছে, তাহলে তটিন্যাহা। সমাসে আসি আমরা, শিখিনাহা, শিখিন যদি সমাস করি কি পাবো? শিখা অস্তি যস্য স, শিখা অস্তি যস্য স, শিখিনাহা, বহুব্রী সমাস হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা আজকে ক্লাস শেষ করছি, ঠিক আছে। ভেরি গুড, থ্যাংক ইউ,
3: থ্যাংক ইউ।
4: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন একাদশ শ্রেণীর পাঠ্যবিষয় সংস্কৃত, পাঠদান করলেন মুরলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজেশ দত্ত। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে কথায় সুরে। এই অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন মান্না দের কণ্ঠে রাজনন্দিনী ছবি থেকে।

কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি নায়িকা সংবাদ ছবি থেকে, শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: শুনছেন কথায় সুরে।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হয়। অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নহিং হোতা হয়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হয়। ইয়ে জব তক হামারা স্বভাব বন যায় স্বচ্ছতা, তব তক করনে কা কাম হয়। মেরা আপ সব সে আগ্রহ হ্যায় কি আপ ভি আপনে পরিবার, দোস্তোঁ, পড়োসিয়োঁ ইয়া সহকর্মিয়োঁ কে সাথ মিলকর স্বচ্ছতা অভিযান মে হিসা জরুর লেন। ইয়ে মহাত্মা গান্ধীজি কো ভি সচ্চি শ্রদ্ধাঞ্জলি হ্যায় জো জীবন পর্যন্ত ইস উদ্দেশ্য কে লিয়ে সমর্পিত রহে।
0: এখন ট্রাফিক আপডেট। আজ বুধবার ২৪শে জুন ২০২৬, শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজটের সম্ভাবনা রয়েছে। সকল পথ ব্যবহারকারীকে ধৈর্য বজিয়ে রেখে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাসমূহ, দার্জিলিং মোড় ক্রসিং, এই মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, রাস্তার সংস্কার ও উন্নয়নমূলক কাজ চলছে। গাড়ি ধীরে চালান এবং নিরাপদ দূরত্ব বজিয়ে রাখুন। NH-10 সালুগড়ায় সড়কের ওপর নির্মাণ কাজ চলছে।

রহমান গাড়ির গতি কমিয়ে অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজিয়ে রাখুন। শাহডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু তিস্তা ক্যানেল ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাগোবা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে, টিকিয়াপাড়া হাট থেকে জলপাই মোড় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। শালবাড়িহাট থেকে শালবাড়ি পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। নতুনহাট থেকে ফুলবাড়ি পর্যন্ত দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর থাকতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ নির্দেশনায় জানানো যাচ্ছে যে বাগডোগরা বিমানবন্দর ও এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কে কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। এনজিপি স্টেশনগামী যানবাহন কে পরামর্শ দেওয়া হচ্ছে, আপনারা অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন, তার পরিবর্তে কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে দার্জিলিং মোড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহনকে দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে নৌকাঘাট কাওয়াখালী খাপরাইল রোড রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সিকিম ও কালিম্পং থেকে এনজিপি স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহনকে দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস তার পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন ট্রাফিক আপডেট। এখন কথায় সুরে অনুষ্ঠানে শুনবেন তেরে নাম ছবির এই গানটি, অদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

শুনছেন কথায় সুরে। এবারের গানটি অভিজিৎ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, ছবির নাম চল মেরে ভাই।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অনেক অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি কুছ তুম কাহো কুছ হাম কাহে ছবি থেকে। শিল্পীরা হলেন শান এবং সুনিধি চৌহান।

এবারের গানটি কাহি প্যার না হো যায় ছবি থেকে। শিল্পীরা হলেন কামাল খান ও আলকা ইয়াগনিক।

কথায় শুরু অনুষ্ঠানে এবারের গানটি সিলসিলা হে পেয়ার কা ছবি থেকে। শিল্পীরা হলেন কুমার শানু এবং অনুরাধা পাডওয়াল।

0: এই গানটির সঙ্গেই শেষ করছি আজকের কথায় সুরে। আকাশবাণী শিলিগুড়ি, মহিলা মজলিস একটু পরেই।
1: হ্যালো
2: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
1: আবার
2: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
3: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: স্যার অত কোথায় পাবো?
3: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
1: স্যার 2 লাখ?
4: কি হয়েছে বাবা?
1: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
2: আরে
1: কেটে দিল।
4: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টয় না, এরা সব ফ্রড।
1: ফ্রড?
4: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
1: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই একথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিশ। আজ সমগ্র বিশ্বে মাদকাসক্তি, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বিরাট সমস্যা। মাদকাসক্তি নীরবে যেমন একটি ব্যক্তির ক্ষতি করে, তেমনিভাবে পরিবার ও সমাজকে করে দুর্বল। মাদকের প্রভাব দীর্ঘস্থায়ী রূপে শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতি সাধন করে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর 26শে জুন দিনটি পালিত হয় আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস হিসেবে। আজ এই দিবস উদযাপনের প্রাক্কালে মহিলা মজলিশের স্টুডিওতে রয়েছে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আইন শীর্ষক আলোচনা। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিলিগুড়ি কোর্টের আইনজীবী বিদিশা দে সাহাকে। নমস্কার বিদিশা, মহিলা মজলিশের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব, মাদকদ্রব্য কী এবং এর প্রভাব মানুষের শরীরে কতটা?
1: দেখুন, মাদকদ্রব্য হলো এমন কিছু রাসায়নিক বা প্রাকৃতিক জিনিস যা সেবনে মস্তিষ্কে কিছু পরিবর্তন হয়, যার ফলে ব্রেনের যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা ব্যাহত হয়, যার ফলে কি হয়, মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। এটা তো গেল তাৎক্ষণিক সেবনে যেটা হয় আর কি, মাদক নিলে। এবার তার ফলে কি হয়, ধীরে ধীরে নেশার প্রতি মানুষ আরো আকৃষ্ট হয়। তো মাদকের কাজই

0: হলো মস্তিষ্কের কার্যক্ষমতাটাকে, পুরো মস্তিষ্কের সিস্টেমটাকে ব্যাহত করা।
1: হুম, আর মানুষকে একটা নেশাগ্রস্ত করে তোলা।
0: একদম তাই। হ্যাঁ,
1: বেশ। কোন কোন কারণে মানুষ সাধারণত মাদকাসক্ত হয়?
0: এটার কিন্তু অনেকগুলো কারণ আছে। মাদকাসক্ত হওয়ার পেছনে বিভিন্ন বয়সের লোকেদের বিভিন্ন কারণ। সাধারণত ছেলেরাই বেশি মাদকাসক্ত হয়, তবে মেয়েদের সংখ্যাও আজকাল আর কম নয়। এবার

0: আমার ব্যক্তিগত মতামত, মানে নেশা না করলে বন্ধুদের সামনে মান থাকে না। আমাকে একটু বন্ধুরা একটু হেয় করে, হ্যাঁ, ছোট করে দেখে, তাই আমাকে ওরা খাচ্ছে বলেই আমাকেও খেতে হবে। এটা একটা কারণ।
1: সেটা যেমন থাকে তেমনি ভাবে এমনও থাকে যে বন্ধুরা খাচ্ছে তখন তারা জোর করেই হয়তো তাকে অভ্যাস করায়।
0: সেটা তো আছেই। আর একবার নেশাগ্রস্ত হয়ে গেলে, একবার অভ্যেসে দাঁড়িয়ে গেলে, সেটা থেকে বের হওয়া কিন্তু বড়ই কষ্টকর। কিছু কিছু ক্ষেত্রে দুঃসাধ্য হয়ে যায়, মানুষের জীবন চলে যায় এই মাদকাসক্তির কারণে আর কি। আর কিছু ব্যাপার আছে যেগুলো গ্রামে গঞ্জে না ভীষণ সহজলভ্য, যার জন্যে বাচ্চারা খুব তাড়াতাড়ি কিন্তু এতে আকৃষ্ট হয়ে পড়ে, বা তরুণরাও তাই। খুব সস্তায় কিছু সহজলভ্য মাদক গ্রামে গঞ্জে, বা যেগুলো শহরেরও, যেগুলো বস্তি এরিয়া, হ্যাঁ, যেখানে বাবা মায়ের সচেতনতা খুব কম, সেসব জায়গায়, সেসব পরিবেশে কিন্তু তরুণ তরুণী বা শিশুরা খুব তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয়ে পড়ে।
1: তাহলে যদি আমরা দেখি সামগ্রিকভাবে বিভিন্ন কারণে মানুষ মাদকাসক্ত হতে পারে, সেটা শিশুরাও হতে পারে, তরুণরাও হতে পারে, তরুণীরাও হতে পারে, এবং যাদের অভ্যেস হয়ে গেছে তারা তো অবশ্যই সেই খোঁজে বারবার বারবার করে ঘুরতে থাকে, তাই তো?
0: হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ,
1: বেশ। আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালনের একটি উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটি কি, এবং সমগ্র বিশ্বে কিভাবে এই দিবসটি পালিত হয়?
0: 26 জুন ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হয়।
1: যেটাকে আমরা যদি একটু বাংলা করি, সহজ বাংলায় হচ্ছে মাদক অপব্যবহার এবং অবৈধ পাচার
0: বিরোধী দিবস। একদম তাই। এবার এটার উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে অ্যাডিক্টেড লোকের সংখ্যা প্রচুর, মানুষকে সচেতন করা, আর মাদক বিরোধী একটা পৃথিবী গড়ে তোলা, এটাই হচ্ছে এই দিনটির উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই কিন্তু এটা পালন করা হয়, এই দিনটি সারা পৃথিবীতে।
1: হ্যাঁ, মানুষকে একটু সচেতন করা,
0: সচেতন করা,
1: মাদক নিলে কি হতে পারে।
0: হ্যাঁ,
1: এবং অতিরিক্ত মাদক নিলে কি,
0: অবশ্যই। আর এই দিনটিতে নানান জায়গায় যেরকম সচেতনতা শিবির, অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, তারপরে নেশা বিরোধী র্যালি হয় নানান জায়গায়, না ওই পোস্টার ড্রয়িং কম্পিটিশন, সেগুলো হয় বাচ্চাদের বা বড়দের নিয়ে, মানববন্ধন হয়, সচেতনতা শিবির হয়, মানুষকে সচেতন করা, মানুষকে নেশা থেকে মুক্ত করা, এটাই কিন্তু মূল উদ্দেশ্য এই দিনটির।
1: একদমই তাই। তরুণ প্রজন্ম তো বটেই, অনেক সময় দেখা যায় শিশুরাও মাদকাসক্ত হচ্ছে, একথা আপনি একটু আগেও বলেছেন, কিন্তু এই সংখ্যাটা দিন দিন বেড়ে চলেছে, সেটা কেন, এবং স্বাস্থ্য ও সমাজের উপর মাদকের প্রভাব কতটা পড়ছে?
0: আমি একে একে বলি। শারীরিক প্রভাব তো মারাত্মক, শারীরিক এবং মানসিক, এই দু রকমের প্রভাব, এবং অর্থনৈতিক প্রভাবও আছে, সেটা যে নেই তা নয়। হ্যাঁ, মানুষকে সর্বশান্ত করে দেয়। এবার বলছি যে শরীরের, মানে মাদক তো একই রকম নয়, মাদকের অনেকগুলো ভাগ আছে, এবার এক একটার প্রভাব কিন্তু এক এক রকম। যেমন ধরুন এই যে আফিম বা হিরোইন, এগুলো কি হয়, এগুলো হচ্ছে তীব্র নেশা হয়, তীব্র নেশা হয়, যার ফলে কি হয়, মানুষের জ্ঞান বুদ্ধি একেবারেই লোপ পায়।
1: আচ্ছা।
0: হ্যাঁ, এগুলো সরাসরি আমাদের স্নায়ু এবং আমাদের মস্তিষ্কের উপরে প্রভাব ফেলে। যেরকম কিছু ঘুমের ওষুধও আছে বা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ আছে, যেগুলো বেশি খেলে মানুষ ডিপ্রেশনে চলে যায়।
1: আচ্ছা।
0: সেগুলোকে কিছু অসাধু ব্যবসায়ীরা বা যারা মাদক পাচারকারীরা, তারা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে। যেরকম কিছু কাশির ওষুধ আছে, যেগুলো বেশি খেলে ভীষণ রকমের নেশা হয়, তারপরে এলএসডি আছে, এলএসডি একরকমের মাদক, যেটা না হ্যালুসিনেশন হয়, মানুষ ভুলভাল দেখে।

0: খেলে। তাছাড়া তো যেগুলো আমরা সব সময় জানি, ওই গাঁজা, চরস, ভাং, তারপরে হচ্ছে ইয়াবা, এগুলো হচ্ছে খুবই খারাপ ধরনের মাদক। মাদক পুরো ব্যাপারটাই খারাপ, মানে এগুলোর প্রভাব শরীরের ব্রেন থেকে শুরু করে যখন এগুলো শরীর থেকে বেরোয় তখন কিডনি, লিভার সব খারাপ করে দিয়েই বেরোয় শরীর থেকে। এটা হলো সামাজিক প্রভাব, পারিবারিক দায় দায়িত্ব,
1: সামাজিক এবং স্বাস্থ্যের উপরে,
0: স্বাস্থ্যের উপরে প্রভাব। এবার এগুলো তো টাকা লাগে খেতে, তাতে কি হচ্ছে, পরিবার সাফার করছে।
1: এবং সে যখন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কোনো একটি শিশু, বা এখানে শিশুদের কথাই আমরা বলছিলাম, যে শিশু এবং তারপরে আরেকটু পরবর্তীতে সে তরুণ হচ্ছে, তারপরে যুবক হচ্ছে, এইভাবে, তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু সেই খাবারটা জোগাড় করবার জন্য, এখানে আমি খাবারই বলছি, যে মাদক দ্রব্যটা সেটাকে যখন তারা জোগাড় করতে যাচ্ছে তখন তাদের টাকা পয়সার প্রয়োজন হচ্ছে, তাই না? সেই টাকা পয়সা জোগাড় করবার জন্য তারা কিন্তু অসামাজিক কাজকর্ম করছে।
0: একদম তাই, একদমই তাই। শিলিগুড়িতেই, মানে এখানেই কিছু এরিয়া আছে যে ছোট মোটো চুরি ছিনতাই করে শুধু নেশা করার জন্য।
1: তারা যে প্রকৃত চোর তা নয়, কিন্তু সেই নেশার পয়সা জোগাড় করার জন্য।
0: কিছুদিন আগে না শিলিগুড়িতে একটা র‍্যাকেটকে ধরেছিল পুলিশ। কি করত, এসির ওই কপার তার বাইরে থেকে কেটে নিয়ে চলে যেত, পুরো র‍্যাকেটটাই হচ্ছে নেশাগ্রস্ত, মানে নেশার জন্য ওরা ওগুলো বাইরে থাকে, চুরি করে নিয়ে বিক্রি করে সেটা দিয়ে নেশা করে।
1: আমরা কিন্তু এরকমও দেখি যে গণমাধ্যমের যে বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলগুলোর থেকেও মাঝে মাঝেই আমরা দেখি যে সেখান থেকেও কিন্তু তারা কপার তার বা এই ধরনের যে জিনিসগুলো, যেটা বিক্রি করলে পয়সা হাতে আসবে, সেগুলো কিন্তু চুরি করে নিয়ে মাদকের পয়সা জোগাড় করছে।
0: একদম, একেবারেই তাই। আর মাদকাসক্ত লোকজন চেহারাই প্রকাশ পায়, মানে দেখলে বোঝা যায় যে এ নেশাগ্রস্ত বা মাদকাসক্ত। এতে শরীরও ভেঙে যায়, পুষ্টির অভাব হয় শরীরে, প্লাস নিজের পরিবারটা তো নষ্ট হয়। এরা ভায়োলেন্ট হয়ে যায়, পরিবারের লোকজনকে মারধর করে, কারণ যেহেতু মাথার উপর, মানে মস্তিষ্কের উপরে মাদকের প্রভাব সবচেয়ে বেশি, সেই জন্য মস্তিষ্ক বিকৃতি ঘটার সম্ভাবনা সবসময় বেশি।
1: একদমই তাই। তাহলে আমরা দেখছি যে মাদকদ্রব্য যদি অপব্যবহার করা যায় তাহলে সমাজ, স্বাস্থ্য, অর্থনীতি সমস্ত কিছুরই উপর কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছে।
0: একেবারেই।
1: কোনো ব্যক্তি বা সংস্থা মাদকদ্রব্য অপব্যবহার করলে ভারতীয় আইনে কি কি শাস্তির বিধান আছে?
0: মাদকের অপব্যবহার সাধারণত বেশি দেখা যায়, যেমন গাঁজা, হিরোইন, এগুলোর অপব্যবহার এক্স্যাক্টলি সেভাবে হয় না, এগুলো ব্যবহারই হয়। অপব্যবহার হয় জীবনদায়ী ওষুধের, হ্যাঁ, সেগুলো বেশি পরিমাণে নিলে মাদকের মতোই কাজ করে। যেমন ঘুমের ওষুধ, অনেকে আছে নেশার জন্য করে, হ্যাঁ, বা কাফ সিরাপ,
1: সেটা অ্যাকচুয়ালি ওষুধ,
0: সেটা আসলে
1: অসুখের জন্য দেওয়া হয়, কিন্তু সেটাকেই বেশি বেশি পরিমাণ।
0: এবার ওষুধের গায়ে কিন্তু লেখা থাকে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ডক্টর,
1: একদম,
0: হ্যাঁ, কিন্তু সেটা ডাক্তারবাবুদের কাছে গেলে তারা হয়তো আমাদের বলে 10 ml, বাচ্চাদের ক্ষেত্রে 5 ml দুবার খাবেন, সেটা অসুখের উপরে কাজ করে। বা ঘুমের ওষুধ রাতে একটা, তার পাওয়ার অভিজ্ঞ ডাক্তারবাবু তারাই ঠিক করে দেন, কিন্তু সেটা যদি এক বোতল খাওয়া যায় তখন সেটা মাদকের মতন কাজ করে। এবার যেটা ঘুমের ওষুধ সেটা যদি 4-5টা খাওয়া যায় তখন মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে, ড্রাউজিনেস,
1: শরীরের যতটা প্রয়োজন তার থেকে
0: অতিরিক্ত পরিমাণে
1: এবং ওভার দ্য কাউন্টার সেটা বিক্রি হয়।
0: হ্যাঁ, এবার আরো বেশি হয়ে গেলে তো জীবন চলে যাবে মানুষের। এবার এসব করে কারা? এসব করে কিছু অসাধু ব্যবসায়ী। এবার যার জন্যে সরকার এই আইনে কিন্তু খুব কঠোর, যাতে সরকারি কোনো কর্মীরা বা এরা এসবের মধ্যে জড়িত হতে না পারে, হ্যাঁ, বিশেষ করে সরকারি হাসপাতাল বা এখান থেকে যাতে বেশি পরিমাণে না হতে পারে পাচার, বা পাচার মানে বিক্রি। যেরকম দোকানে গেলে কিন্তু এক পাতার বেশি ঘুমের ওষুধ দেবে না, কিছুতেই দেয় না, ঠিক আছে, অনেকগুলো পাতা ঘুমের ওষুধ কিন্তু কেনা যায় না। আবার কাশির ওষুধ

0: অসুস্থতাই বা যেগুলো সাইকিয়াট্রিক ড্রাগ আছে সেগুলোও কিন্তু অতিরিক্ত দেবে না, খুব অল্প পরিমাণেই দেয়।
1: এটা সরকারিভাবেই
0: নির্দেশ আছে, কারণ হচ্ছে বেশি কোয়ান্টিটি হয়ে গেলে সেটা অপব্যবহার হবে এবং সেটাকে মাদক হিসেবে ধরা হবে, সেক্ষেত্রে আইনে ফাইন সহ। এবার কতটা পরিমাণ যাবে, কতটা কি, সেটা পরিমাণের ওপর নির্ভর করবে। এবার সেটার জন্যে কিন্তু আইনে সাজার ব্যবস্থা আছে, হাইয়েস্ট 10-20 বছর অবধিও সাজা হতে পারে।
1: আচ্ছা, মাদকদ্রব্য অবৈধভাবে পাচার করলে পাচারকারীকে কি শাস্তি দেবার কথা আইন স্বীকৃত?
0: অবৈধ পাচারকারী মানে হচ্ছে যেটা হয়তো আপনি বলতে চাইছেন যে যেগুলো অনেক কোয়ান্টিটিতে পাচার হয়, সেক্ষেত্রে এক একটার না এক এক রকম কিন্তু কোয়ান্টিটি। হ্যাঁ, গাঁজার যেটা কোয়ান্টিটি হিরোইনের কোয়ান্টিটি কিন্তু সেটা নয়। এবার কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে। এবার তার জন্য কমার্শিয়াল কোয়ান্টিটি মানে বিক্রির জন্য যদি গাঁজা বা হিরোইন বা কিছু পাচার হয়, সেক্ষেত্রে কিন্তু 2,00,000 টাকা অবধি ফাইন হতে পারে, 10-20 বছর অবধি সাজা হতে পারে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আবার আসি, একবার সাজা হলো, দ্বিতীয়বার যদি সে আবার সেই অপরাধটাই করে সেক্ষেত্রে কিন্তু সাজার পরিমাণ 1.5 গুণ বেড়ে যাবে।
1: আচ্ছা,
0: ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে এরকম অপরাধ যদি একই লোক বারবার করতেই থাকে তাহলে কিন্তু তার মৃত্যুদণ্ডেরও বিধান আছে।
1: বেশ,
0: এটা কিন্তু ভারতীয় আইন আছে, আলাদা একটা নির্দিষ্ট আইনের মধ্যে পড়ে, যেমন আইপিসি সিআরপিসির মধ্যে এটা যাবে না, পড়বে না। সেটার জন্য নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট বলে আলাদা একটা, যেটা আমরা খুব কমনলি ইউজ হয় NDPS।
1: আচ্ছা,
0: NDPS অ্যাক্ট বলে পরিচিত,
1: সেই অ্যাক্টের আন্ডারে
0: পড়ছে।
1: বেশ, এবারে আপনার কাছে জানতে চাইব, আইনে শাস্তির পাশাপাশি পুনর্বাসনের উপরও জোর দেওয়া হয়, সে বিষয়টা কি?
0: পুনর্বাসন কিন্তু সাধারণত অপরাধীদের ক্ষেত্রে খাটবে না, তারা তো ক্রিমিনাল, তাদের শাস্তি হবে। এবার তারা যদি শাস্তির, প্রথমে তাদের শাস্তিই হবে, এবার শাস্তির সাজার পাশাপাশি যেরকম বন্দি অবস্থায় বন্দি দশায় তাদের কাউন্সেলিং, তাদের মূল স্রোতে ফেরানো, হ্যাঁ, যেরকম অন্য ক্রিমিনালদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রেও তাই হবে, আলাদা কোনো তারা সুযোগ সুবিধে এখানে পাবে না, সাজা আগে হবে। এবার সে যদি ফিরতে চায় বা কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে, এবার পুনর্বাসন কাদের হয়, যারা নেশাগ্রস্ত মাদকাসক্ত। এবার ধরুন পুলিশ কাউকে ধরলো বা নার্কোটিক ডিপার্টমেন্টের কেউ একজন অপরাধীকে ধরলো, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে মাদকাসক্ত এবং খুব অল্প পরিমাণে তার কাছ থেকে মাদক পাওয়া গেল, তখন ধরে নিতে হবে যে একটা একটা চার্ট আছে যে পার্সোনাল কনজাম্পশনের জন্য কতটা। এবার সামান্য কিছু থাকলে ধরে নিতে হবে যে সে ব্যবসা করছে না, সে নিজে খাওয়ার জন্য নিয়েছে, সেক্ষেত্রে কি হয়, তার পুনর্বাসনের ব্যবস্থা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে NGO আছে প্রচুর, বা নিমেন্স আছে আমরা জানি ইন্ডিয়ার, তারপরে এইমস আছে, সেখানেও কিন্তু তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাদেরকে মূল স্রোতে ফেরানো হয়, একটা মিনিমাম কোর্স আছে 28 দিনের, তাদেরকে সেখানে মানে রিহ্যাব সেন্টার গভর্নমেন্টের আছে, নন গভর্নমেন্টালও আছে, তো সেখানে সরাসরি গিয়ে ওদের সাজা তো একটা হয়, পার্সোনাল কনজাম্পশনেরও সাজাটা খুব অল্প, তারপরে গিয়ে তাদেরকে রিহ্যাবে পাঠানো হয়, বা অনেক সময় অনেক অপরাধী আছে, অপরাধী মানে যারা নিজে খাওয়ার জন্য নিয়েছে, এমন কাউকে পুলিশ ধরলো, তারা নিজেরাই ইচ্ছে প্রকাশ করে যে ছাড়তে চাইছি কিন্তু ছাড়তে পারছি না, সেক্ষেত্রে কিন্তু সহানুভূতি সহকারে আইন কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল যে এ ফিরতে চাইছে, এবার সেক্ষেত্রে তাকে গভর্নমেন্টের থেকেই ব্যবস্থা করা হয়, যে কোনো হাসপাতালে কিন্তু সরাসরি গিয়ে কথা বললেই তারা ব্যবস্থা করে দেয়।
1: আচ্ছা, তাহলে আইনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে, এছাড়া তো NGO-রা রয়েছে, NGO কিন্তু এর জন্য অনেক কাজ করে থাকে আমরা দেখি।
0: বা ধরো যারা মাদকাসক্ত এবার বুঝতে পারছে, বুঝতে পেরেও কন্ট্রোল করতে পারছে না, ফিরতে পারছে না। একটা টোল ফ্রি নাম্বার আছে 24 ঘন্টা, এই টোল ফ্রি নাম্বারটা 1-444-6 1-444-6 এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে কিন্তু গভর্নমেন্টের থেকে নিজেরা এসেই তার সাথে যোগাযোগ করে তার যা ব্যবস্থা করার সেটা কিন্তু করে।
1: বেশ, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ করবার জন্য কি কি সামাজিক পদক্ষেপ নেওয়া হয় বা নেওয়া যেতে পারে?
0: প্রথমত সচেতনতা বৃদ্ধি খুব প্রয়োজন। সচেতন যদি না হয় মানুষ, তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে। দুই, গভর্নমেন্টের যেগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, মানে ক্যাম্প ট্যাম্প হয়, সেগুলোকে আরও বেশি পরিমাণে করা। সীমান্তে নজরদারি, আমাদের ভারতবর্ষ তো অনেকগুলো বাইরের দেশের সাথে আমরা বর্ডার শেয়ার করি, বাইরের দেশ থেকে মাদক আসে আমাদের দেশে, তো সেখানে বিএসএফ বা বর্ডারের নজরদারিটা আরও বেশি করে বাড়ানো উচিত, টেকনিক্যালি ইম্প্রুভ করা। কারণ হচ্ছে মাদক পাচারকারী বলে নয়, ক্রিমিনালরা সবসময় নতুন নতুন পদ্ধতিতে ক্রাইম করে, তো সেখানে আমাদের টেকনিক্যালি আরো সাউন্ড হতে হবে। যে যত বেশি হাইটেক হব আমরা, তত বেশি এদের কুকর্ম বা এই ধরনের কার্যকলাপগুলোকে আটকানো যাবে। তারপরে হচ্ছে বাবা মাদের একটু সচেতন হতে হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। হঠাৎ করে ব্যবহারের পরিবর্তন, সেটাকে ইগনোর করলে চলবে না। কেন ব্যবহারের পরিবর্তন হচ্ছে, বা যারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে ছেলে মেয়েরা যারা বয়ঃসন্ধিকালে যেসব বাচ্চারা, তাদের প্রতি একটু বিশেষ নজর বাবা মাকে রাখতে হবে, যে তারা কাদের সাথে মিশছে, বন্ধু বান্ধব কেমন, এগুলো একটু দেখতে হবে। বা কোনো ব্যবহারিক পরিবর্তন হচ্ছে কিনা, বাড়িতে বেশি সময় দরজা বন্ধ করে কাটাচ্ছে কিনা, হ্যাঁ, এগুলো কিন্তু নজর রাখতে হবে। আর একটা বিষয় শুনতে হয়তো বা একটু অদ্ভুত লাগবে, সেটা হচ্ছে কিছু ধর্মীয় জ্ঞান, সেটা যে কোনো ধর্মের হলেই হলো, যে মুসলমান হতে পারে, খ্রিশ্চান হতে পারে, হিন্দু হতে পারে বা অন্য ধর্মের হতে পারে। দেখুন, ধর্মের প্রথম কাজ হচ্ছে মানুষকে ডিসিপ্লিন করা। এবার একটা মানুষকে যারা নেশাগ্রস্ত ভীষণভাবে কাজ করে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ভীষণভাবে কাজ করে, যে নিয়মিত চার্চে যাওয়া, প্রেয়ার অ্যাটেন্ড করা, নিয়মিত মসজিদে যাওয়া, নামাজ পড়া, বা হিন্দুদের মন্দির বা যেগুলো মিশন আছে, যেমন ভারত সেবাশ্রম সংঘ বা আমাদের রামকৃষ্ণ মিশন, হ্যাঁ, এরা কিন্তু ভীষণভাবে কাজ করে এই সমস্ত নেশা থেকে মুক্তির জন্য। অনেক কোর্ট না এই জুভেনাইলদের, বাচ্চা অপরাধীদের ক্ষেত্রে কি বলে, বেল দিল, বেল দিয়ে না কন্ডিশন দেয়, প্রতিদিন রামকৃষ্ণ মিশনের সন্ধ্যা আরতির সময় 1 ঘন্টা প্রেজেন্ট থাকতে হবে, সাথে একটা খাতা দিয়ে দেয় কোর্ট থেকে সিল মেরে। ওই যতদিন বেলটা চলছে এক্সটেন্ড করেই যাচ্ছে, ওরা ওই রামকৃষ্ণ মিশনে অ্যাটেন্ড করতে হয় সন্ধ্যা আরতি শুনে। এরকম বহু মানুষ না বদলে গেছে এসব করে, বা অন্য ধর্মে যাতে তাদের বলে সন্ধ্যেবেলা প্রেয়ারে চার্চে প্রেজেন্ট থাকতে হবে, ওই যে একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে যায়, করতে করতে করতে করতে একটা অভ্যেসে পড়ে যায়, আস্তে আস্তে কিন্তু এই খারাপ সঙ্গ বা খারাপ নেশা এসব থেকে বাচ্চারা বিশেষ করে বেরিয়ে আসতে পারে খুব দ্রুত। আর সচেতন হওয়ার ক্ষেত্রে আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, ওদের সবসময় একটা কৌতূহল থাকে, আচ্ছা দেখি তো কেমন লাগে, আচ্ছা একটু খেয়ে দেখি কেমন হয়, এই ব্যাপারগুলো কিন্তু ওদের মাথায় খুব কাজ করে। এবার কিছু জিনিস আছে, যেমন অ্যাডহেসিভ, আঠা জাতীয় কিছু জিনিস আমরা যেগুলো রোজকার ব্যবহার করি, সেগুলোর একটা মারাত্মক নেশা হয়, সেগুলোতে আমরা অজান্তেই ফেলে দিই, বা কিছু ওষুধ এক্সপায়ার হয়ে গেছে ফেলে দিলাম, ঘুমের ওষুধ এক পাতা
1: ডিস্ট্রয় করলাম
0: না, এমনি ফেলে দিলাম। এবার পানির বোতল, মানে যেগুলো নেশার জাতীয় জিনিসের হাফ বোতল বা কিছুটা আছে, আর ঠিক আছে খাওয়া হবে না, ফেলে দিলাম। এবার সেগুলো কিন্তু দেখি আমরা, বিশেষ করে না গ্রামে গঞ্জে এগুলো হয়, এই যারা

0: এসব জিনিসপত্র কালেকশন করে নিয়ে যায়, তারা কিন্তু বস্তিতে বেশি হয়, এনজেপিতে, স্টেশন এরিয়ায়। হ্যাঁ, এখন অনেকটা পরিবর্তন হয়েছে, স্টেশন এরিয়ায় ওই প্লাস্টিকের মধ্যে আঠা ঢেলে নিয়ে ওরা ওটাকে ইনহেল করে, ইনহেল করে ওদের মারাত্মক নেশা হতে।
1: একদিন দুদিন তিন দিন
0: করতে করতে ওটা নেশা। এবার মিডিয়ার যেমন কিছু ভালো দিক আছে, সোশ্যাল মিডিয়ার খারাপ দিকও আছে। এবার সবসময় এই মিডিয়াতে এটা করলে এরকম নেশা হয় বা এরকম এসব হয়, এগুলো আসেই, আসতেই থাকে। এসব দেখতে দেখতে কিন্তু বাচ্চারা কৌতূহলী হয়ে পড়ে বা
1: হাতে পড়ে যায়,
0: বলে না হাতে পড়ে যায়। এবার সেই বিষয়ে কিন্তু একটু সচেতন হতে হবে, যাতে এসব নেশা জাতীয় জিনিস বা যেগুলো থেকে আদপে দেখতে মনে হচ্ছে এটা নেশার জিনিস নয়, এটা ওষুধ, কিন্তু বেশি খেলে নেশা হয়, সেই সব জিনিসে আমাদের একটু সাবধান হতে হবে। সেসব ফেলে দেওয়া বা হাতের নাগালে রাখার আরো ব্যাপার আছে। যেসব বাড়িতে বাবা মায়েরা নেশা করে, সেসব বাড়ির ছোট সদস্যরা কিন্তু নেশাগ্রস্ত হবে বলে ধরে নিতে হবে।
1: তারা আকৃষ্ট হয়,
0: তারা আকৃষ্ট হবে। এবার হয় তাদের আড়ালে, আর নইলে তাদেরকে বোঝাতে হবে, হ্যাঁ, বা দূরে রাখতে হবে। কারণ ব্যাপার হচ্ছে যে সরকার, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভীষণ কঠোর। আজকে ড্রাগ প্যাডলারদের জন্যে, অবৈধ পাচারকারীদের জন্যে অনেক মেধাবী বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে, ভালো ভালো ইনস্টিটিউটে। নেশার একটা বড় আখড়া, টাকা পয়সা দিয়ে পাওয়া যায়। এবার প্রাইভেট যেগুলো ইনস্টিটিউট আছে সেগুলোতে ধরেই নেওয়া যায় যে সেখানে অনেক টাকা দিয়ে বাবা মায়েরা ভর্তি করে। এবার সবাই মোটামুটি সচ্ছল ঘরের সন্তান, তাদের কাছে টাকা পয়সার অভাব নেই, তারা অনেক বেশি টাকায় মাদক দ্রব্য কিনে সেবন করছে, এতে সংক্রমণেরও আশঙ্কা অনেক বেশি। কারণ যারা সিরিঞ্জে মাদক নেয়, একটা সিরিঞ্জ বহুজন ব্যবহার করছে, তার ফলে হেপাটাইটিস বি, এইডস, এই ধরনের রোগ ছড়ানোর সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যায়। তাই একটু সচেতন হতে হবে, সেটা শুধু পারিবারিক না পারিবারিক, সামাজিক, যে নেশা করছে তাকে সামাজিকভাবে বয়কট করবো আমরা। যারা মাদক নিচ্ছে তাদেরকে আমরা কোনো আচার অনুষ্ঠানে ডাকবো না, তাদের সামাজিকভাবে বয়কট করবো, এসব করা, বাবা মাকে সচেতন হওয়া, গভর্নমেন্টের কিছু সেফটি মেজার্স আরও বেশি নিলে, এবং আইন তো অলরেডি যথেষ্ট কঠিন, হ্যাঁ, সেক্ষেত্রে এগুলোই সচেতনভাবে আমরা যদি,
1: তাহলে আমরা বলতে পারি যে ঘরে বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত জায়গায় আমাদেরকে সচেতন হতে হবে।
0: হ্যাঁ, টিচাররা, বিশেষ করে একটা সময় আসে না যে বাচ্চাদের কাছে না বাবা মায়ের থেকেও স্যার দিদিমণিরা বেশি, তাদের কথা বেশি কাজে দেয়, তো স্কুলগুলোতে যদি, হ্যাঁ, তাদেরকে আদর্শ মানা হয়। এবার স্কুলগুলো যদি এই অ্যান্টি ট্রাফিকিং এই বিষয় বা মাদক দ্রব্যের ব্যবহার যে কতটা ক্ষতিকর সেগুলো সম্বন্ধে যদি সরকার কোনো রকম বই বা প্রাইভেট স্কুলগুলো কোনো রকম শিক্ষার আলাদা করে ব্যবস্থা করে, তাহলে মনে হয় আরো বেশি কাজ হবে। ওরা ছোট থেকেই শিখে বড় হবে যে এসব জিনিস নিষিদ্ধ জিনিস, এগুলো ব্যবহারে কোনো লাভ নেই, আমাদের ক্ষতি।
1: আলাপচারিতার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমাদের আলাপচারিতার বিষয় ছিল মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আইন। এই বিষয়ে এতক্ষণ আমাদের সাথে রইলেন, আমাদের স্টুডিওতে এসেছেন আজকে আমাদের আমন্ত্রিত অতিথি অ্যাডভোকেট বিদিশা দেশাহা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে এত সুন্দরভাবে আজকের বিষয়ের উপরে আপনি আলোচনা করলেন, আলোকপাত করলেন।
0: ধন্যবাদ আকাশবাণী শিলিগুড়িকে আমাকে এই বলবার সুযোগ দেওয়ার জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট সেবা দিবসে বলেছেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। গোয়া ও কোঙ্কন উপকূলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরে চূড়ান্ত পর্বের খেলা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদ থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন। জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাও উল্লেখ করেছেন তিনি। পি হরিশ বলেন, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।
1: The maintenance of international peace and security. The proposed tools that could be considered include negotiation, inquiry, mediation, arbitration, etc. After taking into account any procedures that may have already been adopted bilaterally by the parties concerned. I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India.
0: আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করেছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ধারাবাহিক বিক্ষোভে পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
0: আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালে 24 জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন তিনি। তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে। একই সঙ্গে নাগরিক ক্ষমতায়নের কথাও উল্লেখ করেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর 14তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কর্তৃপক্ষকে

0: অভিনন্দন জানিয়েছেন উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, সশক্ত নাগরিক ভাবনাকে সামনে রেখে সহজে ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ, সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলা সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তি প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি জানিয়েছেন যে গত ত্রৈমাসিকে ভারতের মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ট্রেড ওয়াচ কোয়ার্টারলি প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশের সময় তিনি এই তথ্য জানান। মুদ্রা বিমানবন্দর নিয়ে 3,000 কেজি মাদক আমদানির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি দিল্লির 5 জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, হরপ্রীত সিং তলওয়ার, শ্যাম সুলতান এবং তার সহযোগীদের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে চলছে এই তল্লাশি। দিল্লির নাইট ক্লাবগুলিতে মাদক আমদানির এই টাকা কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা একই মামলায় হরপ্রীত সিং তলওয়ারকে এর আগে গ্রেপ্তার করেছিল, তবে বর্তমানে সে জামিনে ছাড়া পেয়েছে। আবাস ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল আজ জাতীয় রাজধানীতে সেন্ট্রাল ভিসা করিডোরের জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের নির্মাণ কাজের সূচনা করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সরকারি কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে এই মেট্রো স্টেশনের প্রয়োজন ছিল অত্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রানী দুর্গাবতীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ রানী দুর্গাবতীকে মহিলা শক্তির প্রতীক এবং নির্ভীক রানী বলে উল্লেখ করে বলেছেন, আক্রমণকারী মুঘলদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন, তাদের সর্বোচ্চ সাবধানতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার জন্য বলেছে দূতাবাস। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। ইরানের সঙ্গে 4 মাসব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের অবসান ঘটিয়ে সত্য হওয়া শান্তি চুক্তির পর আরব সহযোগী দেশগুলির কাছে নিজেদের অবস্থান প্রমাণ করতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত। রুবিও গতরাতে আবুধাবিতে পৌঁছন। চলতি সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় সহযোগিতা পর্ষদ

0: গ্রুপের আনুষ্ঠানিক বৈঠকের আগে সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং বাহরিনের সঙ্গে তিনি কথা বলবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গোয়া ও কোঙ্কন উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কর্ণাটক উপকূল এবং মধ্য মহারাষ্ট্র আগামী দুদিন এরকম পরিস্থিতি বজায় থাকবে। চলতি মাসের 29 তারিখ পর্যন্ত অসম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরভাগ, ওড়িশা, তেলেঙ্গানা এবং সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডা ও সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জ গোভিনা কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজ বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে। আজ ও আগামীকাল দুদিন ধরে মোট 10 ঘণ্টাই আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টার আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেবেন। আজ আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা, এরপর বিজেপির ডক্টর হিরণ্ময় চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। এখন বক্তব্য রাখছেন বিজেপির মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তিনি বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মিড ডে মিল ও হাসপাতালের রোগীর পথের বরাদ্দ বাড়ানোর প্রশংসা করেন। এওয়াইজেইউপির পক্ষ থেকে হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষে মহতাব শেখ আজ আলোচনায় অংশ নেবেন। দিনের শেষের দিকে তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য 20 মিনিট সময় বরাদ্দ রয়েছে। গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্তের পেশ করা 4,38,000 কোটি টাকার বাজেটটিয়ে আজ শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাকযুদ্ধের সম্ভাবনা রয়েছে। কলকাতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের মিড ডে মিলে কী খাওয়ানো হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে ইসকন জানিয়েছে। কলকাতায় সংগঠনের সহসভাপতি রাধারমণ দাস এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, মেনু ঠিক হওয়ার পর ইসকনের তরফে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। এ বিষয়ে সমাজ মাধ্যমে ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি বাজেটে প্রস্তাবে কলকাতা পুরসভার আওতাধীন স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব ইস্কনকে দেওয়ার কথা ঘোষণার পরই পড়ুয়াদের কী খাবার দেওয়া হবে তা নিয়ে সমাজ মাধ্যমে বিতর্ক শুরু হয়। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, পশ্চিমবঙ্গে শিল্পবান্ধব পরিবেশ শীঘ্রই ফিরে আসবে। বণিকসভা অ্যাসোচিয়েম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারিবারিক ব্যবসা ঐতিহ্যকে সম্মান জানিয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বের ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন এ রাজ্য থেকে শিল্প মুখ ফিরিয়ে নেওয়ার জন্য এখানকার রাজনৈতিক দর্শনই দায়ী।
2: It's nothing to do with the budget, it's got everything to do with West Bengal. I think the most important contribution which we can make in the coming days is to assure everybody.
1: কলকাতার তারাতলা ব্রেসব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে একটি গোডাউনের ছাদ ভেঙে আজ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। কিছুক্ষণ আগে নির্মীয়মান ওই গোডাউনের লোহার শেড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার সম্ভাবনা। দমকল, পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা কাজ শুরু করেছে। নিয়ে আসা হয়েছে গ্যাস কাটার মেশিন। হুগলির আরামবাগের আদমবাদ এলাকায় এক বাস দুর্ঘটনায় দুজনের প্রাণহানিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 4,00,000 টাকা করে অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বিনামূল্যে চিকিৎসারও বন্দোবস্ত করা হচ্ছে। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায়

0: পুলিশ অভিযুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কৃষ্ণনগর পুলিশ জেলা সুপার অতুলজি আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, নদিয়ার পলাশিপাড়া থেকে একজন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল ফাকর শেখ, জিয়ারুল শেখ ও সাবির শেখ। এই ঘটনায় 24 জনের নামে তামান্নার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ দায়ের করেছিলেন। উল্লেখ্য, গতকালই এই ঘটনার বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিলেন তামান্নার মা। সঙ্গে ছিলেন সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান ও সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। কাকদ্বীপ ও কালীগঞ্জের ঘটনায় গ্রেপ্তারিতে সিপিআইএম বিধায়ক সাধুবাদ জানিয়েছেন। 2018 সালের 13 মে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাকালীতে সিপিআইএম কর্মী দম্পতি দেবুদাস ও উষা দাসকে তাদের বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় গতরাতে অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে সিট ও সুন্দরবন পুলিশ জেলার যৌথ অভিযানে ধৃত অভিযুক্তদের মধ্যে কয়েকজন তৃণমূল নেতাকর্মী রয়েছে। আজ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, 2018 ওই ঘটনার পর দম্পতির ছেলে দীপঙ্কর দাস 12 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তখন পুলিশ 9 জনকে গ্রেপ্তার করলেও তাদের কারণ আমি অভিযোগপত্রে ছিল না বলে জানা যায়। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকায় রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টিতে বেড়েছে নদীর জলস্তর। শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সংযোগকারী দুধিয়া ব্রিজটি প্রবল বৃষ্টিতে ভেঙে যাওয়ার পর সেনাবাহিনী বালাসান নদীর ওপর 34 মিটার ফুটব্রিজ নির্মাণ করেছে। জেলা প্রশাসনের অনুরোধের পর এই কাজে নামে সেনাবাহিনী ত্রিশক্তিকোর। এদিকে জলপাইগুড়ির মেটেলি ব্লকের নেওড়া নদীর ভাঙনের জেরে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাটাইগোল বস্তি ও নদীর ধারের একটি ট্যুরিস্ট লজ বিপদের সম্মুখে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। জমিতে কাজ করার সময় মালদায় বাজ পড়ে জাহাঙ্গীর মিয়া এবং শালেক মিয়া নামে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আদিসুর অনুষ্ঠানে শুনবেন সাঁওতালি গান।

এতক্ষণ আদিসুর অনুষ্ঠানে শুনলেন সাঁওতালি গান। শিল্পীরা ছিলেন বানেশ্বর হাস্তা, মুকুলবালা মান্ডি।

হাঁসদা, বারুণি মুর্মু, লক্ষ্মীরাম মুর্মু ও দুলগু কিসকু। আদিসুর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

0: नागरिकहरूका लागि नयाँ अवसरहरू सृजना गरेको छ, श्री मोदीले जोड दिनुभयो।
1: आकाशवाणी सिलीगुडी अनुष्ठान सुनछेन मिडियाम 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন গান পরম্পরা অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশন করবেন পণ্ডিত এ কানন, শিল্পী রাগ মিয়া মালহার পরিবেশন করবেন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর যুব অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আজকের সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উদ্বেগের। এই আলোচনায় তোমাদের সাথে রয়েছে আমি যুববন্ধু বর্ণা, এবং আমার সাথে রয়েছে তোমাদের আরও এক যুববন্ধু শ্রীজ্যোতি। প্রথমেই বলি যে শ্রীজ্যোতি, কেমন আছো বলো?
1: ভালো আছি, তুমি কেমন আছো?
0: ভীষণ ভালো আছি। আজকের আমাদের বিষয় হচ্ছে নেশামুক্ত ভারত অভিযান। যুব সমাজ একটি দেশের শক্তি, সম্ভাবনা এবং ভবিষ্যৎ, কিন্তু যখন সেই যুব সমাজ মাদকাসক্তির মতো ভয়াবহ সামাজিক ব্যাধির কবলে পড়ে, নট অনলি মাদকাসক্তি, বিভিন্ন ধরনের যে নেশার জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর কবলে পড়ে, তখন শুধু একজন ব্যক্তির নয়, ক্ষতিগ্রস্ত হয় একটি পরিবার, একটি সমাজ এবং সমগ্র জাতি। এই বিপদ থেকে দেশকে রক্ষা করতে ভারত সরকার শুরু করেছে নেশামুক্ত ভারত অভিযান। আজকের অনুষ্ঠানে আমরা জানব নেশার কুফল, মাদকাসক্তির কারণ, এর সামাজিক ও আইনি প্রভাব, সরকারের উদ্যোগ এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের করণীয় সম্পর্কে। চলো তবে শুরু করা যাক।
1: একদমই তাই।

0: শুরুতে তুমি যেই কথাগুলো বললে, আমরা চেষ্টা করব আমাদের আজকের এই পর্বে, যেহেতু সময় খুবই কম, পুরোটা তো নিশ্চয়ই আমরা শেয়ার করে উঠতে পারবো না,
1: একদমই
0: অল্প
1: তাই।
0: অল্প করে যদি আমরা বিষয়গুলো তুলে ধরতে পারি। আর যেহেতু আজকে এই পর্ব কিন্তু মূলত যুবদের জন্যই, তো যেই যুব বন্ধুরা আমাদের আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে বা আগামীতে জুড়ে থাকবে, তারা যেন একটু ভালো থাকে, ভালো থাকার চেষ্টা করে, এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করে, সেই আশায় আমাদের আজকের এই পর্ব। দেখো, বর্তমান সময় দাঁড়িয়ে মাদকাসক্তি একটি বিশ্বব্যাপী সমস্যা, এই বিষয়ে আমরা সকলেই অবগত। শহর হোক বা গ্রাম, বা ধরো কোনো ধনী পরিবারের হোক কেউ বা দরিদ্র পরিবারের, মাদকের করাল গ্রাস সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। কৌতূহল, বন্ধুবান্ধবের প্রভাব, হতাশা, বেকারত্ব, পারিবারিক সমস্যা কিংবা ভুল জীবন ধারণের কারণে অনেক তরুণ তরুণী নেশার দিকে আকৃষ্ট হচ্ছে। অনেকে মনে করেন একবার বা দুবার কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে তেমন ক্ষতি হয় না, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। নেশায় এমন একটি ফাঁদ যা মানুষকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে। একজন মানুষ যখন নেশার উপর নির্ভরশীল হয়ে পড়েন, তখন তার চিন্তাশক্তি, বিচার বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়। মাদকাসক্তি শুধু শরীরের ক্ষতি করে না, যদি আমরা বলি যে শুধু শারীরিকভাবে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা একেবারেই ভুল। এটি মানুষের চরিত্র, সম্পর্ক এবং ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। অনেক সময় আমরা দেখতে পাই একজন মেধাবী ছাত্র বা ছাত্রী ধীরে ধীরে পড়াশুনো থেকে দূরে সরে যাচ্ছে, পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এবং জীবনের লক্ষ্য হারিয়ে ফেলছে। এর ফলস্বরূপ বিষণ্ণতা, উদ্বেগ, সামাজিক বিচ্ছিন্নতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা বৃদ্ধি পায়। একজন মাদকাসক্ত ব্যক্তির পরিবারেও চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। বাবা মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন, ভাই বোনেরা সামাজিকভাবে বিব্রত বোধ করে এবং পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। অনেক পরিবারে অশান্তি, বিচ্ছেদ এবং সহিংসতার ঘটনাও ঘটতে দেখা যায়।
1: একেবারেই তাই। নেশা শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে তা কিন্তু নয়, ধ্বংস করে একটি পরিবারকেও। সংসারে অশান্তি বাড়ে, আর্থিক সমস্যা তৈরি হয়, সম্পর্ক ভেঙে যায়। অনেক সময় নেশার টাকা জোগাড় করতে গিয়ে মানুষ অপরাধের পথেও কিন্তু জড়িয়ে পড়ে। এই যেমন ধরো না, চুরি, ছিনতাই, হিংসা, এসবের পেছনে অনেকটা সময়
0: চলে যায়।
1: শুধু চলে যায় না, নেশার ভূমিকা থেকে যায়।
0: হ্যাঁ, একেবারেই। মানে তাকে সেটি গ্রহণ করতে হবে বলে তার কাছে তার কাছে অর্থ নেই। হয়তো খুব সামান্য অর্থের বিনিময়ে সে সেই নেশাটি পেয়ে যাচ্ছে, কিন্তু সেটির জন্য তাকে এমন কিছু কাজ করতে হচ্ছে যেগুলো সমাজের চোখে সত্যি কিন্তু যোগ্য কাজ নয়,
1: একদমই গ্রহণযোগ্য নয়। ঠিকই বলেছ। আমাদের সমাজে এখনও অনেকেই নেশাগ্রস্ত মানুষদের ঘৃণার চোখে দেখেন, কিন্তু মনে রাখতে হবে তারা অসুস্থ, তাদের চিকিৎসা, সহানুভূতি এবং পুনর্বাসনের প্রয়োজন। কাউকে অপমান বা একঘরে করে দিলে সে আরও ভেঙে পড়ে, তাই মানবিক দৃষ্টিভঙ্গিও অত্যন্ত জরুরি। বর্তমানে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এবং সমাজকর্মীরাও নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তারা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে সচেতনতা শিবির করছেন, রাস্তায় প্রচার চালাচ্ছেন, কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছেন। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করছে। নেশামুক্ত সমাজ গড়তে গেলে শুধু আইন নয়, প্রয়োজন সংস্কৃতি ও সচেতনতারও। খেলাধুলো, গান, আবৃত্তি, নাটক, সাহিত্য চর্চা, এসবের সঙ্গে যুব সমাজকে আরও বেশি করে যুক্ত করতে হবে। তার কারণ, সৃজনশীল কাজে যুক্ত থাকলে মানুষ ভুল পথে কম যায়, বিশেষ করে গ্রাম বাংলায়। এখন অনেক জায়গায় যুবকদের নিয়ে ফুটবল, ক্রিকেট, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা যোগব্যায়ামের আয়োজন করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ অত্যন্তই ইতিবাচক, কারণ এতে তরুণরা সুস্থ পরিবেশের সঙ্গে

0: যুক্ত থাকার সুযোগ পায়। এই যে নেশা করে যাচ্ছে দিনের পর দিন, ঠিক আমি একটু আগেই যেটা বলছিলাম যে পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হয়, নিজের প্রিয়জনেদের সাথে সম্পর্ক নষ্ট হয়, বিষয়টা কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত আর পরিবার কেন্দ্রিক নয়,
1: একেবারেই তা নয়।
0: শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ
1: ভীষণভাবে।
0: স্কুল ও কলেজে শুধু পড়াশোনা নয়, নৈতিক শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং নেশার ক্ষতিকর দিক নিয়ে নিয়মিত সচেতনতা শিবির হওয়া ভীষণ প্রয়োজন। ছাত্রছাত্রীদের বোঝাতে হবে নেশা কোনো আধুনিকতা নয়, বরং এটি ধ্বংসের রাস্তা। তার কারণ এই নেশা করতে থাকলে স্কুল কলেজের প্রতিও দেখবে বিমুখ হয়ে যাচ্ছে, তারা যেতে চাইছে না, তাদের এতটাই তারা সমাজ থেকে আলাদা হয়ে যায়, ঠিক আমি যেমন বলছিলাম মানুষও খানিকটা আলাদা করে দেয়।
1: এবং আমার মনে হয় দেখো, স্কুল কলেজের একটা বিশেষ ভূমিকা রয়েছে একটি মানুষকে গড়ে তোলার পেছনে। সেখানে বিভিন্ন রকমের শিবির, সচেতনমূলক আলাপ আলোচনা হয়ে থাকে। এর পাশাপাশি দেখো, অনেকের তো সেই আর্থিক সাহায্য থাকে না বা সামর্থ্য থাকে না সে স্কুল কলেজে পড়বে, বা স্কুল পাশ করার পর সে কলেজে গিয়ে আর পৌঁছতে পারলো না, তারপরেই নেশার কবলে সে হাতছানিতে পড়ে গেল। সেক্ষেত্রে যদি সরকার কোনো পদক্ষেপ নেয়।
0: একদম, তুমি জানবে যে আমাদের ভারত সরকার কিন্তু এই বিষয়ে অনেক পদক্ষেপ নিয়েছে। একটু বলি দেখো, ও ক্ষমতায়ন মন্ত্রক মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত ভারত অভিযান পরিচালনা করছে। মাদকদ্রব্যের চাহিদা হ্রাস, সচেতনতা বৃদ্ধি এবং আসক্তদের পুনর্বাসনের জন্য সরকার মূলত ত্রিমুখী কৌশল গ্রহণ করেছে। এক হচ্ছে সচেতনতা ও প্রচার, দুই চিকিৎসা ও পুনর্বাসন, তিন অবৈধ সরবরাহ নিয়ন্ত্রণ। কেমন সেটা শুরুতে বলি, সচেতনতা ও প্রচার। শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলোতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে নবচেতনা মডিউল চালু করা হয়েছে। সাধারণ মানুষকে নেশামুক্তি মিত্র হিসেবে এই অভিযানে যুক্ত করতে আধুনিক NMBA 2.0 অ্যাপ চালু করা হয়েছে। দেশ জুড়ে ম্যারাথন, র্যালি, কর্মশালা এবং প্রচারণার মধ্য দিয়ে কিন্তু কোটি কোটি তরুণ ও নারীদের সরাসরি সম্পৃক্ত করা হচ্ছে। চিকিৎসা ও পুনর্বাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সহায়তায় দেশ জুড়ে সরকারি হাসপাতালে অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটির অর্থাৎ ATF তৈরি করা হয়েছে। মাদকাসক্তদের বিনামূল্যে কাউন্সেলিং ও পুনর্বাসন পরিষেবা প্রদানের জন্য একাধিক কেন্দ্র কিন্তু কাজ করছে। আর লাস্ট, সাপ্লাই কন্ট্রোল। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো NCB এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা মাদকের চোরাচালান ও বেআইনি বিক্রি রোধে কঠোর নজরদারি ও অভিযান চালাচ্ছে।
1: এবং আমার মনে হয় যে যখন একটি মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন তার চারিপাশে আর কিছু করার থাকে না, তখনই বোধহয় সে সেই অন্ধকারে তলিয়ে যায়। অর্থাৎ এমন একটি পৃথিবীতে সে চলে যায় যেখান থেকে বেরিয়ে আসা সত্যি একার পক্ষে সম্ভব নয়। আর সেই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে এবং যুব সমাজকে তুলে আনতে, সঠিক পথে পরিচালিত করতে শুরু হয়েছে নেশামুক্ত ভারত অভিযান, এবং সেই বিষয়ে আমরা আজ কথা বলছি। এই অভিযানের মূল লক্ষ্য যদি আমরা খেয়াল করে দেখি, সেটি হলো মানুষকে সচেতন করা, মাদকাসক্তদের চিকিৎসা এবং পুনর্বাসনের সুযোগ প্রদান করা, এবং সমাজের সর্বস্তরের মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা। আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, মাদকাসক্তি কোনো ব্যক্তিগত দুর্বলতা একেবারেই নয়, এটি একটি সামাজিক সমস্যা। তাই এর সমাধানও সমাজকেই করতে হবে, এবং সেটি কিভাবে করা সম্ভব? সম্মিলিতভাবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ একে অপরের হাতে হাত মিলিয়ে অংশগ্রহণ ছাড়া নেশামুক্ত সমাজ গড়ে তোলা কিন্তু সত্যি সম্ভব নয়। আজকের তরুণদের সামনে অসংখ্য সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, আইন, চিকিৎসা, প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের অসীম সুযোগ রয়েছে। তাই ক্ষণিকের আনন্দের জন্য নিজের জীবনকে একেবারে অন্ধকারের দিকে ঠেলে না দিয়ে নিজেদের প্রতিভাকে দেশের উন্নয়নের কাজে লাগানোই হওয়া উচিত আমাদের লক্ষ্য। আমাদের মনে রাখতে হবে, নেশা সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু শিক্ষা, সৃজনশীলতা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস স্থায়ী সাফল্য এনে দেয়।

0: স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। এই বাণীকে সামনে রেখে আমরা যদি আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করি, তাহলে কোনো নেশাই আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। আমরা প্রত্যেকে নিজের পরিবার, বন্ধু ও সমাজের কাছে নেশা বিরোধী বার্তা পৌঁছে দিই। একজন মানুষকে সচেতন করা মানে একটি পরিবারকে রক্ষা করা, আর একটি পরিবারকে রক্ষা করা মানে একটি সমাজকে শক্তিশালী করে তোলা। আর নেশামুক্ত ভারত শুধু একটি সরকারি কর্মসূচি বললে ভুল হবে, এটি একটি সামাজিক আন্দোলন, একটি জাতীয় অঙ্গীকার এবং আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার সংগ্রাম।
1: বর্তমানে নেশার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ কল্যাণমূলক সংস্থাগুলিকে একসঙ্গে নিয়ে নেশামুক্ত সমাজ গঠনের জন্য ধারাবাহিকভাবে কাজ করছে। দেশজুড়ে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন রাজ্যে পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স যৌথভাবে অভিযান চালিয়ে মাদক পাচার চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে, কারণ বহু ক্ষেত্রে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক চক্রের মাধ্যমে মাদক পাচার হয়। রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সীমান্ত এলাকা, স্কুল কলেজ সংলগ্ন অঞ্চল এবং শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। বহু জায়গায় সিসিটিভি নজরদারিও বাড়ানো হয়েছে। এনসিবি ও বিশেষ টাস্ক ফোর্সের ভূমিকা। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি, যার কথা আমি একটু আগেও বলছিলাম, বর্তমানে বড় মাদকচক্র ভাঙতে এই এনসিবি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বিভিন্ন প্রান্তে গোপন সূত্রে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার মাদক উদ্ধার করা হচ্ছে। একই সঙ্গে বহু আন্তর্জাতিক পাচার চক্রেও যে রয়েছে তার হদিশও কিন্তু মিলেছে। অনেক রাজ্যে আলাদা অ্যান্টি ড্রাগ সেল তৈরি করা হয়েছে, যারা শুধুমাত্র মাদক সংক্রান্ত অপরাধের তদন্ত করে। সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নেশার ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা শিবির করা হচ্ছে। ছাত্রছাত্রীদের সামনে চিকিৎসক, কাউন্সিলর, পুলিশ আধিকারিক এবং সমাজকর্মীরা এই বিষয় নিয়ে আলোচনা করছেন। বিভিন্ন জায়গায় সে নো টু ড্রাগস, নেশামুক্ত ভারত অভিযান ইত্যাদি কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে সচেতন করার চেষ্টা চলছে। পোস্টার, র্যালি, পথনাটিকা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে। কেন্দ্র সরকারের সমাজ কল্যাণ মন্ত্রকের উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযান শুরু হয়েছে। দেশের বহু জেলায় এই কর্মসূচি চালানো হচ্ছে। এর মূল লক্ষ্য হল যুব সমাজকে সচেতন করা, নেশাগ্রস্তদের পুনর্বাসন, পরিবারকে কাউন্সেলিং করা, সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করা। এই অভিযানে সরকারি দপ্তরের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষক, চিকিৎসক ও সমাজকর্মীরাও কিন্তু যুক্ত রয়েছেন। সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্রচার, এর মধ্য দিয়ে কিভাবে নেশামুক্ত করা হচ্ছে? বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেশাবিরোধী প্রচার চালানো হচ্ছে। বিভিন্ন ভিডিও, শর্ট ফিল্ম, প্রচারমূলক বার্তা এবং অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে যুব সমাজকে সচেতন করার চেষ্টা চলছে। বিশেষ করে তরুণদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে করা আইন প্রয়োগ করা হয়েছে। এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মাদক সংক্রান্ত অপরাধে কড়া শাস্তির ব্যবস্থা হয়েছে। বড় চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে বহু অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। সরকার বারবার সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। কোনো এলাকায় মাদক সংক্রান্ত সন্দেহজনক কিছু দেখলে প্রশাসনকে জানাতে বলা হচ্ছে, কারণ নেশামুক্ত সমাজ গড়া শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব নয়, এর জন্য দরকার সকলের সম্মিলিত উদ্যোগ। সবশেষে বলাই যায় যে নেশার বিরুদ্ধে লড়াই দীর্ঘমেয়াদী। শুধু আইন নয়, সচেতনতা নয়, শিক্ষা, পরিবার এবং সমাজ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তাহলেই গড়ে উঠতে পারে একটি সুস্থ, সুন্দর ও নেশামুক্ত সমাজ। কি বলো শ্রীজ্যোতি?
0: একেবারেই তাই।

0: তাই আমাদের হাতে সময় আর নেই, আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে একটাই কথা বলি, নেশা নয়, জীবনকে ভালোবাসুন, অন্ধকার নয়, বেছে নিন আলোর পথ। কিছু বলবে?
1: আর কি বলি, কথা তো আমরা অনেকটাই বললাম, তাই কথা নয়, এবার আমরা এই কথাটিকে মাথায় রেখেই আমাদের আগামী দিন যেন যাপন করতে পারি। আমি, তুমি, আরও আমাদের যে যুব বন্ধুরা আজ শুনছো যারা অনুষ্ঠান, যখন কোনো সময় খুব মন খারাপ হবে, যখন মনে হবে এটাই হয়তো শেষ, হয়তো আমি আর পারবো না, হয়তো আমি অন্যের মতো হতে পারবো না, এই কথাটা কখনো ভাববে না যে অন্যের মতো হতে হবে বা আমি নেশার দিকে ঝুঁকে পড়বো।

0: মনে করবে আমি আমার মতো হব, মনে করবে আমি আমার মতো হব, তবেই বোধহয় আলোর পথ নিজে নিজেই চলে আসবে।
1: একদমই তাই। আর অবশ্যই যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে একটাই কথা, আশেপাশে এই ধরনের যারা নেশা করছেন তাদেরকে একঘরে না করে দিয়ে তারা তো খানিকটা, হ্যাঁ
0: যদি সকলে এগিয়ে আসে তাহলে বোধহয় সমাজ
1: একদম,
0: সুস্থভাবে গড়ে উঠবে।
1: আর খুব তাড়াতাড়ি এই নেশামুক্ত অভিযান বা নেশামুক্ত সমাজ গড়ে উঠবে, কি বলো?
0: সত্যি তাই, সেই আশা নিয়েই আমরা আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করব। যুববন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো, নিজেদের প্রতি খেয়াল নিও, যত্ন নিও। আমরা আবার ফিরে আসব অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন এই পর্যন্তই, শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি।
1: ধন্যবাদ।

শুনলেন যুব অনুষ্ঠান। উপস্থাপনায় বর্ণা ভট্টাচার্য এবং শ্রীজ্যোতি ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি।

একটি ঘোষণা। জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শিলিগুড়ি মেট্রোপল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় অনুষ্ঠিত হবে আগামী 28 জুন 2026 তারিখ রবিবার। উক্ত দিনে আপনার নিকটস্থ পালস পোলিও বুথে আপনার 0 থেকে 5 বছর বয়সী শিশুদের সকাল 9টা থেকে বিকেল 4টের মধ্যে নিয়ে গিয়ে বিনামূল্যে 2 ফোঁটা পোলিও ড্রপ খাওয়ান এবং জাতীয় টিকাকরণ কর্মসূচির অংশ হন। ঘোষণাটি শেষ হলো।

গ্রামেগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আকাশের নীলিমা আর মাটির স্নেহস্পর্শে যে স্বপ্নের বীজ অঙ্কুরিত হয়, তারই এক অনন্য অধ্যায় ফল চাষ। একটি সুস্থ, সবল ও উন্নত জাতের ফল গাছের ভিত্তি কিন্তু রচিত হয় একটি মানসম্পন্ন চারার মধ্য দিয়ে। চারা যদি ভালো হয়, তবে ফলন যেমন বাড়ে, তেমনি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ও উৎপাদনের স্থায়িত্ব নিশ্চিত হয়। এই চারা কিভাবে তৈরি করতে হয়, এই বিষয় নিয়েই রয়েছে

0: আমাদের আজকের আলোচনা উন্নত প্রথায় ফলের চারা তৈরি পদ্ধতি। আজ শুনবেন এর দ্বিতীয় ও শেষ পর্ব। আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর পার্থসারথি মেদ্দা, ইনি বিভাগীয় প্রধান আবাদি ফসল বিভাগ উদ্যানবিদ্যা অনুষদ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। নমস্কার ডক্টর মেদ্দা, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমরা প্রথম পর্বে ফলের চারা তৈরি করতে অঙ্গজ প্রজননের বিভিন্ন পদ্ধতির কথা আলোচনা করেছি। ডক্টর মেদ্দা, তাহলে এবারে আমরা জানতে চাইছি যে বাডিং, এটাও তো একটা পদ্ধতি ফলের চারা তৈরির, তো এটা কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
1: যে সমস্ত কৃষকদের এই ধরনের প্রশিক্ষণ আছে গ্রাফটিং বা বাডিং করার মতো, তারা নিজেরা করতে পারেন। এবং বাডিং প্রধানত আমরা বলি লেবু গাছের ক্ষেত্রে, যেমন কমলা লেবু হতে পারে, পাতি লেবু হতে পারে, এই ধরনের গাছে আমরা অনেক সময় বাডিং করি। বাডিংয়ের ক্ষেত্রে একটাই গ্রাফটিংয়ের সঙ্গে এর পার্থক্য, সেটা হচ্ছে গ্রাফটিং যখন করছি তখন একটা বড় অংশ নিয়ে গ্রাফটিংটা করি, অর্থাৎ যে গাছ মা গাছ থেকে যখন ডাল সংগ্রহ করছি সেই ডালটা বড় থাকে। এখানে কিন্তু শুধুমাত্র একটি মুকুল বা একটি মাত্র বাড থাকবে, অর্থাৎ যে মা গাছ থেকে আমি বাড সংগ্রহ করব সেটা কিন্তু অত্যন্ত একটা ক্ষুদ্র একটা বাড, যেটা এখনো প্রস্ফুটিত হয়নি।
0: আচ্ছা, মানে একদম ছোট,
1: মানে পাতার কোলে যে বাড়টা আছে সেই পাতাটার সাথে ওই বাড়টাকেও ব্লেড দিয়ে চেঁচে তুলে নেওয়া হয়। চেঁচে তুলে নেওয়া হওয়ার পরে ওই একটা ধরুন এলা গাছ, অর্থাৎ বীজের একটা গাছ আছে, সেই বীজের গাছের গায়ে আমরা প্রথমে একটা ক্ষত তৈরি করি। ক্ষত তৈরি করার পরে দুটো ফ্ল্যাপ, অর্থাৎ ক্ষত যখন তৈরি করছি যদি লম্বালম্বী কাট দিই, তাহলে লম্বালম্বী কাট দিলে কি হবে, দুদিক থেকে দুটো ত্বক দুইভাবে উঠে যাবে। মানে তাদেরকে নোক দিয়ে যদি ওঠানোর চেষ্টা করি দুদিক থেকে, আমাদের চামড়া যেরকম সেই চামড়ার মতো দুদিক থেকে উঠে যাবে, ওই ওঠা চামড়ার মধ্যে ওই বাড়টাকে কিন্তু গেঁথে দিতে হবে। গেঁথে দিয়ে আবার ওই চামড়াটা উপরে দিয়ে দিতে হবে, দিয়ে প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। শুধুমাত্র বাড়ের যে মুখটা, অর্থাৎ যে অঙ্কুরিত হবে যে বাড়টা, সেই বাড়টার মুখটা খালি খোলা থাকবে যাতে ওই অঙ্কুরিত বাড়টা বেরিয়ে আসতে পারে। এরকমভাবে লেবু গাছের ক্ষেত্রে এটা খুব সাকসেসফুল, কমলা লেবুর ক্ষেত্রে খুব সাকসেসফুল, এবং যদি ফুলের গাছ বলেন গোলাপ, তাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই ধরনের বাডিং আমরা করে থাকি। তাছাড়া আপেল নাশপাতি এই সমস্ত ফলগুলোর ক্ষেত্রে বাডিং কিন্তু খুব সাকসেসফুল পদ্ধতি।
0: আচ্ছা, বর্তমানে দেখা যায় যে আধুনিক পদ্ধতি হিসেবে টিস্যু কালচার পদ্ধতি কিন্তু জনপ্রিয় হচ্ছে এবং আমাদের কৃষক ভাইরা এর মাধ্যমে বিভিন্ন ফল চাষ করে থাকেন, তো কোন কোন ফল এই টিস্যু কালচারের মাধ্যমে করা যেতে পারে এবং এটা কিভাবে করবেন তারা?
1: টিস্যু কালচার পদ্ধতিটা একেবারেই নতুন পদ্ধতি। এই পদ্ধতিতে বেশ কিছু সুবিধা আছে, আবার বেশ কিছু অসুবিধাও আছে। কারণ চাষি ভাই তার নিজের প্রযুক্তি দিয়ে বা নিজের দ্বারা কিন্তু সেই চারা তৈরি করতে পারবেন না, কারণ এখানে একটা ল্যাবরেটরির প্রয়োজন, যেই ল্যাবরেটরিতে একেবারে সম্পূর্ণ সংক্রমণ ছাড়া, অর্থাৎ কোনো রকম সংক্রামিত হওয়ার যাতে সম্ভাবনা না থাকে, অর্থাৎ পুরোপুরি অ্যাসেপটিক কন্ডিশনে কিন্তু সেটাকে তৈরি করতে হবে। এখানে বেশ কিছু দামি যন্ত্রপাতিরও প্রয়োজন আছে, এটা একটা গেল। আরেকটা যেটা ব্যাপার, টিস্যু কালচার পদ্ধতিটা জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ দরকার, এবং প্রত্যেকটা গাছের টিস্যু কালচারের চারা তৈরির পদ্ধতি, অর্থাৎ প্রোটোকল যেটাকে আমরা বলি, সেই প্রোটোকল কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। অর্থাৎ চাষিকে নির্ভর করে থাকতে হবে, তিনি যদি টিস্যু কালচারের চারা দিয়ে বাগান রোপণ করতে চান তাকে নির্ভর করে থাকতে হবে কোনো একটি ভালো নার্সারি বা কোনো সরকারি প্রতিষ্ঠান, সেটা কৃষি বিশ্ববিদ্যালয় হতে পারে বা অন্য কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র হতে পারে, তাদের সাপ্লাই করা চারার ওপর বা তাদের কাছ থেকে চারা সংগ্রহ করে তারা কিন্তু সেই চারা মূল জমিতে লাগাতে পারে। এক্ষেত্রে টিস্যু কালচারের মধ্যে প্রথম যে সমস্ত গাছগুলো ফলের চারার মধ্যে যেগুলো আমরা প্রধানত বলে থাকি, সেটা হচ্ছে কলা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফসল। এবং কলার টিস্যু কালচারের চারা এখন কৃষকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এর কতগুলো ভালো দিক আছে। টিস্যু কালচারের চারা থেকে সম্পূর্ণ

0: হবে এবং কমপক্ষে 2 থেকে 3 বছর জমিতে কোনো রকম, অর্থাৎ মা গাছ থেকে আমরা যখন চারা, সাধারণভাবে কলা আমরা যখন চাষ করি তখন কি করি, যে তেউর অর্থাৎ গাছের গোড়ার থেকে যে গাছগুলো বেরিয়ে আসে সেই গাছকে আমরা আলাদা করে নিই এবং আলাদা করে নিয়ে সেটাকে আমরা কিন্তু মূল জমিতে রোপণ করি। এখানে একটা জিনিস দেখা যায় যে মা গাছের যদি কোনো রকম প্রকার আক্রমণ থাকে বা কোনো রোগের আক্রমণ থাকে, প্রধানত আমরা দেখে থাকি কোনটা, যে একটা জিনিস হচ্ছে ভাইরাস ঘটিত কিছু রোগ, এটা কিন্তু খুব দেখা যায় চাষিরা মূল জমিতে এবং অত্যন্ত সমস্যার সম্মুখীন হন। কারণ চারাটা যখন ফল দেওয়ার মতো অবস্থায় এসছে তখনই দেখা যায় যে এই রোগের প্রাদুর্ভাবগুলো হয়, তখন চাষির তাকে বাগানটাকে নষ্ট করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।
1: মানে এত দূর পরিশ্রম খরচের পর,
0: খরচ সবকিছু করার পরে যখন ফলটা আসার সময় হয়, অর্থাৎ 9 মাস 10 মাসে যখন ফল আসার সময় হয়, তখন দেখা যায় যে চাষি একেবারেই একটা বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে।
1: ঠিক,
0: সেক্ষেত্রে টিস্যু কালচার চারার ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো দিক যে এখানে সম্পূর্ণ রোগমুক্ত চারা পাওয়া যায় এবং
1: কম সময়ে
0: এবং একেবারে বললাম সমগুণ সম্পন্ন এবং সম দৈর্ঘ্য প্রস্থ সমস্ত এরকম হবে, একই রকমের ফল আমরা একটা বাগান থেকে সবটা পেতে পারি। কারণ টিস্যু কালচারে যেটা করা হয়, যে সবচেয়ে ভালো যে গাছটি, ধরে নিন যে গাছটি সবচেয়ে ভালো, সেই গাছটার কোনো একটা অংশ, সেটা হতে পারে যে মাটির নিচে যে রাইজোম থাকে, অর্থাৎ মাটির নিচে যে কন্দ থাকে, সেই কন্দ থেকে সামান্য কয়েকটা কোষ, সেই কোষটাকে আমরা ল্যাবরেটরিতে একটা আর্টিফিশিয়াল মিডিয়া বা কৃত্রিম একটা খাবার, সেই খাবারের মধ্যে কিন্তু ওই কোষটাকে আমরা দিয়ে দিই। দেওয়ার পরে ওই কোষটা থেকে একটা কোষ থেকে দুটো কোষ, দুটো কোষ থেকে চারটে কোষ, চারটে কোষ থেকে আটটা কোষ, এইভাবে হতে হতে কিন্তু একটা নতুন গাছ তৈরি হয়। সেই গাছটা তারপরে, এই গাছটা অত্যন্ত ক্ষুদ্র একটা গাছ তৈরি হয়, খুব ছোট কলা গাছ, যে সাধারণত আমরা যেভাবে যেরকম দেখে থাকি তার রেসপেক্টে কিন্তু ওটা একটা অত্যন্ত আমার আঙ্গুলের কোণার মতো একটা ছোট্ট গাছ। সেই গাছটাকে কিন্তু আলাদা করে তাকে আবার আলাদা করতে হয়, কারণ ওই যখন ক্যালাস ফর্মেশন হয়, অর্থাৎ যখন ওই দুটো কোষ যেটা দিয়েছিলাম আমি ওই কৃত্রিম মিডিয়ার মধ্যে, তখন কিন্তু দেখা যায় ওখান থেকে হাজার হাজার গাছ বেরিয়ে আসছে। ওই হাজার হাজার গাছ যখন বেরিয়ে আসে তাদেরকে আবার আলাদা করতে হয়, আলাদা করে প্রত্যেককে আলাদা আলাদা করে মিডিয়ার মধ্যে দিতে হয় এবং মিডিয়ার মধ্যে দেওয়ার পরে সেই গাছ আবার একটা নতুন গাছ তৈরি হয় এবং সেটাকে আবার হার্ডেনিং করতে হয়। হার্ডেনিং করতে হয় কারণ ওই গাছটি ছিল হচ্ছে আমাদের যেমন বাচ্চা যখন হয় তখন নিউবর্ন বেবি, সে কোথায় থাকে, সে থাকে ম্যাটারনিটি ওয়ার্ডে। ম্যাটারনিটি ওয়ার্ডের পর থেকে তাকে যখন আমরা বাইরে বের করে আনছি তখন কিন্তু তাকে আস্তে আস্তে দেখবেন বাল্বের লাইট দিয়ে তাদেরকে আস্তে আস্তে হিটটাকে সহ্য করানো হয়,
1: মানে আস্তে আস্তে যাতে প্রকৃতির সাথে সামঞ্জস্য তৈরি হয়।
0: সামঞ্জস্য যখন তৈরি হলো, অর্থাৎ হার্ডেনিং চেম্বারে তাকে কিন্তু 1 মাস পর্যন্ত রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে সেখানে সে কিছুটা প্রাকৃতিক জিনিস পাবে আর কিছুটা হচ্ছে ল্যাবরেটরি কন্ডিশন পাবে, দুটো কন্ডিশনকে সে অ্যাডজাস্ট করতে করতে তারপর তাকে মূল জমিতে নিয়ে যাওয়া হবে।
1: আচ্ছা, কতদিন পর সেই চারা মূল জমিতে যাওয়ার মতন উপযুক্ত হয়?
0: দেখুন, জেনারেলি একটা কোষকে যখন স্থানান্তরিত করছি শুধুমাত্র কৃত্রিম মিডিয়ার মধ্যে, তারপর কিন্তু ওটা প্রায় 6 মাস লেগে যায় ওই চারাটা তৈরি করতে। কিন্তু একসঙ্গে প্রচুর চারা আমরা তৈরি করতে পারি, মানে কয়েকটা কোষ থেকে প্রায় হাজার হাজার চারা আমরা তৈরি করে দিতে পারি।
1: বাহ, এতে তো খরচটাও অনেকটা
0: খরচ অনেক কম। যদি আমরা দেখি যে ওরকমভাবে অনেকটা চারা আমার দরকার, অতি তাড়াতাড়ি দরকার এবং তাদের মা গাছের সমস্ত গুণাগুণ তার মধ্যে বিদ্যমান থাকবে, তাহলে কিন্তু টিস্যু কালচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি।
1: আচ্ছা, কলা চাষ তো করা হচ্ছে এবং আমাদের কৃষক ভাইদের মধ্যে কিন্তু এটার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে, এছাড়া আর কোন ফল চাষ করা যেতে পারে টিস্যু কালচারের মাধ্যমে?
0: দেখুন, টিস্যু কালচারের এই পদ্ধতিটা একেবারেই নতুন পদ্ধতি। এই পদ্ধতিতে সব গাছের এখনো পর্যন্ত সেই প্রোটোকল ফিক্সড হয়নি, অর্থাৎ প্রোটোকল বললাম প্রথমেই বললাম যে প্রত্যেকটা গাছের তৈরির পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা।
1: ঠিক,
0: যেহেতু আলাদা আলাদা তাদের প্রত্যেকের প্রোটোকল আলাদা আলাদা। তার মধ্যে ধরে নিতে পারেন এই টিস্যু কালচারের মধ্যে এখন যেমন বললাম যে প্রধানত ফুলের গাছ, যেগুলি ফুলের

0: কালচার ক্ষেত্রে কিন্তু এই টিস্যু কালচার খুব ভালো একটা রোল প্লে করছে। এবং যেমন অর্কিড বলতে পারি বা জারবেরা বলতে পারি, এই ধরনের ফুলগুলো, বা অ্যান্থোরিয়াম, যেগুলো খুব হাই ভ্যালু ফ্লাওয়ার, সেই হাই ভ্যালু ফ্লাওয়ারগুলোই প্রধানত চাষের জন্য থাকে। আর বাকিগুলো আমরা অন্যান্য অঙ্গজ প্রজনন পদ্ধতিতেই আমরা সেই সমস্ত গাছের চারা তৈরি করে থাকি।
1: আচ্ছা, ড্রাগন ফ্রুটসের ক্ষেত্রে চারা তৈরি করার সময় কৃষক ভাইরা কীভাবে তৈরি করবে?
0: ড্রাগন ফ্রুট দেখুন একটা এটা একটা নতুন ফসল, এবং নতুন ফসল মানে শেষ এই লাস্ট 3-4 বছর ধরে এই ফলটা যথেষ্ট আমাদের মধ্যে সাড়া ফেলেছে। কারণ যত দিন যাচ্ছে তত ফলের একটা আলাদা ইয়ে হচ্ছে, যে যে সমস্ত কালার ফ্রুটস, কারণ রোগের প্রাদুর্ভাব,
1: অ্যান্টিঅক্সিডেন্ট
0: প্রপার্টি যে সমস্তগুলো গাছের মধ্যে থাকে, যে সমস্ত ফলের মধ্যে থাকে, সেই ফলগুলো অত্যন্ত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সেই সমস্ত ফলগুলো কিন্তু চাষের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে। ড্রাগন ফ্রুটের চারা দুরকমভাবে করা যায়, এক হচ্ছে কাটিংয়ের মাধ্যমে হতে পারে, আবার নাতুবা গ্রাফটিংয়ের মাধ্যমে। গ্রাফটিংয়ের মাধ্যমে বেশ কিছু বিদেশি প্রজাতির ড্রাগন ফ্রুট আমাদের দেশে এসছে, সেই বিদেশি অর্থাৎ কালারফুল যে সমস্ত ড্রাগন ফ্রুটগুলো আমাদের দেশে এই মুহূর্তে আছে সেগুলোকে কিন্তু আমরা যেটা করে থাকি কীরকম, সেগুলো একটি ওই এলার ওপর আরেকটি গাছকে, অর্থাৎ যে গাছের ফল আমি চাইছি সেই গাছের, এবং এটা খুব তাড়াতাড়ি জোড়া লেগে যায়, শুধু দুটো গাছকে অর্থাৎ মা গাছের উপরের অংশ এবং আরেকটি এলা অর্থাৎ যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং যে গাছে সহজে পচন ধরে না, কারণ ড্রাগন ফ্রুটে পচন ধরার একটা সমস্যা থাকে খুব, এবং প্রখর রৌদ্র যদি ড্রাগন ফ্রুটের গায়ে পড়ে তাহলে কিন্তু ড্রাগন ফ্রুট ফুটো ফুটো ফুটো ফুটো সান ইঞ্জুরি হয়ে যায়।
1: আচ্ছা, সহ্য করতে পারে,
0: সহ্য করতে পারে না। সেই জন্য এলা গাছটা যে একটু ওয়াইল্ড প্রজাতির অর্থাৎ বন্য প্রজাতির, তার এই প্রতিরোধ ক্ষমতাটা সবসময় বেশি থাকে, এবং সেটার ওপর ওই যে সমস্ত জাতগুলো আমাদের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছে এবং যেগুলো চাষ বেশি হয় এবং যে ফলের সাইজ বড়, কারণ দেখবেন ম্যাক্সিমাম ড্রাগনের ক্ষেত্রেই 150-200 গ্রাম ফল পাওয়া যায়, কিন্তু 150-200 গ্রাম বাজারে আবার সেটা যথেষ্ট মার্কেটিং করা যায়
1: না।
0: সেক্ষেত্রে যে 450-500 এই ওজনের যে ড্রাগন ফ্রুটগুলো পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে আমরা প্রধানত কী করি, গ্রাফটিংয়ের মাধ্যমেই এই চারা তৈরি করি।
1: তাহলে বিভিন্ন রকম চারা তৈরির পদ্ধতি আমরা জানলাম, এই যে পদ্ধতিগুলো আপনি বললেন এর ক্ষেত্রে কি সুবিধা এবং অসুবিধা সেটা কি রয়েছে, সেগুলো যদি একটু বিস্তারে বলেন।
0: অঙ্গজ প্রজননের ক্ষেত্রে আমাদের অসুবিধা একটাই, যে চাষির নির্দিষ্টভাবে প্রশিক্ষণ নেই, এবং এই ধরনের পদ্ধতিগুলোকে অবলম্বন করতে গেলে প্রশিক্ষণটা খুব জরুরি, কারণ তিনি যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত পদ্ধতিগুলো সঠিকভাবে বারবার ফলো করছেন ততক্ষণ কিন্তু তার হাত অত সঠিকভাবে চারা তৈরির ক্ষেত্রে
1: পরিপক্ক হচ্ছে না,
0: পরিপক্ক হবে না
1: ঠিক,
0: এবং তার ক্ষেত্রে নাম্বার অর্থাৎ পার্সেন্টেজ অফ সাকসেস, মানে ধরে নিন যে আমাদের ফলের চারা তৈরির ক্ষেত্রে যে সাকসেস পার্সেন্টেজ সেটা খুব কম হয়। সেই জন্য নির্ভর করতে হয় যে সমস্ত মানুষ শুধুমাত্র এই পদ্ধতি অবলম্বন করে বাণিজ্যিক পদ্ধতিতে করছেন তাদেরকে নিয়ে এসে নিজের জমিতে সেই চারাটাকে তৈরি করিয়ে নেওয়া, এটা একটা সমস্যা। আর 2 নম্বর সমস্যা হচ্ছে যে সঠিক গুণাগুণ সম্পন্ন সঠিক মানের চারা সব জায়গায় সঠিকভাবে পাওয়া যায় না, এগুলোর ক্ষেত্রে সাধারণত সরকারি ভালো প্রতিষ্ঠান বা বেসরকারি যাদের নামজাদা যে সমস্ত প্রতিষ্ঠান আছে যারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের থেকেই কিন্তু চারা সংগ্রহ করতে হবে।
1: আচ্ছা, এই যে ট্রেনিংয়ের কথা বললেন, তো যদি কোনো কৃষক ভাই এই ফল চাষের ওপরে ট্রেনিং নিতে চায় চারা তৈরির উপরে, তারা কোথায় যোগাযোগ করবেন এবং কিভাবে সেই ট্রেনিং নিতে পারবেন?
0: প্রধানত এই ট্রেনিংগুলো দেওয়া হয়ে থাকে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিভিন্ন আমাদের যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 5 থেকে 6টি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জেলাতেই সেই 1-1টি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো নির্দিষ্ট ক্ষেত্রে যেমন 3 দিন থেকে 7 দিনের স্প্যানে তারা ট্রেনিং দিয়ে থাকেন, এবং সেটা আবাসিক ট্রেনিং, সেখানে থাকা খাওয়া সমস্ত বন্দোবস্ত সেখানে আছে, নাম্বার 1। আর নাম্বার 2, এখানে এই প্রশিক্ষণগুলো নিতে গেলে কোনো রকম আলাদা করে কোনো প্রশিক্ষণ ফিজ দিতে হয় না। আর 2 নম্বর আরেকটি ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এখানে হাতে কলমে শেখানো হয় এবং 3-4 দিন ধরে যখন প্র্যাকটিস করানো হয় সেই প্র্যাকটিসের পরে তারা এসে যদি নিজের জায়গায় সেগুলোকে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু

0: তারা এই ব্যাপারে পারদর্শী হয়ে উঠবেন।
1: কিন্তু
0: এটা যেটা করতে হয় যে আগে থেকে, ধরুন আপনি এখনই হঠাৎ করে ভাবলেন যে আমি একটা চারা তৈরির প্রশিক্ষণ নেব, কিন্তু সেই প্রশিক্ষণ শিবিরটা হয়তো এখন হচ্ছে না, সেই জন্য আপনাকে নথিবদ্ধ করে আসতে হবে। এবং নথিবদ্ধ করে আসার পরে, নাম নথিভুক্ত হওয়ার পরে, যখন ওই প্রশিক্ষণটি শুরু হবে তখন কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনার কাছে টেলিফোন কল আসবে এবং আপনাকে যেয়ে ওই প্রশিক্ষণটা নিয়ে আসতে হবে। এবং এখানে সার্টিফিকেটও প্রদান করা হয়। সুতরাং এগুলোর ক্ষেত্রে সরকারি কিছু কিছু স্কিম আছে, যে স্কিমগুলো থেকে চাষিরা কিছু সুযোগ সুবিধা পেতে পারেন, বা নার্সারির ক্ষেত্রে হর্টিকালচার মিশনের অন্তর্গত, সেখান থেকে কিন্তু 5 লাখ টাকার অর্থাৎ 50% মানে 2.5 লাখ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন চারা তৈরির জন্য। সেখানে কিন্তু তারা নাম নথিভুক্ত করে যদি সার্টিফিকেট থেকে থাকে এবং সেইগুলো ক্ষেত্রে তিনি প্রাথমিকভাবে কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকবেন।
1: আচ্ছা, এক্ষেত্রে ক্রাইটেরিয়া কি রয়েছে, যে কেউ পাবে এই সুবিধা?
0: প্রাথমিক শর্ত হচ্ছে কৃষক এবং তার জমি থাকতে হবে, 2 নম্বর। আর 3 নম্বর ক্ষেত্রে, তিনি যদি আগে থেকেই একজন নার্সারিম্যান হন তার ক্ষেত্রে আরেকটু সুবিধা আছে, যেহেতু কারণ সরকারি আধিকারিকরাও দেখে থাকেন যে যে টাকাটা আমি দিচ্ছি সেই টাকাটা সঠিক জায়গায় খরচ হচ্ছে কি না,
1: ঠিক
0: সেই জায়গায় তিনি সুযোগ অবশ্যই পাবেন। আরেকটি ব্যাপার যে তার যদি এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ থাকে, তাহলে আমাদের উদ্যান পালন বিভাগ যেটা আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই উদ্যান পালন বিভাগ আছে, সেটা সরকারি, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন বিভাগ আছে, সেই বিভাগে যেয়ে যোগাযোগ করতে হয়। প্রধানত ওই মে থেকে সেপ্টেম্বরের মধ্যে এই স্কিমগুলো চালু থাকে, সেই সময় যে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে এই ভর্তুকির অর্থ পাওয়া যায়।
1: আচ্ছা, তাহলে এই যে সমস্ত উন্নত প্রথায় যে চারাগুলো তৈরি হলো, হ্যাঁ, সেগুলো আমরা মানে কোথা থেকে পাবো, মানে আমাদের কৃষক ভাইরা কোথা থেকে সংগ্রহ করবেন?
0: কৃষক ভাইরা প্রধানত চারাগুলো পেতে পারেন, কিছু ভালো নার্সারি আছে, যে সমস্ত নার্সারিগুলো দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। এবং প্রথম যে একটা জিনিস সেই নার্সারিগুলোর ক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে, বা কৃষকদেরও দেখে নিতে হবে, যে তাদের মা গাছের বাগান আছে কি না। কারণ মা গাছের বাগান থেকে যদি তারা চারা তৈরি করেন, তাহলে মা গাছের গুণাগুণ তাদের থাকবে। এটা ছাড়াও কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই চারা কিন্তু সুলভ মূল্যে চাষিরা পেয়ে থাকেন।
1: আচ্ছা, তাহলে বাইরে যে কোনো জায়গা থেকে চারা না নিয়ে এই সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি দপ্তর থেকে যদি তারা চারা সংগ্রহ করেন, তাহলে কিন্তু সেই চারার মান ভালো থাকছে এবং তাদের ফলনটাও তারা ভালো পাবেন। তো এক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে আমাদের কৃষক ভাইরা অনেকটাই লাভবান হতে পারবেন।
0: একদমই তাই।
1: আচ্ছা, বীজের মাধ্যমে যে চারা তৈরি করা, সেটা যদি একটু বলেন যে কোন কোন ফলের ক্ষেত্রে করা যেতে পারে?
0: বীজের মাধ্যমে চারা তো আমাদের পূর্বপুরুষরা করতেন।
1: হ্যাঁ, সেটা কি এখন করা হয়?
0: কিছু কিছু গাছের ক্ষেত্রে, যেমন আপনাকে বলি, এগুলো একেবারে একটু বৈজ্ঞানিক ভাষাতেই বলতে হবে, যে সমস্ত গাছের ক্ষেত্রে পলিএমব্রায়োনি বলে একটা টার্ম আছে, অর্থাৎ যে সমস্ত গাছের বীজ থেকে একসাথে 5টা বা 7টা চারা বেরোয়, সেটা লেবুর ক্ষেত্রে হয়, আমের ক্ষেত্রেও হয়। কিন্তু আমাকে ওখানে বেছে নিতে হবে যে কোনটা অঙ্গজ জননের মাধ্যমে তৈরি হওয়া সিডলিং, সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে জানতে হবে, তবেই কিন্তু মা গাছের যে গুণাগুণ সেই গুণাগুণ বর্তমান থাকবে। লেবুর ক্ষেত্রে এটা খুব সাকসেসফুল, লেবুর ক্ষেত্রে মোটামুটি দেখা যায় যে, কিন্তু এই একটাই সমস্যা যে লেবু গাছের অঙ্গজ প্রজনন পদ্ধতিতে যদি আমি অন্যান্য কলমের মাধ্যমে যদি চারা তৈরি করি, সেটা হচ্ছে সেই বছরের থেকেই বা পরের বছর থেকেই ফুল আসবে, এখানে কিন্তু ওই 4 থেকে 5 বছর ওয়েটিং পিরিয়ড আমাদের থেকেই যাবে, এবং তারপরে সঠিক গুণাগুণই চারাই পাবো এবং সঠিক গুণাগুণের ফলই পাবো, সেখানে কোনো সমস্যা হয় না।
1: আমাদের আলোচনার আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি, তো আমাদের কৃষক ভাইদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
0: কৃষক ভাইদের জন্য আমার একটাই বার্তা, যে কোনো বাগান যদি, ফলের বাগান যদি তৈরি করতে চান, তাহলে সঠিক গুণাগুণ সম্পন্ন চারা সঠিক জায়গা থেকে সংগ্রহ করুন, তারপরেই বাগান লাগানোর দিকে বা বাগান রোপণের দিকে আপনার অগ্রসর হন। আমরা যে সমস্ত ফসল, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যে সমস্ত ফসল লাগাতেন জমিতে, ধান, পাট, ভুট্টা, গম, এই ধরনের ফসল সাধারণত করে থাকেন, কিন্তু এই গতানুগতিক কৃষিতে এই মুহূর্তে কৃষক কিন্তু কোনো রকমভাবেই লাভবান হন না।

0: কারণ মার্কেট এখন বিভিন্ন জায়গা থেকে ফসল সংগ্রহ করে, এবং যেহেতু যোগাযোগ ব্যবস্থা উন্নত, আলু হয়তো আমার এখানে তৈরি না হতে পারে, কিন্তু হুগলির আলু এখানে চলে আসতে মাত্র হয়তো 25 পয়সা তার ক্যারিং কস্ট পড়তে পারে। কিন্তু সেই ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে যে সব চাষি যদি একই ধরনের ফসল চাষ করতে থাকেন তাহলে প্রত্যেকেই মার্কেটে একটা কম্পিটিশান তৈরি হচ্ছে, এবং কম্পিটিশান তৈরি হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকেই একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ফসলের বৈচিত্র্যকরণ করতে হবে। আর বৈচিত্র্যকরণ করতে হলে যাদের উঁচু জমি আছে, যাদের ফল চাষ করার ইচ্ছা আছে, কারণ ফলের দাম কিন্তু কোনো সময়ই আমরা বাজারে খুব কম দেখি না,
1: ঠিক
0: ফলের একটা নির্দিষ্ট দাম কিন্তু সব সময় থেকে যায়,
1: এবং উৎসবের সময় তো সেটার দাম আরো বেড়ে যায়,
0: একটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু ফল চাষের একটা লাভজনক ফসল হতেই পারে, ফলকে লাভজনক ফসল হিসাবে বিবেচনা করে আমরা ফল চাষের দিকেই কিন্তু অগ্রসর হতে আমরা চাষিকে বলবো, এবং ফসলের বৈচিত্র্যকরণ করাটা অত্যন্ত জরুরি।
1: আর ফল গাছ একবার রোপণ করলে সেই গাছ থেকে তো কয়েক বছর ফল পাওয়া যেতে পারে।
0: মোটামুটি ধরুন এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে আমি যে সমস্ত গাছগুলোর উপর আলোচনা করলাম, সাধারণত অঙ্গজ প্রজননের গাছের ক্ষেত্রে তাদের আয়ু একটু কম হয় বীজের গাছের থেকে, কিন্তু তবুও একটা গাছ থেকে কমপক্ষে 20 বছর তো আমরা ফল পেতেই পারি। অর্থাৎ আমি যদি আজকে একটা বাগান রোপণ করি, যদি সঠিকভাবে গাছটার পরিচর্যা এবং বাগান পরিচর্যা যদি হয়ে থাকে, অর্থাৎ সেখানে রোগ পোকার আক্রমণ যদি সঠিকভাবে প্রতিহত করা যেতে পারে এবং তাদের খাদ্য যদি সঠিকভাবে সরবরাহ করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু গাছকে মোটামুটি 20 বছর পর্যন্ত আমরা সেই ফল সেখান থেকে সংগ্রহ করতে পারি, এবং সেটা যথেষ্ট লাভজনকভাবেই আমরা করতে পারি। আর তাছাড়া এখন তো অনেক প্রযুক্তি তৈরি হয়ে গেছে, যেমন আগে আমরা জেনারেলি সার দিতাম, অর্থাৎ গাছে সার প্রয়োগ করতাম, এবং এখন যেটা হয়ে গেছে যে সমস্ত চাষি ভাইরা বাণিজ্যিকভাবে ফল চাষ করছেন তারা কিন্তু ফার্টিগেশনের মাধ্যমে, ফার্টিগেশন মানে কি, ফার্টিগেশন মানে হচ্ছে ফার্টিলাইজার প্লাস ইরিগেশন, অর্থাৎ জল এবং জলে গোলা খাদ্য একেবারে রুট জোনে অর্থাৎ শিকড়ে প্রয়োগ করছেন, এবং তাতে গাছ অনেক, সেই ক্ষেত্রে যে খাবার আমরা গাছকে দিচ্ছি সেই গাছের খাবারও যেমন দেখা যাচ্ছে যে সেই খাবার অনেকটাই নষ্ট হচ্ছে না, গাছ সঠিকভাবে সেটা সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারছে, এবং ফলের গুণাগুণ অনেক ভালো হয়, এবং প্রত্যেকটা ফল সেগুলো ইউনিফর্ম হয়, এবং বাজার ধরার ক্ষেত্রে আমরা যথেষ্ট এগিয়ে যেতে পারি এবং লাভবান হতে পারি।
1: তাহলে আজ আসরে আমরা বিভিন্ন পদ্ধতিতে ফলের চারা তৈরি নিয়ে আলোচনা করলাম। পার্থসারথীবাবু আমাদের বিস্তারে জানালেন কিভাবে এই চারাগুলো তৈরি করলে আমাদের কৃষক ভাইরা লাভবান হবেন, এবং সেক্ষেত্রে ট্রেনিংয়ের যে ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু তিনি জানালেন। তো আমাদের কৃষক ভাইরা, আপনারা অবশ্যই গতানুগতিক চাষ থেকে নিজেদের একটু বিরত করে ফল চাষ করে আপনারা কিন্তু অনেকটাই লাভের মুখ দেখতে পারবেন। তো আসরে আসার জন্য ডক্টর মেদ্দা আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা উন্নত প্রথায় ফলের চারা তৈরি পদ্ধতি এর দ্বিতীয় ও শেষ পর্ব। আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপক ডক্টর পার্থসারথী মেদ্দা, বিভাগীয় প্রধান, আবাদি ফসল বিভাগ, উদ্যানবিদ্যা অনুষদ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন লোকগীতি, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আর এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামে গঞ্জে আসর। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

0: গ্রামেগঞ্জে অনুষ্ঠানটি শুনলেন, উপস্থাপনায় আইভি দে। এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী ২৪ ঘন্টার কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, লাইফ অন ইন ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত। আজ এ মাসের শেষ রবিবার, মাফ করবেন, আজ এ মাসের শেষ বুধবার। আমরা এ মাসের সারা মাসের যে খেলাধুলো রয়েছে সেখানে সেই খেলাধুলোর সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি এ মাসের ক্রীড়াঙ্গনে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সানি সরকার মহাশয়। নমস্কার সানিবাবু।
1: নমস্কার আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের।
0: হ্যাঁ, ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত সানিবাবু। এই মাসটাকে খেলার মাস বললে বোধ হয় কম বলা হয় না।
1: এই মাসটা সত্যি কথাই খেলার মাস,
0: আর কারণ দুটো বিশ্বকাপ, এবং যার মধ্যে রয়েছে দুনিয়ার সেরা খেলা, দুনিয়ার সারা বিশ্বে জ্বর নিয়ে আসা যে খেলা,

0: ফুটবল বিশ্বকাপ, সেই যার দিকে তাকিয়ে থাকে সারা বিশ্ব, সেই বিশ্বকাপ ফুটবল চলছে, আমরা আলোচনায় ঢুকবো। কিন্তু তার আগে সারা মাসের যে অন্যান্য খেলাধুলোগুলো রয়েছে সেই খেলাধুলোগুলো নিয়েও আমরা আলোচনা করব। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে জুড়তে, বিশেষজ্ঞের কাছে আপনাদের মতামত এবং প্রশ্ন রাখতে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। সানিবাবু, কিছুদিন আগেই এই মাসের যেটা শুরুর কথা বলছি আমি, ফ্রেঞ্চ ওপেন শেষ হয়েছে। এই ফ্রেঞ্চ ওপেন নিয়ে যদি আমাদের শ্রোতা বন্ধুদের তথ্যগুলো তুলে ধরেন।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, এইবার ফরাসি ওপেনের যেটা হয়েছে, যে মানে যারা আমরা মূলত বাংলায় আনকোরা বলি, তারাই কিন্তু এবার শীর্ষে। মানে একের পর এক অঘটন ঘটিয়ে ঘটেছে এবার ফরাসি ওপেনে। যাদের কখনো কেউ মানে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখেনি, তারাই কিন্তু এবার হচ্ছে সেরার মুকুট জিতেছেন। যেমন আমি যদি মেয়েদের ফরাসি ওপেনের সিঙ্গলস দেখি, তার বড় চমক দেখিয়েছেন কিন্তু মীরা আকসবা এবং আলেকজান্ডার জেভারেভ ছেলেদের ক্ষেত্রে। এবার দুজনই কিন্তু কোনো বাছাইয়ের মধ্যে তেমন বাছাইয়ের মধ্যে ছিল না। মাত্র 19 বছর বয়সে পোল্যান্ডের মায়া খাউনিসকোকে হারিয়ে দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন হচ্ছে মীরা। এটা কিন্তু মানে নিঃসন্দেহ একটা তাৎপর্যপূর্ণ, যাকে কখনো ধরা হয়নি সম্ভাব্য চ্যাম্পিয়ন, তো দুর্গতা প্রথম চারে থাকবে বলে সে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন। আবার অন্যদিকে আলেকজান্ডার কোরোলিনকে একদম হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো এবার অঘটনের কথা বলতে গেলে, এবার 25 মানে জিতলে পরে, ফরাসি ওপেনটা জিতলে পরে 25তম গ্র্যান্ড স্ল্যাম জেতার কথা ছিল জোকোভিচের, কিন্তু থার্ড রাউন্ডে বিদায় নিয়ে নিয়েছে
0: একদম। তো এই টেনিসের কথা যখন হচ্ছেই, হ্যাঁ, টেনিসের আরও একটি গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা শুরু হবে আগামী 29 জুন, এই অর্থাৎ এই মাসের শেষেই। সেই দিকেও কিন্তু তাকিয়ে সারা বিশ্ববাসী, কারণ উইম্বলডন যে প্রতিযোগিতাটির নাম, এটির কিন্তু কৌলিন্য বহুদিনের এবং সারা বিশ্বের কাছে এই প্রতিযোগিতাটির
1: মর্যাদা
0: ঐতিহ্য একদমই আলাদা। আমাদের এরপর চলে যাব একটু শোক সংবাদে। বিখ্যাত ভারতীয় শুটার যশপাল রানা, প্রাক্তন শুটার এবং দ্রোণাচার্য কোচ যশপাল রানা, উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, অর্থাৎ প্রয়াত হয়েছেন। বর্তমানে তিনি মনু ভাকেরের কে কোচিং দিচ্ছিলেন এবং তার কোচ হিসেবে ছিলেন।
1: তার প্রশিক্ষণে কিন্তু মনু ভাকের অলিম্পিকে 2টো পদক জিতেছে
0: একদম। আর এর সঙ্গে সঙ্গে আরও একটি, যারা ক্রিকেট ভক্ত তাদের জন্য খারাপ খবর রয়েছে, কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এটাও কিন্তু একটা, যারা ক্রিকেট প্রেমী মানুষ তাদের জন্য এটা একটা খারাপ খবর। কেন উইলিয়ামসন, যার প্রথম টেস্ট খেলা শুরু 2010 সালে, টানা 16 বছরের সেই বর্ণময় ক্যারিয়ার, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বর্তমানে যারা সেরা ব্যাটার হিসেবে যাদের ধরা হয়, তার মধ্যে অবশ্যই অনায়াসে কেন উইলিয়ামসন ঢুকে পড়েন। বিশেষত টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে তার যে অবদান নিউজিল্যান্ড দলের প্রতি, সেটা কিন্তু অনস্বীকার্য। কেন উইলিয়ামসনের ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে দিই, তিনি টেস্ট ম্যাচ খেলেছেন 110টি, রান করেছেন 9,515, যার গড় রয়েছে 54.06, 17 রান করেছেন 33টি, অর্ধশত রান করেছেন 38টি, এবং সর্বাধিক স্কোর টেস্টে যার 251 রান, এবং ওডিআইতে যিনি 175টি ম্যাচ খেলেছেন কেন উইলিয়ামসন, রান করেছেন 7,357 রান, গড় রয়েছে 48.38, ওয়ানডেতে 17 রান করেছেন 15টি এবং অর্ধশত রান করেছেন 47টি। ওয়ানডেতে কেন উইলিয়ামসনের সর্বাধিক স্কোর 148 রান। টি টোয়েন্টিও তিনি বেশ কিছু খেলেছেন, 93টি ম্যাচ খেলেছেন টি টোয়েন্টিতে, রান করেছেন 2,575 রান, গড় রয়েছে 33.01, যেটা টি টোয়েন্টিতেও ভালো।

0: পর বলা যায়। টি টোয়েন্টিতে তার 17 রান নেই, কিন্তু অর্ধশত রান করেছেন 18 বার এবং টি টোয়েন্টিতে তার সর্বাধিক স্কোর 95 রান। এহেন এক ব্যাটারের চলে যাওয়াটা, মানে ক্রিকেট ছেড়ে দেওয়াটা বর্তমান ক্রিকেটের যারা ক্রিকেট প্রেমী রয়েছেন এবং ক্রিকেটের পক্ষেও কিন্তু একটা ক্ষতি,
1: ক্ষতি মানে অনেক বড়ই ক্ষতি।
0: কারণ দীর্ঘ সময় ধরে একটা তুলনা হয়েছে ভারতের বিরাট কোহলি তার সঙ্গে কেন উইলিয়ামসনও রয়েছেন, যাদের পরস্পর তুলনা চলেছিল বিশেষত টেস্ট ক্রিকেটের। তো তার সঙ্গে রয়েছে জো রুট ইংল্যান্ডের, এরা এক সময় টেস্ট ক্রিকেটে এদের তুলনা হতো একে অপরের সঙ্গে। তো সেখানে এই কেন উইলিয়ামসনের অবসর নেওয়াটা কিন্তু
1: যেমন ব্র্যান্ডার সাথে একবার সচিন টেন্ডুলকারের হতো তুলনাটা,
0: একদম। তো এই এটা একটা ক্রিকেটের পক্ষে বড় ক্ষতি। যদিও কেন উইলিয়ামসন বর্তমানে প্রশিক্ষণে আসবেন কিনা কোচ হিসেবে বা মেন্টার হিসেবে বিভিন্ন দলগুলোতে দেখা যাবে কিনা সেটা সময়ই বলবে, কিন্তু এই মুহূর্তে তিনি সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। আমরা চলে যাব এরপর, ক্রিকেটের কথা যখন হচ্ছেই, ইন্ডিয়া আফগানিস্তান ক্রিকেট কিছুদিন আগেই, মানে এই মাসেই সম্পন্ন হয়ে গেল দুটো সিরিজ, একটা টেস্ট সিরিজ এবং ওয়ান ডে সিরিজ।
1: আফগানিস্তান তো ভারতের সমকক্ষ নয়, তবু একটা ক্রিকেট ক্রিকেটই হয় ভারতে। আর আফগানদের যে উত্থানটা ঘটছে গত কয়েক বছর ধরে, তা একটা প্রত্যাশা ছিল যে একটা সমান লড়াই, কিন্তু দেখা গেল যে মানে ঘরের মাটিতে ভারত সবসময় ভালো পারফরমেন্স করে, ইদানিং বিদেশের মাটিতে করছে বলা যাবে না। একটা টেস্টে আফগানিস্তানকে ভারত চূর্ণ করেছে অনেক ইনিংস এবং 300 রানের ব্যবধানে, মানে যেখানে আফগানিস্তান ভারতের বোলারদের বা ভারতের ব্যাটারদের কাছে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। আর যথারীতি তিনটা ওয়ান ডেতে ওরা হেরেছে, তবে তিনটা ওয়ান ডে থেকে সবচেয়ে যে ঈশান কিশানের উঠে আসা সেঞ্চুরি, এবং আমাদের শুভমন গিল অনেকদিন ধরেই রানে আছে, কিন্তু ঈশান কিশানের এই যে সেঞ্চুরি করাটা এটা কিন্তু যথেষ্ট ভালো। যদি এর মধ্যে আবার আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারত,
0: একদম,
1: যদিও সেখানে খুব বেশি ম্যাচ নেই, মাত্র দুটো টি টোয়েন্টি খেলবে
0: আগামী
1: 26 তারিখ এবং 28 তারিখ
0: শুরু হচ্ছে,
1: অর্থাৎ এই দুটো ম্যাচও কিন্তু এই মাসে শেষ হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ,
1: এবং প্রত্যাশা করতে পারি যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতবে
0: অবশ্যই। আর সেখানে বৈভব সূর্যবংশীর ভারতের হয়ে মানে খেলা শুরু হতে যাচ্ছে, সেটা আমরা আশা রাখতেই পারি তার যা বর্তমান পারফরমেন্স রয়েছে। আমরা ঢুকে যাব ক্রিকেটেই, যখন কথা বলছি মহিলা টি টোয়েন্টি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে, তো সেখানে ইতিমধ্যেই কিন্তু গ্রুপ লিগের কিছু ম্যাচ হয়ে গিয়েছে। ভারত ইতিমধ্যে 3টে খেলা খেলে ফেলেছে, যার মধ্যে 2টোতে জিতেছে এবং 1টাতে কিন্তু প্রথমে পাকিস্তানকে হারিয়েছে, পরে নেদারল্যান্ডের সঙ্গে জিতেছে এবং তারপর
1: দক্ষিণ আফ্রিকার কাছে
0: হেরে গিয়েছে। তো এই ভারতের যে হেরে যাওয়াটা, এটা কিন্তু একটা বেশ ধাক্কা ভারতীয় দলের পক্ষে। এই সাউথ আফ্রিকাকে কিন্তু ভারত হারিয়ে ওয়ান ডেতে ভারত বিশ্বকাপ জিতেছিল 50 ওভারের খেলাতে। আপনি কি বলেন সানিবাবু?
1: হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার যে টি টোয়েন্টি অধিকার, যে মেয়েদের মানে টি টোয়েন্টি যে ওয়ার্ল্ড কাপ চলছে, তাতে যে দক্ষিণ আফ্রিকার যে পারফরমেন্স দেখলাম, ওরা বোলিং ব্যাটিং দুটো বিভাগে কিন্তু যথেষ্ট উত্তরণ ঘটেছে ওদের, এবং যার ফলে আমরা নেদারল্যান্ডসে গেছি যখন মানে স্মৃতি মান্তানাদের যে দেখলাম, আর সেদিনকে কিন্তু স্মৃতি মান্তানা বলুন বা সেপালি বর্মার কিছুটা চেষ্টা করেছে দক্ষিণ আফ্রিকার এগেনস্টে, কিন্তু তেমনটা করতে পারেনি। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সামনে কিন্তু ভারতের যে এখন গ্রুপ পর্যায়ে যে শেষ চারে উঠতে গেলে কিন্তু ভারতকে একটু কঠিন লড়াই লড়তে হবে, কারণ সামনে অস্ট্রেলিয়া রয়েছে এবং বাংলাদেশ আছে, 6 ওভারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার যথেষ্ট শক্তিশালী দল।
0: একদম, আমি একটু গ্রুপগুলো জানিয়ে দিই শ্রোতা বন্ধুদের, যে ভারতের এ গ্রুপ, সেখানে অস্ট্রেলিয়া কিন্তু 4টি ম্যাচ খেলে 4টিতেই জিতে 8 পয়েন্ট নিয়ে কিন্তু গ্রুপ শীর্ষে রয়েছে, আর ভারতীয় দল যেখানে 3টে ম্যাচে 2টো জিতে 1টি হেরে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকা একই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যেহেতু নেট রান রেটে তারা পিছিয়ে রয়েছে। আর অপরদিকে যদি গ্রুপ বি বলি, সেখানে কিন্তু

0: ও ইংল্যান্ড, ইংল্যান্ডের মহিলা দল সেখানে তিনটে ম্যাচে তিনটেই জিতেছে, জিতে তারা 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। একই খেলা খেলে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলও 3 ম্যাচে তিনটেই জিতেছে এবং 6 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে, কারণ নেট রান রেটে তারা ইংল্যান্ডের থেকে পিছিয়ে রয়েছে। আর নিউজিল্যান্ড যারা 4টে খেলা খেলেছে তার মধ্যে 2টো জিতেছে, 2টো হেরেছে, এটার পর তারা 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শ্রীলঙ্কাও একই খেলা খেলে, একই ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, কিন্তু তারা নিউজিল্যান্ডের থেকে নেট রান রেটে পিছিয়ে রয়েছে। এই বিষয়টা আমরা একটু যদি পরিসংখ্যান দেখি, বাকি দলগুলো আর বললাম না, কারণ আমরা জানি যে এই গ্রুপের সেরা 2টো দলই কিন্তু সেমিফাইনাল খেলবে। আর এরপর ভারতীয় দলের সুযোগ রয়েছে এখনও, যদিও ভারতীয় দল তাদের খেলা এখনও বাকি রয়েছে, তারা আরও ম্যাচ খেলবে, এখনও 2টো ম্যাচ। তো সেই 2টো ম্যাচ আশা করি আমরা সমস্ত ভারতবাসী তাকিয়ে রয়েছি যে ভারতীয় মেয়েরা আরও একবার করে দেখাবে, ঘুরে দাঁড়াবে এবং আরও একবার করে দেখাবে যেটা গত বছর তারা ওয়ানডে বিশ্বকাপে করেছিল, এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও তারা পুনরাবৃত্তি সেটার করবে। তো
1: এবং প্রথমবার তাহলে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন আমরা হতে পারবো যদি আস্তে আস্তে চাম্পিয়ন হয়ে যাবে, এই প্রত্যাশাটা তো আমাদের কাছে থাকে
0: একদম। এবং অস্ট্রেলিয়া তার ধারাবাহিকতা কিন্তু এখনো পর্যন্ত বুঝিয়ে রেখেছে, মোট 9 বারের মধ্যে কিন্তু তারা 6 বারে চ্যাম্পিয়ন এবং আরেকবার তারা রানার্স, অর্থাৎ তারা 7 বার 9 বারের মধ্যে 7 বার ফাইনাল খেলেছে
1: এবং 6 বার শিরোপা জিতছে,
0: তার মধ্যে 6 বার শিরোপা জেতার এইবার। সুতরাং এই দলটাকে কখনোই হেলাফেলা করা যায় না, কিন্তু ভারতীয় মহিলা দল কিন্তু বর্তমানে যা ক্রিকেট উপহার দিচ্ছে বিশ্ববাসীর সামনে সেটা নিয়ে কিন্তু ভারতীয়
1: হিসেবে তো
0: হিসেবে আমরা প্রত্যেকেই আশাবাদী থাকতে পারি। এরপর আমরা চলে যাব আলোচনা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে, যেটা এখন সবথেকে বড় খবর সারা বিশ্বের মানুষের কাছে, সারা বিশ্ব যার দিকে, যেই খেলাগুলোর দিকে তাকিয়েছে, যেই টুর্নামেন্টের দিকে তাকিয়েছে, সারা বিশ্বের ভক্তরা এখন টিভির পর্দায় হয় চোখ রেখেছে, না হলে তারা কোনো অন্য কোনো মাধ্যমে দেখছে, না হলে সামনে তারা গিয়ে সেই গ্যালারিতে উপস্থিত হচ্ছে বিশ্বকাপ দেখতে।
1: একদম, গোটা উত্তরবঙ্গতে প্রচুর মানুষ হচ্ছে আমেরিকায় ছুটে গেছে বিশ্বকাপ দেখতে, যেটা প্রতিবারই হয়, যেখানে বলুন না কেন ফুটবল প্রেমী মানুষ যাবেই। ভারত বিশ্বকাপ ফুটবলে খেলে না ঠিকই, কিন্তু বিশ্বকাপ ফুটবল নেই, কিন্তু ভারতের উন্মাদনা অন্য যারা দেশ খেলে তাদের থেকে কম নয়।
0: ঠিক, শ্রোতা বন্ধুদের এরই মাঝে আরও একবার ফোন নাম্বারটি মনে করিয়ে দিচ্ছি, 9434076705, এই ফোন নম্বরে আপনারা ফোন করুন এবং এ মাসের খেলাধুলো নিয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন আমাদের বিশেষজ্ঞের কাছে। সানিবাবু, যেটা আলোচনা চলছে যে আমরা একবার দেখে নিই যে এই বর্তমানে, কারণ অনেকগুলো গ্রুপ পর্বের খেলা হয়ে গিয়েছে, এর মধ্যে কোন গ্রুপে কার কী অবস্থান রয়েছে এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন আমাদের। যেমন গ্রুপ এতে
1: মেক্সিকো, যেমন গ্রুপ এতে মেক্সিকো 2টো ম্যাচের মধ্যে 2টো জিতেছে,
0: 2টো জিতেছে,
1: সাউথ কোরিয়া 2টোর মধ্যে 1টা জিতেছে, আপনার সাউথ আফ্রিকা 2টোর মধ্যে 1টা ড্র করতে পেরেছে, আর চেকও তাই। আবার আমরা যদি গ্রুপ বিতে যাই তাহলে হচ্ছে কানাডা 2টোর মধ্যে 1টা জিতছে, এই গ্রুপটা কিন্তু একটা সাহায্য, কেউ 2টো ম্যাচ জিতেনি এখন অবধি, 2টোর মধ্যে কানাডা 1টা জিতেছে, সুইজারল্যান্ড 2টোর মধ্যে 1টা জিতছে, বসনিয়া এখন অবধি 1টা ড্র 1টা হেরেছে, আর তেমনভাবেই কাতারও 1টা জিতছে, মানে সরি 1টা ড্র 1টা হেরেছে। আবার যদি ব্রাজিলের গ্রুপে দেখা যায়, ব্রাজিল যেমন আর্জেন্টিনা 2টোর মধ্যে জিতেছে, পরে যাচ্ছে ওই প্রসঙ্গে, কিন্তু ব্রাজিল কিন্তু 2টোর মধ্যে 2টো জিততে পারেনি, ব্রাজিল 2টোর মধ্যে 1টা জিতেছে, 1টা ড্র করেছে, যদি এখনও হারের মুখ দেখেনি ব্রাজিল। তেমনভাবে হচ্ছে মরক্কো 2টোর মধ্যে ব্রাজিলের মতনই 1টা জিতছে, 1টা ড্র করেছে। আবার স্কটল্যান্ডও তাই 2টোর মধ্যে 1টা ড্র করেছে, কিন্তু স্কটল্যান্ড কিন্তু হেরেছে 1টা। আবার হাতিও 2টোর মধ্যে 1টাও এখন জয়ের মুখ দেখতে পারেনি,
0: হাতি 2টোই ম্যাচই হেরে গিয়েছে, কিন্তু প্রায় বিদায়ের মুখে চলে গেছে,
1: মানে আর সম্ভব না, আর একটা ম্যাচ খেলবে, যা গ্রুপ যা বিন্যাস আছে, আরেকটা ম্যাচ খেলে জিতলে পরেও সম্ভব না ওদের পরবর্তী রাউন্ডে যাওয়ার। আবার দেশের মাঠে যে

0: আমেরিকা কিন্তু এবার ঝলক দিচ্ছে,
1: একদম
0: দুটো ম্যাচের মধ্যে দুটো জিতছে, অস্ট্রেলিয়া দুটোর মধ্যে একটা জিতেছে, আবার একটা ড্র করতে পারেনি, হেরে গেছে অস্ট্রেলিয়া। ঠিক সেভাবে প্যারাগুয়ে দুটোর মধ্যে ওই অস্ট্রেলিয়ার মতন, অস্ট্রেলিয়ার মতন একটা জিতছে একটা হেরেছে, আর কোনো ম্যাচে এখনও তুর্কি কোনো ম্যাচে এখনও জয়ের মুখ দেখতে পায়নি যথারীতি। আবার গ্রুপ ইতে যদি আমরা যাই, জার্মানি দুটোর মধ্যে দুটো জিতেছে, আর আপনার ইকুয়েডর হচ্ছে দুটোর মধ্যে একটা ড্র করেছে একটা হেরেছে,
1: আইভরি কোস্ট দুটোর মধ্যে একটা
0: জিতেছে
1: একটা জিতেছে একটা হেরেছে, আর
0: কুরাসাও কুরাসাও হচ্ছে দুটোর মধ্যে একটা ড্র একটা হেরেছে
1: হেরেছে।
0: এবার গ্রুপ এফে যদি যাই, তাহলে নেদারল্যান্ডসের মধ্যে নেদারল্যান্ড দুটোর মধ্যে একটা জিতছে একটা ড্র করেছে, আর জাপানের থেকে প্রত্যাশা আমাদের একটু এশিয়া হিসেবে বেশি, কিন্তু জাপান এখন অবধি একটা জিতছে একটা ড্র, পারফরমেন্স খুব একটা খারাপ নয়। সুইডেন দুটোর মধ্যে একটা জিতছে একটা হেরেছে,
1: আমরা
0: দুটোর মধ্যে একটা জিতছে একটা হেরেছে,
1: আমরা আশা রাখতেই পারি জাপানকে আমরা পরের রাউন্ডে দেখব এবং জাপান বেশ আরও বেশ কিছুটা এগোবে
0: এগোবে একদম। তিউনিশিয়া দুটোর মধ্যে দুটোই হেরেছে, অতএব তিউনিশিয়া আর আশা নেই বললেই চলে। ইজিপ্টের হচ্ছে দুটোর মধ্যে একটা জিতছে একটা ড্র করেছে, আর ইরানের দিকে নিয়ে কিন্তু আমাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল এবার, যে আমেরিকার মাটিতে মানে অন্য একটা কারণেই যদি বলি যে ইরানের মাটিতে এবারে মানে জ্বলবে হচ্ছে আমেরিকার মাটিতে ইরান,
1: নানা রকম অসুবিধার মধ্যেও তারা কিন্তু বর্তমানে দুটো ড্র করে দ্বিতীয় স্থানে রয়েছে,
0: দ্বিতীয় আছে অবশ্যই।
1: তবে হতাশ করেছে কিন্তু বেলজিয়াম, আমরা
0: বেলজিয়াম একদম,
1: কারণ তাদের ড্র করার কথা না, বেলজিয়ামের যেরকম শক্তিশালী দল তারা বিশ্ব ফুটবলে, তাদের কিন্তু দুটো ম্যাচে ড্র করার কথা নয়,
0: দুটো ম্যাচে মাত্র দু পয়েন্ট পেয়েছে বেলজিয়াম, এখন অবধি
1: স্বাভাবিকভাবেই তৃতীয় স্থানে রয়েছে। যদিও বেলজিয়ামের সামনে এখন সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার, কিন্তু তবুও বেলজিয়াম কিন্তু তার আশানুরূপ যে পারফরমেন্স সেটা কিন্তু করতে পারেনি। আর
0: নিউজিল্যান্ড আবার দুটোর মধ্যে একটা হারলে পড়ে একটা ড্র করেছে,
1: ড্র করেছে। আর কিন্তু নিউজিল্যান্ডের দিকে আমাদের কিন্তু ভারতীয়রা বেশ অনেকে তাকিয়ে রয়েছে, যেহেতু ভারতীয় বংশোদ্ভূত
0: অনেক ফুটবলার খেলছে
1: সেখানে খেলছে।
0: দেখুন ওয়ার্ল্ড কাপ আসলে পরে ব্রাজিল জার্মানি ফ্রান্স আর্জেন্টিনাদের নামগুলো যায়, তেমন স্পেনের নামটা কিন্তু উঠে আসে, কিন্তু এবার স্পেন মানে গ্রুপ এইচে দুটোর মধ্যে একটা জিতছে একটা ড্র, মানে স্পেন কিন্তু এবার যে দুটো ম্যাচ কিন্তু মানে দুটো ম্যাচের মধ্যে একটা জিতলে একটা ড্র করলো যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল স্পেনের খেলাগুলো দেখেছি। উরুগুয়েও দুটোর ম্যাচের মধ্যে দুটো মাত্র ড্র করেছে, যে উরুগুয়ে বিশ্ব ফুটবলে আর একটা চর্চার জায়গা থাকে তেমনভাবে আপনার। আর সৌদি আরব কে মানে ওই প্রথম সারি ওয়ার্ল্ড কাপ খেললে প্রথমভাবে সেবা দেওয়া হয়, কিন্তু সৌদি আরব এক দুটোর মধ্যে একটা হেরেছে একটা ড্র করেছে,
1: কিন্তু কেপ ভার্দে সেই তুলনায় কিছু নতুন নিয়ে করে দুটো ড্র করেছে, তারা কিন্তু কিছুটা চমক দিয়েছে, তারা কিন্তু স্পেনকে আটকে দিয়েছিল, এটা কিন্তু বেশ বলার মতো। স্পেনের মতো শক্তিশালী এবং সম্ভাব্য চ্যাম্পিয়নের দাবিদার, কিন্তু তারা আটকে গিয়েছিল, যদিও সেই ম্যাচে লামিনে ইয়ামাল খুব সামান্য সময় খেলতে পেরেছিলেন, তো তবুও কিন্তু বলবো যে কেপ ভার্দের মতো একটা নতুন দল যারা স্পেনের মতো শক্তিশালী দলকে আটকে রাখতে পেরেছিল এবং সমর্থ হয়েছিল। সুতরাং তৃতীয় দল হিসেবে যে আটটি দল সুযোগ পাবে তার মধ্যে যদি কেপ ভার্দেকে আমরা দেখি তাহলে কিন্তু অবাক হব না, কারণ বর্তমানে তারা যে ফুটবলটা খেলছে এটা কিন্তু সানিবাবু অস্বীকার করার উপায় নেই।
0: না একদমই তাই, এবার যেহেতু মানে তবে যেহেতু এই দলগুলো যদি বিশ্ব ফুটবলের ময়দানে তেমনভাবে উনিশ বিশ সব প্রত্যেকটা ধরি, কিন্তু ওই যে স্নায়ুচাপ বলে আমরা অতীতেও দেখেছি পরপর ম্যাচগুলো নতুন নতুন দলগুলো পরপর ম্যাচ জেতার পর ঠিক সময় গিয়ে স্নায়ুচাপ নিতে পারে না, আর দর্শকদের চাপ মানে মানে প্রত্যাশার চাপ সমস্ত থেকে চাপটা, সেক্ষেত্রে স্পেন মানে পরবর্তী রাউন্ডে উঠবে আমি বলতে পারি। এবার এই বাকি জায়গাটা নিয়ে কিন্তু এই দুটো দেশের মধ্যে লড়াই চলবে
1: অবশ্যই।
0: এবার কিন্তু মানে আর্জেন্টিনার মতন ধারাবাহিকতা বজায় রাখছে কিন্তু ফ্রান্স,
1: একদম
0: দুটো ম্যাচের মধ্যে দুটোই জিতে নিয়েছে,
1: এটা গ্রুপ আই বলছেন,
0: হ্যাঁ গ্রুপ আই। আর নরওয়েও দুটো ঠিক তেমনভাবেই দুটো ম্যাচের মধ্যে দুটোই জিতেছে, আর এখন অবধি জয়ের মুখ যথারীতি দেখতে পায়নি সেনেগাল বা ইরাক।
1: তবে এই গ্রুপের আমরা বুঝতেই পারছি যে কারা কারা যাবে।

0: হ্যাঁ, একদম চিত্রটা একদম
1: কারণ
0: পরিষ্কার।
1: ফ্রান্স এবং নরওয়ে ইতিমধ্যেই তারা কোয়ালিফাই যে করে যাবে এটুকু শিওর, এবং তারা সেই দলও নিয়ে এসছে। নরওয়ের হালান্ড অ্যান্ড কোং যে ফুটবল উপহার দিচ্ছে সেটাও কিন্তু
0: যথেষ্ট
1: একদম
0: ভালো।
1: মানে দেখার মতো। এবার পুরো বিশ্ববাসী তাকিয়ে আছে ফ্রান্স এবং নরওয়ের ম্যাচের দিকে।
0: ম্যাচের দিকে একদম আমি ওই কথাই বলতে চাইছিলাম যে এই দুটো দেশের ম্যাচটা কি হবে সেদিকে কিন্তু নজর।
1: সেয়ানে সেয়ানে লড়াই
0: লড়াই
1: যেটাকে বলা যায় সেটাই এই ম্যাচ থেকে আশা করি পাবে দর্শকরা।
0: এবার আমরা চলে যাই হচ্ছে গ্রুপ জিতে আর্জেন্টিনা, মানে মেসি ম্যাজিক, আর্জেন্টিনার পর পর দুটো ম্যাচের জয় তুলে নেওয়া, দুটো ম্যাচের মধ্যে এখনও দুটো ম্যাচে জয় তুলে নিয়ে যথারীতি 6 পয়েন্ট। অস্ট্রিয়া দুটো ম্যাচের মধ্যে একটা জিতছে একটা হেরেছে, বাকি দল যদি আলজেরিয়া যেমন দুটো ম্যাচের মধ্যে একটা জিতছে একটা ড্র হেরেছে, আর এখনও জয়ের মুখ দেখতে পায়নি
1: জর্ডান।
0: জর্ডান
1: তো এই গ্রুপে আর্জেন্টিনা নিঃসন্দেহে
0: নিঃসন্দেহ
1: চ্যাম্পিয়ন, এবং মেসি যা খেলছে অনেকেই কিন্তু এখনই তুলনা শুরু করে দিয়েছে যে আবার একটা হয়তো 2022-এর বিশ্বকাপের ফাইনালের রিপ্লে দেখতে পারবো। সেই ফ্রান্স এবং আর্জেন্টিনার যে রোমহর্ষক ম্যাচ, তারা একের পর এক গোল করে এতগুলো গোল ফাইনালে, এটা কিন্তু একটা সত্যি রোমহর্ষক ম্যাচ ছিল। সেই ফাইনালেরই কিন্তু একটা রিপ্লে অনেকেই কিন্তু ভাবা শুরু করে দিয়েছেন যে আবার আমরা দেখতে পাবো, বিশেষত মেসি যেই ফর্মে রয়েছেন।
0: মানে আর্জেন্টিনা ফাইনাল খেলবে একটা লোকের মধ্যে একটা প্রত্যাশা বাড়ছে, প্রতিপক্ষ কে থাকবে
1: একদম
0: সেটা এখনো মানে অনিশ্চিত
1: কিন্তু
0: বলা যায়।
1: আর্জেন্টিনাকে ফাইনালিস্ট হিসেবে অনেকেই ধরে রাখছে, বিশেষত মেসির পারফরমেন্সের জন্য।
0: অবশ্যই 39 বছর বয়সেও।
1: এরপরই চলে যাব গ্রুপ কে তে। গ্রুপ কে এর অবস্থানটা একটু যদি বলে দেন সানিবাবু।
0: গ্রুপ কে তে হচ্ছে আমি প্যারাগুয়ে দিয়ে শুরুটা করি, গ্রুপের সরি পর্তুগালকে দিয়ে শুরু করি। পর্তুগাল দুটোর মধ্যে একটা জিতেছে একটা ড্র করেছে, এবং পরবর্তী যে ম্যাচটা মানে গতকাল যে মানে CR7-এর যে পারফরমেন্স আমরা দেখলাম তাতে পরবর্তী ম্যাচটা যথেষ্ট পর্তুগাল ভালো খেলবে এই আশাই রাখি। তবে পর্তুগাল মানে উজবেকিস্তানের বিরুদ্ধে যেটা কালকে খেললো আর কি, এবং এবার উজবেকিস্তানকে নিয়ে সত্যিই হতাশ, কারণ উজবেকিস্তান কিন্তু যথেষ্ট ভালো দল নামাবে বলেই আশা করা গেছিলো, কিন্তু উজবেকিস্তান হচ্ছে দুটো ম্যাচের মধ্যে দুটোই হারলো। আর
1: আসলে যখন লেজেন্ডরা খেলে তখন মনে হয় বিশ্ব ফুটবলে অন্যদের আর বিশেষ কিছু করার থাকে না। এর আগের ম্যাচে যখন রোনাল্ডোর পারফরমেন্স নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়েছে, প্রচুর সমালোচনা হয়েছে, তখনই মনে হয় একজন জিনিয়াসকে এই সমস্ত সমালোচনাগুলোই তাতিয়ে দেয়, এবং যেটা গতকাল রোনাল্ডো করে দেখিয়েছে,
0: দেখিয়েছে
1: এবং তার যে রোনাল্ডো এবং মেসির যে চিরপরিচিত দ্বৈরথ, লাস্ট দশকের বেশি সময় ধরে আমরা যেটা দেখে আসছি, সেটা কিন্তু এই বিশ্বকাপেও তুলনা আমরা এখনই কিন্তু আবার টানা শুরু হয়ে গিয়েছে। মেসি গোল করছিল, কন্টিনিউ গোল করে যাচ্ছে, রোনাল্ডো প্রথম ম্যাচে পারেনি কিন্তু দ্বিতীয় ম্যাচে দুটো গোল করে দারুণভাবে কিন্তু
0: বুঝিয়ে দিল আমি আছি,
1: ফিরে এসেছে একদম। এবং সারা বিশ্ব এবং পর্তুগালের যারা ফ্যান রয়েছে এবং রোনাল্ডো ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু আবার উজ্জীবিত।
0: তবে এই গ্রুপে সবথেকে তাকিয়ে আছে সকলে কিন্তু হচ্ছে কলম্বিয়া পর্তুগালের ম্যাচের দিকে,
1: ঠিক,
0: কারণ পর্তুগাল যেমন একটা জিতছে একটা ড্র করছে, কলম্বিয়া কিন্তু দুটো ম্যাচ জিতে বসে আছে। অতএব নেক্সট ম্যাচটা মানে পর্তুগাল এবং কলম্বিয়ার রেজাল্টের উপরে কিন্তু অনেক কিছুই মানে অন্তত গ্রুপ চ্যাম্পিয়নটা কারা হবে সেটা স্পষ্ট হবে
1: একদম। আর এখানে কঙ্গো নবাগত দল হিসেবে আমরা বলতে পারি তারা তাদের সাধ্য অনুযায়ী খেলেছে, একটা ড্র করেছে
0: এবং সেটা পর্তুগালের সঙ্গে
1: একদম, আর সেটা
0: পর্তুগালের মতন দলকে ওরা রুখে দিয়েছে,
1: ঠিক। এবং যেই ব্যর্থতাটাই, যেই দলের সঙ্গে খেলে ব্যর্থতাটাই রোনাল্ডোকে পরবর্তী ম্যাচে চাগিয়ে দিয়েছিল। গ্রুপ কে এর পর এবার চলে যাব গ্রুপ এলে। গ্রুপ এল এর অবস্থানটা একটু যদি জানান।
0: ওই ইংল্যান্ড দুটোর মধ্যে একটা জিতেছে একটা ড্র করেছে, ক্রোয়েশিয়া দুটোর মধ্যে একটা জিতছে একটা হেরেছে, ও তার আগে আছে।

0: পানা দুটোর মধ্যে একটা জিতেছে, একটা ড্র করেছে। আর পানামা সবার শেষে আছে, দুটোর মধ্যে কোনো ম্যাচই এখনো অবধি তারা জয়ের মুখ দেখতে পারেনি।
1: হ্যাঁ, এই গ্রুপ থেকে সানিবাবু কী মনে হচ্ছে? ক্রোয়েশিয়া কিন্তু বিশ্ব ফুটবলে একটা একটা হেভিওয়েট দল আমরা বলি, মানে শুধু বলি না, হেভিওয়েট দল হিসেবেই তারা নিজেদেরকে তুলে ধরেছে। কিন্তু তারা এবছরের যে পারফরমেন্স, তারা আমরা তাদের প্রথম খেলাতেই কিন্তু তারা হেরে গেছে, এটা কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু এই ফুটবল বিশ্বকাপটা তারা কিন্তু তাদের নিজেদের মান অনুযায়ী শুরু করতে পারেনি। সেখানে ইংল্যান্ড এবং ঘানা, তারা কিন্তু প্রথম দুটি দল হিসেবে নিজেদেরকে কিন্তু এই গ্রুপ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে প্রথম দুই দল হিসেবে যাবে। ক্রোয়েশিয়া পরবর্তী দল হিসেবে দ্বিতীয় তৃতীয় দল হিসেবে যাবে কি না সেটা কিন্তু সেটা সময়ই বলবে। কিন্তু আমরা প্রথম দুটো দল কে যদি দেখি, ইংল্যান্ড এবং ঘানা এই গ্রুপ থেকে, তাহলে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে নকআউটে যাওয়ার অন্যতম দাবিদার রয়েছে। তো মোটামুটি যে আলোচনা করে দেখা গেল, এবার আপনার কি মনে হয় সানিবাবু, যে পরবর্তী নকআউট রাউন্ড তো আবার শুরু হয়ে যাবে কয়েকদিন পর? তো এই নকআউট রাউন্ড শুরু হওয়ার পরপরই এখনও পর্যন্ত যারা ভালো খেলছে, যাদের পারফরমেন্স আমরা অলরেডি সব সমস্ত দলেরই পারফরমেন্স দেখে ফেলেছি, তো আপনার কি মনে হয় যে সম্ভাব্য সেমিফাইনালিস্ট বা ফাইনালিস্ট কারা হতে পারে?
0: সম্ভাব্য এখনই মানে ফাইনালিস্টটা, যেমন যেমন আর্জেন্টিনাকে আমার একটা প্রত্যাশা বাড়ছে, প্রত্যেকেই আর্জেন্টিনা ফাইনাল খেলবে লোকে একটা ধরে নিয়েছে মেসির পারফরমেন্সের ভিতরে। কিন্তু মানে এটা তো একটা প্রত্যাশা, কিন্তু মানে সম্ভাব্য এত তাড়াতাড়ি বলাটা আমার মনে হয় একটু ভুল হয়ে যাবে। কারণ যে দলগুলো নিয়ে পারফরমেন্স করছে, যেমন আপনি যদি আমেরিকা নিজের দেশের মাঠে দুটো ম্যাচ জিতছে, দুটোতেই জিতেছে, এবার আমেরিকা সেমিফাইনাল খেলবে এই প্রত্যাশাটা মনে হয় আমেরিকানরা করেন না। কারণ এরপরে যত ম্যাচ এগোবে তত লটাই কঠিন, স্নায়ুর চাপ বাড়বে তত বেশি। গ্রুপ পর্যায়ের ম্যাচ আর নকআউট পর্যায়ের ম্যাচের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে।
1: কারণ আমেরিকা যে খেলা, আমেরিকার গ্রুপটায় সেখানে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং তুরস্ক রয়েছে, তারা কিন্তু বিশ্ব ফুটবলে তাদের থেকেও কিন্তু তাবড়ো তাবড়ো দেশগুলো
0: একদমই
1: আমেরিকা কিন্তু সামনা করা বাকি রয়েছে। সুতরাং এখনই আমেরিকা নিয়ে আমরা খুব একটা আশা করব না খুবই ঠিক। কিন্তু সম্ভাব্য চ্যাম্পিয়নদের মধ্যে, সেমিফাইনালিস্ট ফাইনালিস্টদের মধ্যে ধরুন ব্রাজিল,
0: আর্জেন্টিনা, জার্মানি,
1: এবার
0: কেনের পারফরম্যান্স ইংল্যান্ডকেও ধরা হচ্ছে,
1: ফ্রান্স, নেদারল্যান্ড এবার খুব ভালো ফুটবল খেলছে, আর স্পেন, এই কটা দলকে কিন্তু আমরা রাখতে পারি। তার সঙ্গে অবশ্যই অবশ্যই রোনাল্ডোর পর্তুগাল, যারা কিন্তু গত ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে, প্রথম ম্যাচে সেই খেলা কিন্তু সেই অলস যে খেলা খেলছিল সেই খোলস কিন্তু তারা
0: শামুক খোলস ছেড়েছে।
1: সুতরাং পর্তুগালকে নিয়ে আমরা আশা রাখতেই পারি। আর আহত বাঘ কিন্তু আরও বেশি ভয়ঙ্কর,
0: যেটা ভয়ঙ্কর
1: বয়স এদের কাছে একটা সংখ্যা মাত্র। রোনাল্ডো যেটা 41 বছর 138 দিনে করে দেখিয়েছে, মেসি ফুল ফোটাচ্ছে ঠিকই,
0: এবং এই ক্ষেত্রে বলি
1: রোনাল্ডো হচ্ছে আহত বাঘ।
0: আজকে মেসি হচ্ছে 40 বছর পা দিল,
1: মেসির জন্মদিন আজকে।
0: আর একটা কথা বলে দিই, এই রোনাল্ডো যে এই CR7 বা রোনাল্ডোর যে পারফরমেন্সটা কালকে আমরা দেখলাম, এর পিছনে কিন্তু মেসির অদৃশ্য হাত আছে বলে মনে হচ্ছে। যেহেতু মেসি পরপর দুটো ম্যাচ ভালো খেলেছে, অতএব রোনাল্ডোর পিছনে একটা তাগিদ ছিল, আমাকে প্রমাণ করতে হবে নিজেকে।
1: একদম একদম, কারণ জিনিয়াসরা আমরা এদের লড়াই এক দশকেরও বেশি সময় ধরে দেখে আসছি। আমাদের সময় শেষ, আলোচনার অনেক কিছুই থাকে, আমরা আবার ফিরে আসব আগামী সপ্তাহে ক্রীড়াঙ্গন নিয়ে। সকলে সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া বিশেষজ্ঞ, ক্রীড়া সাংবাদিক সানি সরকার মহাশয়। অসংখ্য ধন্যবাদ সানিবাবু আপনাকে।
0: নমস্কার আমাদের প্রত্যেক শ্রোতাকে।
1: আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

দোস্ত, এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় বৃষ্টির একাল ও সেকাল। আমাদের জীবনের যেমন অতীত রয়েছে, আমাদের বাংলার যে ঋতু বৈচিত্র্য তারও বিভিন্ন রকমের অতীত এবং বর্তমান রয়েছে। শ্রোতা বন্ধুরা, বর্ষাকাল আমাদের জীবনে এক এক সময় এক এক রকম ভাবে রঙিন করে। এক সময়ের যে বর্ষাকাল বা বর্ষা ঋতু, আমাদের মধ্যে যেমন প্রাণের দোলা বা মনের অভিঘাত সৃষ্টি করত, আজ হয়তো তার অনেকই পরিবর্তন হয়েছে। বর্ষার একাল ও সেকাল এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন। বলতে বলতে ফোন

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার দাদা ভাই,
0: কে বলছেন?
1: শুভ বিকেল।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন
1: হ্যাঁ
0: অম্বিকাদি, বলুন।
1: হ্যাঁ, বৃষ্টির একাল সেকাল। হ্যাঁ, তো দেখুন, সত্যি আগে আমরা যখন ছোট ছিলাম তখন
0: আগে
1: দেখেছি।
0: আগে কথা বলুন অম্বিকাদি, আপনাদের
1: হ্যাঁ,
0: বীরভূম জেলায় কি বৃষ্টি বা বর্ষাকাল কি এসেছে? মানে বৃষ্টি কি প্রতিদিন হচ্ছে?
1: না না, হচ্ছে না দাদা ভাই, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে না। কালকে একটু হয়েছিল, আজকে আর মানে বৃষ্টি হয়নি। প্রচন্ড মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না।
0: আচ্ছা,
1: আপনাদের উত্তরবঙ্গ যেভাবে এখন দেখছি ভাসছে, আমাদের এখন পশ্চিমবঙ্গে এখন সেভাবে বৃষ্টি এখনো
0: দক্ষিণবঙ্গে আস্তে
1: আসেনি।
0: আস্তে, হ্যাঁ আস্তে আস্তে করে
1: হ্যাঁ
0: এই কিছুটা আপনাদের ওখানেও
1: হ্যাঁ
0: যাবে এখন আস্তে আস্তে করে।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: আকাশে মেঘ
1: হ্যাঁ
0: যখন দেখতে পাচ্ছেন তখন আজ না হয় কাল তো বৃষ্টি নামবেই,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তাই না?
1: হ্যাঁ
0: হ্যাঁ বলুন, এবার
1: হ্যাঁ
0: বলুন যেটা
1: দেখুন,
0: বলছিলেন।
1: সত্যি আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম কিভাবে মানে একটু মেঘ জমলেই বৃষ্টি হতো, এবং হ্যাঁ শুধু তা একদিন নয়, এক নাগাড়ে লাগাতার দেখতাম 10 দিন 15 দিন ধরে বৃষ্টি হয়েই যেত, মানে থামার কোনো বিরাম ছিল না। আর এখন বৃষ্টি মানে ওই হচ্ছে হয়তো 2 দিন, নিম্নচাপ যেটুকুনি হচ্ছে নিম্নচাপ, নিম্নচাপে বৃষ্টি এখন যাই হচ্ছে। তো এর জন্য কিন্তু হ্যাঁ আমরা একদম সম্পূর্ণ অংশে আমরা দায়ী, কারণ আমরা দেখুন যেভাবে আজকে সবুজকে কেটে নষ্ট করে
0: একদমই তাই,
1: দিচ্ছি, তাহলে
0: নগরায়নের ফলে যেভাবে অরণ্য ধ্বংস হচ্ছে,
1: অরণ্য ধ্বংস
0: গাছপালা কাটছে
1: হচ্ছে।
0: আমরা। হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ, শুধুই আমরা মেতে উঠেছি মানে বৃক্ষ ছেদনের নেশায়। সেখানে একটা রোপণ করা তো দূরের কথা, যদি বা একটু আধটু মানে গাছ লাগাচ্ছি, সেই গাছটা কতক্ষণে একটু বড় হবে, কতক্ষণে গাছটাকে কাটবো, সেই একটা নেশা মানুষের মধ্যে কিন্তু চলে এসেছে,
0: একেবারেই তাই
1: যার ফলে
0: অম্বিকাদি, একেবারেই তাই, একেবারেই তাই। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ যার জন্য বৃষ্টি মানে আমরা, তারপর ধরুন দূষণ, কলকারখানার এত দূষণ, হ্যাঁ তারপর এই যে আমরা এখন প্লাস্টিক ব্যবহার করছি, বিভিন্ন কারণে
0: বিভিন্ন
1: আমাদের
0: ভাবে আমরা পরিবেশকে,
1: পরিবেশকে
0: আমাদের পরিবেশকে
1: দূষিত
0: দূষিত
1: করছি।
0: করছি আমরা,
1: হ্যাঁ,
0: ঠিক।
1: যার জন্য বৃষ্টি একদমই হচ্ছে না। তো এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার।
0: একেবারেই একেবারেই, খুব ভালো থাকবেন অম্বিকাদি, নমস্কার। শ্রোতা বন্ধুরা, অম্বিকাদি যে কথাটি বললেন আমাদেরকে, যে আমাদের মনে রাখা উচিত যে এই যে পরিবেশ দূষণ বলুন বা এই যে বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ বৃক্ষরোপণ তো আমরা অবশ্যই করব, কিন্তু বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে বৃক্ষকে শুধু রোপণ করলে হবে না, বৃক্ষ বা গাছ তাকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু শুধুমাত্রই রোপণের মাধ্যমে, শুধুমাত্র চারা গাছ রোপণ বা বৃক্ষরোপণ কর্মসূচি সারা ভারতবর্ষ জুড়ে, এই যে পরিবেশ দিবস গেল গত 5ই জুন, হাজারো বৃক্ষ রোপণ করা হলো, কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ বৃক্ষই কিন্তু বেড়ে ওঠার আগেই কিন্তু তারা কিন্তু তারা কিন্তু মরে যাচ্ছে, মানে তাদেরকে উপযুক্ত পরিচর্যা করা হচ্ছে না। এখন থেকে আমাদের আরেকটি সংকল্প, আমাদের সকলের, দল মত বর্ণ নির্বিশেষে সকলের সংকল্প নিতে হবে, পরিবেশ তো আমাদের মা, এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আমরা যদি শুধুমাত্র গাছ লাগাবো না, গাছ লাগানোর সঙ্গে সঙ্গে গাছের পরিচর্যা করতে হবে। আমরা যেমন আমাদের বাড়ির শিশুটির জন্মদিন উদযাপন করি প্রতি বছরে, আমরা চাইলে কিন্তু করতেই পারি আমাদের বাড়ির পাশে এই যে বৃক্ষগুলো প্রতি বছর বিভিন্ন সরকারি বা বেসরকারিভাবে লাগানো হয়, সেই গাছের জন্মদিন আমরা কিন্তু উদযাপন করতে পারি। এবং তাতে কি হবে, গাছের জন্মদিন উদযাপন কিন্তু সেই গাছটিকে অন্তত প্রতিদিন আমাকে নজরদারিতে রাখতে হবে, তাই না? তো যদি আমরা এইভাবে করে যদি আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে উদযাপন করতে পারি, তবেই কিন্তু আমরা এই ভয়ানক বিশ্ব উষ্ণায়ন বা এই সমস্ত কিছু থেকে কিন্তু আমরা নিষ্কৃতি পাবো, আমরা উদ্ধার পাবো। শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন। বর্ষার একাল ও সেকাল এ বিষয়ে

বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে ফোন করুন আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705। আপনারা ফোন করতে না করতে করতেই আমরা শুনে নিই একটি গান, ঘরে অ্যান্ড বাইরে ছায়াছবি থেকে, শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, গানটিতে সুর দিয়েছেন অনুপম রায়।

0: শ্রোতা বন্ধুরা, লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠানের আজকের বিষয় বর্ষার একাল ও সেকাল। এ বিষয়ে আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে আপনারা ফোন করুন 9434076705 এ নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের শৈশবের বর্ষাকালীন অভিজ্ঞতা এবং আজকের বর্ষাকাল আপনারা কেমনভাবে দেখছেন বলতে বলতে ফোন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি ধূপগুড়ি থেকে বলছি, জনার্দন প্রামাণিক।
0: জনার্দন বাবু নমস্কার, বলুন।
1: হ্যাঁ নমস্কার, বিষয় খুবই সুন্দর, বর্ষা সেকাল একাল, কিন্তু ঘটনা হচ্ছে ঋতু বৈচিত্র্য সব হারিয়ে যাচ্ছে
0: একেবারেই। জনার্দন বাবু, আপনার রেডিও সেটটাকে একটু দূরে রাখুন, নালে কথাটা ইকো হচ্ছে। আপনার একটু রেডিও সেটটাকে দূরে রাখুন। হ্যাঁ হ্যাঁ বলুন।
1: ঋতু বৈচিত্র্যটা ঠিক নাই, পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জন্য আমরা নিজেরাই অনেকটা দায়ী।
0: একেবারেই তাই। হ্যাঁ একেবারেই তাই।
1: এখন আমরা গাছপালা তো নেই, ফরেস্ট বিভাগ নেই, সেখানে তো বন্য পশু থাকতেই পারছে না, তাদের লুকানোর জায়গা নেই।
0: একেবারেই তাই। তো বর্ষা

0: সকালে
1: জনার্দন বাবু,
0: হ্যাঁ
1: বর্ষাকালে
0: হ্যাঁ
1: শৈশবে যখন আপনাদের শৈশব কোথায় কেটেছে? নিশ্চয়ই ধূপগুড়িতেই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তো বর্ষাকালের শৈশবের কথা মনে পড়ে আপনার? কেমন আনন্দ করতেন বা কি করতেন মনে পড়ে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনে করে যখন
1: এই
0: বর্ষা
1: বিষয়ে
0: আসতো,
1: যদি বলেন একটু।
0: আমরা
1: হ্যাঁ
0: ছোটবেলা সেই বৃষ্টির জলে স্নান করতাম, ঘুরে ঘুরে বেড়াতাম, খুব আনন্দ পেতাম। বর্ষাতে আবার ফুটবল খেলতাম।
1: মাছ
0: হ্যাঁ
1: মাছ ধরতেন?
0: যে হ্যাঁ হ্যাঁ
1: মাছ
0: হ্যাঁ
1: ধরতেন?
0: মাছও ধরতাম, হ্যাঁ মাছও ধরতাম।
1: আচ্ছা আচ্ছা। তো এই রকম যে আপনাদের যে শৈশবের আনন্দ, সেই আনন্দ কি এখন দেখতে পান এখনকার প্রজন্মের মধ্যে?
0: এখন খুব কম সেই, আর এখন সেই মুষলধারে বৃষ্টিও নাই। আগে তো একাদশে সেই 7 দিন 8 দিন ধরে বৃষ্টি ছিল, সেই বৃষ্টি এখন নাই। মোট কথা প্রত্যেকটা ঋতুরে যেন কিরকম একটা খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে।
1: একেবারেই তাই, একেবারেই তাই। ঠিক আছে জনার্দন বাবু, খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নমস্কার।
0: হ্যাঁ আপনারা আপনারা ভালো থাকবেন।
1: ঠিক ঠিক ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, জনার্দন বাবু এবং অম্বিকাদি বীরভূম থেকে ফোন করেছিলেন, অম্বিকাদি এবং জনার্দন বাবু ধূপগুড়ি থেকে ফোন করেছিলেন। দেখুন, আমাদের যারা পূর্বপুরুষ বা আমাদের যারা যাদের পথ পথ প্রদর্শক, আমাদের যারা জ্যেষ্ঠ, সকলের কিন্তু একটা কথা বারে বারে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, বা তাঁরা কিন্তু বলছেন যে যে হারে বৃষ্টিপাত তারা দেখেছেন, যে হারে প্রতিদিন যে দৈনিক বৃষ্টিপাত, এই যে বলছেন 10 দিন 15 দিন ধরে যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। একটা অদ্ভুত কিন্তু সংকটে আমরা ভুগছি। বলতে বলতে কে আছেন দেখে নিই। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, শুভ সন্ধ্যা দাদা, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
1: হ্যাঁ বলুন, নাম
2: সোমা
1: বলুন।
2: গাঙ্গুলি।
1: আচ্ছা সোমাদি,
2: সোমা
1: বলুন।
2: গাঙ্গুলি। হ্যাঁ, আগেকার দিনে বৃষ্টি খুব মুষল ধারে হতো, এক নাগারে 4 ঘন্টা 5 ঘন্টা বৃষ্টি হতো, আর অনেক জল হতো। আমাদের এদিকে পান্ডাপাড়া এলাকা তো খুব জল হতো, রাস্তায় একদম জল হয়ে যেত। তারপরে আমরা জল দেখতে যেতাম, বেশি দূর যেতাম না, আবার ভয়ও লাগতো, জলের মধ্যে সাপ টাপ থাকে তো। আবার আমাদের রাস্তা দিয়ে কত মাছ যেত, মাছ, তারপরে কাঁকড়া,
1: আচ্ছা
2: এইসব।
1: মাছ
2: আর
1: ধরতেন?
2: আমার, হ্যাঁ আমার হাজবেন্ড যখন ছিল, এখন তো নেই, উনি মারা গেছে, তখন মাছ ধরতো। ওর মাছ ধরার একটু নেশা ছিল তো,
1: আচ্ছা,
2: জাল দিয়ে মাছ ধরতো, টাকি মাছ, তারপরে মাগুর মাছ, এগুলো ধরছিল।
1: আচ্ছা
2: অনেক মাছ এসেছিল রাস্তা দিয়ে যাচ্ছে, আর কি ভালো লাগতো না দেখতে। আর এখন তো বৃষ্টি নেই বললেই চলে, এই অল্প কিছু কিছু বৃষ্টি হয়, আবার থেমে যায়, গরমও খুব বেশি।
1: সেই
2: এর কারণ হচ্ছে গাছপালার জন্যই বৃষ্টি
1: একেবারেই
2: হচ্ছে
1: তাই,
2: না।
1: বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব
2: হ্যাঁ
1: উষ্ণায়ন,
2: বৃষ্টি
1: একই কথা
2: উষ্ণায়নের
1: বারবার
2: জন্যই।
1: করে উঠে আসছে সকলের
2: হ্যাঁ
1: মুখ থেকে। ঠিক ঠিক
2: হ্যাঁ
1: ঠিক আছে সোমাদি, খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।
2: হ্যাঁ আপনিও ভালো থাকবেন,
1: ঠিক ঠিক আছে, ধন্যবাদ।
2: নমস্কার দাদা।
1: তো শ্রোতা বন্ধুরা, যে কথাটি বলছিলাম, বর্ষার একাল ও সেকাল, আমাদের যারা জ্যেষ্ঠরা সকলে কিন্তু একটি কথা বারে বারে বলছেন আমাদেরকে, যে এই যে নির্বিচারে অরণ্য নিধন এবং নির্বিচার যে আমাদের প্রকৃতির উপর যে আমাদের অত্যাচার, তার যে চূড়ান্ত ফল কিন্তু আমরা ভোগ করছি। বিশ্ব উষ্ণায়ন আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করেছে, এবং তার কিন্তু এক এবং একমাত্র উপায়, আমাদেরকে কিন্তু বৃক্ষ শুধু রোপণ করলেই চলবে না, বৃক্ষ রোপণের সঙ্গে বৃক্ষের জন্মদিন, অর্থাৎ বৃক্ষে সেই বৃক্ষটিকে পরিচর্যা করতে হবে, তাকে সংরক্ষণ করতে হবে, তার সেই বন সৃজনের মাধ্যমে, অরণ্য সৃজনের মাধ্যমেই কিন্তু আমরা এই প্রবল যে দাবদাহ, প্রবল যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং যে চলছে, উষ্ণায়ন, সেই উষ্ণায়নের প্রকোপ থেকে আমরা মুক্তি পেতে পারি। আরেকটি ফোন। কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনারা ফোন করুন 9434076705, এই নম্বরে 9434076705, এই নম্বরে

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি আমবাড়ি ফালাকাটা থেকে স্বপন চক্রবর্তী বলছি।
0: স্বপন বাবু আমবাড়ি থেকে বলুন।
1: আমি বলছি যে বর্ষা তো আগের মতো নেই,
0: হুম
1: এখন তো বর্ষা আগের মতো দেখাই যায় না।
0: হ্যাঁ,
1: আগে যেমন সারাদিন বৃষ্টি থাকে, চারদিকে বৃষ্টি 7 দিন 10 দিন 1 মাস, সেরকম তো এখন দেখাই যায় না।
0: একেবারেই তাই স্বপনবাবু। আপনাদের যে আপনাদের আপনাদের শৈশবের যে বর্ষাকালের অভিজ্ঞতা, সে বিষয়ে যদি কিছুটা বলেন। আমবাড়ি ফালাকাটায় আপনি থাকতেন, সে সময়ের যে শৈশবের আপনাদের যে অভিজ্ঞতা, সে বিষয়ে যদি দু এক কথা বলেন।
1: আগে আমি তো থাকতাম ওই যে আপনার ডুয়ার ফালাকাটা,
0: আচ্ছা,
1: সেখানে তো স্কুলে পড়তাম, তখন ওই চটি পাতা মাথায় দিয়ে স্কুলে যেতাম, তারপর বইপত্র জামা কাপড় দিয়ে ঢেকে নিতাম।
0: আচ্ছা
1: তখন স্কুলে ছোটবেলায় পাউরুটি দিত,
0: আচ্ছা,
1: এই দিনগুলোর কথা মনে পড়ে আর কি।
0: একেবারেই। আর
1: এখন তো সেগুলো নেই।
0: সেই সবের দিন কিন্তু এখন আর নেই। ঠিক আছে স্বপনবাবু, খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার।
1: তা আপনারাও ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন বর্ষার একাল ও সেকাল এ বিষয়ে কথা বলার জন্য। 9434076705 এই নম্বরে। আমাদের এবারের ছবি পোস্ত, শিল্পী এবং সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায়।

0: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
0: হ্যাঁ দাদা ভাই, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: অমিতাভ বাবু, বলুন, কেমন আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি দাদা, আপনি?
1: এই চলছে চলছে, বলুন।
0: হ্যাঁ
1: আমাদের আজকের বিষয় বর্ষার একাল ও সেকাল।
0: হ্যাঁ, তো দেখুন পরিবর্তন তো, আর সঙ্গে দিদি আছেন নাকি?
1: না, আমি একাই রয়েছি, বলুন।
0: আচ্ছা আচ্ছা, তো দেখুন পরিবর্তনটা কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, যখন আষাঢ়স্য প্রথম দিবস

0: হ্যাঁ, বৃষ্টি কিন্তু একটা হতো। আর আরেকটা যেটা সংস্কার সেটা হচ্ছে আজকে দশহরা, আজ কিন্তু বৃষ্টি হওয়ার কথা, কেননা এই দিনেই হ্যাঁ ভগীরথ
1: গঙ্গা
0: মানে
1: দেবীকে মর্তে নিয়ে
0: গঙ্গাকে
1: এসেছিলেন।
0: মর্তে নিয়ে এসে নিয়ে এসেছিলেন, হ্যাঁ,
1: ঠিক,
0: এবং সেই জন্যই সেই বৃষ্টিটা আমরা প্রতি মানে দেখেছি যে দশহরার দিন বৃষ্টি হতোই, কিন্তু এবার মানে কয়েক বছর ধরে তার ব্যতিক্রম, কারণ আবহাওয়ার এই অদ্ভুত পরিবর্তন। আপনার একটা জিনিস দেখুন, উত্তরবঙ্গ যখন ভাসছে, আমাদের এই দক্ষিণবঙ্গে দুবরাজপুরে দাঁড়িয়ে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, তখন কিন্তু আকাশে মেঘে ছিটে পড়ার নেই, হ্যাঁ,
1: আচ্ছা,
0: এবং এই এটা কিন্তু চলছে, মানে ধরুন এই আষাঢ়ের আজকে হলো আপনার সম্ভবত 9 তারিখ, হ্যাঁ, এই 1 থেকে 9 একদিনও আমরা বৃষ্টি পাইনি। মেঘ
1: আচ্ছা,
0: কিন্তু এসছে, কিন্তু সে মেঘ উড়ে চলে গেছে অন্য জায়গায়। তো বৃষ্টি শীতালে কাল বলতে তখন বৃষ্টি হতো, মেঘ জমলেই বৃষ্টি হতো, আর এখন সেই মেঘ কোথায় চলে যাচ্ছে, মানে মেঘ ভুলেই গেছে বৃষ্টি দিতে। আর তার
1: একেবারেই
0: জন্য
1: তাই।
0: কিন্তু হ্যাঁ দায়ী কিন্তু আমরাই, আমরাই কিন্তু দায়ী, সম্পূর্ণরূপে মেঘকে দায়ী মানে দোষী করলে হবে না। হ্যাঁ, আর ভূপেন হাজারিকার সেই গানটা শুনলেও হবে না, একখানা কালো মেঘ এলো ভেসে এলো আকাশে, হ্যাঁ, সেটাও কিন্তু যখন আমরা শুনি তখন মনে হয় যে কোথাও না কোথাও আমাদের ত্রুটিটা রয়ে গেছে, আমরা বন মানে বন মানে বনকে ধ্বংস করছি আর প্রকৃতির প্রতি সেরকম ভাবে যত্ন নিচ্ছি না, আর প্রকৃতি নিচ্ছে তার প্রতিশোধ। এটুকুই
1: একেবারে তাই।
0: বললাম, ভালো থাকবেন,
1: খুব ভালো
0: নমস্কার ম্যাম,
1: থাকবেন, খুব ভালো থাকবেন। নমস্কার অমিতাভবাবু।
0: ধন্যবাদ, ধন্যবাদ দাদা।
1: হ্যাঁ হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, অমিতাভবাবু জানালেন, আবারও একবার আমরা শুনলাম, সেই একই কথা শুনলাম, বিশ্ব উষ্ণায়ন, এবং তার সঙ্গে আমরা কিভাবে আমরা এই বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করছি। নমস্কার, কে বলছেন? একটু রেডিও সেটটাকে দূরে নিয়ে যেতে হবে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: আমি শিখা রায় বলছি, মিরপল্লী থেকে।
1: হ্যাঁ বলুন।
2: আমাদের বাড়ি অনেক গাছ, কিন্তু পাশের বাড়ির লোকে বলছে গাছ কেটে ফেলে, গাছ কেটে ফেলে, জানেন?
1: আচ্ছা,
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
2: অনেক অনেক গাছ, আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, সব
1: বাহ,
2: পাশের বাড়ির লোক বলছে কেটে ফেলো, কেটে ফেলো।
1: আচ্ছা, তো আপনি এই যে গাছ, আপনি বাড়িতে নিজে গাছ লাগান?
2: হ্যাঁ, আমার বাড়ি সব লাগানো, আমার গাছ অনেক গাছ।
1: আচ্ছা, তো আপনি আপনি এই যে গাছ লাগান, আপনি গাছের যত্ন করেন?
2: খুব খুব খুব যত্ন করি, নারকেল গাছ থেকে সব গাছ আছে।
1: বাহ, খুব ভালো, আপনি এভাবে করে গাছকে, গাছের যত্ন করুন, আপনি নিজে গাছকে খুব ভালোভাবে যত্ন করে বড় করে তুলুন, তাই না? তাহলে এইভাবে করে একেবারেই খুব ভালো, আপনার এই কথা শুনে খুব ভালো লাগলো। না না, পাশের বাড়ির লোক বললেও আপনাকে সেটা বুঝিয়ে তাদেরকে বলতে হবে যে একটা গাছ কতখানি আমাদের কাজে, আমাদের কতটা কাজে লাগে। ঠিক আছে, আপনি একটু বুঝিয়ে তাদেরকে বুঝিয়ে বলবেন, তাই না? খুব খুব ভালো, হ্যাঁ, আপনার জন্য একটা খুব ভালো গান শোনাচ্ছি, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা এখন শুনে নেব বেলা শুরু ছায়াছবি থেকে এই গানটি, শিল্পী এবং সুরকার অনুপম রায়।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হলো আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল বর্ষার একাল ও সেকাল। আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দুই একটি জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছিল। এছাড়া অন্যান্য জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। সিকিমেরও দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ ফালাকাটা ১৭, কোচবিহার ১১, গাইসলিং ৯, জলপাইগুড়ি ৮, দোমোহিনী ৭, সিরং ৭, মাঝিটার ৬, চেপান ৬, মেকলিগঞ্জ ৬, দামথাং ৪, খানিতার ৪, বাগডোগরা ৩, ময়নাগুড়ি ৩, পেডং ৩। আগামী ৩০ জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তরসমূহের উদ্দেশ্যে আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলোর কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হিয়ার দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন, ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি রেইন টু ভেরি হেভি রেইনফল অ্যাট ওয়ান আর টু প্লেসেস ওভার কোচবিহার অ্যান্ড জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফ সাবহিমালয় অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। Light to moderate rainfall occurred at most places with heavy rainfall at one or two places over Sikkim. Yesterday's maximum temperature rose appreciably at a few places over

0: বিচিত্রানুষ্ঠানে এখন শুনবেন যাত্রাপালা, বিরহিণী রায় আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
1: উপানন্দ যশোমতী, উপানন্দ, মহাসর্বনাশ, মহাসর্বনাশ হতে চলেছে আমাদের।
2: কি কি কি কি হয়েছে দাদা?
3: কি হয়েছে মহারাজ? আমাদের কানাইয়ের?
1: না না, একা কানাইয়ের নয়, সারা গোকুলে সর্বনাশ হতে বসেছে যশোদা। আয়ান ঘোষ আর বিশ্বভানুতে মিলে ব্রজপুরীর সব গোপবালাদের মাথায় দুধ দই ক্ষীর ননির পসরা সাজিয়ে পাঠিয়েছে মথুরার হাটে বেচতে।
2: তা পাঠাক না, মথুরার হাটে তো আমাদের গোকুলের ক্ষীর ননি দুধ দই
1: সেসব কেনার খদ্দের জুটছে না উপানন্দ। মথুরার খদ্দেররা সব ভিড় করেছে ব্রজাঙ্গনাদের কাছ থেকে কিনতে, আমাদের সমস্ত মাল ফিরে এসেছে বিক্রি না হয়ে।
3: বলো কি গো, আমাদের দুধ চর ননি যে আশপাশের সবকটা রাজ্যের মধ্যে সেরা, সেই জিনিস বিক্রি হলো না?
1: সুন্দর মুখের জয় সর্বত্র রানী, তাদের হাতে বাজে জিনিস ও উতরে যায়।
3: কিন্তু এইভাবে কিছুদিন চললে তো
1: গোকুলের অর্থনীতি পড়বে ভেঙে। উফ, ইচ্ছে হচ্ছে এখনই শশহীনে ছুটে গিয়ে ব্রজপুরী ছাড় খাড় করে আসি।
2: ছাড় খাড় করে আসি, এই না হলে গয়লার বুদ্ধি বলেছে
1: উপানন্দ।
2: ওই রাগটাই আছে ষোলো আনা, এদিকে বুদ্ধির বেলায় শিকি কম চার আনা।
1: মূর্খের সঙ্গে কথা বলেই বিড়ম্বনা, চলে এসো যশোমতী, দেখি কি করা যায়, কি উপায় বের করা যায়। এসো এসো,
2: তোমাদের কারুর মগজ থেকে কিচ্ছুটি বেরোবে না, কানাই এলেই সব সমস্যার হিল্লে হয়ে যাবে দেখে নিও।
4: করে ফেলেছি কাকামণি,
5: হিল্লে করে ফেলেছি কথাটা শোনার সঙ্গে সঙ্গে।
2: আমি জানি রে কানাই, আমি জানি তুই এলেই হিললে হয়ে যাবে। এত ক্ষীর ননি ছানা দুধ দই নষ্ট হয়ে যেতে দেখে না ভাকি ভাবনা হচ্ছিল।
5: আর নষ্ট হবে না গো।
6: আর নষ্ট হবে না, হবে না,
2: সে তো বুঝলাম, কিন্তু কেমন করে ব্যাপারটা ঘটবে?

0: এ সেটা বলো তো ভাইপো, শুনে রাখি।
1: ওইসব না বিক্রি হওয়া দুধ দই ছানা ননি আমরা সবাই মিলে খেয়ে নেব।
2: খেয়ে নেব, খেয়ে নেব দুধ দই ছানা ননি, খেয়ে নেব, খেয়ে নেব।
0: কি বুদ্ধি! হ্যাঁ ওরে, তাদের গোকুলের

0: জগত হাসবে, জগৎবাসী বাঁচবে,
1: কিন্তু আমাদের ক্ষীর, ননি, ছানা, দুধ সেগুলোর কি হবে?
0: কাল থেকে আবার মথুরার হাটে বিক্রি হতে শুরু হবে।
2: আর ব্রজের ক্ষীর ননি, ওই গোপিনীদের দল যা নিয়ে আসবে,
0: সেগুলো ওরা আমায় খাওয়াবে যমুনার এপারেই নেচে নেচে গান গে। তোরাও পাশে পাশে থাকিস, ভাগ পাবি।
3: আহা

0: আর বেশ মজা হলো নাগবিন্দি।
1: আহা, বেচারি গোকুলের গোপালদের মুখগুলো যেন শুকনো আমশের মতো দেখাচ্ছিল বিকেলের দিকে।
0: সত্যি ভাই, দারুণ বুদ্ধি বের করেছে আমাদের সইয়ের বর আয়ান ঘোষ।
1: আজ বোধহয় গোকুলের ওরা লজ্জায় আসবেই না মথুরার ঘাটে।
2: কে জানে ভাই, ওদিকেও তো দুষ্টবুদ্ধি বাতনানোর লোক আছে, ওদিক কানাই চাই।
0: রাইকে আমাদের সঙ্গে নিয়ে এলে ভালো হতো।
1: সত্যি ভাই, ও বেচারি দিন রাত ঘরের মধ্যে বন্ধ থেকে থেকে।
2: চল ভাই চল, আর দেরি করলে মথুরা ঘাটে পৌঁছতে। একি ঘাটে একটাও নৌকো নেই কেন আজ?
0: তাই তো, কি হবে এবার?
1: দেখ দেখ ললিতা, সব ডিঙি সার দিয়ে বাঁধা আছে নদীর ওপারে।
2: কিন্তু যমুনায় পেরিয়ে কি ওপারে আমাদের ডাক পৌঁছবে?
0: দূর, তাই কখনো পৌঁছই নাকি। তার উপর হাওয়া বইছে উল্টো দিক থেকে, বেশ একটু জোরেই বইছে হাওয়াটা, তাই না রে বিশাখা?
1: হ্যাঁ ললিতা, শিরশির হাওয়ায় হাওয়ায় কেমন যেন ভেসে আসছে একটা সুন্দর সুর যমুনার জল ছুঁয়ে ছুঁয়ে।
3: হ্যাঁ, সুর, ওই সুরই তো আমার চলার গতি কমিয়ে দিচ্ছে। ভালো করে শোনার চেষ্টা করছি কিন্তু কিছুতেই ধরতে পারছি না। আচ্ছা, ওই সুর আসছে কোন দিক থেকে?
2: রায়,
0: তুই যে বড় কলসি কাঁখে,
1: যমুনার ঘাটে এ কি অঘটন!
3: হ্যাঁ সই, অঘটনই বটে। কাল আমাদের কমলদিঘির ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিল ননদিনী। গোড়ালি মুচকে ভীষণ কষ্ট পাচ্ছে রে।
0: আহা, বেচারি মুখ থুবড়ে পড়ে মরে যেত যদি ভালো হতো,
1: তাহলে আর মচকানির কষ্ট ভোগ করতে হতো না।
2: জানিস, সই আমাদের ওদের কারো নিন্দা সইতে পারে না। তা হ্যারি রাই, তোর শাশুড়ি জুটিলা বুড়ি ছেড়ে দিলে যে বড় তোকে!
3: জলের তেষ্টা তো আর কথা শোনে না, শাশুড়ি মা আমার অন্যের ছোঁয়া জল খান না, এদিকে নিজে বাতে পঙ্গু।
0: মা কালি, বুড়ির বাতের ব্যথা আর যেন এ জীবনে না সারে।
1: সত্যি, রায় যেন জল আনতেও অন্তত রোজ রোজ যমুনায় আসতে পারে।
3: তোরা এখানে দাঁড়িয়েছিলি কেন? মথুরা পারে যাবি না?
2: দেখ না সই, যমুনার এপারের ঘাটে একটাও নৌকো নেই আজ।

0: এদিকে মথুরার হাটে পৌঁছনের বেলা যে গড়িয়ে যায়, পার হয়েছে কি করে?
1: কেন গো গোপিনীদা, পারের কান্ডারি ওই তো ডিঙিতে বসে বাঁশি বাজাচ্ছে, ডাক দাও না ওকে।
0: ও মা, তাই তো, ওই তো ছুরি না মানে অশ্বত্থ গাছটার নিচে একটা ডিঙি বাঁধা, আর তাতেই বসে মাঝি বাঁশি বাজাচ্ছে, ডাক না শুয়ে ওকে, ও যদি পার করে দেয় আমাদের।
2: বাঁশি বাজাচ্ছে ডিঙি নৌকার মাঝি, এত মিষ্টি সুর, এত প্রাণে মোচড় দিয়া টান। আচ্ছা, আজকাল কি সবাই একই সুরে বাঁশি বাজায়?
3: ও মাঝির পো,
4: ও বাঁশিওয়ালা মাঝি,
1: ও গো পারের কান্ডারি, এই যে অবলারা এদিকে ডাকছে তোমায়।
0: আমাদের যমুনা পার করিয়ে দেবে।
3: আসছে আসছে।
0: হ্যাঁ হ্যাঁ আসছে, শুনতে পেয়েছি, এইদিকেই আসছে।
2: আশ্চর্য, যারাই বাঁশি বাজায় তাদের সবারই কি একই রকম চেহারা, একই রকম মুখের হাসি?
0: মাঝি, তোমাকে তো আগে কখনো এই ঘাটে দেখিনি।
5: দেখবে কি করে গো, আমি তো আর পেশাদার মাঝি নই, নৌকা বাবা আমার শখ, আপন মনে ভেসে বেড়াই ঘাট থেকে ঘাটে।
3: আমরা পশারিনি,
4: ওপারে যাব করতে বিকি কিনি।
3: ওগো কান্ডারি,
4: দেব পারানির করি,
0: পার করে দাও না গো আমাদের।
5: কিন্তু একটা ব্যাপার যে আমার মাথায় ঢুকছে না গো ধনি, তোমাদের সবার মাথায় পশরা, একজনের কাঁখে শূন্য ঘড়া, উনি কি বেচতে যাবেন ওপারে?
3: না না, আমি ওপারে যাব না, এপারেই জল ভরে বাড়ি ফিরে যাব।
6: চল না রাই আমাদের সাথে, আজ না হয় ওপারেই জল ভরবি।
4: আমরা যতক্ষণ বেচাকেনা করব, তুই না হয় ঘাটে বসে বসে মাঝির বাঁশি শুনবি।
0: নেবে তো মাঝি, আমাদের সখী রাইকে তোমার নৌকুই, ওর জন্য আলাদা করে আমরাই দিয়ে দেব, ও তো কিছু নিয়ে আসেনি।
1: কেন নেব না, কেন নেব না সজনী গো, কেন নেব না।

0: তা ওহে কান্ডারি, তোমার ডিঙি কি তাড়াতাড়ি নিয়ে যেতে পারো না?
1: আমার ডিঙি কাঠের হলে কি হবে ভাই, ওরও মেজাজ আছে। আমার সঙ্গে নাচে গানে পাল্লা দেবার মতো কেউ ডিঙিতে উঠলে পরে দেখতে পেতে আমার ডিঙির দৌড়।
2: তুমি আমাদের ব্রজপুরীর গোপিনীদের চেনো না তাই? এই যে দেখছো আমাদের সই রাই, ও তোমাকে এক হাটে কিনে অন্য হাটে বেচে দিতে পারি, তা জানো?
0: মাঝি ভাই, এই যে শুনি প্রতিযোগিতার আহ্বান,
1: এতখানি গরব? বেশ, তাহলে পরীক্ষা দাও, আমি বাঁশি বাজাচ্ছি, সেই সুরে নেচে দেখাও। তাল কাটলেই কিন্তু হার মানতে হবে, ওপারে যাওয়া বন্ধ।
3: আর তোমার যদি লয় কাটে?
1: আমি প্রতিদিন এসে তোমাদের পারাপার করিয়ে যাব, বিনি করিতে।
3: শর্ত মেনে নিলাম, বাজাও তোমার বাঁশি, ব্রজপুরীর গোপিনীদের হয়ে আমি নাচছি তোমার বাঁশির সুরে।

0: তুমি আগে বাঁশি থামিয়েছো।
1: হার মেনে এই বাঁশি রেখে দিলুম তোমার পায়ে।
0: তাহলে কথা রাখো, পার করে দাও আমার সখীদের।
1: অবশ্যই দেব, তবে আজ ওপারে গিয়ে কি লাভ হবে কিছু? এখন তো রাতের প্রথম প্রহর, চাঁদ কতটা ওপরে উঠে গেছে চেয়ে দেখো।
2: রাত হয়ে গেছে,
0: সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেছে, এতক্ষণ নেচেছিস রাই,
3: এবার আমাদের দশা কি হবে?
2: তোরা একবার রায়ের কথাটা একবার ভেবে দেখছিস না, আমাদের ঘরে তো আর জটিলে কুটিলে নেই, উঠছে আবার গোদের উপর বিস্ফোরা, এতক্ষণ হয়তো আয়ন ঘোষ পাড়া একেবারে তোলপাড় শুরু করে দিয়েছে।
0: রাই রাই রাই,
2: এখন তোর কি হবে রাই?
0: আমার কলঙ্ক, কলঙ্কের বোঝা চাপবে আমার মাথায়।
2: সেজন্য তো তোর কিছু মাত্র চিন্তা হচ্ছে বলে মনে হচ্ছে না।
0: কেন কেন চিন্তা করব? কলঙ্কের কালি যে চাপিয়েছে মাথায়, তার দায় সে কালি বইবার। আমি তো সবই সঁপে দিয়েছি আমার কানাইকে, আমার শ্রীকৃষ্ণের পাদ পদ্মে।
2: কৃষ্ণ কানাই, তবে কি ওই মাঝির পো?
4: আমি তো সকালেই বলেছিলাম গো, ওই দেখো পারের কান্ডারি, আমাদের কানাই ঠাকুর।
0: ও গো ননীচোরা, এইভাবে আমাদের ননী মাখনের শ্রাদ্ধ করলে আজ? আমি কিন্তু তোমায় কিচ্ছু বলবো না কালো সোনা, আমি শুধু বলবো রাই আজ তোমাকে দেখতে পেয়েছে, চিনতে পেরেছে, এতেই সে ধন্য। আমাদের কলঙ্ক তার অঙ্গের ভূষণ হয়ে উঠবে।
5: রাখাল রাজা ভাই, রাখাল রাজা ভাই, রাখাল রাজা ভাই,
6: রাখাল রাজা ভাই, আর কতক্ষণ সারা ব্রজপুরীকে ঘুম পাড়িয়ে রাখবো?
7: দিনভর তো আজুরা ঘুমেই কাটিয়ে দিল।
1: ওরা আজ রাতভরও ঘুমোবে সুদাম, কাল সূর্যোদয়ের আগে কেউ ঘুম থেকে উঠবে না। কেমন গো শ্রীরাধিকে, আর তো তোমাদের কলঙ্কের ভয় রইল না?
0: তুমি যে সবার কলঙ্ক ভঞ্জন কালো সোনা।
2: আমরাও আজ থেকে হলাম অকুত ভয়।
8: সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীরাম।

0: মুকুন্দদা, মুকুন্দদা,
1: কি বলছো গো আয়ান দাদা?
0: বেশ কয়েকদিন ধরে নাকি মথুরার হাটে আমাদের কোনো গোপিনী ক্ষীর ননি ছানা নিয়ে বেচতে পারছে না।
1: তা আমায় কেন শুধোচ্ছ বাবু হে? আমি কি গোপিনীদের চৌকিদার?
0: এই আহা, রাগ করিস নি মুকুন্দদা, ব্যাপারটা হলো ব্রজপুরীর সব গোপিনী তোর রাই বৌদিমণির প্রাণের সই। রাই নিশ্চয় কি হয়েছে না হয়েছে সব জানে, আর তুই হচ্ছিস যাকে বলে তোর বৌদিমণির ভক্ত হনুমান।
1: সুতরাং গুপ্তচরের কাজটা আমাকেই করতে হবে, আমি পারবনি আর করবনি।
0: তুই বুঝতে পারছিস না, আসল ঘটনা প্রকাশ না পেলে ব্রজবাসীদের মনে নানা সন্দেহ জাগবে, সন্দেহ থেকে জন্ম নেবে কেচ্ছা কলঙ্ক ব্রজের মেয়েদের নামে, সেই সঙ্গে তোর রাই বৌদি দিবনির নামেও।
1: সে কি, সে কি কথা গো, কলঙ্ক লড়তে যাবে কেন?
2: ঝি দিয়ে বেসেরা দিতে হয়, লড়তে যাবে মানে লড়তে কি আর বাকি আছে? ছি ছি।

0: ছি ছি ছি, ছিল ডাইনি হলো কিনা কলঙ্কিনি।
1: খবরদার খবরদার কুটিরে, তোর জীব টেনে ছিঁড়ে ফেলবো ফের যদি তুই রায়ের নামে।
2: ছি ছি কুটিলা দিদি ছি, লোকের কথায় নেচে তুমি সতী শিরোমণি রায় বৌদি দিকে আমাদের না, তোমার মুখ দেখাও পাপ, আমি চললুম।
0: ছিটিয়ে বিজড়ে দেবো পোড়ার মুখ, যা না যা, যারা কথা ছড়াচ্ছে তাদের মুখে চাপা দেখে যা।
1: ও যাবে কেন, হ্যাঁ ও যাবে কেন, আমি যাচ্ছি, তবে চাপা দিতে নয়, চাপকে ওদের পিঠের ছাল চামড়া তুলে নিতে। হ্যাঁ ছাল চামড়া তুলে নিতে।
0: মরি মরি মরি মরি সোহাগীর বলিহারি, বলে যার জন্য করি চুরি সেই পিঠে মরে পিঠে ছুরি। ওরে মুন্সি, তোকেই কলঙ্কনি বইয়ের হাত থেকে। ওই তো আসছে সব ঢলানি মেরে। দাঁড়াও, বাপধনদের এমন জেরা করবো না যে জেরায় জেরায় সব বেরিয়ে আসবে শুশুর করে।
3: আমি চলি রে রাই, ও বেলা আবার আসবো তোকে নিয়ে যেতে।
0: দাঁড়াও বৃন্দা, জল নিয়ে আসতে এত দেরি হলো কেন গো বউ?
3: তোমায় কি বলবো কুকুটিলা দিদি, রাস্তার মাঝে দুটো শাড়ি না এমন একেবারে।
0: থামো বৃন্দা, তোমায় জিজ্ঞেস করিনি, লোকে যে নিন্দে ছড়াচ্ছে কলঙ্ক ডাকাচ্ছে তোদের নামে রে।
3: কুলোকের স্বভাব কো দিদি, ওতে কান দিতে নেই, যা রাই ঘরে যা।
0: দেখি দেখি বউ, তোর ঠোঁটে ওটা কিসের দাগ যেন, মনে হচ্ছে কামড়ানোর
3: দাগ। ঠিক ঠিক ঠিক ধরেছ দিদি, একে কামড়ে দিয়েছে।
0: কামড়ে দিয়েছে? কি কামড়েছে রে বউ?
4: কালো ভ্রমর।
3: হ্যাঁ গো দিদি, পদ্মফুল তুলে নিয়ে খোপায় পড়তে গেছিল রাই, অমনি কালো ভ্রমরটা বেরিয়ে এসে ওর ঠোঁটে একেবারে কামড়ে দিল।
0: বুকের কাপড়টা এমন করে ছিঁড়ে গেল কি করে?
3: যাবি না যমুনার পথে যা কাঁটা বন, রায়ের কি ওসব পথে চলার অভ্যাস আছে নাকি?
0: বলি গেলি বউ খোপা বেঁধে, আর এলি ফিরে এলো চুলে, খোপা ভাঙলো কি করে শুনি?
3: আর বলো কেন দিদি, আমাদের দেখা দেখি জল ভর্তি খরা মাথায় তুলতে গেছিল রাই, ভরা কলসির চাপে খোপা গেল ভেঙে আর চুল গেল এলো হয়ে।
0: সবই যদি ঠিক ঠিক জবাব দিচ্ছিস, তো বুক আমার ধরপড় ধরপড় করছে কেন বউ?
3: বাবারে বাবা, দেরি হয়ে গেছে দেখে ছুটতে ছুটতে এসেছি তো আমরা, বুক লাভ হবে না, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে যে, দেখো না দেখো।
0: আজকে জেরার মুখে পার পেয়ে গেলি বউ, কিন্তু যেদিন ধরবো না সেদিন ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবো। হ্যাঁ, আমার নাম কুটিল্লা নন্দিনী, মনে রাখি।
3: একি রে রাই, এইটুকুতেই ভয় পেয়ে গেলি? একটু কষ্ট না করলে কেষ্ট কি এমনি এমনি মেলে?
4: না সই, আর তো আমি কিছুতেই ভয় পাই না, আমার লাজ লজ্জা অভিমান কলঙ্ক সবই যে আমি সঁপে দিয়েছি আমার কলঙ্ক ভঞ্জনের পায়ে।

0: কাজে হারিয়ে গিয়ে এমন করে আমায় উতলা করে তোল কেন রাধা?
1: সংসারের মায়াজালে তুমি আমাকে এমন করে জড়িয়ে দিচ্ছ কেন কৃষ্ণ?
0: সংসার প্রসবিনী ব্রহ্ম বিদ্যা তুমি, সংসারের মায়া তো তোমায় স্পর্শ করতে পারে না সখী।
1: অনাদি অনন্তকাল ধরে আমি যার মধ্যে লীন হয়ে আছি, সে আমাকে ক্ষণিকের জন্য কাজ ছাড়া হতে দেখে ব্যথা পায় কি করে সখা?
0: মুহূর্তের ব্যবধান যে যুগ হয়ে আমায় আঘাত করে,
1: লোকনিন্দার ভয়ে আমার বিশ্বাসের প্রদীপ যেন বারবার নিভে যেতে চায়।
0: নিন্দা না শুনলে যে চাওয়ার বাসনা আমাদের দৃঢ় হবে না রাধা?
1: কলঙ্কের পশরা মাথায় নিয়ে আমি যার পথ চলতে পাচ্ছি না দয়াময়।
2: কানাই কানাই
3: কানাই
2: কানাই
3: কানাই
2: কানাই, আয়ান ঘোষ, আয়ান ঘোষ খাঁড়া হাতে এইদিকে আসছে।
3: ওই ওই তোর কুটিলা ননদিনী ওকে টানতে টানতে দিকে নিয়ে আসছে। পালা পালা সইতুই, পালা
2: পালা তুইও পালা পালা।
0: না সুবল সখা, বৃন্দা সই, কাপুরুষরা পালায়, অপরাধীরা পালায়, আমরা পালাবো না।
1: তবে বলে দাও মাধব, আমি এখন কি করব?
0: তোমার মধ্যে জেগে থাকা বিপদ হারিকে সব কিছু সমর্পণ করো।
1: হে অনাদি, হে অনন্ত পুরুষ, আমার নিজস্ব বলতে যা কিছু আছে সে সব সব তোমার পায়ে সঁপে দিলাম। এই সর্বস্ব শূন্য রায়কে তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো।
4: চুপি চুপি আয় দাদা, আমি নিজে ইচ্ছে কই কানাই ছোড়াকে রায়ের পিছু পিছু এই কুঞ্জে ঢুকতে দেখেছি।
5: আগে দেখা কুটিলা, তারপর দেখ আমি ওই ছোড়ার কি হাল করি।
4: আস্তে, শব্দ পেলে পালাবে, পা টিপে টিপে আয়।
5: তাই যাচ্ছি, চল তুই আগে আগে।
4: শুনতে পাচ্ছিস দাদা কানে সুর?
5: চল তো এগিয়ে দেখি।

0: পেয়েছি, হাতে নাতে ধরেছি আজ। জয় বাবা পঞ্চানন্দ ঠা।
1: ওরে ওরে, মরে গেলুম। ওরে কুটিলে, তুই যে পেছন থেকে আমার মাথা দিয়ে তোর লাঠির বাড়ি।
0: সামনে চেয়ে দেখ।
1: তাই তো, রাই বসে পুজো করছে, কিন্তু ওর সামনেও কে

0: উমা, এ যে দেখি মা কালীর পুজো করছে আমাদের বউ। তবে যে একটু আগে মায়া মায়া এনে খায় ভোজবিদ্যা।
1: খবরদার,

0: খবরদার, চিৎকার করে রায়ের তন্ময়াতা ভাঙিস নি কুটিলে, নচেত ময়ের সামনে দেখছিস দেখছিস আমার হাতে মুক্ত কৃপান, তোকেই আজ আমি বলি দেব।
1: হায় মা কালী, এমন ভাবে আমায় অপদস্থ করলে আজ ইচ্ছে হচ্ছে ঝেড়ে দিয়ে তোমায়। এই যা, মুখ পুষ্কে বেরিয়ে গেছে মা, এই নাক মলছি, এই কান মলছি, অপরাধ নিসনি মা, অপরাধ নিসনি মা, অপরাধ নিসনি। ধুলার ঝড় উড়িয়ে চার চারটে দুধ সাদা ঘোড়া উড়িয়ে নিয়ে গেল রথটাকে।
2: রথের মধ্যে কে কে বসেছিল লক্ষ্য করেছিস তোরা? আমাদের কানাই আর তার দাদা বলাই।
1: কিন্তু এভাবে ওরা দুজন চলে গেল কেন?
2: কার সঙ্গে গেল? ভাই, ওই রাখাল সকারা বোধহয় জানে। ওই দেখ, ওরা চোখের জল মুছে দূরে দাঁড়িয়ে।
1: কি হয়েছে শ্রীরাম সখা,
2: তোমরা কাঁদছো কেন? কে রথে করে নিয়ে গেল আমাদের সবাইকার প্রাণের প্রাণ কানাইজিকে?
3: আমাকে আমাকে শুধিও না তোমরা, গলা আমাদের বুঝে আসছে গো। সুদামকে সুদামকে বরং জিজ্ঞাসা করো।
1: কি হয়েছে সুদাম সখা, রায় জিজ্ঞেস করলে তাকে আমরা কি জবাব দেব?
4: সখী ললিতে, তোমাদের কথার জবাব দেবার আগে আমার মৃত্যু হলো না কেন? আমি আমি পারছি না, সুবলকে জিজ্ঞেস করো।
2: সুবল সখা গো, আমাদের রায়ের দিব্য, এতটুকু যদি মমতা থাকে আমাদের প্রাণের জন্য, বলো সখা, বলো বলো কি হয়েছে।

0: এটি রায়?
1: রায়
0: অমন করছিস কেন?
1: কেন রায়?
2: আমার শ্যাম, আমার কৃষ্ণ মথুরায় চলে গেল আমাকে না জানিয়ে। তাই বুঝি আকাশ আজ মেখে মেখে চেয়ে গেছে অন্ধকার হয়ে, তাই বুঝি ঝড়ের বাঁশিতে বাজছে হাহাকারের সুর, তাই বুঝি বিদ্যুতের তলোয়ারের মাধবে রাত্রির মুখটা ফলা ফলা হয়ে যাচ্ছে, মুখটা আমার এই পলি মাটির মুখটাকে পাথর করে দিয়ে যে নিষ্ঠুর ভিন দেশে চলে গেল তার জন্যই ফুলো সাজ পরে থাকা মানায় না। সব ছেড়ে ফেলি, সব ছেড়ে ফেলি। প্রিয় মিলনে এসেছিলাম গলায় পরে এই ফুলের মালা, কৃষ্ণ অদর্শনের জ্বালা হয়ে জ্বালা বাড়ানোর চেয়ে দূর হয়ে যাক এই জ্বালার মালা। ফুলে গড়া অনন্ত ভুলে।

0: অনন্ত হয়ে অনন্তের অনন্ত ব্যথা পাচ্ছি। দূর হয়ে যা, দূর হয়ে যা তুই বজীবন্ধু থেকে।
1: ফিরে
0: এসো।

0: এই এই সখা, এই সখা, বাঁশি, বাঁশির সুর শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস তোরা?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট স্পষ্ট বাঁশির সুর, কানাইয়ের বাঁশি, কানাইয়ের বাঁশি। আচ্ছা আচ্ছা, তবে কি ফিরে এসেছে কানাই?
2: গোটে লুকিয়ে থেকে আমাদের সঙ্গে লুকোচুরি খেলছি না তো?
0: এই চল তো, চল তো, চুপি চুপি দেখে আসি, চল চল।
3: আমার মনে হচ্ছে বাঁশির সুর ভেসে আসছে কুঞ্জের দিক থেকে।
4: না না, যমুনার তীর থেকে।
5: চল তো ওদিকটাই খুঁজে আসি আমরা একদম চুপি চুপি।
6: আমি আমি কোথাও যাব না, আমি জানি ওকে আর খুঁজে পাওয়া যাবে না। বৃন্দাবনের এই পথের ধুলায় ধুলায় মাখামাখি হয়ে আছে ওর পাদপদ্মের পরশ। আমি আমি ওর মধ্যে লুটোপুটি করে খুঁজে যাব আমার প্রাণের ঈশ্বরকে, প্রাণের ঈশ্বরকে। স্বামী কিছু বলবে আমায়?
7: শোনো রায়, যজ্ঞের আমন্ত্রণে মথুরায় গেছে কানাই, মথুরাগত দূত অক্রূরের সঙ্গে তার আনা রথে চেপে। যজ্ঞের আমন্ত্রণ তো উপেক্ষা করা যায় না রাই।
6: যজ্ঞের আমন্ত্রণ ওটা বুঝে উপেক্ষা করা যায় না? আচ্ছা আচ্ছা, আমি যদি এখানে যজ্ঞ করি তার ডাকে ফিরে আসবে আমার প্রাণের দেবতা
7: রাই?
6: বলো না গো, সে আসবে ফিরে?
7: যজ্ঞের আমন্ত্রণ উপেক্ষা করার ক্ষমতা সর্বযজ্ঞেশ্বরেরও নেই রাই।
6: এ কি তোমার মনের কথা স্বামী?
7: শুধু মনের কথা নয় রাই, প্রাণের বিশ্বাস। আমি বুঝতে পেরেছি কানাই বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ পুরুষ, সমস্ত গোপ গোপিনীর প্রেরণা শক্তি, এ যুগের যুগাবতার।
6: তবে তবে অনুমতি দাও স্বামী, আমার বিরহনালে আহুতি দিয়ে আমি আজ থেকেই শুরু করব আমার যজ্ঞ। সে যজ্ঞাচ্ছলে যদি আমার যজ্ঞেশ্বরকে ফিরিয়ে আনতে না পারে, তাহলে তাহলে যজ্ঞের অনলে নিজেকে সঁপে দিয়ে।

বিচিত্রানুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন যাত্রাপালা, বিরহিণী রায়। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, পরিবেশনায় সরকারিনা থিয়েটার, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি শিল্পী বিপুল রায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন বিপুল রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: দ্বিতীয় পর্ব। আমরা এখন কথা বলে নেব সোহমের মায়ের সঙ্গে।
1: নমস্কার ম্যাডাম, বলুন।
0: হ্যাঁ নমস্কার, আপনার নাম, আপনি কি করেন?
1: আমার নাম হচ্ছে সুচিতা জোয়ারদার, আমি দুর্গাপুর গার্লস স্কুলে শিক্ষকতা করি।
0: নমস্কার সুচিতা দেবী, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা এখন কথা বলে নিচ্ছি সোহমের মায়ের সাথে। আপনি একজন স্কুল শিক্ষিকা এবং সোহমের বাবা যেটা বললেন যে সোহমের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব বেশি, আপনি পড়ে পড়ে শোনাতেন, সেই ছোটবেলার বিবেকানন্দের গল্প মনে পড়ে যাচ্ছে। মাস্টারমশাইরা শোনাতো আর সে শুনতো শুয়ে শুয়ে। সোহমের বাবাও সেরকমই বললেন যে আপনি বই পড়ে পড়ে ওকে শোনাতেন আর ও ঘরে ঘুরে ঘুরে শুনতো। তো সেই ক্ষেত্রে আপনি বলুন যে ও ছোটবেলা থেকে কেমন ছিল?
1: ছোটতে খুবই দুষ্টুই ছিল বলতে হবে ওকে, মানে খুব কষ্টে ম্যানেজ করতাম ওর, যাতে কাঁচি সুচ যেগুলো ধরবে ওগুলো সব সাবধানে রাখতাম। হয়তো কোনো গাড়ি কিনে এনে দিলাম, ট্রেন নতুন কিনে আনলাম, গিয়ে ও বাথরুমে গিয়ে জলের মধ্যে ডুবিয়ে তখনই সেটা নষ্ট করে ফেললো।
0: আচ্ছা,
1: এরকম করতো ছোটবেলায়, দুষ্টুই ছিল। তারপরে আমি দেখলাম যে বাড়িতে একা থাকবে, একটা দিদি থাকতো ওকে দেখার জন্য, তাই জন্য আমি ওকে 2.5 বছরে, এখানে আমাদের একটা প্লে স্কুল আছে, ওই প্লে স্কুলে ওকে 2.5 বছরে, তখনও হাতে খড়ি দিইনি, ওই কচিকাঁচা প্লে স্কুল বলে আমাদের পাড়াতে একটা স্কুল আছে, সেখানে ভর্তি করে দিলাম। ওই দিদিভাইকে বললাম যে ওর তো হাতে খড়ি হয়নি, ও খালি এখানে থাকবে খেলবে, তারপরে আমি সেইবারই সরস্বতী পুজো করে ওকে হাতে খড়ি দিয়ে দিলাম। ওখানে ও 3 বছর পড়লো, তারপরে ওকে আমি সারদাতে, সারদা শিশু তীর্থ যেটা বাংলা, সেখানে আমার একার পক্ষে বেশি দূরে যাওয়া সম্ভব ছিল না, ওই জন্য ওইখানে ওকে 1-এ অ্যাডমিশন টেস্ট দেওয়ালাম, ওখানে চান্স পেলো, 1 থেকে 4 অব্দি ওখানে পড়লো।
0: আচ্ছা,
1: তারপরে ওই স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে হয় বলে ওর বাবা আবার 5-এ করোনেশনে অ্যাডমিশন নিল। এই তো এইভাবেই চলছে।
0: আচ্ছা, তো যখন এই সাফল্য, খুব দুষ্ট ছেলে, সেই দুষ্ট ছেলে যখন চতুর্থ স্থান অধিকার করলো, তখন কিরকম অনুভূতি বলুন?
1: তখন তো আমার আনন্দে প্রথমে তো চোখ দিয়ে জলই বেরিয়ে গেছিল। আমি তো, আমার বাড়িতে গোপালের মন্দির আছে, আমি গোপালের কাছে সামনে দাঁড়িয়েছিলাম, ঠাকুরকে ডাকছিলাম,
0: হ্যাঁ,
1: আর আনন্দে আপ্লুত হয়ে গেছিলাম যে গর্বে আনন্দে সবকিছু।
0: আপনি আশা করেছিলেন?
1: আশা করেছিলাম ভালো হবে, কারণ ওর টেস্টে টেস্টে খুব অসুস্থতার মধ্যে জ্বর, অ্যান্টিবায়োটিক খেয়ে পরীক্ষা দিয়েছিল, তো মনটা একটু, ওরও মনটা খারাপ ছিল যে যেহেতু টেস্টে তেমন ফল করতে পারেনি। ওই স্কুলে মানে সারদা তো 1 থেকে 4 ও ফার্স্ট হতো, আমি পড়াতাম তখন। তারপরে 5-এ ওর বাবা করোনেশনে নিয়ে আসলো, 5-এ তো করোনার সময় পরীক্ষা হয়নি, 5, 6, 7-এ উঠে ও ফার্স্ট হতো,
0: আচ্ছা
1: আমি পড়াতাম। তারপরে এই যে টেস্ট শেষে একটু মনটা খারাপ হলো, আমি যদি অন্তত কিছুটা ভালো হোক, একটু বাসে থাকলে আমরা শান্তি। তো যখন 4 শুনলাম অবশ্যই খুবই আনন্দিত হলাম।
0: আর কি কি করতো?
1: আর ওর একটু শারীরিক সমস্যা ছিল কি, ও সর্দি কাশি ঠান্ডা লাগার ভাবটা খুব বেশি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ও অ্যাডিনয়েড টনসিল যে গ্ল্যান্ডটা আছে ওর একটু এনলার্জ, ওই জন্য ওকে একবার ব্যাঙ্গালোরেও ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছি। মানে অল্পতেই ঠান্ডা লেগে যেত, ঠান্ডা লেগে যেত বলে আমাকে মানে ওকে সবসময় সাবধানে রাখতে হতো। আর খাওয়া দাওয়া একদম খুব সমস্যা, মানে মাছ খায় না, শুধু একটু ডাল ভাত একটু চটকে দিতাম, ওইটুকু খেয়ে, একটু সবজি দিয়ে ওইটুকু খেয়ে স্কুল যেত, আর টিফিন দিলেও টিফিন খেত না, মানে খাওয়ার সমস্যা ছোট থেকেই ছিল। এই এখন মোটামুটি 10-এ উঠে একটু ঠিক হয়েছে,
0: এখন
1: কিন্তু
0: সবকিছু খাওয়া খাচ্ছে।
1: ও যেটা খায় না ওকে দেওয়াই যায় না, ও কোনো সবজি খায় না, ও খাবে নিরামিষ মানে পনির খায়, আর একটা আমি ছানার বড়া করে ঝোল করে দিই সেইটা খায়, মাছ একদম খায় না। মাছ একদম ছোটবেলায় যেটুকু খেয়েছে ওই 1 অব্দি বোধহয় খেয়েছে, তারপর থেকে মাছ টোটালি বন্ধ, একদম মাছের ধারে কাছে নেই।
0: মাংস খায়?
1: মাংসটা খায়, মাংস চিকেন হোক মাটন হোক খায়,
0: ওগুলো পছন্দ?
1: ওগুলো পছন্দ, কিন্তু সপ্তাহে তো 1-2 দিন বেশি দেওয়া হয় না, আর বাকি দিনও বেশিরভাগ ওই ওরকম অল্টারনেটে পনির ছানার বড়া বা ডিমের অমলেট করে ঝোল এসবই খায়।
0: আর ও কি পছন্দ করে কি পছন্দ করে না বলুন?
1: ও পছন্দ করে, ও প্রচন্ড গল্পের বইয়ের নেশা, মানে এই যে পরীক্ষা দিল কি মাধ্যমিক, অনলাইনে কত বই অর্ডার করে দিয়েছে, সেগুলো রাতে বসে বসে পড়ছে, অনেক রকমের ভ্যারাইটি গল্পের বই।
0: আচ্ছা,
1: ওই গল্পের বইটা বেশি আর পছন্দ করে ওর, বিভিন্ন রকম ওই যে বললো যে কার্টুন, বিভিন্ন বইয়ে খাতায় অনেক কার্টুন আঁকে, আবার ও অনেক কবিতাও লিখেছে, গল্পের বই লিখেছে, ওটা বললো না আপনাকে, কিন্তু
0: আমি কতবার জিজ্ঞেস করলাম কবিতা লিখেছে, ওই কবিতা শোনাতে হবে ওকে।
1: স্কুলে ছাপাতে দিয়েছিল একটা কবিতা পাঠিয়েছিল, দিয়েছিল কিন্তু বলতে চাইছে না, যাই হোক।
0: তো আপনি তো দুর্গাপুরে যান, অনেকটা দূর তো রায়গঞ্জ থেকে?
1: রায়গঞ্জ থেকে মোটামুটি 12 কিলোমিটার।
0: আচ্ছা, দুর্গাপুর 12 কিলোমিটার প্রতিদিন যাতায়াত করেন, সেই ক্ষেত্রে আপনার, ও যে অসুস্থ থাকতো আপনার কোনো সমস্যা হতো না সেই ক্ষেত্রে?

0: আপনি কি বলবেন?
1: আমি এটাই বলি যে কোনো শিশুকেই কখনো চাপ দিয়ে পড়ানো উচিত না। এখনকার বাবা মাদের দেখি যে পড়তেই হবে, এত নাম্বার পেতেই হবে, এরকম আমি আমার ছেলেকে কোনোদিনও বলতাম না, চাপ দিতাম না। ও হয়তো আমার একটা কাগজ দিয়ে বল তৈরি করে খেলতে, পাশে আমি বলতাম বাবা এটা পড়, বা আমি বলছি শুনছে। মানে ছোট থেকে আমি কোনোদিন প্রেশার দিইনি। ও
0: সত্যি
1: নিজেই না নিজেই হয়তো বলতো মা এটা পড়বো, পর তোর যেটা মন চায় তুই পড়, আর যখন পড়তে ইচ্ছা করছে তাহলে ছবি আঁক বা অঙ্ক কর, বা ছোটবেলা আমি হয়তো রামায়ণ মহাভারত ছোট ছোট ছোটদের যেগুলো রামায়ণ মহাভারত গোপাল ভাঁড় এগুলো এনে দিতাম বই, বাবা এগুলো বসে পড় মনটা ভালো লাগবে, কমিক্স পড়, এরকম দিতাম। কিন্তু কোনোদিনও আমি চাপ দিইনি যে এটা পড়তেই হবে বা এত নাম্বার পেতেই হবে। এই জিনিসটা দেখি ইদানিং অনেক গার্জেনদের মধ্যে দেখি, স্কুলে খাতা দেখা যাচ্ছে, সারদাতেই দেখতাম
0: হুম
1: যে
0: হুম
1: তুই কম পেয়েছিস, ওখানেই বকতে শুরু করলো দাদা ভাইদের সামনেই।
0: হুম হুম
1: এই জিনিসগুলো আমি কোনো সময় করিনি, হয়তো কম হয়েছে, হয়তো কোনো কারণে ভুল হয়েছে, যাক হয়ে গেছে। অনেক সময় ও এরকমও হয়েছে যে 6 নাম্বার অ্যান্সার করেছে ইংলিশে, আমি দাদা ভাইদের খাতা দেখাতো, 7টা অ্যাটেন্ড করেনি, জাম্প করে ওভারলুক করে 8-এ চলে গেছে, একটা কোশ্চেন করেইনি, এরকমও হয়েছে। ছোট তো হয় না বাচ্চাদের, এরকম কিন্তু আমি কখনোই বকা দিই, বাবা এই ভুলটা যেন ভবিষ্যতে না হয়, এইভাবেই সবসময় বলতাম। কিন্তু কোনো সময় প্রেশার চাপিয়ে দিইনি যে
0: আরো
1: এরকম
0: কিরকম
1: করতে হবে।
0: প্রস্তুতি নিয়েছিল মাধ্যমিকের সময়?
1: ও যতক্ষণ ওর মানে শেষ না হতো একটা টপিক যেটা আমাকে করতেই হবে, ও একটা ঘড়ি দেখে পড়তো না, কিন্তু ওর রাতে অনেক রাত অব্দি পড়তো, ভোরে উঠে পড়তে পারতো না, ভোরে টিউশন থাকতো, কিন্তু রাতে অনেক রাত, কোনোদিন 1টা 1টা এরকমও হয়েছে শুয়েছে, আমি ওর পাশে থাকতাম, তো
0: হুম
1: তো
0: হুম
1: আমিও ঘুমাতাম না, মানে ও পড়ছে আমি আরো এক ঘরেই বেশি থাকি, সেই জন্য ওর সঙ্গে আমি বসে থাকতাম। রাত জাগার অভ্যাস আছে ওর, ঘুমটা খুবই কম। আবার স্কুলে রোজ যাবে, মানে স্কুল যে যাব না বলতাম, বাবা এখন তো 9-10 ছেলে মেয়েরা কম যায়, একটু কম যা না, রোজ স্কুলে যাব, মানে স্কুলও ক্লাসও করতো, আবার যদি হোমওয়ার্কের কোনো কাজ বাকি থাকলো সেগুলো আবার স্কুলে যখন অফ পিরিয়ডে বসে বসে করতো। এমনি ওর বন্ধুরা আমাকে বলতো যে আন্টি ও দেখছি ক্লাসে স্কুলে গিয়ে ওই অন্য স্যারদের হোমওয়ার্ক করছে। ও কি করতো, স্কুলে অন্য মানে প্রাইভেট স্যারদের যে হোমওয়ার্ক গুলো থাকতো সেগুলো ব্যাগে করে নিয়ে চলে যেত দিয়ে স্কুলে, কিন্তু নালে তো সময় পাচ্ছে না করতে,
0: আচ্ছা
1: এভাবে
0: আচ্ছা
1: মেকআপ করতো, নিজে নিজেই করতো। হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা তো বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অনেক
1: হুম,
0: অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আবারও একবার। আমরা কথা বলে নিলাম,
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ
0: এখন আমরা কথা বলে নিলাম সোহমের মা সুচিতা জোয়ারদারের সঙ্গে। এখন আমরা পেয়েছি সোহমের করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কালীচরণ সাহা। নমস্কার কালীচরণ বাবু, কেমন আছেন?
2: নমস্কার, ভালো আছি।
0: গত বছরও আমরা আপনার সাথে এই সাফল্যের কথা বলে নিয়েছিলাম এবং সাফল্যের অনেক গল্প করেছিলাম, আপনি আমাদের শুনিয়েছিলেন গত বছর। কিন্তু আমি কথা দিয়েছিলাম পরের বছর আবার আপনার সঙ্গে সাফল্যের গল্প করব, সে কথা কিন্তু আমি রেখেছি, কি বলেন?
2: আমরাও কথা রাখতে পেরেছি করোনেশন, যে আমাদের একটা টিম করোনেশন কাজ করে, এই টিম করোনেশন একটা ধারাবাহিকতা সাফল্যের একটা প্রতি বছরই আমরা পাই।
0: আগে আপনি আপনার ওভারঅল স্কুলের রেজাল্টটা বলুন।
2: ওভারঅল রেজাল্ট সাফল্যের নিরিখে মেধা তালিকায় প্রথমে 2 জন চান্স পেলেও রিভিউর ফলে আবার 2 জন ছেলে আমাদের তালিকাভুক্ত হয়েছে। সেই
0: হ্যাঁ
2: সঙ্গে সাফল্যের হার খুবই ভালো আমাদের, খুব সন্তোষজনক।
0: হ্যাঁ,
2: আমাদের
0: আপনি একটু শীর্ষ তালিকায় যারা রয়েছে সার্বিক সাফল্য, কতজন পরীক্ষা দিয়েছিল এবং কতজন সফলতা কত পার্সেন্টেজ, এগুলো একটু যদি বলে দেন।
2: আমাদের 207 জন পরীক্ষা দিয়েছিল, 207 জনের মধ্যে 206 জনই পাশ করেছে।
0: আচ্ছা,
2: তো
0: আর
2: আমাদের
0: সাফল্যের শীর্ষ তালিকায় যারা রয়েছে তাদের একটু বলুন।
2: সাফল্যের শীর্ষ তালিকায় আমাদের প্রথম 10-এর মধ্যে 2 জন ছিলেন, একজন সোহম জোয়ারদার চতুর্থ স্থান পেয়েছে আর একজন নবম স্থান পেয়েছে, আমাদের 689 পেয়েছে। আজকে আবার 2 জন মেধা তালিকায় অন্তর্ভুক্ত হলো আমাদের, 688 করে পেয়েছিল, 2 নম্বর করে ওদের আরো বেড়ে গেছে।
0: আচ্ছা, তো আপনাদের তাহলে সর্বসাফল্যে 4 জন মেধা তালিকায় রয়েছে মাধ্যমিকে, এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল কিরকম?
2: উচ্চ মাধ্যমিকের ফলাফল মানে এবার আমাদের জেলা কোনো স্থান পায়নি উচ্চ মাধ্যমিকে, মালদা পেয়েছে।
0: না,
2: আর
0: উচ্চ মাধ্যমিকে আপনার বিদ্যালয়ের সার্বিক ফলটা বলুন।
2: সার্বিক ফল যথেষ্ট ভালো, 80% অ্যাভাব প্রচুর ছেলে আমার পেয়েছে, প্রায় 50 জনের উপর 80% অ্যাভাব নম্বর পেয়েছে। 477 দুজন যুগ্ম একই নম্বর পেয়েছে দুজন, তারাও একজন কমার্সের ছেলে একজন সায়েন্সের ছেলে। আর
0: আচ্ছা, আপনার বিদ্যালয়ে কলা বাণিজ্য এবং বিজ্ঞান 3টে বিষয়েই আছে, তাই তো?
2: হ্যাঁ, 3টি বিভাগেই আছে আমাদের, কলা বাণিজ্য এবং বিজ্ঞান শাখা, 3টি শাখা আছে আমাদের।

0: সায়েন্সের ছেলে মেয়েরাই ভালো রেজাল্ট করে, কিন্তু কোনো কোনোবার যেমন আমাদের 2024 সালে কলা বিভাগেরই এক ছাত্রী সপ্তম স্থান অধিকার করেছিল। ইদানিং দেখছি যে বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের চাইতে কলা বিভাগের ছাত্র ছাত্রীরাই
1: সাফল্যের শীর্ষে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, এই যে সাফল্যের যে চাবিকাঠি, আপনার গতবারেও মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছিল, তো এবারেও সফলতা পেয়েছে, এর পরের বারেও নিশ্চয়ই সফলতা পাবে, তো সেই জায়গা থেকে এই যে সাফল্যের যে চাবিকাঠিটি, এটি যে রহস্য, সেই রহস্যটা একটু আপনি ভেদ করুন। আপনি তো প্রধান শিক্ষক মহাশয়, তো সেই ছাত্রছাত্রীদের কিরকম করে গঠন করেন যে তারা একেবারে সাফল্যের শিরোপায় পৌঁছে যায়?
0: আসলে আমাদের ছাত্ররা, ওই যে সোহমের উদাহরণ দিয়ে যদি বলি, ফাইভে সে যদি এখন আমাদের সেই সুযোগটা নেই, আগে আমরা অ্যাডমিশন টেস্ট নিয়ে একেবারে বেছে নেটিং করে ছাত্রবৃত্তি নিতে পারতাম, এখন আর সম্ভব হচ্ছে না। কতগুলো স্কুল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কনভেনশন স্কুলের এরা সরাসরি ভর্তি হতে পারবে, সেই জন্যই খুব কম সংখ্যক আমরা মেধাবী ছাত্র পাচ্ছি যারা এই ধরনের সাফল্যের শিরোপা এনে দিচ্ছে, নিজেদেরকে গর্বিত করার ফলে স্কুলকেও গৌরবান্বিত করছে। তার জন্য মূলত কিন্তু তারা নিজেরাই, তাদের গৃহ পরিবেশ, তাদের গৃহ শিক্ষক শিক্ষিকা এবং আমাদের বিদ্যালয়ের যে পাঠদানের যে কৌশল, মাস্টারমশাইদের যে সুদক্ষ পাঠদান কৌশল, বিশেষ করে ওমের বাবার মুখ থেকে শুনলাম, যখনই উনি মনে করেছেন যে কোনো বিষয়ে ছেলে পিছিয়ে যাচ্ছে, সেই পিছিয়ে যাওয়ার মূল কারণটা কি মাস্টারমশাইদের কাছ থেকে, এবং কিভাবে কোন পথে হাঁটলে, কোন কৌশল অবলম্বন করলে সেই দুর্বলতা গুলো কাটিয়ে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, এই কথাগুলো যখন জানতে চাইলেন, তখন তিনি কিন্তু জানালেন আপনাকে, তখন কিন্তু অনেক মাস্টারমশাইয়ের নাম বললেন, ফিজিক্সের, বায়োলজির স্যার, ইংরেজির স্যার। এবং আমরা সবসময় উৎসাহিত করি ছাত্রছাত্রীদের, এবং উৎসাহিত তখনই করতে ভালো লাগে যখন তাদের মধ্যে আমরা পটেনশিয়ালিটা সেটা দেখি, এবং সেটা আমাদের অধিকাংশদের মধ্যেই থাকে। পরিচর্যা যদি পায় তারা গৃহ পরিবেশে, এবং নিজেকে যদি একটা কাঙ্ক্ষিত লক্ষ্য বেছে নেয়, লক্ষ্যে যদি অবিচল থাকে, তার লক্ষণ পূরণ যে সেটা হবেই, তার অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের এই সোহম, গতবারের আদৃত সরকার, এবার সোহম জোয়ারদার, তারপরে আমাদের প্রণয় দাস, তারপরে আজকে আরো সেই দশম তালিকাভুক্ত। তো এই ধারাবাহিকতা আমাদের বজায় রাখার মূল কারিগর হচ্ছে একটা টিম ওয়ার্ক। এখানে ছাত্রছাত্রীদেরও নিজস্ব ব্যাপারটাই সবচেয়ে বড় বলে আমি মনে করি, কারণ নিজের মতো উপরে ওঠার যদি তাগিদ না থাকে, এই তাগিদের দ্বারা তাড়িত হয়ে কেউ যদি নিজেকে তৈরি ওরকমটা না করে, এবং শুধু গার্জেনরা হবে না, মাস্টারমশাইরা বললেও হবে না, মানে যে গাছে উঠে তার যদি নিজস্ব যদি একটা উদ্দীপনা না থাকে যে গাছে আমাকে উঠতেই হবে, তাহলে পিছন থেকে যতই তাকে ঠেলার চেষ্টা করি না আমরা কেন, তার মধ্যে ইচ্ছা শক্তি না জাগলে কিন্তু কিছু থেকে সে গাছে উঠতে পারবে না।
1: তার ইচ্ছে না থাকলে কি করে করবে? সেটাও ঠিক।
0: লক্ষ্য যদি অবিচল থাকে এবং ধৈর্য, অধ্যবসায়, নিষ্ঠা, একাগ্রতা এবং সংযমী, এই ব্যাপারগুলো যদি তার, এই যে বিশেষণগুলো, এইগুলো যদি কারোর মধ্যে যদি ভরপুর থাকে, তাহলে তার মধ্য দিয়ে সাফল্য যে আসবে এটা অনিবার্য।
1: আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনি বলুন যে আপনাদের পড়াশোনার পাশাপাশি আর বিদ্যালয়ে কি কি করানো হয়?
0: পড়াশোনার পাশাপাশি এখন আমাদের যেমন উচ্চ মাধ্যমিক সেকশনে যেহেতু মিউজিক সাবজেক্টটা আছে আর্টস সেকশনে, সেখানে যেমন ছেলেমেয়েরা শুধু গান শেখে না, আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলো হয় বিদ্যালয়ের, সেটা যথেষ্ট ভালো একটা আরম্ভ, সর্বস্বও যেমন থাকে, তার মধ্যে অনেক কিছু বিষয়ে উপস্থাপন ছাত্রছাত্রীদের দ্বারা এমনভাবে হয়, তাতে করে এদের যেন মনে হয় যে প্রত্যেকেই যেন একেবারে শিক্ষানবিশী নয়, এরা এরা যেন একেবারে আদতেই প্রকৃতপক্ষেই এরা যেন প্রত্যেকেই শিল্পী, এরকম উপস্থাপনের মধ্য দিয়ে আমরা পাই। তাছাড়া কম্পিউটার বিভাগটা খুবই ভালো, তিনটা স্মার্ট বোর্ড এখন আমার স্কুলে কাজ করছে, ছাত্রছাত্রীদের যে পাঠদান তাতে আগ্রহটা তাদের আরও বাড়ছে, এটা ওদের উৎসাহটা দেখে আরও আমরা স্মার্ট বোর্ড চিন্তা করছি আগামী দিনে, আরও স্মার্ট বোর্ড যতটা বেশি করা যায়, টোটালটাকে ডিজিটালাইজ করা যায় কিনা পঠন পাঠনটা বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে।
1: তো আচ্ছা, যেটা আমি বলবো যে মোবাইল আজকাল অনলাইনে পড়াশোনার প্রবণতা খুব বেশি, তো সেই জায়গা থেকে অনেক সাহায্যও পাই আমরা, কিন্তু বলছে মোবাইলটা অনেক সময় বাচ্চাদের ক্ষতি করে, তো আপনি কি বলেন যে এই অনলাইনে পড়াশুনো বা মোবাইল ক্ষতিগ্রস্ত করে ফেলছে, তো সেই মোবাইলটা কতটা উপকারী বা অপকারী?
0: আসলে প্রত্যেকটা জিনিসেরই তো একটা পজিটিভ একটা নেগেটিভ সাইড থাকে, সেখান থেকে আমাদের বেছে নিতে হবে পজিটিভিটিটা বা পজিটিভ সাইডটা যেটা আছে। মোবাইল গুগল সার্চ করে কোনো জটিলতাই আমাদের কাছে এখন জটিল হয়ে থাকছে না, যে কোনো সমস্যার সমাধান তাৎক্ষণিক আমাদের করে দিচ্ছে, এবং শুধু এই ধরনের সমস্যা না, যে কোনো গভীর বিষয়ে আলোচনাগুলোর ক্ষেত্রেও তার বিস্তৃত আলোচনা আমরা গুগলের মাধ্যমে পেয়ে যাই। প্রত্যেকটা জিনিসের ইউজ অ্যান্ড অ্যাবিউজের ব্যাপারটা আছে, আমরা দেখবো যে সেখান

0: স্বাস্থ্যের ক্ষতিকারক দিকগুলোকে পরিহার করে আমরা যদি গঠনমূলক যে দিকগুলো যেখান থেকে আমরা পাবো সেখান থেকে সেগুলো যদি আহরণ করি বা গ্রহণ করি, তাহলে বোধহয় কোনোটারই নেগেটিভিটি আমার মনে হয় না যে কিছু আছে।
1: এবং সবকিছুর মধ্যে থেকে ভালোটাকে নিয়ে মানে হাঁস হতে হবে আমাদের আর কি,
0: মন্দটাকে বর্জন করতে হবে।
1: আমাদের বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী এবং সরস্বতীর বাহন হচ্ছে হাঁস, সেটাই আমাদেরকে হতে হবে, মানে সঠিক জিনিসটা তুলে নিতে হবে এবং বাকিটা বর্জন করতে হবে। এটি হচ্ছে আপনার বক্তব্যের থেকে আমি পেলাম।
0: যারা সেটা করে নিতে পারছে তারা অবশ্যই সফলতার শিখরে পৌঁছাচ্ছে, আর যারা সেখানে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে তারা চেষ্টা করেও লক্ষ্য রেখেও লক্ষ্য বিচল থেকেও তারা কিন্তু অনেকখানি পিছিয়ে পড়ছে, যেটা তারা পরে বুঝতে পারছে যে তার নেগেটিভিটি বা কোন জায়গার জন্য কেনই বা তার এই বিফলতা সেটা বুঝতে পারে কিন্তু, এবং সেখান থেকেও আবার যারা বুঝতে পেরে আবার টার্ন আপ কিন্তু অনেকে হয়ে যায়, টার্নিং পয়েন্ট হয়ে যায়, পরে আবার সাফল্য পায় অনেকে। মাধ্যমিকে ভালো ফল করে অনেকে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করতে পারে না, আবার দেখা যায় যে মাধ্যমিকে অনেক মাঝারি ধরনের একটা ভালো ফল করেও তারা কিন্তু আবার উচ্চ মাধ্যমিকে ভালো করে যায়। যে যে বললাম যখন বুঝতে পারে প্রত্যেকটা জিনিসের ভালো মন্দটা এবং সেখান থেকে ভালোটা যখন গ্রহণ করতে শিখে যায় তখন কিন্তু তারা ঠিক নিজেদের লক্ষ্যে পৌঁছে যায়।
1: হ্যাঁ, আপনার তো বিষয় বোধহয় বাংলা নাকি যতদূর আমার মনে পড়ছে?
0: এই হেডমাস্টারি করতে করতে যাবতীয় বিষয় এবং সরকারি আদেশনামার বাস্তবায়ন করতে করতে এখন আমরা বিষয় ভুলে গেছি, এখন আমরা ক্লাস নেওয়ার সুযোগ পাই না। সেটা সৌম্য বলতে পারবে যে 9-10 কতদিন যেতে পেরেছি ওদের ক্লাসে, বা 11-এ এখন উঠছে এখনই, বা হয়তো অ্যাসাইন্ড ক্লাস আমার থাকলেও ক্লাসে যেতে পারিনি। যখন ক্লাস থাকে সেই সময় হয়তো দেখা যায় কোনো একটা জটিল একটা বা গভীর কোনো একটা সিরিয়াস কোনো প্রজেক্টের সঙ্গে কোনো কাজের সঙ্গে বা বাইরের কোনো বহিরাগতের কোনো সঙ্গে এমন একটা আলোচনায় পড়ে গেছি যে আমার সেখানে যাওয়াই সম্ভব হলো না।
1: তো আপনার পছন্দের তো অনেক বিষয় আছে, খুব ভালো গান করেন, আগের বারে শুনেছিলাম, এবারেও একটু শোনাবেন তো নাকি?
0: এখন গান করারও সময় নেই, খুব ভালো লাগলো, খুব সুন্দর আলোচনা করলেন আপনি।
1: না না না না, যেতে যেতে একটা গান তো শোনাতেই হবে, না হলে কি করে হবে?
0: কি গান শোনাবো?
2: তুমি আমার আমি তোমার, আমি যেকে তোমার তুমি তা বুঝে না, চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার, আমি যেকে তোমার তুমি তা বুঝে না।
1: বাহ, অসাধারণ! আপনার সময় হাতে নেই, তবু সময় হাতে নিয়ে আপনি যে আমাদের তুলাইন গান শোনালেন, এই আমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাকে কালীচরণ বাবু। সাফল্যের শিরোপায় বারবার আপনার বিদ্যালয় পৌঁছে যাক এই কামনাই করে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমি সৌমিতা আড্ডু কথা বলে নিলাম সোহমের মা সুচিতা জোয়ালদারের সঙ্গে, এবং সঙ্গে ছিলেন রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কালীচরণ সাহা মহাশয়। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, আবারও একবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ শুনলেন অনুষ্ঠানটি দ্বিতীয় পর্ব, আবারও কোনোদিন আমি সৌমিতা আড্ডু হাজির হয়ে যাব কোনো সাফল্যের কথা সাফল্যের গল্প নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির মাধ্যমিকের সাফল্যের শীর্ষে যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা। নমস্কার, শুভরাত্রি।
3: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান। মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকারী রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের সোহম জোয়ারদারের সাক্ষাৎকার সাক্ষাৎকারটি নিয়েছিলেন সৌমিতা আড্ডু। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।

0: হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
0: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
0: ফোন নম্বরটি আরও একবার 9749088189।
2: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
3: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
2: সেই একই চেনা ঠিকানায়
3: 421.9 মিটার,
2: 711 কিলোহার্টজ।
3: শুধু কি বাড়িতেই?
2: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
3: ঝকঝকে ডিজিটাল
2: কাহিনী কথা সুর তাল।
3: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
2: কারণ DRM সম্প্রচার
3: শুনতে ভুলবেন না।
2: Stay tuned.
4: আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: जोड़ीले स्पेनकी पाउला लोपेज र लुसिया रोड्रिगेजलाई पराजित गरे। प्री क्वार्टर फाइनलमा उनीहरूले जापानकी सुमिरे नाकाडे र मियो ताकाहाशीको सामना गर्नेछन्। फिफा विश्वकपमा मेक्सिकोमा खेलिएको समूह के को खेलमा कोलम्बियाले कंगोलाई 1-0 पराजित गर्दै नकआउट चरणमा प्रवेश गरेको छ। यसअघि ह्युस्टनमा भएको सोही समूह खेलमा पोर्चुगलले उज्बेकिस्तानलाई पराजित गरेको थियो। 41-वर्षीय क्रिस्टियानो रोनाल्डोका 2 उत्कृष्ट गोलले पोर्चुगललाई उज्बेकिस्तानमाथि 5-0 जीत हासिल गर्न मदत गरेको थियो। अन्त्यमा यस बुलेटिनका प्रमुख समाचार पुनः एकपटक। संयुक्त राष्ट्र संघमा पाकिस्तानले कश्मीर मुद्दा उठाएकोमा भारतद्वारा कड़ा आपत्ति। इरानमा रहेको भारतीय दूतावासद्वारा आफ्ना नागरिकहरूका लागि परामर्श जारी। पश्चिम बंगालको कोलकातामा निर्माणाधीन गोदाम भत्किँदा 3 जनाको मृत्यु, 5 जना घाइते। हकी इण्डियाद्वारा अर्को महिना हुने बेलायत भ्रमणको लागि 24-सदस्यीय जुनियर महिला टोलीको घोषणा। अनि फिफा विश्वकपमा कोलम्बिया कंगोलाई 1-0 पराजित गर्दै नकआउट चरणमा प्रवेश। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: आकाशवाणी खबर पढ़ सुदीप बसु। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামে ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। এখন অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থা প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনার বিষয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। তিনি আরও জানান, আগামীকাল বিধানসভায় তারাতলার এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে। নির্মাণে ত্রুটি থাকার সম্ভাবনার দিকটিও মুখ্যমন্ত্রী তুলে ধরেন।
2: এই প্ল্যানে ত্রুটি আছে, হেভি রেন বা মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি, সেটা হলে অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে উল্টে চলে গেছে, স্লিপ করেছে। মনিটরিং করছি, এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন, আমরা টাচে থাকব, আলোর ব্যবস্থা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন চালু থাকবে।
1: দুর্ঘটনাস্থলে ত্রাণ উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 12 থেকে 15 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে তাদের জল ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় নির্মাণাধীন বেসরকারি গুদামঘর ধসে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গুদামঘরটি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের লিজ দেওয়া জমিতে নির্মাণ করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, উদ্ধারকাজ জোর কদমে চলেছে এবং ইতোমধ্যে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের সহায়তায় বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট সমস্ত সংস্থা এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। দুই দেশ 2030 সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ আজ জানিয়েছেন, ভারত রাশিয়া বাণিজ্যের বর্তমান পরিমাণ প্রায় 60 বিলিয়ন মার্কিন ডলার। মস্কোয় দ্বাদশ প্রিমাকোভ রিডিংস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির অন্যতম এবং এর সম্ভাবনার দিকটি অত্যন্ত

0: তো ব্যাপক। তিনি ভারত রাশিয়ার সম্পর্ককে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেছেন। ভারতের সভাপতিত্বে ব্রিকস মহাকাশ সংস্থার প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে বিজ্ঞান প্রযুক্তি ও মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিশ্বব্যাপী মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানান, দুদিনব্যাপী এই বৈঠকে 10টি দেশের 26 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি ইসরো, ইনস্পেস এবং মহাকাশ বিভাগের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
1: I do think as foreign ministers, it is clearly our responsibility to take this relationship forward, to oversee what different parts of the government and different parts of our economy, of our country, do with each other in their interactions. In coordinating that and in really fashioning a more forward-looking, a more contemporary relationship in a more difficult world.
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা কত দূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও কথাবার্তা হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেঙ্গালুরু মুম্বাইতে রাজেশ এক্সপোর্টস লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, গতকাল শুরু হওয়া এই তল্লাশি অভিযান বিদেশি মুদ্রা বিনিময় আইনের লঙ্ঘন সংক্রান্ত তদন্তের অঙ্গ। তদন্তে উঠে এসেছে বিদেশে হওয়া কিছু লেনদেনের নথি অনুপস্থিত রয়েছে। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণপত্র বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহন্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। তারা সহসভাপতির দায়িত্ব থেকেও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন।
2: I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে। যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালু করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO সহযোগিতায় নেওয়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার একটি বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। ইউক্রেনের বাহিনীর তরফে জানানো হয়েছে যে জ্বালানি কাঠামো এবং সামরিক ক্ষেত্রকে নিশানা করতে এই হামলা। রাতভর ধরে চলা অভিযানে রাশিয়ার ওরেনবার্গ গ্যাস প্রসেসিং প্ল্যান্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে।

0: হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত 1094 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 277 জনের মৃত্যু হয়েছে। গত 15ই মে এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে 131 জনের শরীরে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে, 44 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সে দেশের স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক মহামারী বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি সপ্তাহেই আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। অরুণাচল প্রদেশের নিম্ন সুবনশিরি জেলায় ভারী বৃষ্টির জেরে সীমান্তবর্তী অসমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়াজেলি এলাকায় গত 24 ঘন্টায় 72.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের মুখোমুখি হবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ড খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন বিজ্ঞান ঘরে ও বাইরে। এই অনুষ্ঠানে শুনবেন 2টি কথিকা। প্রথমটি নদী আমাদের মা, এ বিষয়ে বলবেন শুভশ্রী ঘোষ। এবং তারপর বিস্ময় নয় বিজ্ঞান, এ বিষয়ে বলবেন সুজাতা রায়। 8:30 নজরুল গীতি, শিল্পী স্বস্তিকা মজুমদার। 9:15 শুনতে পাবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত আজকের বিধানসভা পর্যালোচনার রেকর্ডিং। 9:30 প্রান্তিক। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি। একটি ঘোষণা। আগামী 28 জুন 2026 রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আগামী 28 জুন 2026 পালস পোলিও সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কলকাতার তারাতলার ব্রেজব্রিজের কাছে নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 18 জনকে। ধ্বংসস্তূপে আরও অনেকেরই আটকে থাকার সম্ভাবনা। চলতি বিধানসভা অধিবেশনের পঞ্চম দিনে আজও রাজ্য বাজেটের ওপর আলোচনা চলে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, পশ্চিমবঙ্গে শিল্প বান্ধব পরিবেশ শীঘ্রই ফিরে আসবে। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দুদফায় বন্ধ থাকবে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার ব্রেজব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতরা বছর 40-এর রোহিত চৌধুরী ও বছর 30-এর কৃষ্ণ চৌধুরী বলে জানা গেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 18 জনকে, তাঁদের মধ্যে 8 জনের নাম জানা গেছে। SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আহতদের চিকিৎসা চলেছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। তবে কারা দায়ী, কী ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাতে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরেই আইনানুগ পদক্ষেপের কথা জানানো হবে। আগামীকাল বিধানসভায় তিনি এ সম্পর্কে বিবৃতি দেবেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকায় বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
1: ইনিশিয়ালি KMC-র ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, সরাসরি নির্দেশ দিয়েছি KMC-কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31 জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, পূর্ত দপ্তর, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম গড়ে

0: সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণস্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবের নজরদারিতে এই প্রক্রিয়া চলবে। কলকাতা মেট্রো, কলকাতা বন্দর এলাকায় লিজে থাকা জমির নির্মাণও এই পর্যালোচনার আওতায় আনা হবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজে ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলেছে যুদ্ধকালীন তৎপরতায়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ ও ডক্টর শরদ্বত মুখার্জি, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: তারাতলায় নির্মীয়মান গুদাম ধসের কারণ খুঁজতে তৎপর রাজ্য প্রশাসন। একাধিক সংস্থা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, আজ সকাল থেকেই পাঁচতলা ওই ভবনের একটি অংশ অস্বাভাবিকভাবে দুলে উঠেছিল। সেই অবস্থার কারণ খতিয়ে দেখতে কয়েকজন শ্রমিক ছাদের নিচে জড়ো হন। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই বিশাল লোহার বিম ও ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জানা গিয়েছে, কয়েক হাজার বর্গফুট জুড়ে থাকা ওই জমিটির মালিক কলকাতা বন্দর কর্তৃপক্ষ। একটি বেসরকারি চা সংস্থা লিজ নিয়ে সেখানে বহুতল গুদাম নির্মাণ করছিল। গত প্রায় দেড় বছর ধরে চলছিল নির্মাণ কাজ। দুপুরে সে নির্মীয়মান কাঠামোর বড় অংশ ধসে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন, শুধুমাত্র ভারী বৃষ্টি বা নরম মাটির কারণে এই বিপর্যয় ঘটেনি। প্রাথমিকভাবে পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, নির্মাণের পরিকল্পনাতেও ত্রুটি ছিল। দুর্ঘটনার সময় গুদামের ভিতর 40 থেকে 50 জন শ্রমিক কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সেনাবাহিনী, NDRF, দমকল, সিভিল ডিফেন্স এবং কলকাতা পুলিশের যৌথ উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে গ্যাস কাটার ও ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ওখানে যে অবৈধ নির্মাণ কাজ চলছে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল। এই ঘটনায় তিনি বন্দর কর্তৃপক্ষ, লিজ দেওয়া সংস্থা এবং কলকাতা পুরসভাকে সমানভাবে দায়ী করেন।
2: সেগুলো কোনো না কোনো রাজনৈতিক সংস্পর্শে থাকা লোকজনকে কন্ট্রাক্ট দেওয়া হয়, তারা লিজ দেয় কম পয়সায়, আর তারপরে সেগুলোকে তারা অন্যান্য কোম্পানিকে আবার ভাড়ায় দেয়। গোটা স্ট্যান্ড রোড থেকে গার্ডেন পর্যন্ত এই প্রক্রিয়া চলছে। ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছিল। আমাদের তরফ থেকে আগেই অভিযোগ জানানো হয়েছে এটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে কোর্টের জমিতে। কোর্টও দায়িত্ব এবং যাকে লিজ দিয়েছে তারও দায়িত্ব, কর্পোরেশনের দায়িত্ব।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও তারাতলায় ঘটনাস্থলে যান। দলীয় কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে আজও রাজ্য বিধানসভায় বাজেটের ওপর আলোচনা চলে। আজও আগামীকাল এই দুদিন মোট 10 ঘণ্টা আলোচনা চলবে। প্রথম দিনে আজ 5 ঘণ্টায় আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেন। আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। উল্লেখ্য, গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্ত 4,38,000 কোটি টাকার বাজেট পেশ করেন। এদিকে ট্রেজারি বেঞ্চে ন্যূনতম মন্ত্রী উপস্থিত না থাকায় কোরামের অভাবে অধিবেশন চলতে পারে না বলে বিরোধী দল আজ বিধানসভায় অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে কিছুক্ষণ অধিবেশনের কাজ বন্ধ থাকে। উল্লেখ্য, অধিবেশন চলাকালীন ট্রেজারি বেঞ্চে অন্তত 6 জন মন্ত্রিসভার সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক, কিন্তু আজ বেশ কিছুক্ষণের জন্য অধিবেশনে উপস্থিত ছিলেন 5 জন মন্ত্রী। রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেছেন, অচিরেই পশ্চিমবঙ্গে শিল্প বান্ধব পরিবেশ ফিরে আসবে। বণিক সভা অ্যাসোচেম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারিবারিক ব্যবসা ঐতিহ্যকে সম্মান জানিয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বের ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ডক্টর দাশগুপ্ত বলেন, দীর্ঘদিন এই বাংলা থেকে শিল্প মুখ ফিরিয়ে নিয়েছে, সুফল পেতে একটু সময় লাগবে, তবে আগামী দিনে রাজ্যের অর্থনীতি ভারতের সামগ্রিক অর্থনীতির সঙ্গে পাল্লা দিতে সক্ষম হবে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ জৈব প্রযুক্তি উন্নয়ন লিমিটেডের অবসরপ্রাপ্ত পরামর্শদাতা ও অধিকর্তা পদ্মশ্রী সম্মানে ভূষিত ডক্টর নারায়ণ চক্রবর্তী বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির কারণে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। প্রান্তিক মানুষ এবার প্রকৃত স্বাস্থ্য পরিষেবা পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
3: স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে নতুন সরকারের কাছে আশা করব একটাই জিনিস, সবকা সাথ সবকা বিকাশ। আমাদের প্রান্তিক রাজ্যের মানুষ, তার থেকে ধরে উচ্চ পর্যায়ের মানুষ, তারা যাতে সরকারি বেসরকারি পরিষেবা ন্যায্য মূল্যে বা যেখানে সুলভ মূল্যে দেওয়া যায় সেইগুলো পাবে, এটাই সরকারের কাছে আমি আশা করি।

0: রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন স্থানীয় সংবাদের পর রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত আরও 3 জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নদিয়ার পলাশীপাড়া থেকে 1 জন এবং মুর্শিদাবাদের রেজিনগর ও শক্তিনগর এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এরা হল ফাকার শেখ, জিয়ারুল শেখ ও সাবির শেখ। জিয়ারুল ও সাবিরকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 2018 সালের 13ই মে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাখালীতে সিপিআইএম কর্মী দেবু দাস ও উষা দাস নামে এক দম্পতিকে বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে পুলিশ গতরাতে গ্রেপ্তার করে। এদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। দুর্নীতির দায়ে ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আজ দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই আদেশ দেন। সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল 2 দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রথম দফায় আগামী শুক্রবার রাত 8টা থেকে 29 তারিখ সকাল 8টা এবং দ্বিতীয় দফায় 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান বিজ্ঞান ঘরে ও বাইরে। এই অনুষ্ঠানে আমাদের আজকের প্রথম কথিকা নদী আমাদের মা, এ বিষয়ে বলছেন শুভশ্রী ঘোষ।
2: শ্রোতা বন্ধুরা, উত্তরবঙ্গের মানুষের 3টে ঠিকানা, একটা আধার কার্ডে, একটা ভোটার কার্ডে আর একটা নদীর নামে। কেউ তিস্তাপাড়ের, কেউ তোর্ষাপাড়ের, কেউ মহানন্দাপাড়ের। আমার ছোটবেলার স্মৃতি জুড়ে আছে সেবক ব্রিজ। বর্ষায় নিচে তিস্তা ছুটত সাদা ঘোড়ার মতো, ফেনা উঠত 20 ফুট ওপরে, পাথরের গায়ে ধাক্কা খেয়ে জল ছিটকে আসত মুখে। ভয় লাগত, কিন্তু সরে আসতে পারতাম না। মনে হতো মা রাগ করেছেন, আবার মাই ডাকছেন কাছে। বড় হয়ে জানলাম মাকে আমরা নামে ডাকি কিন্তু চিনি না। মা তিস্তা 170 কিলোমিটার পথে, কোথাও 25 ফুট গভীর, কোথাও 3 ফুট চর। বর্ষায় ঘন্টায় কত কিউসেক জল ছাড়ে, পলি কত টন বয়, এই মেডিকেল রিপোর্ট আমাদের কাছে নেই। তাই মা রাগ করলে আমরা অসহায়। 21 জুন বিশ্ব জললেখ বিদ্যা দিবস। হাইড্রোগ্রাফি মানে জলের বিজ্ঞানসম্মত মানচিত্র, নদী বা থিমেট্রি, স্রোত, পলি, জলস্তর মাপা। এটা নাবিকের কাজ নয়, এটা আমাদের মায়ের স্বাস্থ্য পরীক্ষা। আজ এই আলোচনায় আমরা তথ্য দিয়ে দেখব উত্তরবঙ্গের নদীর শরীরটা কেমন, রোগটা কোথায়, আর জললেখ বিদ্যার ওষুধটা কী। নদীকে বাঁচাতে গেলে প্রথমে তাকে মাপতে হবে, জানতে হবে। ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন প্রতিষ্ঠিত 21 জুন 1921 সালে মোনাকোতে, 98টি সদস্য দেশ। কাজ সমুদ্র ও নাব্য নদীর জন্য অভিন্ন চার্ট, নিরাপদ নৌ চলাচল এবং সুনামি বন্যা সতর্কতা। জাতিসংঘ 2005 সালে 21 জুনকে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে ঘোষণা করে, কারণ পৃথিবীর 71% জল কিন্তু 80% সমুদ্রতল ও 50% নদী আজও ম্যাপহীন। 2026 সালের থিম হাইড্রোগ্রাফি সাপোর্টিং দ্য ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি অর্থাৎ জলসম্পদ থেকে টেকসই আয়। IHO-র হিসাব, নিরাপদ চার্ট থাকলে বন্যায় ক্ষতি 40% কমে, নৌ পরিবহন খরচ

খরচ 15% কমে, মৎস্য আয় 20% বাড়ে। উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। আয়তন 21,450 বর্গ কিলোমিটার। তিস্তা নদী সিকিমের 530 মিটার উচ্চতায় চুয়োলামু হ্রদ থেকে উৎপত্তি, হিমবাহ পুষ্ট। সিকিমে তিস্তা সমতলে তিস্রতা, পাথুরে খরস্রোতা, বর্ষায় রং কাদা বাদামি। বছরে 1.4 থেকে 1.5 কোটি টন সাসপেন্ডেড লোড এবং 3 থেকে 4 কোটি টন বেড লোড। ভারতের সবচেয়ে পলিবহুল নদী। সিকিমে 13টি জলবিদ্যুৎ প্রকল্প, নদী খণ্ডিত। পলি জমে তলদেশ 1950-এর 8 মিটার থেকে 2024-এ 2.5 থেকে 3 মিটারে নেমেছে। তোর্ষা নদী উৎপত্তি ভুটানের 480 মিটারে হা উপত্যকা থেকে। মূল স্রোত বারবার ভাগ হয়ে চর তৈরি করে। জল স্বচ্ছ, বালির চর সাদা। প্রতি 5 থেকে 7 বছরে মূল খাত 1 থেকে 2 কিলোমিটার সরে যায়। 2010 থেকে 2020 কোচবিহারের চ্যাংরাবান্ধা থেকে দিনহাটা 1.8 কিলোমিটার পশ্চিমে সরে গেছে। সমস্যা হল চর দখল করে চাষ, বর্ষায় 80% চর ডোবে, ভাঙন প্রবণ তীর 62 কিলোমিটার। জলঢাকা নদী উৎপত্তি সিকিম ভুটান সীমান্তের ডোংচু হিমবাহ থেকে, তিস্তার বৃহত্তম উপনদী। সমস্যা ফ্ল্যাশ ফ্লাড। 2020 জলঢাকা প্রকল্পের গেট খোলায় জলপাইগুড়ির ময়নাগুড়িতে আকস্মিক বন্যা। মহানন্দা নদী উৎপত্তি দার্জিলিংয়ের 210 মিটার পাগলা ঝোড়া থেকে, সমতলে ধীর একে বেঁকে চলে, যা মালদার দুঃখ নামেও পরিচিত। দূষণ শিলিগুড়ি শহরের 60 MLD নিকাশি ইটভাটার ছাই পড়ে। BOD 12 থেকে 15 মিলিগ্রাম/লিটার, সীমা 3 মিলিগ্রাম/লিটার। এবারে প্রশ্ন, জললেখবিদ্যা কী মাপে? প্রথমত বাথিমেট্রি নদীর তলদেশের মানচিত্র নেয়, অর্থাৎ নদীকে কেটে দেখা, কোথায় গভীর গর্ত, কোথায় বালির চর। মাল্টিবিম ইকো সাউন্ডার ADCP 1 সেকেন্ডে 10 পয়েন্ট মাপে। বিশেষ উল্লেখ্য, তিস্তার গজলডোবা অংশে 2008 সার্ভে বলেছিল মূল খাত 12 মিটার, 2024 ড্রোন দেখাচ্ছে 3.5 মিটার, অর্থাৎ 8.5 মিটার পলি জমেছে। এই বাথিমেট্রির ব্যবহার হয় ব্রিজের পিলার বসানোর আগে নিচে পাথর আছে কি বালি তা জানার জন্য। 2019 NH-10 সেতু ভাঙার কারণ ছিল পিলারের নিচে স্কাওয়ার, বাথিমেট্রি ডেটা ছিল না। দ্বিতীয়ত, স্রোতের বেগ ও দিক 3D ভেলোসিটি ম্যাপ বর্ণনা করে, কারণ নদী এক গতিতে বয় না। বাঁকের বাইরে স্রোত 3 মিটার/সেকেন্ড, ভিতরে 0.5 মিটার/সেকেন্ড। ADCP অকাস্টিক ডপলার কারেন্ট প্রোফাইলার নৌকা থেকে নামিয়ে নদীর আড়াআড়ি সেকশন মাপে। প্রসঙ্গত উল্লেখ্য, তোর্ষার দিনহাটা বাঁকে বাইরের দিকে স্রোত 2.8 মিটার/সেকেন্ড, ভিতরে 0.6 মিটার/সেকেন্ড, তাই বাইরের তীর প্রতি বছর 15 মিটার ভাঙছে। এই অবস্থার পরিবর্তনে থ্যালওয়েক বরাবর জিওব্যাগ ফেললে ভাঙন 70% কমবে বলে অনুমান। তৃতীয়ত, পলি পরিবহন সেডিমেন্ট লোড এর তথ্য পরিবেশন, জলের সঙ্গে কত বালি পাথর ভাসছে তা প্রকাশ করা। দু প্রকার লোড হল সাসপেন্ডেড লোড এবং বেড লোড, যা পরিমাপের যন্ত্র সেডিমেন্ট স্যাম্পলার ও টার্বিটারি সেন্সার। প্রসঙ্গত উল্লেখ্য, তিস্তা মনসুনে 1500 PPM পলি বয়, 1 ঘনমিটার জলে 15 কেজি কাদা, বছরে 1.5 কোটি ট্রাক
বোঝাই পলি ব্রহ্মপুত্রে পড়ে।

ব্যবহার, রেট বেড়ে 2 মিটার পার ঘন্টা হলে লাল অ্যালার্ট দেওয়া ও 6 ঘন্টা আগে নদী উপকূল থেকে প্রত্যেককে সরানো। এছাড়া নদীর মরফোলজি ও চর পরিবর্তনের তথ্য দেওয়া, কারণ নদী স্থির নয়, জীবন্ত। চর তৈরি হয়, ভাঙে, সরে, যা মাপা হয় ল্যান্ডস্যাট সেন্টিনেল 2 স্যাটেলাইট দ্বারা। 5 দিনে পরপর ছবি নিয়ে জানা যায় তোরসার চ্যাংরাবান্ধা চর 2000-এ ছিল 2.5 বর্গ কিলোমিটার এবং 2024-এ হয় 4.1 বর্গ কিলোমিটার। মানুষ বসতি বানিয়েছে। জানা যায় IIT খড়গপুরের তিস্তা মডেলে বলা হয় 10 বছরের বন্যা হলে মেকলিগঞ্জ, হলদিবাড়ি, দিনহাটার 147টি মৌজা ডুববে, জলস্তর 1.2 মিটার হয়ে দাঁড়াবে। এই তথ্য সংগ্রহ করে রিলিফ সেন্টার উঁচু রাস্তা কোথায় হবে আগে ঠিক করা সম্ভব। প্রসঙ্গত বলি, 4 অক্টোবর 2023 রাত 10:30 এর ঘটনা। সিকিমের সাউথ লোনাক হ্রদ ভেঙে 50 মিলিয়ন ঘনমিটার জল, বরফ এবং পাথর নেমে আসে। তিস্তা বাজারে জলস্তর 1.2 ঘন্টায় 15.2 মিটার বাড়ে, গতি 12 মিটার পার সেকেন্ড। 10 জন মৃত, 82 জন নিখোঁজ। NH-10-এর 41 কিমি ভেসে যায়। কারণ বিশ্লেষণ করলে জানা যায় হ্রদের আয়তন 2016 থেকে 2023-এ 40% বেড়েছে, কিন্তু রিয়েল টাইম সেন্সর ছিল না। জললেখ ডেটা থাকলে 6 ঘন্টা আগে সতর্কতা যেত, কিন্তু তা সম্ভব হয়নি। জলপাইগুড়ি, ধূপগুড়ি, বানারহাট 2015 থেকে 2024-এ 430 হেক্টর জমি নদীগর্ভে, ক্ষতি 280 কোটি টাকা। কোচবিহার, দিনহাটা ব্লক প্রতি বছর গড় 12.4 মিটার তীর ভাঙে, 8টি গ্রাম পুরো ভ্যানিস, কারণ বাথিমেট্রি চার্ট নেই। বাঁধ দেওয়া হচ্ছে ভুল জায়গায়, যেখানে স্রোত কম, ভাঙন বেশি সেখানে নয়। তোরসা তিস্তা জলঢাকার 280 হেক্টর চরে 4.2 লক্ষ মানুষের বসতি, 90% চর, 5 বছরের বন্যায় ডোবে। কারণ রেভিনিউ ম্যাপে চর খাস জমি, কিন্তু হাইড্রোগ্রাফিক ম্যাপ নেই, মানুষ জানে না কোন চর কত দিনে ডোবে। নদীর গায়ে ডিজিটাল স্টেথোস্কোপ বসাতে হবে। তিস্তা তোরসা জলঢাকায় প্রতি 15 কিলোমিটারে স্মার্ট গেজ, জলস্তর, বেগ, পলি, বৃষ্টি, খরচ 25 লক্ষ পার স্টেশন, মোট 60টি স্টেশন, 15 কোটি। সিকিমের 12টি বিপজ্জনক হিমবাহ হ্রদে GLOF সেন্সর এবং ক্যামেরা, জল 5% বাড়লেই SMS, USB ড্রোন নৌকা, মানুষের ঝুঁকি নেই, বর্ষায় ডেটা আসবে। 2023-এর মতো ঘটনায় 6 থেকে 8 ঘন্টা আগে সরানো যাবে, প্রাণহানি 80% কমবে। কি করতে হবে? নদী দূত, প্রতি গ্রামে 2 জন যুবক, সরকারি ট্রেনিং, স্মার্টফোনে রিভার ওয়াচ অ্যাপ, জলস্তর, ভাঙন, মৃত মাছের ছবি আপলোড করবে, স্কুল প্রজেক্ট আমার নদীর ডায়েরি, শিশুরা pH স্ট্রিপ, টার্বিডিটি টিউব দিয়ে জল পরীক্ষা করবে, বিজ্ঞান এবং আবেগ দুটোই শিখবে। নেপালের কোশি মডেল, কোশি নদীতে 2008 ভাঙনের পর কোশি বেসিন হাইড্রোগ্রাফিক সার্ভে হয়েছে, নদীর চরিত্র বুঝে বাঁধ সরা হয়েছে, ভাঙন 50% কমেছে, উত্তরবঙ্গ একই পথে হাঁটতে পারে। শ্রোতা বন্ধুরা, আমি শেষ করব আমার তটিনীর কথা দিয়ে। তটিনী মেকলিগঞ্জে থাকতেন, তিস্তার পাড়ে 2 বিঘা জমি, 2004-এর বন্যায় জমিটা নদী নিয়ে নিল, তিনি কাঁদেননি, শুধু বলেছিলেন নদী নিল, নদীই দেবে, কিন্তু আমাদের মাপতে হবে ও কতটা নেয় কতটা দেয়। তটিনী চলে গেছেন,

0: জমিটা এখনো নদী গর্ভে, কিন্তু তার কথাটা থেকে গেছে। 21শে জুন বিশ্ব জললেখবিদ্যা দিবস। আমরা যদি মায়ের গভীরতা না মাপি, স্রোত না বুঝি, পলি না গুনি, তবে মা রাগ করলে আমরা শুধু কাঁদব। মানচিত্রে উত্তরবঙ্গ থাকবে, কিন্তু মানচিত্রের নদীগুলো শুধু নীলদাগ। তিস্তা তোর্ষা জল ঢাকা, এরা আমাদের শত্রু নয়, এরা আমাদের রক্ত। এদের বুকে ধান ফলে, চা হয়, মাছ হয়। এদের ছেড়ে আমরা বাঁচব না, তাই শপথ নিই, আমার গ্রামের নদীর নাম দৈর্ঘ্য উপনদী আমি জানব। নদীর পাড়ে প্লাস্টিক ফেলব না, প্লাস্টিক মায়ের গলায় ফাঁস। বালি চুরি দেখলে প্রশাসনকে জানাবো, ছেলে মেয়েকে সাঁতার শেখাবো, আর নদীর বিজ্ঞানও শেখাবো। 21 জুন সকালে নদীর পাড়ে দাঁড়াবো, একটা চারা পুঁতব, একটা জলস্তর নোট করব, আর বলবো, মা, তোর মানচিত্র আমি বানাবো। তুই শুধু আমাদের ছেড়ে যাস না, কারণ মা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, মা মরলে আমরা সবাই উদ্বাস্তু।
1: নদী আমাদের মা, এ বিষয়ে এতক্ষণ বললেন শুভশ্রী ঘোষ। বিজ্ঞান ঘরেও বাইরে অনুষ্ঠানে এবারের বিষয় বিষয় নয় বিজ্ঞান, এ বিষয়ে বলছেন সুজাতা রায়।
2: শ্রোতা বন্ধুরা, ছোটবেলায় আমার ঠাকুমা বলতেন, ওই দেখ মেঘের ভাগে পিশাচিনে হাসছে। আমি ভয়ে মায়ের আঁচল চেপে ধরতাম। বড় হয়ে বুঝলাম ওটা লেন্টিকুলার ক্লাউড, বিজ্ঞানের ভাষায় মাধ্যাকর্ষণ তরঙ্গের খেলা। ঠাকুমার পিশাচিনি মরে গেল, জন্ম নিল এক নতুন বিস্ময়। মানুষের মন চিরকাল অদ্ভুতের প্রেমে পড়ে, আকাশে উল্কা পড়লে আমরা মানত করি, জঙ্গলে আলো নাচলে ভূত ভাবি, সমুদ্রে বিশাল ছায়া দেখলে সমুদ্র দৈত্য ভাবি, ভয় পাই আবার ছুটেও যাই কাছে। আর বিজ্ঞান, বিজ্ঞান হলো সেই সাহসী ছেলেটা যে ভয় পায় না, টর্চ হাতে অন্ধকারে নামে, বলে আগে দেখি তারপর বিশ্বাস করি। আজকের আলোচনায় আমরা ছুটব সেই বিজ্ঞানের সঙ্গে, অদ্ভুত সৃষ্টির পিছনে। কেন বজ্রপাতের সময় আকাশে নীল লাল আলো নাচে, কেন মেঘের ভিতর থেকে গর্জন না করে আলো ঝলকায়, কেন উত্তরবঙ্গের চা বাগানে উইল ও দ্য উইম্প দেখা যায়, কেন সিকিমের লেকের জল মাঝে মাঝে লাল হয়ে যায়। ভয় নয়, কুসংস্কার নয়, প্রশ্ন, পরীক্ষা আর এক রাশ বিস্ময় নিয়ে। কারণ অদ্ভুতকে জানলেই সে আর অদ্ভুত থাকে না, সে হয়ে ওঠে জ্ঞান। মনস্তত্ত্বের ভাষায় মানুষের মস্তিষ্ক প্যাটার্ন খোঁজে। মেঘে হাতির মুখ দেখি, চাঁদে বুড়ি দেখি, এটাকে বলে প্যারিডোলিয়া। অজানাকে জানার জন্য মস্তিষ্ক নিজেই গল্প বানায়। ভূত দৈত্য পরি সবই আমাদের মস্তিষ্কে লেখা প্রথম খসড়া। বিজ্ঞানী কার্ল সেগান বলেছিলেন, এক্সট্রাঅর্ডিনারি ক্লেইমস রিকোয়ার এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স। অদ্ভুত দাবির পিছনে ছুটতে গেলে প্রমাণ চাই, গল্প নয়। আমরা বজ্রপাত দেখি মেঘ থেকে মাটিতে, কিন্তু মেঘের 50 থেকে 90 কিমি উপরে মহাকাশের কিনারায় আরও একটা নাচ হয়। লাল রঙের জেলির মতো স্প্রাইট, নীল রঙের শঙ্কু, ব্লু জেট, রিংয়ের মতো এলপস। 1989 সালের আগে বিজ্ঞানীরাও বিশ্বাস করতেন না, পাইলটরা দেখতেন ক্যামেরায় ধরা পড়ত না। আসলে বজ্রপাতের সময় মেঘ থেকে প্রচণ্ড বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, সেই ক্ষেত্র উপরের বায়ুমণ্ডলের নাইট্রোজেন অণুকে আঘাত করে, নাইট্রোজেন উত্তেজিত হয়ে লাল নীল আলো ছাড়ে, একে বলে ট্রানজিয়েন্ট লুমিনাস ইভেন্ট। দার্জিলিং কালিম্পংয়ের উঁচু পাহাড় থেকে পরিষ্কার রাতে এই স্প্রাইট দেখা যায়। ইসরোর স্যাটেলাইট এখন ছবি তুলছে। আগুনের গোলার গল্প গ্রামে কে শোনেননি, বল আগুন জানালা দিয়ে ঢুকে ঘর পুড়িয়ে দিল। 50 বছর ধরে মানুষ এই গোলাকার আগুনের কথা বলছে, বিজ্ঞানীরা হাসতেন। 2014 সালে চীনের বিজ্ঞানীরা প্রথমবার স্পেকট্রোমিটার দিয়ে বল লাইটনিং এর আলো বিশ্লেষণ করলেন, দেখা গেল বজ্রপাত মাটির সিলিকন মাটিকে

এ বাষ্প করে দেয়। সেই বাষ্প ঠান্ডা হয়ে জ্বলন্ত সিলিকনের ছোট ছোট গোলা তৈরি করে, অক্সিজেন পেয়ে 5 থেকে 10 সেকেন্ড জ্বলে। অদ্ভুত শেষ, রসায়ন শুরু। উত্তরবঙ্গের সমতলে গরমের দুপুরে দূরে জল দেখা যায়, মরিচিকা। সাহারা মরুভূমির ফাটা মর্গানাতে দূরের শহর উল্টো হয়ে ভাসে। আসলে গরম বাতাস হালকা, ঠান্ডা বাতাস ভারী। আলো যখন এক স্তর থেকে অন্য স্তরে যায়, বেঁকে যায়, একে বলে রিফ্র্যাকশন। বেঁকতে বেঁকতে আলো আমাদের চোখে এসে ছবি বানায় যা বাস্তবে নেই। মরিচিকা মিথ্যা নয়, আলোর সত্যি। সিকিমের গুড্ডংমার লেক লাল জল, মাঝে মাঝে গুড্ডংমার লেকের জল রক্তের মতো লাল হয়ে যায়, স্থানীয়রা বলেন দেবতার রাগ। আসলে লেকের জলে ডুনালিয়েলা সেলিনা নামের শৈবাল থাকে, এই শৈবাল বিটা ক্যারোটিন তৈরি করে নিজেকে বাঁচাতে। সূর্যের আলো বেশি পড়লে শৈবাল লাল রং ছাড়ে, লবণ বেশি হলেও একই রং। অদ্ভুত লেক, বিজ্ঞানের ছোট কারখানা। রাতে তিস্তার পাড়ে দাঁড়ালে মাঝে মাঝে গুনগুন শব্দ শোনা যায়, মাঝিরা বলে নদীর গান। রহস্যটি হলো নদীর বড় বড় পাথরের ফাঁক দিয়ে জল যখন নির্দিষ্ট বেগে যায়, পাথরগুলো কম্পন করে। কম্পনের ফ্রিকোয়েন্সি 20 থেকে 200 হার্টজ হলে মানুষের কানে গান লাগে, একে বলে ইওলিয়ান সাউন্ড, বাঁশির মতো। বায়োলুমিনেসেন্স সমুদ্রের তারা। বঙ্গোপসাগরে রাতে নৌকা চালালে জল ফসফরাসের মতো জ্বলে, মাছের লেজের ঝাপটায় আলোর ঢেউ। নকটিলুকা সিন্টিলেন্স নামের এককোষী প্ল্যাঙ্কটন, ওদের শরীরে লুসিফেরি এবং লুসিফেরেস রাসায়নিক আছে, ধাক্কা লাগলে রাসায়নিক বিক্রিয়ায় ঠান্ডা আলো তৈরি হয়। এটিপি খরচ হয় না, তাই আলো জ্বলে কিন্তু গরম হয় না। চা বাগান জলাভূমিতে রাতে নীল সবুজ আলো ভেসে বেড়ায়, মানুষ পিছু নিলে জলায় পড়ে, ভূতের আলো। জলাভূমিতে মৃত গাছপালা পচে মিথেন pH 3, ডাইফসফোন pH 2 গ্যাস তৈরি হয়। এই গ্যাস বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে হালকা নীল সবুজ শিখা দেয়, হাওয়ায় ভাসে, মানুষের সঙ্গে চলে, ভূত নয় রসায়ন। ডুয়ার্সের জঙ্গলে কিছু গাছ কাটলে ক্যাক করে চিৎকারের মতো শব্দ হয়, আসলে গাছের ভিতরে জলের চাপ থাকে, কাটলে সেই চাপ হঠাৎ বেরিয়ে ক্যাভিটেশন তৈরি করে, কোটি কোটি ছোট বুদবুদ ফাটার শব্দ একসঙ্গে চিৎকার লাগে, গাছ কাঁদে না, পদার্থবিদ্যা কথা বলে। রোমানিয়ার ট্রোভ্যান্স পাথর, বৃষ্টি হলে আকারে বড় হয়, ফেটে নতুন ছোট পাথর জন্ম দেয়, মানুষ বলে জীবন্ত পাথর। পাথরের ভিতরে ক্যালসিয়াম কার্বোনেটের সিমেন্ট থাকে, বৃষ্টির জল এবং বালি ঢুকে রাসায়নিক বিক্রিয়ায় নতুন স্তর জমায়, ভিতরের চাপে ফেটে ছোট টুকরো বের হয়, পাথর বাঁচে না, বাড়ে। অ্যাক্সোলোটল কাটা পা গজানো স্যালামান্ডার, মেক্সিকোর এই প্রাণী পা কেটে গেলে নতুন পা গজায়, চোখ হাটের অংশ, বিজ্ঞানীরা অমর প্রাণী বলেন। অ্যাক্সোলোটলের জিন PAX7 স্টেম সেলকে জাগিয়ে দেয়, কাটা জায়গায় ব্লাস্টেমা তৈরি করে, কোষের দলা, সেই কোষ মনে রাখে আমি পা, তাই পাই হয়। মানুষেরও এই জিন আছে কিন্তু ঘুমিয়ে, বিজ্ঞান এখন সেই ঘুম ভাঙাতে চায়। টার্ডিগ্রেড জলের ভালুক, 1 মিলিমিটারের প্রাণী, মহাকাশের শূন্যতা, -270 ডিগ্রি ঠান্ডা, 10 ডিগ্রি গরম, তেজস্ক্রিয়তা সব সহ্য করে, বিপদে ক্রিপ্টোবায়োসিস অবস্থায় থাকে, যায় শরীরের 97% জল বের করে দেয়। টার্ডিগ্রেড স্পেসিফিক ইন্ট্রিনসিক্যালি ডিসঅর্ডার্ড প্রোটিন নামের প্রোটিন DNA কে কাছের মতো জমিয়ে দেয়, জল পেলেই আবার বাঁচে।

0: 30 বছর পরেও। ইলেকট্রিক ইল, 80 ভোল্টের মাছ, অ্যামাজনের এই মাছ শরীর থেকে বিদ্যুৎ ছাড়ে, শিকার মারে, শত্রু তাড়ায়। ওর শরীরে 60 ইলেকট্রোসাইট কোষ ব্যাটারির মতো সাজানো, সোডিয়াম পটাশিয়াম আয়রনের চলাচলে বিদ্যুৎ তৈরি। মানুষের স্নায়ুও তো একই সিস্টেমে চলে, পার্থক্য ইলের ব্যাটারি বড়। বিজ্ঞানের ছুটে চলা কীভাবে অদ্ভুতকে ধরা হয়, ভুল হলেও বিজ্ঞান থামে না। 1903-এ রাইট ভাইয়েরা উঠতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিলেন, 1908-এ আকাশে উঠলেন। অদ্ভুত উড়ন্ত লোহা আজ রোজকার প্লেন, শিলিগুড়ি, ডুয়ার্স, দার্জিলিং অদ্ভুতের খনি। তরাইয়ের মিমিক্রি প্রজাপতি, একটা প্রজাপতি দেখতে ঠিক বিষাক্ত প্রজাপতির মতো, পাখি খায় না। জলপাইগুড়ির গম্বুজ মেঘ, বর্ষার আকাশে বিশাল গম্বুজের মতো মেঘ। কিউমুলো নিম্বাস ম্যামাটাস, নিচে তাকালে পেটের মতো ঝুলে থাকে, দেখতে ভয়ঙ্কর, কিন্তু বিজ্ঞান বলে এটা শক্তিশালী ঝড়ের চিহ্ন। শ্রোতা বন্ধুরা, আমি শেষ করব আমার ছেলের দেখা একটা কথা দিয়ে। গত বছর ওকে নিয়ে সেবক ব্রিজে গিয়েছিলাম, বর্ষার তিস্তা গর্জাচ্ছে, হঠাৎ আকাশে স্প্রাইট, লাল আলোর ঝলক। ছেলে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরল, আমি বললাম ভয় পাস না, ওটা নাইট্রোজেনের আলো। ছেলে আমার দিকে তাকিয়ে বলল, বাবা নাইট্রোজেনের আলো তো সুন্দর, তাই না? সেদিন বুঝলাম বিজ্ঞান অদ্ভুতকে মারে না, অদ্ভুতকে বোঝায়, আর বোঝা জিনিস আরও সুন্দর হয়। ঠাকুমার পিসাচিনী মেঘ আজ লেন্টিকুলার ক্লাউড, মাঝির নদীর গান আজ ইউলিয়ান সাউন্ড, গ্রামের আলেয়া আজ মিথেন ফ্লেম। নাম বদলেছে, বিস্ময় বদলায়নি, শুধু ভয়টা কেটে গেছে, জায়গা নিয়েছে কৌতূহল। বিজ্ঞান ছুটছে কেন? কারণ মানুষের মন ছুটতে ভালোবাসে, প্রশ্ন করতে ভালোবাসে, কেন বলতে ভালোবাসে। আজ আমরা মঙ্গলে রোভার পাঠাই, সমুদ্রের 1 কিমি নিচে সাবমেরিন নামাই, ডিএনএর অক্ষর পড়ি, তবুও মহাবিশ্বের 95% ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি আমরা জানি না। অর্থাৎ অদ্ভুত শেষ হয়নি, অদ্ভুত মাত্র শুরু হয়েছে। তাই আসুন আমরা ভয় পেয়ে চোখ বন্ধ না করি, টর্চ হাতে নিই, প্রশ্ন করি, ছেলেমেয়েকে প্রশ্ন করতে শেখাই। কারণ যে জাতি প্রশ্ন করে সে জাতি থেমে থাকে না। যে শিশু প্রজাপতির ডানায় রামধনু দেখে সেই একদিন নতুন রং আবিষ্কার করবে। অদ্ভুত সৃষ্টির পিছনে বিজ্ঞান ছুটছে, আর বিজ্ঞানের পিছনে ছুটছে মানুষ, তার কৌতূহল, তার স্বপ্ন, তার না থেমে থাকা মন। আকাশে স্প্রাইট জ্বলবে, নদী গান গাইবে, পাথর বাড়বে, আর আমরা দেখব, শুনব, বুঝব আর বলবো, বাহ প্রকৃতি, তুমি কি অদ্ভুত সুন্দর। বিশ্বের অপর নাম বিজ্ঞান।
1: বিস্ময়ের অপর নাম বিজ্ঞান। এ বিষয়ে এতক্ষণ বললেন সুজাতা রায়। শ্রোতা বন্ধুরা, বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

একটি ঘোষণা। আগামী 28 জুন 2026 তারিখে রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এই দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন স্বস্তিকা মজুমদারের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি।

0: 11 কিলোহার্টজে। এখন শুনবেন আজকের বিধানসভা পর্যালোচনার রেকর্ডিং।
1: সাংবাদিক বিপ্লব চক্রবর্তী।
2: দলের বিধায়করা পটাশপুরের বিধায়ক কেলেঘাই কপালেশ্বরী নদী সংস্কারের দাবি করেন। তার বক্তব্য, এই গুরুত্বপূর্ণ নদীগুলো সংস্কার না হওয়ায় প্রতি বছর বন্যা কবলিত হয়, প্রচুর মানুষ দুর্ভোগে পড়েন, কাঁচাবাড়ি ভাঙে, জলমগ্ন অবস্থায় বিপাকে পড়েন মানুষ, যা থেকে পরিত্রাণ দরকার। কিন্তু বিগত সরকার সমস্যা সমাধানের চেষ্টা করেনি। এই সমস্যা সমাধান করলে হাজার হাজার মানুষ উপকৃত হতো। বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচি ব্যারাকপুরের সাধারণ মানুষের জন্য মেট্রো রেলের কথা তুলে ধরেন। তিনি বলেন, ব্যারাকপুরের মানুষের দীর্ঘদিনের দাবি এই মেট্রো রেলের। এই প্রক্রিয়াও চলছিল, তবে কাজ থমকে গেছে, পাইপলাইনের কাজের জন্য আটকে যাচ্ছে। এটি তৈরি করালে নিত্যযাত্রী তথা গোটা ব্যারাকপুরবাসীর সুবিধা হবে। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বলেন, জল সমস্যায় দীর্ঘদিন ধরে জেরবার মধ্য উত্তর কলকাতা, প্রতি বছর বর্ষার জল জমার বড় সমস্যা। আগে সরকার চেষ্টা করেছে সমস্যা সমাধানের, তা সত্ত্বেও পুরো সমাধান করা যায়নি। বেলেঘাটা চত্বরে খাল রয়েছে, এই খালের কারণেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়। খাল সংস্কার করা ঠিক না হওয়ার জন্য বেলেঘাটা এলাকায় জল জমার সমস্যা তৈরি হয়, ফলে দ্রুত সংস্কার কাজ প্রয়োজন। আর যাতে সমস্যা না হয় তার জন্য এটা খুবই জরুরি। এরকমই শাসক ও বিরোধী দলের বিধায়করা উল্লেখ পর্বে সমস্যার কথা তুলে ধরেন। বুধবার রাজ্য বাজেটের উপরে 5 ঘন্টা আলোচনা চলে। আলোচনায় অংশ নেন বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কংগ্রেস সহ বিভিন্ন দলের 32 জন বিধায়ক। গত সোমবার ডক্টর স্বপন দাশগুপ্তের পেশ করা 4,38,000 কোটি টাকার বাজেট নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাগযুদ্ধের সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থান, যুবভাতা, অন্নপূর্ণা যোজনা, শিল্প বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং রাজ্যের আর্থিক অবস্থাকে কেন্দ্র করে সরকারকে চাপ ফেলতে পারে বিরোধীরা। অন্যদিকে বিজেপি বিধায়কদের বাজেটকে অন্তর্ভুক্তিকরণ এবং উন্নয়নমুখী বলে তুলে ধরে সরকারের অবস্থানও ব্যাখ্যা করা হয়েছে। তৃণমূল বিধায়ক সমীর জানা বাজেটের ভূয়সী প্রশংসা করেন। বিরোধী বেঞ্চ বসেও পুরোটাই রাজ্য বাজেটের সমর্থনে বক্তব্য রাখেন তিনি। সমীর জানা বলেন, বাজেটে দৃষ্টিভঙ্গি ভালো, সর্বক্ষেত্র তুলে ধরা হয়েছে, রাজ্যে লগ্নি ও শিল্প সম্ভাবনা তৈরি হবে। বাজেটে যে কর্মসংস্থান ঘোষণা হয়েছে তা বাংলার জন্য মঙ্গল। তোলাবাজি বন্ধে আইন আনা হচ্ছে, এটা ভালো একটা দিক। বাজেট নিঃসন্দেহে একটা ভালো জায়গায় যাবে। তিনি বলেন, শিল্পপতি ও অর্থনীতিবিদরাও এই বাজেট প্রশংসা করেছেন, এমন ভালো বাজেট বিগত দিনে হয়নি। তৃণমূল বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বলেন, হাউসে গণতন্ত্র ছিল না, আগের স্পিকার আমাকে বলতে দিতেন না, মাইক বন্ধ করে দিতেন, আমার ফোন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের আঘাত করা হয়েছিল, সিনিয়র বিধায়কদের মারধর করে চশমা ভেঙে ফেলা হয়েছিল। এখন তো হাউসে কথা বলা যাচ্ছে, রাজ্যে গণতন্ত্র ফিরে আসছে। রাজ্যে শিল্পায়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি। হিরণ বলেন, বড় বড় কাট আউট দিলেই শিল্প হয় না, উন্নয়ন হয় না, শিল্প ও উন্নয়নের জন্য জমি লাগে, বর্তমান সরকার শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। বিজেপি বিধায়ক তুঞ্জ্যোতি তিওয়ারি বর্তমান সরকারের এই বাজেটকে ঐতিহাসিক বাজেট বলে আখ্যা দেন। তিনি বলেন, 15 বছর পর এমন বাজেট দেখল রাজ্য। 350 জন কার্যকর্তা খুন হয়ে যাওয়ার পরে রাজ্যে বদলে এসেছে। ডিএ দেওয়া নিয়ে বিগত সরকার ছিল চরম উদাসীন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের বলতেন, ঘেউ ঘেউ করবেন না, সরকারি কর্মচারীদের কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করা হতো। এই সরকার বাজেটে সরকারি কর্মচারীদের প্রতিশ্রুতি পূরণ করেছে। পাশাপাশি এদিন নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হয়েছেন তিনি। মেধাকে গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সুধু অধিকারীকে ধন্যবাদ জানান তরুণ জ্যোতি। রাজা

0: ঢাকার গোপালপুর বিধানসভায় স্বাস্থ্যকেন্দ্র নেই, সেটা হলে প্রচুর মানুষের সুবিধা হবে বলেও জানান তরুণ তেওয়ারি। বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল আক্রমণাত্মকভাবেই রাজ্য বাজেট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিগত দিনে চোরদের জন্য বাজেট হতো, মিড ডে মিলে কম বরাদ্দ হতো, মিড ডে মিল লুট হতো, বিভিন্ন ক্ষেত্রে লুট হয়েছে, গঙ্গা ভাঙনের নামে প্রচুর টাকাও লুট হয়েছে। তদন্তের আওতায় আনতে চাইছি, বর্তমান সরকার গোটা বিষয়গুলোকে সার্বিকভাবে তদন্তের আওতায় আনুক। কুলপির বিধায়ক নদী ভাঙন নিয়ে বিধানসভা অধিবেশন কক্ষে সরব হন। তিনি বলেন, নদী ভাঙন করতে হবে, নদী ভাঙনের ফলে কাঁচা বাড়ি ঘর ভেঙে পড়ছে, বিনামূল্যে সেচের জল দেওয়ার ব্যবস্থা করা হোক, এমনই দাবি তুলেছেন তিনি। হাসপাতালের পরিষেবা ভালো করার কথাও বলেন কুলপির এই বিধায়ক। কুলপিতে জল আসনিক প্রবণ, জল স্বপ্ন প্রকল্পে 100% পানীয় জল পরিষেবা দেওয়া হোক, 42টা ইনভার্টারে বায়ু দূষণ হচ্ছে, গোটা কুলপি বিধানসভাকে দূষণমুক্ত করার দাবি তোলেন কুলপির বিধায়ক। বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী বলে, নারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে, ভাইপো সংস্কৃতি ছিল রাজ্যে, এখন আর সেটা থাকছে না। টালিগঞ্জ বিধানসভা এলাকায় চুরি ও দুর্নীতি চলছিল, এবার নতুন করে সাজানো হবে। আগামীকাল সকাল 11টায় বসবে ফের অধিবেশন, তারাতলা দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বাজেটের উপর আরও 5 ঘন্টা আলোচনা শেষে জবাবি ভাষণ দেবেন তিনি।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল, পর্যালোচনা করলেন সাংবাদিক বিপ্লব চক্রবর্তী।
2: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত আজকের বিধানসভা পর্যালোচনার রেকর্ডিং। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গজল। প্রথম শিল্পী মোহাম্মদ রফি।

0: এতক্ষণ গজল শুনলেন প্রথমে মোহাম্মদ রফি এবং তারপর বেগম আক্তারের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি।
1: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে অনুষ্ঠান প্রান্তিক।
2: লেখিকা গৌতমী ভট্টাচার্যের অনবদ্য সাহিত্য সম্ভার।

0: অনুগল্প সংকলন অনুকল্প, শিশু কিশোর গল্প সংকলন রং মশাল, সামাজিক এবং রহস্য গল্প সংকলন দ্রোহকাল, লেখিকা গৌতমী ভট্টাচার্যের আরও লেখা গল্প সংকলন হৃদয় দুয়ার খোলো মনের কলমে। লেখিকা গৌতমী ভট্টাচার্যের কলমে এই বইগুলি যদি পেতে চান তবে যোগাযোগ করুন এই নম্বরে 9475054669। নম্বরটি আবার বলছি 9475054669। শিক্ষা জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান রিভারডেল হাই স্কুল আপনার শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান রিভারডেল হাই স্কুল CBSE অনুমোদিত। এই স্কুলের ঠিকানা 25-2 বৈষ্ণব ঘাটা লেন, কলকাতা 7,47। ওয়েবসাইট www.rskolkata.in, ফোন নম্বর 9836747400। নম্বরটি আবার বলছি 9836747400। শিক্ষা জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান রিভারডেল হাই স্কুল।
1: নমস্কার শ্রোতা বন্ধুগণ, আমি আজকে আবার এসে গেছি আমাদের সকলের প্রিয় প্রান্তিক অনুষ্ঠানে। আজকে আমার সঙ্গে আছে শ্রীমতী গৌতমী ভট্টাচার্য, যিনি কবি এবং লেখিকা হিসাবে যথেষ্ট নাম করেছেন, এবং আর রয়েছে শুভাশিস ঘোষ, এ যুগের এক বিখ্যাত কবি। আমি সবার আগে যাচ্ছি গৌতমীদের কাছে। গৌতমীদি, তোমার এই লেখালেখির জগতে কিভাবে আসা?
2: ছোট থেকেই আমি মনের আনন্দেই লিখতাম, কিন্তু সেই লেখাগুলো কোনোদিন আমি কোথাও যত্ন করে রাখিনি, কালের স্রোতে কোথাও হারিয়ে গেছে। তারপরে একটু বড় হওয়ার পর, সম্ভবত যখন PhD করছি ঠিক সেই সময়ে কিছু কিছু লেখা লিখেছিলাম।
1: তুমি কোন বিষয়ে PhD করেছো?
2: আমি বাংলায় মধ্যযুগের ওপর PhD করেছি।
1: আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। মধ্যযুগে মানে সুলতানি আমল টামল ওই সব সময়?
2: একদম ঠিক সেই সময় আমি আবার লিখতে শুরু করি। তারপরে আমার ভীষণভাবে গ্যাপ পড়েছে, সেই সময় অনেক লেখা আমার পরবর্তীকালে বই আকারে প্রকাশ হয়েছে এবং পত্রপত্রিকায় অল্প স্বল্প তখন লিখতাম। সেই সময় এত পত্রপত্রিকার বোধ হয় প্রচলন ছিল না, পাই পরে তো আমরা প্ল্যাটফর্মটা পেয়েছি ফেসবুকে। তারপরে আবার আমার পারিবারিক সমস্যার জন্য আমাকে লেখা একটু বন্ধ ছিল, তারপরে আবার আমি শুরু করেছি, সেইটা কিন্তু আমার এখন চলছে। আবার যে শুরুটা করলাম ফেসবুক দিয়ে, এবং বিশেষ একজনের কথা বলতে হয়, আমার খুব প্রিয় একটি গ্রুপ, তার কর্ণধার রত্না ঘোষের জন্য আমি কিন্তু আবার লেখাটা শুরু করেছিলাম। তার আগে আমার সম্পূর্ণভাবে প্রায় আমি 7-8 বছর লিখিনি, কিন্তু এখন আমি আবার কন্টিনিউ করছি।
1: এখন তুমি প্রচুর লিখছো, বিভিন্ন পত্রপত্রিকায় তোমার লেখা পাওয়া যায় এবং তোমার প্রচুর বইও আছে। কী কী বই তোমার আছে?
2: আমার হৃদয় দুয়ার খোলো একটা যৌথ সংকলন ছিল, দ্রোহকাল আমার একক সংকলন, অনুকল্প আছে, গতবার আমি একটা বাচ্চাদের বই লিখেছিলাম রং মশাল, আর তাছাড়া আমার পত্রপত্রিকা তো আছেই, আরেকটা হচ্ছে মনের কলম, এটাও আমার যৌথ সংকলন, আরেকটা ছিল আমার যৌথ সংকলন স্মরণ নাম ছিল আমার।
1: মোটামুটি অনেকগুলো বই বেরিয়ে গেছে
2: আমার,
1: প্রতি বই মেলায় মোটামুটি বেরোচ্ছে বই,
2: অবশ্যই বেরোচ্ছে, চেষ্টা করি আমরা।
1: ঠিক আছে, আর প্রথমে তোমার একটা কবিতা শুনে নি। হ্যাঁ ঠিক আছে, শুরু করো।
2: হ্যাঁ, কবিতার নাম কন্যা শ্লোক। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, হাজার জনতার স্রোতে জনতার কণ্ঠে দিন রাত হাঁটছে সে, হাঁটছে অস্পৃশ্য গুঞ্জনে। আমি আছি, আমি থাকব, আমার মৃত্যু নাই, আমি ঘনা, আমি দ্রৌপদী, আমি সীতা। আ সমুদ্র হিমাচল, মণিপুর থেকে বিন্ধ্যাচল, নির্ভয়া অভয়া নিপীড়িত নির্যাতিতা, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তরের সীমাচল, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস দিশেহারা, ধ্বংস হোক ঈর্ষা, ধ্বংস হোক বিকৃত দুরাচার, নেশাতুর কামনার আধার হতে হোক উজ্জ্বল উদ্ধার, সৃষ্টির আদি ক্ষণ থেকে প্রতিবাদ মুখর দিবারাত্রি, বর্তমানের আমি চন্দ্র অভিযাত্রী, তবুও কালো ছায়ায় আচ্ছন্ন সমাজ পরিবার, নেই সেথা সুস্থ যাপনের অধিকার, মুষ্টিবদ্ধ হাত তুলেছে জেহাদ, সত্যের পথে ন্যায়ের সাথে বজ্র নিনাদ, বাজুক পাঞ্চজন্য জ্বলুক বহু বর্ষের পুঞ্জীভূত ক্ষোভের আগ্নেয়গিরি।

0: যুগ যুগান্তরের অপমান দুঃখ নিবারি, রণহুঙ্কারে কাপিছে মেদিনী, অপমানে বসুন্ধরা, প্রতিবাদী নশ্বর অগ্নিকন্যার জয়ে নাবুক শান্তিধারা।
1: অসাধারণ একটি কবিতা শুনলাম গৌতমী ভট্টাচার্যর কণ্ঠে, ওনার নিজের লেখা অসাধারণ একটি কবিতা। এরপর আমি চলে আসছি শুভাশিসের কাছে। শুভাশিস একজন শিক্ষক, আমি ওর কাছে জানবো ওর পড়াশোনার জার্নি এবং লেখালেখির জার্নি সম্পর্কে।
2: দিদি, আমি যাদবপুর থেকে আমার পিএইচডি করা,
1: কোন বিষয়ে?
2: অর্থনীতি।
1: আচ্ছা।
2: আমার ইনোভেটিভ ক্যাপিটাল হচ্ছে আমার সাবজেক্ট, সেটা নিয়ে আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি। ওর পাশাপাশি আমার এই প্যারালালি চলেছিল, তখন একটা ছাত্র সংগ্রাম বলে বন্ধুরা একটা পত্রিকা বের করেছিল যাদবপুরে, সেখানে আমাকে দেখলাম একদিন লিড ইনচার্জ, মানে ওই বানিয়ে দিয়েছে সম্পাদক। হ্যাঁ, সম্পাদকের আমি কিছুই জানি না তখন আর কি, সম্পাদনা কি করে করে, বই কি করে বের করে বা কিভাবে কি হয়। তখনকার দিনে তো ওই যা টাকা পয়সা সবাই জমাতো সেই দিয়ে এই ছোট ছোট পত্রিকাগুলো বের হতো, সেখান থেকেই টামার দানে আমাদের নিয়ে গেল সন্দীপ দা লিটল ম্যাগাজিনের স্টলে। সেখানে আমি ওই প্রথম দেখতে পেলাম যে লিটল ম্যাগাজিনও এতটা গুরুত্ব পায়, এতটা মর্যাদা পায়,
1: স্বাভাবিক
2: যে এটা আমার কাছে এই চোখ খুলে গেল যে এখানেও লেখালেখি করা যায়। ওই আমাকে ইনচার্জ বানিয়ে আমি তখন এডিট ফেডিট গুলো করতাম, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে দেখলাম এডিট করতে করতে আমার এই শব্দের এই মার প্যাচ আমার খুব ভালো লাগে, শব্দের অলঙ্করণ, শব্দের শব্দকে নিয়ে খেলা।
1: তখনও লেখা শুরু হয়নি?
2: না দিদি, আমি প্রথম প্রবন্ধ লিখি বিভূতিভূষণের জন্ম শতবার্ষিকীতে, কোথায় পাবো তারে বলে একটা প্রথম আমাদের ওই ছাত্র সংগ্রামে বেরোলো, হ্যাঁ, সেটা খুব রিসার্চ করে।
1: কবিতা আমি পড়েছি কিছু কবিতা, সেই কবিতাগুলোতে দেখা যায় প্রেমের কবিতা প্রচুর আছে, সেটা কবে থেকে শুরু?
2: আসলে দিদি, প্রেম নিয়েই তো এত যত মানে মানুষের ইয়েটা কোথায়, প্রেম তো লোকান্তরিত প্রেম হয়, প্রেমের অনেক ভার্সন আছে, রবীন্দ্রনাথের তো প্রেম নিয়ে ছড়াছড়ি। তাই এবার প্রেমের দৃষ্টিভঙ্গি দেখো, ওই ওই টাইমে যে যেসব যা হয়েছে, যেগুলো যেগুলো মনে মনে গেঁথে এসেছে, হ্যাঁ, সেখানে সেখান থেকেই বেসিক্যালি ওই উপাদানগুলো নেওয়া এবং তার উপরে নানানভাবে শব্দ চড়িয়ে সেগুলোকে তৈরি করা। যেরকম আমাদের আমার কাছে খুব যে একটা বই ছিল, তখন আমি বারবার সবাইকে বলতাম দেখ ছন্দটা খুব যদি বেসিক কাঠামোটা না জানিস না তাহলে কিন্তু হবে না। এবার বলছে ছন্দ কি, আমি বললাম এই দেখ একটা কবিতা আমি বলছি, সূর্য বেটা বুর্জ বাজে দুর্যোধনের ভাই, গর্জনে তার তুর্য বাজে তর্জনে ভয় পাই। এটা কিন্তু ছন্দের দিক দিয়ে সব কিছু ঠিক আছে যদি কেউ হিসেব করে দেখে, কিন্তু কবিতাটা কবিতা হয়নি কেন? সূর্য কখনো বুর্জ হতে পারে না, এই যে আনরিলেটেড স্টাইলে হবে না কিন্তু। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টেরও একটা অ্যাবস্ট্রাক্ট, এমন অতি অ্যাবস্ট্রাক্ট জায়গায় যাবে না যেখানে কিছুই বোধগম্য হবে না, মানে শব্দের একটা ঢেউ থাকবে যে ঢেউ থেকে একটা অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে, মানে শব্দের মালা তৈরি হবে যেটা কিন্তু মানুষের কল্পনাকে নাড়িয়ে দেবে। অনেক সময় কিরকম দেখা যায় যে কবিতা বক্তব্য রাখছে, আমার বেসিক্যালি ওর থেকে দূরে গিয়ে কবিতা বক্তব্য রাখবে না, কবিতা তার সূক্ষ্ম বোধগুলোকে নাড়া দিয়ে যাবে। এই জায়গাটা থেকে কিন্তু কবি আমার মনে হয় আমার এরকম ভাবে তখন যে পড়ছে বা কবিতা পাঠ করছে তার সাথে কবির একটা যোগসূত্র তৈরি হয়। এখানে এখানে এখানে কিন্তু প্রেমটা, এখানেই কিন্তু প্রেমটা।
1: তোর একটা প্রেমের কবিতা একটু শুনে নি।
2: কবিতার নাম মেঘের গল্প। সবকিছু তো গল্প নয়, সাজানো যা থাকে, হারিয়ে যাওয়া দিনের কথা হাতটা চেপে ধরে। মেঘের কাছে জমা আছে কথার কথা বেশি, বৃষ্টি হলেই ঝরে পড়ে জানলা দিয়ে স্মৃতি। আমি সেদিন কলেজ ফেরত তোমার হাতে ছাতা, আমার কাছে চেয়েছিলে আমার ছেঁড়া খাতা। খাতা তখন এতই বোকা জানত না তো কিছুই, লুকিয়েছিল তোমার হৃদয় পাতার পিছু পিছু। খোঁজ করে সব জানা গেল অনেকটা ক্লাস ছোট, কি আর বলি সেই গল্প বৃষ্টি ঝরার মতো। দুটো বছর যাদবপুরে দাঁড়িয়েছিল মেঘ, সবাই জানত খাতার কথা, চুপ থাকা নির্দেশ। আজকে দূরে মেঘের কাছে অনেক জমা আছে, হাত ধরতেই বৃষ্টিতে সব জলেই ভেসে গেছে। সারাটি দিন আদ্রে হতো সমাজ নয় শিল্প, পত্রিকাতে ছাপা হতো প্রবন্ধ আর গল্প। মেঘ জানতো তোমার বাড়ি, বৃষ্টি জানতো আমার, যেতেই পারি যখন তখন, ইচ্ছে হলেই আবার। রান্নাবান্না ঘর সংসার স্বপ্ন ছিল তোমার, আবার তো অন্য কিছু।

0: দরকার কি শোনার? রাগ করলে ভালোই লাগে, শুনেই খাতা খুন। দুজনে অন্য মানুষ, কি আর এতে ভুল? ভুল করেছি, ভুল করেছি, দু চোখ দিয়ে জল, শান্ত হয়ে এবার নয় অন্য পথে চল। চলতে গিয়ে অনেক দূরে হারিয়ে গেছে সব, মেঘ চিন্ত সেই বাড়িটা কিছু একটা বল। আজকে দূরে মেঘ জমেছে যাদবপুরের মোড়ে, জানলা দিয়ে বৃষ্টি হলেই খাতার সাথে ছোটে। আধার জানে অনেক কথা, ঝড়ের সাথে ভাব, হারিয়ে যাওয়া গল্পগুলো মেঘেই জমা থাক।
1: খুব সুন্দর একটা কবিতা শুনলাম সুভাষিসের কাছে, ওর নিজের লেখা কবিতা, অসাধারণ পাঠ করেছে। এবার আমি চলে আসছি আবার গৌতমীদির কাছে। সুভাষিস বলল যে কবির সঙ্গে কবিতার একটা আত্মিক ভাব থাকতে হয়। গৌতমীদি কি এটা সহমত?
2: একদম সহমত। আমি একটু হয়তো প্রেমের কবিতা সেই অর্থে লিখতে পারি না, তবে সুভাষিসের সঙ্গে আমি একদম একমত। আমি যেভাবে কবিতাটা লিখি সেটাই আমার কবির সঙ্গে শব্দের প্রেম আমি বলবো। যখন আমার কবিতা একটা সমাজের ছবি হয়ে ওঠে, সেটাই আমার কবিতার প্রতি প্রেম। এখন আমি একটা তোমাকে কবিতা পড়ে শোনাচ্ছি। একটু আগে তোমাদের সঙ্গে আলোচনাটা আমি শুনছিলাম যে যখন কবিতা লিখবে সেটা ছবি হয়ে উঠবে পাঠকের মনে, সেরকম আমি একটা তোমাকে কবিতা পড়ে শোনাচ্ছি।
1: কবিতার নাম
2: সপ্তাশ্বের রবি। সপ্তাশ্বের রথারূঢ় রবি, পৃথিবীর পথ পরিক্রমার ক্লান্তিতে অবগাহন দিনান্তে, পশ্চিম আকাশে রক্তিম অস্তরাগের ছবি, কিরণ ছটার জ্বলন্ত তেজস্ক্রিয়ায় নিব্দে নিব্দে ডুব টুপ করে দেয় ডুব, দিগন্ত শেষে প্রান্তরে পাহাড় চূড়ায় সাগর জলে স্নান করে চুপ, ঘুমিয়ে পড়ে রাতের অন্ধকারে জ্যোৎস্না আলোয় রাতমোহনার চরে, সপ্তাশ্বের নবীন সারথি পরদিবসের আলোর পথযাত্রী, রাত গভীরে স্বপ্ন মগন রবি পৃথিবীকে গ্রাস করেছে সূর্য আগুন খনি, হাকার করে ডুকরে ওঠে কবি সপ্তাশ্বের লাগামবিহীন দিনমণি, শিউলি শেফালি কোমল রাগে শিশির ভেজা সপ্তাশ্বের মহারথী, কাশফুলের আন্দোলনের আনন্দে জেগে ওঠে আলোর জ্যোতি।
1: খুব সুন্দর কবিতা, গভীর অর্থযুক্ত। এখন আমি শুনবো সুভাষিসের কাছে আর একটা কবিতা।
0: কবিতার নাম বৃষ্টি কথা। বৃষ্টি নামে আর হেঁটে যায় আমার সাথে, ঘুমন্ত শহরের গায়ে অন্ধকার কুয়াশার মতো তোমার নামটা জড়িয়ে আসে, কোনো অক্ষর নয়, ধোয়ার মতো ভাসতে ভাসতে। রাত তিনটে ছাদের কিনারায় আজ আমি করেছি স্নান, জড়িয়ে বৃষ্টি রজানা ফোঁটা আর ভেতরে জমে যাওয়া গল্প, যা শেষটা তুমি বলনি আমায়। আমি জানি তুমি শহর ছেড়েছো, তবু প্রতিবার বৃষ্টি নামে আর মনে হয় এই তো এইমাত্র কপালের চুলটা সোজা করলে, হয়তো বললে আমার চশমাটা ভিজে যাচ্ছে ওটা ঠিক করে দাও, কিছু বলা হয়নি, হয়তো হতো ভুল। বৃষ্টির শব্দে আজও ঢেকে যায় ট্রামের ঘন্টি আর আমি দেখি জানলার কাছে ধোয়াটে ভোর, তুমি নেই, তবু তোমার গায়ের জল, চুলের ঘ্রাণ, কণ্ঠের ছায়া, সব কিছু নিয়ে একটা ভিজে যাওয়া মেঘ আমার মাথার ভেতরে নিঃশব্দে দাঁড়িয়ে। যদি বলো কাকে লিখি এই সব, তবে বলি তোমাকেই বারবার, যেমন করে বৃষ্টি নামে দাঁড়ায় মেঘ না বলা কথায়।
1: আমরা অসাধারণ একটা প্রেমের কবিতা শুনলাম সুভাষিসের গলায়, ও নিজের লেখা। এবার হচ্ছে গৌতমীদির কাছে আবার চলে আসছি। বর্তমান সমাজের যে অবক্ষয় সেটা নিয়ে তোমার অনেক লেখালেখি আমি পড়েছি বিভিন্ন জায়গাতে, সেরকম যদি একটা গল্প শোনাও।
2: আমার গল্পের নাম ঘুনপোকা। বাড়ির স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে দিদিশাশুড়ির তালাবন্ধ নীল রঙের ফুল লতা পাতা আঁকা ট্রাঙ্কটা খোলার লোভ সামলাতে পারল না নাতবৌ মুকুল। ট্রাঙ্ক খুললে তীব্র ঝাঁঝালো একটা গন্ধ নাকে এসে লাগলো। ওনার ব্যবহার করা জামাকাপড় এবং জিনিসপত্রের মধ্যে খুঁজে পাওয়া গেল এক অমূল্য রতন, ত্রিবর্ণ রঞ্জিত ভারতবর্ষের জাতীয় পতাকা সযত্নে ভাঁজ করা অবস্থায়। ১৯৪৭ সালে

0: স্বাধীনতা দিবসের সময় এই পতাকাটার মূল্য ওনার শুধু নয়, পরিবারের সবার কাছেই ছিল অপরিসীম। এই পতাকার সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে সবার। মনে পড়ে গেল দিদি শাশুড়ির মৃত্যুর পর পতাকাটিকে খুঁজে পাওয়া যায়নি, এখানে যে উনি রাখতে পারেন তা কারুর মাথাতেই আসেনি। প্রতি বছর উনি বাড়ির ছাদে বিশেষ বিশেষ দিনে পতাকা উত্তোলন করে দেশমাতৃকার উদ্দেশ্যে প্রণাম জানাতেন। বহু বছরের পুরনো এবং পোকায় কাটা বিবর্ণ হয়ে যাওয়া খদ্দরের কাপড়ের পতাকার অজস্র ছিদ্রপথে ধর্মীয় বিভেদ, জাতিভেদ, বর্ণবিদ্বেষে খণ্ড দ্বিখণ্ড হয়ে যাওয়া হুনধরা ভারতবর্ষের রক্তাক্ত মুখটাকেই দেখতে পেল মুকুল।
1: খুব সুন্দর, গভীর অর্থযুক্ত। এখন আমি শুনব সুভাষিসের কাছে আর একটা কবিতা।
2: কবিতার নাম বটগাছ। মাথার উপর বটগাছটা ছিল ভালোই, ছাতার মতো। কত ঝড় সে মাথায় নিয়ে দাঁড়িয়েছিল অহর্নিশ। মাঝে মাঝে বলতো হেঁকে, ওহে শোনো এভাবে আর কতদিন। আমি বলতাম কতদিন কি, সবই তোমার বানিয়ে বলা, বটগাছরা হারিয়ে গেছে শুনিনি তো এমন কথা। আজকে শুধু মাথার উপর শূন্য আকাশ, অপটু হাত লিখতে গিয়েও থমকে দাঁড়ায়। আমার তো দেবার মতো নেই তো কিছু, যেটুকু জল ঝাঁপিয়ে আসে চোখের পাতায় তা দিয়ে আজ তোমার পায়ে দিলাম অর্ঘ, আমার প্রণাম।
1: খুব সুন্দর একটা কবিতা শুনলাম, কবিতাটার নাম বটগাছ। এই বটগাছের সাহায্যে কি বোঝাতে চেয়েছো তুমি?
3: আসলে দিদি, বটগাছ আমার বাবা মারা যাওয়ার পরই এই কবিতাটা আমার বেরিয়ে আসে।
1: আসল বটগাছটা চলে যাওয়াতে মাথা থেকে,
3: এই যে বাবা সবাই বলতো মাথার উপরে বটগাছ আছে তো কোনো চিন্তা নেই, তা সবার মাথার উপরেই তো বটগাছ থাকে। তা কিন্তু যখন ওটা চলে যায় তখন অনুভূতিটা খুব
1: থাকতে বোঝা যায় না,
3: না তখন থাকতে বোঝা যায় না। তাই জন্য মজা করে আমি মাঝে মাঝেই বলতাম যে আরে বটগাছটা এরকম হারিয়ে গেছে এরকম তো শুনি, বটগাছ তো দীর্ঘদিন 300-400 বছর বেঁচে, কিন্তু এই বটগাছে চলে যাওয়ার ব্যথা সেটাই আমার ওই কবিতার মধ্যে প্রকাশ।
1: খুব সুন্দর ভাবনা থেকে কবিতাটা, ভীষণ ভালো লাগলো। সুন্দর ব্যাখ্যা শুনলাম সুভাষিসের কাছে ওর বটগাছ কবিতাটার। এবার ফিরে আসছি আবার গৌতমীদের কাছে। গৌতমীদি, এবার তোমার কাছে তো একটা গল্প শুনব।
4: গল্প এক মা স্বপ্নের ফেরিওয়ালি। মুখে অজস্র বলি রেখায় আঁকি বুকি জীর্ণ শীর্ণ কায় এক বৃদ্ধা মহিলা পাশের লিটল ম্যাগাজিন টেবিল থেকে বলে উঠলেন, আমার টেবিলটা একটু খেয়াল রাখবে মা? রাজি হলাম। আর চোখে তাকিয়ে দেখলাম এক টেবিল ভর্তি ছড়ানো ছিটানো পাতলা পাতলা বই এবং জীর্ণ হয়ে যাওয়া পত্রপত্রিকা। দু চারটি তরুণ তরুণী এসে বইপত্র ঘাটাঘাটি করছিল। আমিও একটু উৎসাহিত হলাম, কি আছে পাতলা চটি পত্রিকা আর বইগুলোতে? হাতে তুলে নিলাম, এ তো আগামী দিনে এগিয়ে যাওয়ার গল্প, সমাজ গড়ার কথা, বুভুক্ষ মানুষের যন্ত্রণার ইতিহাস, দিনহীন মানুষের চাওয়া পাওয়ার অধিকার, নিরক্ষর জনমজুরের কালের পদক্ষেপে হারিয়ে যাওয়ার কাহিনী। এ আমার ছেলের স্বপ্ন, স্বপ্নদেব তো এক নির্মল শোষণমুক্ত সমাজের স্বপ্নই দেখে গেল, পারল না সমাজকে এগিয়ে নিয়ে যেতে। পাশ থেকে মায়ের কথাগুলি করুণ আত্মনাদ হয়ে ধাক্কা লাগলো আমার কানে। আমার জিজ্ঞাসু দৃষ্টিকে অনুসরণ করে এক মা আরও বলে উঠল, কালের করুণ অভিশাপে ছেলেটা আমার হারিয়ে আকাশের তারা হয়ে গেল। ওর অশীতিপর বৃদ্ধ বাবা ঘরে বসে ভাঙা প্রিন্টিং মেশিনে টাইপ করে চলে ছেলের স্বপ্নকে, আর আমি বইমেলার প্রাঙ্গণে বিভিন্ন জনসমাগমে ছেলের স্বপ্নগুলো তুলে ধরতে চেষ্টা করি। আমি স্তব্ধ হলাম, কথা বলতে পারলাম না, স্যালুট জানানোর ধৃষ্টতা দেখাতে পারলাম না। এক বৃদ্ধা মাকে ছেলের স্বপ্নকে ফেরি করতে করতে জনঅরণ্যের ভিড়ে হারিয়ে যেতে দেখে ভিড়ের জনরবকে ছাপিয়ে কানে ভাসতে থাকলো রাতভর প্রিন্টিং মেশিনের করুণ আত্মনাদের শব্দ, টকা টক টকা টক।
1: সব মায়েরা

0: যেমন সন্তানের আশা পূরণ করেন, এই মাও তাই সন্তানের আশা পূরণ করার ব্রতে নিজেকে নিয়োগ করেছেন। কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে এই টেবিলটা মহামূল্যবান একটা টেবিল, প্রতি বছরই আমি যাই এখানে। উস্কে দিলে এই আবেগকে গৌতমীদি তোমার এই লেখার মাধ্যমে। এবার আসছি আবার সুভাষের কাছে আর একটা প্রেমের কবিতা শোনার জন্য।
1: কবিতার নাম নীরব চিঠি। বৃষ্টি নামে তোমার প্রেমের টানে, কেউ জানে না তুমি আছো কি না। ফুটপাতে ভিজে চুলে দাঁড়ানো সেই দিন, হঠাৎ ছাতা দিয়ে ঢেকেছিলে যা কিছু কঠিন। তোমার ঠোঁটে ছিল প্রেমের ছায়া, আমার চোখে শুধু মেঘ আর মেঘ। বলে উঠিনি ভালোবাসি, তবু হেঁটে গিয়ে দাঁড়িয়েছি পাশে, একজোড়া শব্দ রেখে গেছি গলির ভেতরে। এখনো সেই বৃষ্টিতে দাঁড়িয়ে ভাবি, হয়তো তুমি বলেছিলে চোখে যা মুখে বলনি কোনো দিন। হয়তো আমি বুঝিনি কিছুই, তবু সময় গড়িয়ে যায় বৃষ্টি ঝড়ে অঝোর দাঁড়ায়। ঝিরঝিরে শ্রাবণের বিকেলে আমি থেমে যাই স্বপ্নের কোনো বর্ষায়, তুমি ঠিক তখনই হয়তো যাও হেঁটে, না বলা কথা বুকে একা একা দূরে, একটা বৃষ্টি আর একটা নীরব চিঠিতে।
0: সুন্দর একটা প্রেমের কবিতা শুনলাম সুভাষের কণ্ঠে। এবার গৌতমীদি আর একটা কবিতা তুমি বলো।
2: কবিতা জীবনের গল্প। আলোর আকাশ, বাতাস নির্মল, সবুজ ধানের ক্ষেত, মৃদুমন্দ দোলা, পাশাপাশি সবাই জীবনের গল্প বলে। হঠাৎ আকাশের কালো ধোঁয়া, বাতাসে বারুদের তীব্র গন্ধ, ধানের ক্ষেত ভাগ হলো কাঁটাতারে, একে অপরের প্রতি তুল্য বেয়নটের নল, ভাগ হলো রক্ত ভেজা মাটি, বিষাক্ত মন, তবুও উদ্ভাসিত আলো, মিষ্টি ধানের সুঘ্রাণ, তবুও রাতের অন্ধকারে কাঁটাতারের আড়ালে শ্বাস প্রশ্বাসের আদান প্রদান, তবুও ফিস ফিস করে গল্প করে জীবনের।
0: ভারী সুন্দর কবিতা। এবার আসছি আবার সুভাষের কাছে। এখন আমি শুনবো সুভাষের কাছে আর একটা কবিতা।
1: কলকাতা একদিন সন্ধ্যের ধুলোয়, এ শহর বেঁচে থাকে ধুলো ধোয়া মুখে, প্রতিদিন সন্ধে নামে চুপি চুপি, ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে ক্লান্ত মুখ, যাদের কেউ রাখে না মনে। শিয়ালদা স্টেশন হয়ে ওঠে এক পুরনো মন্দান্তর, ছেঁড়া খবরের কাগজ উঠতে উঠতে গিয়ে পড়ে গাছের পাতায়, সেখানে লেখা থাকে বৃষ্টি হলে তুমি আর এসো না ঘরে। আমি হেঁটে যাই প্রাচীন কলকাতার ফুটপাথ ধরে, লাল দরজা, কুমারটুলি, কলেজ স্ট্রিট, একটা একটা নাম যেন থেমে থাকা সময়ের শরীর। সেখানে প্রেম ছিল, হয়তো মৃত্যুও, কে যেন সিগারেট ফেলে হারিয়ে গেল ওই হ্যারিসন স্ট্রিটের কোণে। আমি কুড়িয়ে নেই সেই পোড়া গন্ধ, গোপনে রেখে দিই নিজের পকেটে। রাত বাড়ে, আকাশে ফুটে ওঠে অচেনা অক্ষর, মনে হয় শহরটা আস্তে আস্তে এক পুরনো কবিতার মতো মগ্ন হয়ে থাকে, যেখানে কলকাতা মানে শুধু ব্যস্ততা নয়, এক নিঃশব্দ অপেক্ষা, এক ঝাপসা ভালোবাসা, একদিন ফিরে আসার প্রতিশ্রুতি।
0: খুব সুন্দর আমরা আড্ডা দিলাম সাহিত্য নিয়ে, প্রত্যেকের বই নিয়ে এবং লেখালেখি নিয়ে। আজকের মতো তাহলে এখানেই আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ সকলকে,
3: অনেক ধন্যবাদ, নমস্কার।
4: লেখিকা গৌতমী ভট্টাচার্যের অনবদ্য সাহিত্য সম্ভার, অনুগল্প সংকলন অনুকল্প, শিশু কিশোর গল্প সংকলন রং মশাল, সামাজিক এবং রহস্য গল্প সংকলন দ্রোহকাল। লেখিকা গৌতমী ভট্টাচার্যের আরও লেখা গল্প সংকলন হৃদয় দুয়ার খোলো মনের কলমে। লেখিকা গৌতমী ভট্টাচার্যের কলমে।

0: এই বইগুলি যদি পেতে চান তবে যোগাযোগ করুন এই নম্বরে 9475054669। নম্বরটি আবার বলছি 9475054669। শিক্ষা জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান রিভারডেল হাই স্কুল আপনার শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান রিভারডেল হাই স্কুল CBSE অনুমোদিত। এই স্কুলের ঠিকানা 25-2 বৈষ্ণব ঘাটা লেন, কলকাতা 7-47। ওয়েবসাইট www.rskolkata.in। ফোন নম্বর 9836747400। নম্বরটি আবার বলছি 9836747400। শিক্ষা জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান রিভারডেল হাই স্কুল। আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: প্রান্তিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় এবং সম্পাদনায় রত্না ঘোষ, প্রযোজনা সুবীর দাশগুপ্ত।
3: আকাশবাণী শিলিগুড়ি।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
3: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
2: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
3: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
2: डायल कीजिए 8700014242।
3: नंबर एक बार फिर नोट करें 8700014242।
4: আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলার ব্রিজ ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে। ঘটনায় গ্রেপ্তার 3, কলকাতা পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস এন গ্রিয়ার ও তাঁর দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইসুন লাকের সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর কথা ঘোষণা করেছে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্তত 4 জন নিখোঁজ ও 17 জন আহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার ব্রিজ ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুডামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, 18 জন চিকিৎসাধীন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের 8 জনের নাম জানা গেছে। মৃতদের মধ্যে আছেন বছর 40-এর রোহিত চৌধুরী, বছর 30-এর কৃষ্ণ চৌধুরী ও 17 বছরের রাহুল চৌধুরী। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যান, পরে তিনি আহতদের দেখতে SSKM-এও যান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুলিশের ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে, তবে দায়ী কারা, কী ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
1: ইনিশিয়ালি KMC-র ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, সরাসরি নির্দেশ দিয়েছি KMC-কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31 জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
0: এদিকে পূর্ত দপ্তর, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম গড়ে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণস্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবের নজরদারিতে এই প্রক্রিয়া চলবে। কলকাতা মেট্রো ও কলকাতা পোর্ট এলাকার লিজে থাকা জমির নির্মাণও এই পর্যালোচনার আওতায় আনা হবে, তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজে ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ এবং ডক্টর শারদদত্ত মুখার্জি, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বিপর্যয় বাহিনী, দমকল, সেনার সদস্যরাও রয়েছে। ডগ স্কোয়াড ও হোমিসাইড JCB দিয়ে ঘটনাস্থল থেকে লোহার বিম কাটা হচ্ছে। অন্যদিকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার, সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। জানা গেছে, নির্মীয়মান এই গুদামের প্রজেক্ট সুপারভাইজার পদে ছিলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। অন্যদিকে নির্মাণের কাজে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহের দায়িত্ব সামলাতেন সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। সূত্রের খবর, কলকাতা পুলিশের নজর এখন বেহরা ব্রাদার্সের দিকে। দুর্ঘটনার পর থেকে তাদের কারোর সন্ধান না মিললেও জোর কদমে তাদের খোঁজে কলকাতার গোয়েন্দা পুলিশ। এর পাশাপাশি নজর রয়েছে AR ট্রেডার্স নামে একটি সংস্থার উপরেও। বেহরা ব্রাদার্স নির্মাণ কাজ করানোর জন্য AR ট্রেডার্সকে বরাদ দেয়, সেই চুক্তিতে কী ছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস ইন গ্রিয়ার ও তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্য দূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গে এক বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানি পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ক্ষুদ্র

ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এমএসএমইকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার মতো বিষয়ে আলাপ আলোচনা হয় আজকের বৈঠকে। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইং সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ ওই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, তারা সহসভাপতির দায়িত্ব থেকে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন। তিনি পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের বক্তব্যের জবাব দিচ্ছিলেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ার আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO-র সহযোগিতায় নেওয়া হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে কয়েক মাস ধরে জাহাজ চলাচল নিরাপদভাবে পুনরায় চালু করাই এর মূল লক্ষ্য। IMO-র তথ্য অনুযায়ী বর্তমানে ওই অঞ্চলে 11,000-এরও বেশি নাবিক আটকে রয়েছেন। ধাপে ধাপে তাদের নিরাপদে যাতায়াত ও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে ওমান ও ইরান হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী নৌ পরিচালনা ও সামুদ্রিক পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য একটি যৌথ কর্মগোষ্ঠী গঠনে সম্মত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড NIPCO প্রকল্প প্রধান জানিয়েছেন, কেই পানিয়ার জেলার পোসা ইয়াজালি এলাকায় NIPCO কলোনিতে 4 জন নিখোঁজ, 17 জন আহত। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে 0-তে নিয়ে যাওয়া হয়েছে। কেই পানিয়ার জেলার ডেপুটি কমিশনার শ্বেতা নাগরকোটি মেহতা জানিয়েছেন, ভূমিধসের কারণে দুর্গত এলাকা ইয়াজালি ও হোজপোটিন উভয় দিক থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাপুমপাড়ে জেলায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে সাগালি জেলা প্রশাসনের জারি করা ভ্রমণ নির্দেশিকায় জানা গেছে, 13 নম্বর জাতীয় সড়কের সাগালি থেকে হোজ জংশন পর্যন্ত এবং 713A জাতীয় সড়কের পটিন থেকে ডাকটে হোজ ব্রিজ পর্যন্ত একাধিক স্থানে ভূমিধস ও বন্যার কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। প্রশাসন পূর্ব কামেং, পাক্কে কেসাং, পশ্চিম কামেং ও তাওয়াং জেলার যাত্রীদের দুর্গত অংশ দিয়ে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সমাজমাধ্যমের এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সমাজমাধ্যমের এক পোস্টে জনগণের নিরাপত্তা সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। মণিপুরের তামেংলং জেলার 3টি পৃথক স্থানে ভয়াবহ ভূমিধসের কারণে 37 নম্বর জাতীয় সড়ক ইম্ফল জিরিবাম রোড যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ধরে বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে প্রবল ধর্ষণ অব্যাহত থাকায় তামেংলং জেলার কৈমাইং থানার অন্তর্গত শিবলং ও কৈমাই গ্রামের মাঝামাঝি CRPF ক্যাম্প সংলগ্ন শান্তি খুনো এলাকায় একটি বড় ভূমিধস হয়েছে। রিপোর্ট অনুযায়ী বিকল্প রাস্তা তৈরি করতে প্রায় 3 দিন সময় লাগতে পারে। আজ রাত থেকে এখন শুনবেন বিশ্বকাপ ফুটবলের খবর।

আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার ও সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই সময়ে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো এবং হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতার তারাতলার ব্রেজ ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে ঘটনায় গ্রেপ্তার 3। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও তার দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর কথা ঘোষণা করেছে। খবর শেষ হলেও

এই গানটি শুনলেন সুচিত্রা মিত্রর কণ্ঠে। এবারের গানটির শিল্পী সুচিত্রা মিত্র ও অর্ঘ্য সেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় বর্ষার চাওয়া পাওয়া। শ্রোতা বন্ধুরা, প্রতি বছর এই সময়টাতে ঋতুরানী বর্ষা আমাদের মাঝে আসে এবং আমাদের অনেক

0: অনেক সুখ দুঃখের, জীবনের বহু সুখ দুঃখের কাহিনীর সঙ্গে নিজেকে তার ছাপ কিন্তু ফেলে যায়। এই সমস্ত বর্ষা ঋতুর সঙ্গে সমস্ত অভিজ্ঞতা জানাতে আমাদের ফোন করুন। বলতে বলতেই ফোন। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো দাদা ভাই, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
0: প্রবীর বাবু বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, বলছি যে বর্ষার কিছু মুহূর্ত নাকি দাদা ভাই?
0: হ্যাঁ, বর্ষার চাওয়া পাওয়া।
1: আচ্ছা, বর্ষায় দেখেন, বর্ষায় আমরা তো চাইবই, কারণ আমরা চাষি প্রধান এলাকা, আমাদের বৃষ্টির দরকার। বৃষ্টি না হলে আমাদের যে চাষিরা যে চাষ করবে, তার বীজ ফেলতে হবে, তার ফসল উৎপাদন করতে হবে, এইটা তো আমাদের চাওয়া আছেই। আর পাওয়াটা তো দেখুন দাদা ভাই, যদি আমরা চাষ না করি তাহলে খাবো কি? এই তো খাবার জন্য সেটাও তো পাওয়ার দরকার। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটা এই দিকে তাকিয়ে থাকি, আকাশের দিকে, যে কতক্ষণে আকাশ আমাদের বৃষ্টি দেবে। এবং এই যে বৃষ্টি আজ হচ্ছে না, দেখুন আমাদের আজ কালকে একটুখানি হয়েছিল সেই ছাগল তাড়ানো বৃষ্টি, আর আজকে কিচ্ছু নেই, একদম খটখটে আর দাবদাহ গরম দাদা ভাই। এটার জন্য দায়ী কিন্তু আমরা দাদা ভাই, গাছগুলো। হ্যাঁ, বিশ্ব উষ্ণায়নের ফলে দেখুন আজকে আমরা গাছগুলো কেটে সব বিক্রি করে দিয়েছি, গাছ লাগাবার কারো চেষ্টা নেই, পলিথিনে চারিদিক বুজে গেছে। হ্যাঁ, এবং সেই দেখে আমাদের কিন্তু মানে মাতৃ মানে ইয়ে আমাদের পৃথিবী ধরিত্রী, মা ধরিত্রী আমাদের কিন্তু মুখ বন্ধ করে চোখ বুঝে আছে, যে আমাদের এই কষ্টটা আমরা নিজেদের গর্ত কেটেছি, গর্ত সেই আর পুকুরগুলো সব বুঝিয়ে দিয়ে সব মানে বাড়ি ইমারত তৈরি হচ্ছে, এই জায়গা থেকে কিন্তু আমরাই দোষী দাদা ভাই,
0: একেবারেই তাই
1: আমরা। হ্যাঁ, তো সেই জায়গায় আমাদের চাওয়া পাওয়াটা এখন খুব কমে গেছে দাদা ভাই, এবং সেই চাওয়া পাওয়াটা যদি যতক্ষণ না উপরওয়ালা আমাদেরকে মানে দেবে দুহাত ভরে, ততক্ষণ কিন্তু আমরা পাবো না।
0: না, উপর উপরওয়ালা তো নিশ্চয়ই দেবে। আপনি বললেন যে আমাদের আজকের এই পরিস্থিতির জন্য আমরা নিজেরাই অনেকাংশে দায়ী, তাই তো? তো কি করা উচিত বলে আপনার মনে হয়?
1: দেখুন, আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, এবং গাছ লাগালেই হবে না, তার পর্যবেক্ষণ করতে হবে, পলিথিন বর্জন করতে হবে, পলিথিন এখানে সেখানে গাছের গোড়াতে চলে যাচ্ছে, গাছ জল পাচ্ছে না, সেই জায়গা থেকে সেই গাছটা মরে যাচ্ছে দাদা ভাই। হ্যাঁ, তো সেই দিকটা আমাদেরকে এখন নিজেদেরকে তুলে ধরতে হবে, মানে পর্যবেক্ষণ করতে হবে, এবং সেই জায়গাটা আমাদেরকে মানে তৈরি থাকতে হবে, যে না আমাদেরকে ওইটা বর্জন করতে হবে, প্লাস্টিক বর্জন করতে হবে, গাছ লাগিয়ে গাছের পর্যবেক্ষণ করতে হবে, তবে গিয়ে আমরা কিন্তু এই জায়গা থেকে
0: আমরা আমাদের বিশ্ব, আমাদের বসুন্ধরাকে আবার আবার সুন্দরতর করতে পারবো, তাই না?
1: এবং মূল মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে হবে দাদা ভাই।
0: একেবারে
1: আগেকার দিনে দেখুন মাঠের জল আমাদের চাষিরা খেত, এখন কিন্তু মানে ফার্টিলাইজার ব্যবহার করে সেই জল কিন্তু আর কেউ খেতে পারছে না।
0: সেই,
1: হ্যাঁ, এবং গাছ গায়ে শামুক, তারপরে কেঁচো, মানে চাষির বন্ধু কেঁচো, সেগুলো কিন্তু সব মরে গেছে, আর কিচ্ছু নেই,
0: দেখাই যায় না এখন, একেবারেই তাই। খুব ভালো থাকবেন প্রবীর বাবু, এভাবে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। নমস্কার।
1: নমস্কার নমস্কার
0: শ্রোতা বন্ধুরা, প্রবীর বাবু যে কথাটি বললেন, আমরা আমাদের যে আগের অনুষ্ঠানটি আমাদের বিকালে হয়েছিল আনন্দধারা অনুষ্ঠান, যেখানে বিষয় ছিল বর্ষার একাল সেকাল, সেখানেও বারে বারে কিন্তু একটি কথা প্রতিধ্বনিত হচ্ছে যে আমাদের গাছ লাগাতে হবে, আমাদের বিশ্ব উষ্ণায়ন বন্ধ করতে হবে, এবং এটা এই বিষয়টি যেন আমাদের প্রতিদিনের আমাদের দৈনিক জীবন যাপনে, আমাদের চর্যায়, আমাদের মননে, আমাদের চিন্তনে যেন এই বিষয়টি যেন আমাদের ফুটে ওঠে, আমাদের যেন বারবার উকিয়ে দেয় যে আমরা যে জীবন যাপন করছি সেই জীবন যাপনে কোনোভাবে আমরা আমাদের পৃথিবী মা অর্থাৎ আমাদের জল

রনী বসুন্ধরাকে কোনোভাবে ক্ষতি করছি না তো? যদি এই রকম একটি হৃদয়ের তাড়না নিয়ে আমরা আমাদের, যেমন আমাদের বাড়ির ছোট্ট সন্তানকে যেমন আমরা লালন পালন করে আমরা যেমন তাদের বড় করে তুলি, ঠিক একই রকমভাবে যদি আমরা আমাদের এই বসুন্ধরা, আমাদের পৃথিবীকে আমরা যদি সুস্থ সুন্দর করতে পারি, তবেই কিন্তু আগামীর প্রজন্ম অর্থাৎ আমাদের পরবর্তী যারা আমাদের উত্তরপুরুষ, তারা কিন্তু একটা সুন্দর পৃথিবী পাবে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের যে মনের জানালা অনুষ্ঠান, তার বিষয় বর্ষার চাওয়া পাওয়া। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন 9434076705, এই নম্বরে 9434076705। আমরা এখন একটি গান শুনে নেব, মেমোরিজ ইন মার্চ, শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। গানটিতে সুর দিয়েছেন দেবজ্যোতি মিশ্র।

শ্রোতাবন্ধুরা, মনের জানালা অনুষ্ঠানের আমাদের জানালার যে ঝাঁপি তা কিন্তু খুলে গেছে। আমাদের আজকের বিষয় বর্ষার চাওয়া পাওয়া। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে যখন মেঘের গর্জনে বর্ষার প্রবল উচ্ছ্বাসে আমরা আনন্দিত, আমরা অভিভূত, ঠিক একই সময়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত মেঘের তর্জন গর্জন হলেও বৃষ্টির কিন্তু দেখা নেই। এই বর্ষায় বা বর্ষা ঋতুতে শ্রোতাবন্ধুরা আপনাদের চা

পাওয়া পাওয়া কি এ সমস্ত বিষয় জানাতে আমাদের আকাশবাণী শিলিগুড়িতে ফোন করুন মনের জানালা অনুষ্ঠানে 9434076705 এই নম্বরে, 9434076705 এ নম্বরে। আমাদের এবারের ছবি প্রেমের কাহিনী, শিল্পী শান, গানটিতে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

0: নমস্কার, কে বলছেন?
1: মিলন কুমার রায় বলছি, হেলাপাকড়ি থেকে। নমস্কার।
0: হেলাপাকড়ি থেকে বলছেন?
1: হ্যাঁ, হেলাপাকড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, নামটা বলুন আরেকবার।
1: মিলন কুমার রায় বলছি।
0: মিলন কুমার রায়, মিলনবাবু বলুন।
1: অনুষ্ঠান তো শোনা হচ্ছে, কিন্তু ফোন করি না, কারণ কয়েকদিন থেকে ভীষণ অসুস্থতার মধ্যে দিয়ে আছি তো আমি।
0: আচ্ছা,
1: তবে রেডিও শুনি, ফোন করি না, তো আজকে একটু ফোন করলাম।
0: আচ্ছা, আপনার কি সমস্যা, মানে শারীরিক সমস্যা কি রয়েছে?
1: আমার শারীরিক সমস্যা বলতে পেটের খুব ব্যথা।
0: আচ্ছা, চিকিৎসক ডাক্তার দেখিয়েছেন?
1: হ্যাঁ, অনেক দেখিয়েছি, কিন্তু একটু ব্যথা কমছে।
0: আচ্ছা
1: রিপোর্ট টিপোর্ট করেছিলাম।
0: আচ্ছা, তো মিলনবাবু, আমাদের আজকের মনের জানালা অনুষ্ঠানের বিষয় বর্ষার চাওয়া পাওয়া, তো কি বলবেন এই বিষয় নিয়ে?
1: বর্ষা তো না হলে কৃষকরা তো মাঠে মরে যাবেন, কারণ আমরাই তো কৃষক, কারণ এই মুহূর্তে ধান রোয়া বনতে হবে, মাঠে মাঠে জল, হ্যাঁ, আমাদের দিকে থই থই হয়ে গেছে, চাষবাস শুরু হয়ে গেছে। আর বর্ষা মানে তো আনন্দের কৃষকের, আর একমাত্র কৃষকরাই ফসল ফেলে সমস্ত মানুষের আহার যোগান।
0: নিশ্চয়ই, কৃষকরাই আমাদের অন্নদাতা। হ্যাঁ বলুন।
1: আমরাই তো কৃষক,
0: হ্যালো।
1: ছাড়া তো
0: হ্যাঁ,
1: চলবেই না,
0: একেবারেই তাই।
1: আর আমি এই অনুষ্ঠানটা শুনতে পারি না, কারণ এই সময় আমার ভীষণ একটা চাপ থাকে, রাতে 11টা পর্যন্ত, তাই শুনতে পাই না। কিন্তু আজকে আমি একটু ফ্রি আছি বলে অনুষ্ঠান, এমনি বাকি অনুষ্ঠান সবই শুনি।
0: একেবারেই, আমাদের অন্যান্য অনেক লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে সারাদিন ব্যাপী, আপনি সেই অনুষ্ঠানেও আমাদের ফোন করতে পারেন।
1: রেডিও আমার ভীষণ ভালো লাগে, কারণ রেডিও আমার বাবাই হাত ধরে শিখিয়েছেন। বাবার বয়স যখন প্রায় 82-83 বয়স চলতেছে,
0: একেবারেই
1: আমাকে রেডিও শেখাইছিলেন। রেডিও নষ্ট হলেই বা খারাপ হলেই আমার একটু মাথায় যন্ত্রণা শুরু হয়।
0: একেবারেই মিলনবাবু, খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, ঠিক আছে?
1: হ্যাঁ অবশ্যই,
0: নমস্কার। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা যে গানটি শুনছিলাম শানের কণ্ঠে প্রেমের কাহিনী ছায়াছবি থেকে, সেই গানটি এখন শুনবো।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা করছি, যে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: শুভ্রাদি, কেমন আছেন বলুন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: এই চলে যাচ্ছে তো বৃষ্টি। এই বৃষ্টিকে কেমন উপভোগ করছেন?
1: অত্যাধিক গরমের পর বৃষ্টি আসে, তখন একটু ঠান্ডা অনুভূত হয়। তাছাড়া নদী নালা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো জলে পরিপূর্ণ হয়ে যায়, গাছপালা প্রাণ ফিরে পায়।
0: তো এই যে বৃষ্টি আসে, বৃষ্টিতে আপনার ঠিক কেমন আশাটা কেমন থাকে? বৃষ্টিতে, বৃষ্টি নিয়ে ভাবেন, বৃষ্টিতে আপনারা কি চান এই বর্ষাকালে?
1: বর্ষাকালে চাই আমার গাছগুলো প্রাণ ফিরে পাক। গ্রীষ্মকালে তো সেরকম
0: আপনি গাছ
1: জল দেওয়া
0: লাগান?
1: হয় না।
0: আপনি গাছ
1: হ্যাঁ,
0: লাগান?
1: আমার গাছ আছে তো, ছাদে অনেক গাছ
0: কি
1: আছে।
0: কি গাছ লাগিয়েছেন?
1: গন্ধরাজ গাছ আছে, তারপরে কাঁঠাল চাঁপা আছে, রজনীগন্ধা আছে, বেল ফুল আছে, জুঁই ফুল আছে।
0: বাহ, আপনার বয়স কত এখন
1: আমার
0: শুভ্রাদেবী?
1: বয়স 56।
0: আচ্ছা, আপনি 56 বছর বয়সেও নিরলসভাবে এইরকমভাবে গাছ লাগাচ্ছেন, এই জন্য আপনাকে আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। এবং শ্রোতা বন্ধুরা, আমাদের প্রত্যেকের কিন্তু এইভাবে গাছের প্রতি, গাছ যেমন লাগানো
1: হ্যাঁ
0: উচিত, গাছের তেমনি পরিচর্যা করা উচিত, তাই তো?
1: হ্যাঁ, গাছে এখন খুব সুন্দর ফুল ফোটে, ওটাতেই আর দেখে ভালো লাগে।
0: একেবারেই তাই, একেবারেই তাই। খুব ভালো থাকবেন শুভ্রাদি,
1: আচ্ছা, আপনি
0: যোগাযোগ
1: ভালো
0: রাখবেন।
1: থাকবেন।
0: নমস্কার
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের শিলিগুড়ি পরেশনগর থেকে ফোন করেছিলেন শুভ্রাদি, আমাদের নিয়মিত শ্রোতা। আজ একটি বিশেষ তার গুণ শুনলাম, তিনি কিন্তু নিয়মিত গাছ লাগান এবং গাছের পরিচর্যা করেন। যে কথাটি আমাদের আগের অনুষ্ঠান এবং আজকের অনুষ্ঠানেও বারবার উঠে আসছে, যে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। শুধু লাগালেই হবে না, বৃক্ষরোপণ, একটি গাছ একটি প্রাণ, আমরা বহু দিন থেকে, বিগত কয়েক দশক থেকে আমরা শুনে আসছি। শুধু একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ শুধু লাগালেই হবে না, গাছ যেমন লাগাতে হবে, গাছকে তেমনি বাঁচাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে, তাহলেই কিন্তু আমাদের আগামীর দিনগুলি সুন্দর হয়ে উঠবে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের ছবি রসগোল্লা, শিল্পী এবং সুরকার অর্ণব দত্ত।

শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় বর্ষার চাওয়া পাওয়া। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। সময় কিন্তু প্রায় শেষের দিকে, আপনারা ফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। আমাদের এবারের ছবি মানব জমিন, শিল্পী শ্রেয়া ঘোষাল,

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের মনের জানালা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

6:45 সুবিনয় রায়ের কণ্ঠে, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি শিল্পী রেবা সোম, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান শিল্পী অরুন্ধতী গুহরায়,

শুনতে পাবেন আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান স্মৃতির স্মরণীবে, উপস্থাপনায় সুরজিৎ দাস। সন্ধ্যা 6:30 শুনতে পাবেন আইসিসি টি-20 মহিলা বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ দলের খেলার ধারাবিবরণী। 6:40 লোকগীতি, রাত 8:30 আধুনিক গান শিল্পী অরুন্ধতী গুহ রায়। গানে গানে 9:30, 10:30 মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান, আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। ঘড়িতে সময় রাত 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।